0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা আর-রাদের 7-9 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আপনার নবুয়াতকে অস্বীকার করে তারা বলে, কত ভালো হতো তার উপর তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন নাজিল হবে, অথচ আপনি তো কেবল একজন সতর্ককারী রসুল মাত্র, আর প্রত্যেক জাতির জন্য একজন পথ প্রদর্শক আছে। প্রতিটি নারী তার গর্ভে যা কিছু বহন করে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায় তার সবই মহান আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। তিনি দেখা অদেখা দৃশ্য অদৃশ্য সব কিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় শিরকের পরিণাম, এ সম্পর্কে বলছেন মুফতি শায়খ সুলাইমান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শিরক অর্থ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বড়ত্ব এবং মাহাত্ম্যের ক্ষেত্রে এবং আল্লাহ তাআলার গুণবাচক নামের ক্ষেত্রে কাউকে অংশী মনে করার নামই হলো শিরক। কুরআনুল মাজিদে মহান রব্বুল আলামিন শিরকে সবচেয়ে বড় ভয়াবহ গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হলো সবচেয়ে বড় পাপ তথা মহাপাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও শিরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল বলেন, আল কাবায়ির আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহের সবচেয়ে প্রথম বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। শিরকের ভয়াবহ পরিণতি বোঝানোর জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন করিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে নবী, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শিরক হলো সম্পূর্ণ তাওহীদ এবং একত্ববাদের বিপরীত। তাওহীদ এবং একত্ববাদ তথা ঈমান হলো সমস্ত আমল গ্রহণযোগ্য হওয়ার একমাত্র মাধ্যম। একজন ব্যক্তি যদি জীবনে অনেক আমল করছে কিন্তু তার জীবনে কোনো এক জায়গায় যদি শিরক থাকে তাহলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। শিরকের অনেকগুলো শাখা প্রশাখা আছে। শিরকের প্রথম শাখা হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে যোগ্য মনে করা। আল্লাহ তাআলা হলেন লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নেই। মহান রব্বুল আলামিন আমাদেরকে যেখানেই ইবাদত করতে বলেছেন সেখানেই আমরা একত্ববাদের ঘোষণা দিয়েই ইবাদত শুরু করি। যেমন আমরা যখন সালাত শুরু করি তখন আমরা বলছি আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার বড়, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহর সাথে কোনো অংশীদার নেই। অনুরূপভাবে যখন একজন ব্যক্তি হজ করতে যায় তখন সে হজের জন্য যে তালবিয়া তথা বাক্যটি কালিমাটি পাঠ করে তার মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা রেখেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছি, আপনার সাথে কোনো অংশী নেই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি ইবাদতের মধ্যেই একত্ববাদ প্রতিষ্ঠা করতে বলেছেন এবং শিরক মুক্ত ইবাদত করতে বলেছেন। স্কলারগণ শিরকে মূলত তিন ভাগে বিভক্ত করেছে। এক ধরনের শিরক হলো ইবাদতের মধ্যে শিরক তথা আল্লাহর সাথে কাউকে শরীক করে। আল্লাহর জন্য যেমন সকল সিজদা করতে হয়, কোনো মানুষের সামনে যদি সিজদা করা হয় তাহলে এটা হলো জঘন্যতম শিরক। আরেক প্রকার শিরক হলো আল্লাহর বড়ত্ব এবং মাহাত্ম্যের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে অংশী মনে করা, যেমন পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর পরিচালনা, সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ, কিন্তু কেউ যদি মনে করে যে এখানে আল্লাহর সাথে অন্য কারো শরীক আছে তাহলে সেটাও শিরক হবে। আর তৃতীয় প্রকার শিরক হলো আল্লাহ তাআলার যে সকল গুণবাচক এবং আল্লাহ তাআলার যে সকল সত্তাবাচক নাম আছে সেই নামের মধ্যে অন্য কাউকে শরীক মনে করা, যেমন আল্লাহ তাআলা আর রহমান, আর রাহিম, আল মালিক, আল কুদ্দুস, এগুলো সব হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। কেউ যদি এই সকল নামের মিনিংয়ের মধ্যে অন্য কোনো ব্যক্তিকে শরীক বা অংশে মনে করে সেটাও এক ধরনের শিরক বলে গণ্য হবে। শিরকের আরেকটি প্রকার হল ইবাদত, যেমন একমাত্র আল্লাহর জন্য হবে, কিন্তু কেউ যদি লোক দেখানোর জন্য লৌকিকতাপূর্ণ ইবাদত করে সেটাকেও শিরক বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করল এভাবে অন্যকে দেখানোর জন্য, সেও যেন আল্লাহর সাথে শরীক করল। কিয়ামতের দিন সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা দুনিয়াতে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তথা শিরকে লিপ্ত ছিল। মহান রব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে শিরকের অশুভ পরিণতি বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুশরিক তথা যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং তাদেরকে আল্লাহ তাআলা কখনো মুক্তি দেবেন না, এবং কখনই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। পক্ষান্তরে যদি একজন ঈমানদার ব্যক্তি, যার ঈমান আছে, তাওহীদ আছে এবং বিশুদ্ধ বিশ্বাস আছে, সে ব্যক্তি যদি সামান্য আমল নিয়েও আল্লাহ দরবারে যায়, তাহলে সে এক পর্যায়ে যে কোনো একটা সময় সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যে ব্যক্তি শিরক নিয়ে মৃত্যুবরণ করবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন ও ফি রিওয়ায়াতিন আও শিরকিন, যে ব্যক্তির হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার অথবা সামান্য পরিমাণ শিরকের গন্ধ থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমাদেরকে শিরক মুক্ত একনিষ্ঠ ইমান এবং তাওহীদের মাধ্যমে আল্লাহর ইবাদত করে যেতে হবে, তাহলে ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলার কাছে আমাদের মুক্তি অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিরেট ইবাদত করে যেন আল্লাহ তাআলার ভালোবাসা পরকালের জান্নাত আমরা লাভ করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল শিরকের পরিণাম, এ সম্পর্কে বললেন মুফতি শায়েখ সুলাইমান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তৈষ্ময় শ্রী গুরুবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবান উবাচ। বিষয় সত্ত্ব রজ ও তমগুণের ক্রিয়া। সত্যম সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়তি উত রজস্তম চ অবিভূয় সত্যম ভবতি ভারত রজ সত্যম তম চ এব তম সত্যম রজ তথা। সরলার্থ, হে ভারত, সত্যগুণ জীবকে সুখের বন্ধনে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদের বন্ধনে আবদ্ধ করে। সত্যগুণ যখন প্রবল হয় তখন রজ ও তমগুণ পরাভূত হয়, যখন রজগুণ প্রবল হয় তখন সত্য ও তমগুণ পরাভূত হয়, আর যখন তমগুণ প্রবল হয় তখন সত্য ও রজগুণ স্তিমিত হয়। এইভাবে প্রকৃতির তিনটি গুণের মধ্যে সবসময় জীবচেতনার উপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা হয়। সকল মানুষের আচরণ লক্ষ্য করলে তিনটি গুণের প্রভাব বোঝা যায়। সত্যগুণে স্থিত মানুষ জ্ঞানলাভের প্রয়াসের মাধ্যমে, রজগুণের মানুষ ধনসঞ্চয়, সৎকার্য, সমাজসেবা প্রভৃতিতে উৎসাহিত হন, আর তমগুণের মানুষ সর্বদা আলস্য ও মোহে আবিষ্ট থাকে। এই তিনটি গুণ সবসময় একে অপরের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। প্রকৃতিতে সবসময় চলছে এই প্রতিযোগিতা। আমাদের উচিত ঝরিয়ে এই ত্রিগুণের প্রভাব সম্পূর্ণভাবে অতিক্রম করা। কৃষ্ণ চেতনার মাধ্যমে প্রথমেই সত্যগুণের বিকাশ ঘটাতে হয়, ফলে অপর দুটি নিকৃষ্ট গুণ পরাভূত হয়। অতঃপর সত্যগুণকেও অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে হয়। এই অবস্থাকে বলা হয় বাসুদেবস্থিতি। এই অবস্থায় ভগবত্তত্ত্ব উপলব্ধি করা যায়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী। ওম ইয়ৎস্খরম পরিব্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদাত জনার্দন। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাধায় পূর্ণম এব অবশিষ্যতে। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সকলেই নিরাময় লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বকুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
4: আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
3: আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14 এবং সূর্য অস্ত যাবে 6:50।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা গড় 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
1: এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০টায়।
0: অনুষ্ঠান শুনতে পাবেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
1: অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে।
0: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০:৩০।
1: সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।
0: সংসদ অধিবেশন সম্প্রচার করেন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে প্রচারিত হবে।
1: সকাল ১০:৩০ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ,
0: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনতে পাবেন সকাল ৯:০৫।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০।
0: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা শুনবেন বেলা ২:২০।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫।
0: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল ৫:১০।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫।
0: সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০।
0: রাত ৮:১০ শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ
0: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০:০৫।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM 106 মেগাহার্টজ থেকে যেসব অনুষ্ঠান শুনতে পাবেন সেগুলো ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০:৩০।
0: সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।
1: শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি।
0: FM 92 মেগাহার্টজে সন্ধ্যে ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: FM 106 মেগাহার্টজে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: FM 90 মেগাহার্টজে সকাল ৭:০০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালা এবারে শুনবেন ভোরের গান। শিল্পী মনিকা দেবরাত কথা, কথা লিখেছেন শ্রী মাহমুদ, সুর করেছেন সুমন রেজা খান।

0: মনিকা দেবনাথ কথার কণ্ঠে ভোরের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনবেন এখন শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ আমরা এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জিতা খাতুন।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সঞ্জিতা খাতুনের কণ্ঠে।
1: প্রিয় শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষির উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করছে কৃষিজীবী ভাই ও বোনেরা। এছাড়াও দেশের অর্থনীতির এক বিরাট অংশ জুড়ে রয়েছে এই কৃষি। তাই কৃষি উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষির উন্নয়নকে ধরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার ও সঠিক দিক নির্দেশনা, যাতে করে কৃষিজীবী ভাই ও বোনেরা পায় সঠিক প্রশিক্ষণ। এতে করে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিকে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারেই দক্ষ হয়ে উঠতে পারে এই কৃষিজীবী ভাই ও বোনেরা। সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন। আধুনিক কৃষি আমাদেরকে শিখিয়েছে কিভাবে অল্প জমি ব্যবহার করে অধিক ফলন উৎপাদন করা যায়। আধুনিক কৃষি নানা প্রতিবন্ধকতাকে ছাপিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বকে। তেমনি একটি প্রতিবন্ধকতার নাম কৃষিতে লবণাক্ত এলাকা। এই লবণাক্ত এলাকায়ও কিন্তু চাষাবাদ সম্ভব। সুপ্রিয় শ্রোতা, এবারে আমার কৃষি পর্বে শুনব লবণাক্ত এলাকায় চাষাবাদের নিয়মাবলী সম্পর্কে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকে সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পপি, যে বিষয়ে আজ আমরা কথা বলবো লবণাক্ত এলাকায় চাষাবাদের নিয়মাবলী। আর এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আয়োজনে উপস্থিত হয়েছেন ডক্টর এ কে এম শামীম আলম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। বাংলাদেশের দক্ষিণে সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত, অর্ধেকের কম বেশি লবণাক্ততায় আক্রান্ত, বছরের বেশিরভাগ সময় এ সকল জমির অধিকাংশই থাকে জলাবদ্ধ। আবার শুষ্ক মৌসুমে দেখা দেয় সেচযোগ্য স্বাদুপানির তীব্র সংকট, ফলে দেশের অন্যান্য এলাকার চেয়ে দক্ষিণাঞ্চলে ফসলের নিবিড়তা ও ফলন উভয়ই অনেক কম, যা অত্র অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক প্রবৃদ্ধির অন্যতম প্রতিবন্ধক। তাই আমার প্রথম প্রশ্নটি আপনার কাছে, বাংলাদেশের লবণাক্ত জমি ও এখানে ফসল চাষাবাদ সম্পর্কে আমরা একটু ধারণা পেতে চাই।
2: হ্যাঁ, দেখুন, বাংলাদেশে প্রায় 2.5 মিলিয়ন হেক্টর সমুদ্র উপকূলীয় নিম্নভূমি রয়েছে, যা সমুদ্র স্তরের 0.9 থেকে 2.1 মিটার গভীরতার মধ্যে, এবং এর প্রায় শতকরা 53% লবণাক্ততা দ্বারা আক্রান্ত হয়েছে, যা ক্রমান্বয়ে বাড়ছে। সমুদ্র উপকূলীয় অঞ্চল বাংলাদেশের মোট আয়তনের শতকরা প্রায় 20% জুড়ে রয়েছে। এই অঞ্চল উপকূল থেকে 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলগুলোতে কৃষি জমি ব্যবহার করে ফসল উৎপাদন করতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বর্ষা ভেজা মৌসুম জুন থেকে অক্টোবর মাসে মাটি এবং নদীর লবণাক্ততা কম থাকে, তখন এই অঞ্চলে খরিফ দুই মৌসুমে ধান উৎপাদন সম্ভব হয়। তবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে শুষ্ক মৌসুমে প্রতি বছর মাটির লবণাক্ততা বৃদ্ধি পায় এবং সেই সময় কৃষি উৎপাদন সীমিত হয়ে যায়। বাংলাদেশে শুকনো মৌসুমে খরা এবং মাটির লবণাক্ততা প্রতিকূলতার কারণে কৃষি উৎপাদন করা খুবই কঠিন হয়ে যায়।
1: কিন্তু খাদ্যের চাহিদা মেটানোর জন্য ফসল উৎপাদন তো করা লাগে, কি কিভাবে আসলে তা করা সম্ভব?
2: হ্যাঁ, এই অঞ্চলের ফসল চাষ এবং কৃষির উন্নয়নের জন্য প্রয়োজন লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত, উন্নত পানি এবং মাটি ব্যবস্থাপনা এবং স্থানীয় উপযোগী কিছু প্রযুক্তি। সীমিত সেচযোগ্য যে পানি সঠিক এবং বুদ্ধিমান প্রয়োগে লবণাক্ত এলাকায় ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং সেই সাথে বাড়ানো সম্ভব এই অঞ্চলের ফসল আবাদের ব্যাপকতা। বেড এবং ফারো, যেটাকে আমরা নালা বলি, এগুলি হলো মাঠ ফসল চাষাবাদে একটি সহজ সেচ ব্যবস্থা, যেটি প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক পানি সাশ্রয়ী এবং লাভজনক। এছাড়া শুধু ধান, গম বা শস্য জাতীয় ফসলের পরিবর্তে উচ্চমূল্যের ফসলেরও চাষাবাদ করা সম্ভব এখানে।
1: অনেক ভালো কথা বলেছেন। শুধু ধান চাষ না করে উচ্চমূল্যের ফসল চাষ যদি সম্ভব হয় তবে সেটা তো মানে আরো ভালো হয়। তো কি উচ্চমূল্যের ফসল চাষ এখানে আসলে সম্ভব?
2: প্রতিকূলতাকে আমরা এখানে কিন্তু একটা সুযোগ হিসেবে দেখতে পারি। যেমন ধরেন বিভিন্ন চিনি ফসল, যেমন তাল, খেজুর, গোলপাতা, আখ, এগুলো কিন্তু লবণাক্ততা সহিষ্ণু ফসল। লবণাক্ত প্রবণ অঞ্চলে অনায়াসে এই সকল ফসলের চাষ বৃদ্ধি করে জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব। তাছাড়া এই ফসলের মাধ্যমে উৎপাদিত চিনি বা গুড়ের এখন কিন্তু অনেক দাম।
1: অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি যে প্রশ্নটি করতে চাই, আসলে অনেক ফসল চাষের ব্যাপারে কিন্তু আমরা জানলাম, শাকসবজি কিভাবে চাষ করা সম্ভব সেটা যদি বলতেন।
2: হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ শাকসবজি আমাদের নিয়মিত খাওয়ার জন্য চাষ অপরিহার্য। তো জলবায়ু প্রভাবিত এই অঞ্চলের মাটি পরীক্ষা করে দেখা গেছে, শুষ্ক মৌসুমে মাটির উপর ছাড়াও নিচ থেকে লবণাক্ততা উঠে আসে, ফলে সবজি জাতীয় ফসল হয় না। 2 ফিট মাটির নিচে পলিথিন বিছিয়ে দিয়ে উপরের মাটিতে সারা বছর ধরে আলু, কপি, ঢেঁড়স, পুঁই শাক, ঝাল, বেগুন, শাক, কুমড়া, লাউ, বরবটি, শিম সহ অন্যান্য ফসল চাষ করা যায়। এইসব মাটিতে যদি নিয়মিত জৈব সার ব্যবহার করা যায়, তাহলে আস্তে আস্তে মাটির স্বাস্থ্য এবং উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, এবং যা পরবর্তীতে অন্যান্য ফসল চাষেও সহায়ক হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনার সাথে আমরা যুক্ত ছিলাম। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো আয়োজনে।
0: সুপ্রিয় শ্রোতা, আয়োজনের এ পর্যায়ে শুনবেন কল্যাণী ঘোষের কণ্ঠে একটি গান। গীতিকার ও সুরকার MN

0: কথায় আর গানে শেষ হয়ে গেল আজকের আয়োজন। সবশেষে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে পরিবেশের প্রতি যত্নবান হই। আসুন আমরা গড়ে তুলি একটি সবুজ, শ্যামল ও নির্মল পৃথিবী। এই আহ্বানে শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন নীলুফার ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল ৭টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 15ই আষাঢ়, 13ই মুহররম, 29শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারিক রহমান। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। চীনের সহায়তায় চলতি বাজেটের মধ্যে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা সারগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল দোহায় বৈঠকে বসবে দেশ দুটি। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে শেষ ষোলোতে উঠল কানাডা। আজ রাতে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বা একটি শিশু একটি গাছ কর্মসূচি এবং তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক নির্দেশনায় জানায়, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে 5,000 টাকা করে দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রকল্প এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এদিকে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবের মূল অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে এ বিজ্ঞান ও উদ্ভাবন উৎসব পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি গতকাল সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এক মধ্যাহ্ন ভোজে এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্ন ভোজ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরি সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে।
2: বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যে বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন, সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরো যদি দুই একটা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব।
0: আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেছেন, দেশের 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এবং এক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই। স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়ায় হাসপাতালটির লাইসেন্স স্থগিত এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। গতকাল সংসদে পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল 2026 এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 উত্থাপন করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন বিল দুটি উত্থাপন করেন। স্পিকার বিল দুটিকে পরীক্ষা নিরীক্ষা শেষে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কাছে প্রেরণ করেন। সংসদের বৈঠক আজ সকাল 10:30 আবার বসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এরায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। একই সঙ্গে রামপুরা থানার সাবেক উপ পরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া এ মামলার গ্রেপ্তার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সারাদেশে গতকাল একযোগে চলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000 বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সকাল 8টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলে বিকেল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্সিং কার্যক্রম চালানো হবে। গতকাল রাজধানীতে এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন। বিস্তারিত প্রতিবেদনে
3: প্রায় 14 মাস পর ফের শুরু হল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকালে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকওয়াত হোসেন। সারাদেশে 1,20,000 স্থায়ী ও 500 ভ্রাম্যমান টিকা কেন্দ্রের মাধ্যমে 2,40,00,000 শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে হামের মতো মহামারী থেকে বাঁচতে শিশুদের ক্যাম্পেইনে নিয়ে আসছেন অভিভাবকরা।
4: ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াতে পেরে স্বস্তি বোধ করছে আর কি, যেহেতু ভিটামিন এ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত। তাই
5: বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাইলে বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে আশা করি।
6: যে হামের প্রাদুর্ভাবটাও কিন্তু দেখা দিছে, তো এটা যদি 6 মাস পর পর ক্যাম্পিং হয় এটা আর একটু বেশি ভালো হবে।
7: আমার বাচ্চা সুস্থ জনিত ওষুধটা দেওয়া হয়েছে, তাই আমার কাছে অনেকটা ভালো লাগবে।
3: স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত 20 লাখ টিকা মজুত রেখেছে সরকার। কোন শিশু যেন বাদ না যায় সেজন্য বিশেষ ব্যবস্থার কথা জানান মন্ত্রী।
7: 2 কোটি 60 লক্ষ পিস ভিটামিন এ ক্যাপসুল আমরা আজকে খাওয়াচ্ছি। এই ক্যাপসুল দেওয়া হচ্ছে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য। 1 লক্ষ আয়ু নীল রঙ ক্যাপসুল, সংখ্যা 20 লক্ষ 4 হাজার। 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের 2 লক্ষ আয়ু লাল রঙের ক্যাপসুল, 2 কোটি 20 লক্ষ 31 হাজার পিস, দুটি মিলে 2 কোটি 55 লক্ষ 34 হাজার পিস আমরা আজকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি।
3: এছাড়া লক্ষ্যমাত্রার 100% শিশু ফামের টিকা পেয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদপড়াদের খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হচ্ছে।
7: সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আরেকটা সাপোর্টিভ, আমরা বাচ্চাদেরকে ভিটামিন দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না।
3: এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রথম দিন বাদ পড়লেও টিকা সেন্টারে মিলবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। আর দেশের 12টি জেলার 58টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে আরো 4 দিন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণী সম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ বা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই রপ্তানি কার্যক্রম বাংলাদেশকে একটি রপ্তানিমুখী দেশ হিসেবে প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রচলিত সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক সম্মান প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবে দেশের সামগ্রিক শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এই স্থবিরতা ও সংকট দূর করতে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এদিন ধার্য করেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা হামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ দিন ধার্য করেন। 47তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। গতকাল পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট 1521 জন। ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য এড়িয়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি গতকাল সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর উদ্যোগে আয়োজিত বিএসআরএফ ফল উৎসবে এ আহ্বান জানান। সাংবাদিকতার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহকে সাধুবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, প্রকৃত তথ্য ও সত্যতা জেনে খবর প্রকাশ করতে হবে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী এলাকায় তিন দিনেরও বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দেশ দুটি আগামীকাল কাতারের দোহায় বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এই আলোচনাটি মূলত হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচলের উপর গুরুত্ব দেবে এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে ট্রাম্প বারবার মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, সমঝোতা স্মারকের শর্তাবলী না মানলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ গ্রহণ করা হবে। দৃশ্যত উভয় পক্ষই একটি দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার টেবিলে ফিরে আসছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলী পূরণে মার্কিন ব্যর্থতার কারণে তেহরান রবিবারের নির্ধারিত বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় অংশ নেয়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে তারা কুয়েত ও বাহরাইনে আটটি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এই হামলাকে ইরানি স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার জবাব বলে দাবি করেছে আইআরজিসি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, হরমুজ প্রণালী পরবর্তী ৩০ দিন ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে এবং নতুন মার্কিন হামলা কেবল বিপজ্জনক পরিস্থিতির আরও অবনতি ঘটাবে। ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ৩০০০এরও বেশি লোক আহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া লোকদের এখনও বেঁচে থাকার আশা রয়েছে, যদিও তাদের উদ্ধারের সুযোগ দ্রুতই ফুরিয়ে আসছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। লস অ্যাঞ্জেলেসে ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের প্রথম খেলায় গতরাতে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে শেষ ষোলোতে পৌঁছেছে কানাডা। এদিকে আজ রাত 11টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 1 উইকেটে 136 রান নিয়ে আজ বেলা 1:30টায় দ্বিতীয় দিনের ম্যাচ শুরু করবে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে। দলের পক্ষে মমিনুল হক সর্বোচ্চ 60 রান করেন। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। চীনের সহায়তায় চলতি বাজেটের মধ্যে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে, সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ 3 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল দোহায় বৈঠকে বসবে দেশ দুটি। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে শেষ ষোলোতে উঠল কানাডা। আজ রাতে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলব শিশুদের নিউমোনিয়া রোগের কারণ ও প্রতিকার নিয়ে। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট গায়নি বিশেষজ্ঞ ডাক্তার মুর্শিদ জাহান বিনতে আলী। জানতে চাইব যে নিউমোনিয়া বলতে আসলে আমরা কি বুঝি।
3: আসলে নিউমোনিয়া হচ্ছে একটি আমাদের যে শ্বাসতন্ত্র আছে তার প্রদাহ, এবং এখানে দেখা যায় শ্বাসনালী এবং ফুসফুস আক্রান্ত হয়ে থাকে। এবং আমরা সমীক্ষাতে যদি যাই দেখতে পাই যে প্রতি বছর 7 মিলিয়ন শিশু যারা 1 থেকে 5 বছরের মধ্যে এই নিউমোনিয়া রোগে ভুগে থাকে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 7 ভাগ বাচ্চাই এই নিউমোনিয়া আক্রান্ত হয়ে জীবন হারিয়ে থাকে। এবং আমরা সমীক্ষায় আরও দেখে থাকি যে প্রতি 45 সেকেন্ডের মধ্যে 1 জন করে শিশু সারা বিশ্বে এই নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। সুতরাং আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে এবং বাচ্চারা খুবই নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে।
2: কি কারণে নিউমোনিয়া হয়ে থাকে?
3: হ্যাঁ, নিউমোনিয়া তো আসলে একটা অনেক জটিল একটা বিষয়, এবং নিউমোনিয়া দেখা যায় যে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস থেকে এই রোগটা হয়ে থাকে। এবং ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় যে স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া যেটা একটা আছে সেটা জন্য 1 নম্বর কারণ ধরা হয়ে থাকে। তারপর হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, সেটার জন্য হতে পারে। কিছু ভাইরাস যেমন রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, সেটাও নিউমোনিয়া করে থাকে। এবং যে সমস্ত শিশুরা দেখা যায় এইচআইভিতে আক্রান্ত হয়ে থাকে তাদের নিউমোনিয়া হয়ে থাকে, যেটা নিউমোসিস্টিক ক্যারিনিয়া একটা ভাইরাস আছে সেটা বেশি আক্রান্ত করে থাকে। এবং কিছু ফাঙ্গাস দিয়েও হতে পারে, এবং আমাদের যে সমস্ত টিউবারকুলোসিস যে জীবাণুটা করছে সেই জীবাণুটাও নিউমোনিয়া করে থাকে।
2: নিউমোনিয়া হলে সাধারণত কি ধরনের লক্ষণ প্রকাশ পায়?
3: হ্যাঁ, কিছু কিছু লক্ষণ তো অবশ্যই দেখা যায় যার জন্যে শিশুর বাবা মা কে জানতে হবে এবং বুঝতে হবে যে বাচ্চার নিউমোনিয়া হয়েছে এবং তাকে নিকটবর্তী কোনো চিকিৎসা কেন্দ্রে নিতে হবে। আমাদের দেখা যায় যে বাচ্চাদের 2 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে একটা যে শ্বাসের গতি থাকে সেটা 60 পার মিনিটে হয়ে থাকে, দেখা যায় যে 59-এর নিচেই থাকে, এবং যারা 1 বছর থেকে 5 বছরের মধ্যে তাদের 40-এর কম প্রতি মিনিটে হয়ে থাকে শ্বাসের গতি। কিন্তু আমরা যদি এখন দেখতে পাই যে কোনো বাচ্চার শ্বাসের গতি তার চেয়ে অনেক বেশি এবং ঘন ঘন শ্বাস নিচ্ছে এবং শ্বাস নেওয়ার সময় তার বুকের সাইডের হাড় পাজর হাড় দেবে যাচ্ছে এবং বাচ্চার সাথে সাথে জ্বরও আছে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে যে বাচ্চার নিউমোনিয়া হয়েছে।
2: সাধারণত কোন বয়সে শিশুরা নিউমোনিয়া বেশি আক্রান্ত হয়?
3: নিউমোনিয়া আসলে সব ধরনের বাচ্চাদের হতে পারে, একদম শিশু থেকে শুরু করে 1 বছর থেকে 5 বছর বয়সের বাচ্চাদের হতে পারে। তবে সেক্ষেত্রে একদম যে বাধা ধরা নিয়ম থাকবে যে এই বয়সে হবে সেটা বলা যায় না। ইভেন আমরা শুধু যে শিশুদের নিউমোনিয়া দেখি তা নয়, বড়দেরও নিউমোনিয়া হতে পারে যখন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়।
2: শিশুদের ক্ষেত্রে হলে কোন ধরনের শিশুরা বেশি নিউমোনিয়া আক্রান্ত হয়?
3: হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে সমস্ত শিশুরা অপুষ্টিতে ভুগে থাকে, যাদের হাম তারপর হুপিং কফ হয়ে থাকে, সে সমস্ত বাচ্চাদের বেশি নিউমোনিয়া হয়ে থাকে।
2: তারপর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম,
3: কিছু যে সমস্ত বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা ধরেন ছোটবেলাতে মায়ের দুগ্ধ পান করেনি,
2: 6 মাস পর্যন্ত বুকের
3: দুধ খাওয়াতে হবে, তারপর হচ্ছে অপুষ্টিহীনতায় ভুগে থাকে, কিংবা বাচ্চাদের কোনো জন্মগত ত্রুটি থাকলো যেমন হৃদযন্ত্রের সমস্যা থাকলো, তারপর হচ্ছে ফুসফুসের কোনো সমস্যা থাকলো, সেক্ষেত্রেই নিউমোনিয়া হতে পারে এই সমস্ত বাচ্চাদের। তারপর যে সমস্ত বাচ্চাদের HIV ভুগে থাকে তাদেরও কিন্তু নিউমোনিয়ার হারটা অনেক বেশি। তারপর আমরা যদি পারিপার্শ্বিক অবস্থার ক্ষেত্রে দেখতে পারি যে কোনো বাসায় ধোয়া থাকছে, তারপর ধুলাবালি খুব বেশি
2: গ্রামাঞ্চলে
3: যেটা বেশি থাকে, এবং বাসায় একই বাসায় অনেক বেশি লোক বসবাস করছে এবং বাচ্চাদের পিতামাতা কিংবা বাবা হচ্ছে যদি ধূমপায়ী
2: হয়ে পরিবেশগত কারণে
3: অনেক বাচ্চাদের নিউমোনিয়ার একটি কারণ।
2: এবারে জানতে চাইবো যে নিউমোনিয়া হলে আসলে কি করণীয় রয়েছে?
3: নিউমোনিয়াকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বাভাবিক মাত্রা, একটা যদি খুব সিভিয়ার মাত্রা যেটা হচ্ছে অতিরিক্ত প্রবলেম
2: সিভিয়ার
3: নিউমোনিয়া, যেটা হালকা কাশি,
2: এটা সাধারণত বোধহয় শ্বাসের হার অনুযায়ী
3: শ্বাসের অনুসারে
2: শ্রেণীবিভাগ করা হয়ে থাকে,
3: করা হয়ে থাকে খুব অল্প মাত্রায় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বাসায় আমরা বাবা মার ট্রিটমেন্ট নিতে পারি, যেমন গরম চা খাওয়ালো, তারপরে যে আমরা তুলসী পাতা যেটা রস করে খাই সেভাবে, আর বাচ্চাকে একটু গরমে রাখতে হবে, যেমন পায়ে মোজা পরে একদম ঠান্ডা বাতাস ধুলাবালি এগুলো থেকে বিরত থাকতে হবে,
2: মানে সেই চিকিৎসাটা বাসায়
3: দেওয়া সম্ভব। কিন্তু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখি বাচ্চার জ্বরের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে এবং তার শ্বাসকষ্টটা শ্বাসের গতিটা বেশি হচ্ছে এবং তার একটা শব্দ হচ্ছে শ্বাসের, এবং বাচ্চা তার স্বাভাবিকের চেয়ে তার অস্বাভাবিক অবস্থায় চলে যাচ্ছে, যেমন সে খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না, সে তারপরে তাকে কিছুটা অন্যমনস্ক কিংবা ইরিটেট মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং হসপিটালে প্রয়োজন হলে ভর্তি করাতে হতে পারে।
2: নিউমোনিয়ার ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা দেওয়া হয়ে থাকে?
3: নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, তারপর হচ্ছে আমাদের শ্বাসনালী যাতে সিক্রেশন,
2: সেটাও যে ভেরি সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হয়, এবং সেক্ষেত্রে তো অবশ্যই তাহলে শিশুকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়।
3: যে হসপিটালে ভর্তি করতে হবে, কারণ আমাদের বাসায় কিন্তু এই ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব না, এখানে একজন চিকিৎসকের সাথে দেখা করতে হবে,
2: পরামর্শ এবং তার তত্ত্বাবধানে থাকতে হবে। সঠিক সময়ে যদি নিউমোনিয়া চিকিৎসা না নেওয়া হয় তাহলে কি ধরনের জটিলতা হতে পারে?
3: আমরা যদি সঠিক সময়ে না নেই তাহলে তো অনেক ধরনের জটিলতা হতে পারে, কারণ শ্বাস একটা বাচ্চা যদি ঠিকমতো শ্বাস না নিতে পারে তার রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম থেকে তো অনেক ধরনের সমস্যা হতে পারে। বাচ্চা প্রথমে দেখা যাবে সে নীল হয়ে যাচ্ছে, যেটাকে সায়ানোসিস
2: বলা হয়,
3: তারপর হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে আসতে পারে, যেটা অ্যাপনিয়া বলে শর্ট টাইমের জন্য, তারপরে সেটা যদি চলতে থাকে আমরা যদি ঠিকমতো ব্যবস্থা নেই খিচুনি হতে পারে, যেটাকে কনভালশন বলা হয়, ইভেন বাচ্চা মারাও যেতে পারে শ্বাসকষ্ট হয়ে শ্বাস বন্ধ হয়ে যায়।
2: এবারে জানতে চাইবো যে নিউমোনিয়া প্রতিরোধে কি করণীয় রয়েছে?
3: আচ্ছা, নিউমোনিয়া প্রতিরোধে তো সবাইকে সতর্ক হতে হবে, কিছু কিছু বিষয় যেটা আমরা যদি একটু মেনে চলি তাহলে বাচ্চারা এই মরণঘাতী নিউমোনিয়া থেকে বাঁচতে পারে। একটা বিষয় হচ্ছে আমাদের সবাইকে বাচ্চা 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমরা যখন বাচ্চাকে ধরবো অবশ্যই আমরা হাত সাবান দিয়ে ধুয়ে নিয়ে ধরবো এবং বাসার পরিবেশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং আরেকটা বিষয় সেটাকে বাচ্চাকে ভ্যাকসিন, আমাদের বাংলাদেশে 2009 সাল থেকে EPI এর অন্তর্ভুক্ত এই নিউমোনিয়া ভ্যাকসিন আছে, এবং সব বাচ্চাকে এই ভ্যাকসিনটা দিলে আমরা এই রোগটা থেকে অনেকটা প্রতিরোধ করতে পারবো। এবং আমাদের সমীক্ষাতে দেখা গেছে যে আগে যে নিউমোনিয়া দেখা যেত বাচ্চারা যত পার্সেন্টে ভুগে থাকে তার চেয়ে অনেকাংশে কমে এসছে এই নিউমোনিয়া রোগটি।
2: তার কারণ অবশ্যই হচ্ছে ভ্যাকসিন একটা ব্যাপার, নিউমোনিয়ার যে নিউমোনিয়া প্রতিরোধের জন্য যে ভ্যাকসিন গুলো ইপিআই কার্যক্রমের তত্ত্বাবধানে দেওয়া হচ্ছে, প্রতিটি শিশুকেই অবশ্যই 6 সপ্তাহ থেকে 18 মাসের মধ্যে যে ভ্যাকসিন গুলো সেটা অবশ্যই দিতে হবে। সবশেষে ছোট করে জানতে চাইবো যে বাবা মা কিভাবে সচেতন হতে পারেন।
3: বাবা মা তো অবশ্যই সচেতন হবেন, কারণ তারা নিউমোনিয়ার যে সমস্ত লক্ষণগুলো আমি বলেছি সেগুলো সম্বন্ধে একটু খেয়াল করবেন, এবং শুধু সেটা ঘরের মধ্যে থাকলে হবে না, আশেপাশের মানুষকে জানাতে হবে,
2: তাদেরকে
3: সচেতন করতে হবে, তবে আমরা নিউমোনিয়াটা আরো প্রতিরোধ করতে পারবো এবং ভ্যাকসিন দিতে হবে বাচ্চাদেরকে।
2: ধন্যবাদ আপনাকে ডাক্তার মুশিদ জাহান বিনতে আলী। প্রিয় শ্রোতা, ধীরে ধীরে ফুরিয়ে হলো আজকের আয়োজন, আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। বন্ধুরা, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
1: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং FM 90 মেগাহার্সে।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
1: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
1: হ্যাঁ।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন দেশের গান, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমদ খান, লিখেছেন সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

দেশের গান শুনছেন। এবারের গানের কলি হচ্ছে আমি স্রোতসিনী নদীর মতো, শিল্পী তারেক এম এ সৈয়দ, লিখেছেন পুলক রঞ্জন, সুর করেছেন শিবু রায়।

0: এতক্ষণ দেশের গান শুনছিলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন ডালিতে এখন আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত। প্রথম শিল্পী ফাতেমাতুজ্জোহরা।

0: দেশাত্মবোধক গান শুনলেন, শিল্পী ছিলেন মনির খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 29শে জুন সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স FM 90 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্সে এবং FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন আধুনিক গান। প্রথম গানের শিল্পী মঞ্জু সাহা, গানের গীতিকার মোহাম্মদ শফিউদ্দিন শিকদার, সুরকার সৈয়দ জামান।

শ্রোতা বন্ধু, আধুনিক গানের আয়োজনে এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়। গানের কথা সাজিয়েছেন হাফিজা শারমিন সুমি, সুর করেছেন বাবু সরকার।

মৃদুলা সমুদ্রের কণ্ঠে এবারের আধুনিক গান। কথামালা সাজিয়েছেন ফরিদা ফারহানা, সুরারোপ করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 90 মেগাহার্সে। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, 2026 সালের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে পুরো বাংলাদেশ এখন এক উৎসবের আমেজে ভাসছে। নিজেরা বিশ্বকাপে খেলছে না ঠিকই, কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা ও অন্যান্য দেশের প্রতি সমর্থকদের যে আবেগ, বাড়ির ছাদে প্রিয় দলের বিশাল পতাকা টাঙানো দেয়াল চিত্র আর বড় পর্দায় রাত জেগে খেলা দেখার উচ্ছ্বাস বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
2: বাংলাদেশি সমর্থকদের এই অনন্য ফুটবল প্রেম ও পাগলামি সরাসরি নজর কেড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। বিশ্বমঞ্চে বাংলাদেশের ফুটবল উন্মাদনাকে স্মরণীয় করে রাখতে ফিফা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ভক্তদের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে মাচে, যা বিশ্বজুড়ে তুমুল প্রশংসিত হয়েছে।
1: বিশ্বকাপ ফুটবল 2026-এ রেকর্ড 48টি দল এবার 12টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। গ্রুপ পর্বের তীব্র লড়াইয়ে আন্ডারগ্রাউন্ড দলগুলোর চমক, তারকা খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স এবং নতুন প্রযুক্তির ব্যবহার টুর্নামেন্টটিকে এক দারুণ রোমাঞ্চকর করে তুলেছে।
2: বিশ্বকাপ ফুটবল 2026-এর গ্রুপ পর্বে খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। 12টি গ্রুপের 48টি দলের 2টি করে ম্যাচ শেষ হয়েছে। 2 ম্যাচ খেলেই 6টি দল রাউন্ড অফ 32 এ জায়গা নিশ্চিত করে ফেলেছে, তবে বিশ্বকাপ থেকে ইতিমধ্যে ছিটকে পড়েছে 5টি দল।
1: গ্রুপ এ তে মেক্সিকো, গ্রুপ সি তে ব্রাজিল, গ্রুপ ডি তে যুক্তরাষ্ট্র, গ্রুপ ই তে জার্মানি, গ্রুপ জে তে আর্জেন্টিনা, গ্রুপ আই এ ফ্রান্স ও নরওয়ে, এ 6 দল রাউন্ড অফ 32 তে নিজেদের অবস্থান এবার নিশ্চিত করতে পেরেছে। গ্রুপ সি তে হাইতি, গ্রুপ ডি তে তুর্কি, গ্রুপ এফ এ তিউনিশিয়া, গ্রুপ জে তে জর্ডান, গ্রুপ এল এ পানামা বিশ্বকাপ থেকে এবার বাদ পড়েছে। যেসব দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে তাদের জন্য সমবেদনা, এবং যেসব দল পরবর্তী রাউন্ডে খেলবার জন্য নির্বাচিত হয়েছে তাদের জন্য রইল শুভকামনা।

0: শ্রোতা বন্ধু, উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার, যাকে বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মনে করা হয়, ঐতিহ্যের অনুবর্তন অগ্রাহ্য করে যিনি কাব্যে নতুন রীতি প্রবর্তন করেন, তিনি বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় তিনি অমিতাক্ষর, ছন্দ ও চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক হিসেবে সুপরিচিত। মেঘনাদবধ মহাকাব্য প্রকাশের মধ্য দিয়ে তিনি বাংলা সাহিত্যে স্বতন্ত্র ভাব প্রকাশ করেছিলেন। এরপর দ্য ক্যাপটিভ লেডি, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, একে কি বলে সভ্যতা, তিলোত্তমা সম্ভব কাব্য, হেক্টরবধ প্রভৃতি উল্লেখযোগ্য রচনাবলীর মধ্য দিয়ে বিশেষভাবে সমাদৃত হন।
1: বন্ধুরা, আজ কবি মাইকেল মধুসূদন দত্তের মহাপ্রয়াণ দিবস। বাংলা সাহিত্যকে তাঁর লেখনীর প্রাচুর্যে সমৃদ্ধ করলেও নিজের জীবনের শেষ দিকে তিনি তেমন একটা সচ্ছল ছিলেন না। ব্যক্তিগত জীবনের এই অপ্রাপ্তির মূল্য দিতে হয়েছে তাকে মৃত্যুশয্যায়ও। 1873 খ্রিস্টাব্দের 29 জুন মাত্র 49 বছর বয়সে বাংলা সাহিত্যের এই কৃতি সন্তান চিরবিদায় নেন। আমরা আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি বাংলা সাহিত্য জগতের আধুনিকতার পথিকৃৎ মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে। আর হ্যাঁ বন্ধুরা, নব উদ্যমী ও প্রেরণায় জেগে ওঠার আহ্বান জানিয়ে কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনবার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আনিসুর রহমান
0: এবং আমি উপমা শিরিন।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ সোমবারের দর্পণ সূচির পাতায়। শুরুতে ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি।
1: বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরে পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে।
0: বন্ধু শ্রোতা, আমাদের জানা কিংবা অজানায় প্রতিনিয়ত ঘটে চলেছে নানান ঘটনা যা ইতিহাসের পরিধিকে বিস্তৃত করে চলেছে। ইতিহাসের এই অফুরন্ত ভাণ্ডার আমাদের সামনে খুলে দেয় জ্ঞানের নতুন দিগন্ত। প্রতিটি যুগ, উত্থান পতন ও সংগ্রাম থেকে আমরা পাই সামনে এগিয়ে যাওয়ার অসীম প্রেরণা। অতীতকে ধারণ করেই রচিত হয় আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ।
1: শ্রোতা বন্ধু, দিনের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এ পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপনা করছেন জীবননেশা মুনিয়া।
2: আজ 29 জুন 2026 খ্রিস্টাব্দ, সোমবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 180তম দিন। প্রিয় শ্রোতা, চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা এবং কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে। 1757 খ্রিস্টাব্দের 29 জুন লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মির্জাফর বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব হন। ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাশ হয় 1817 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1868 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়। প্রশান্ত মহাসাগরের বিকিনি অ্যাটল দ্বীপপুঞ্জে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা হয় 1946 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1966 খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরণী আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাঁদের কাজের মধ্য দিয়ে পৃথিবীর বুকে অমরত্ব লাভ করেছেন। এবারে জানব তেমনই কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1938 খ্রিস্টাব্দের 29 জুন বাংলাদেশী সঙ্গীত শিল্পী, সুরকার এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশী লেখক, চিন্তক এবং ঔপন্যাসিক আহমদ সফা জন্মগ্রহণ করেন 1943 খ্রিস্টাব্দের এই দিনে। 1883 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি অধ্যাপক এবং লেখক চারুচন্দ্র ভট্টাচার্য। কুয়েতের শাসক এবং তৃতীয় আমির জাবের আল আহমেদ আল জাবের আল সাবাহ 1926 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1945 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন শ্রীলঙ্কার রাজনীতিবিদ এবং পঞ্চম প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।

ব্যথাতুর একটি বিষয়। আজ 29শে জুন। আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 1940 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন সুইস চিত্রকর পল ক্লি। পোলিশ পিয়ানোবাদক, সুরকার, রাজনীতিবিদ এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী ইগনেসি জান প্যাডারুস্কি 1941 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন। 1982 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হেনরি কিং। 2014 খ্রিস্টাব্দের আজকের এই দিনে বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত কবি আবুল হোসেন মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশী বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বন্ধুরা, আমাদের চলচ্চিত্র শিল্প কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং বাংলা সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যের এক শক্তিশালী দর্পণ। বাঙালির জীবন সংগ্রাম, প্রেম বিরহ, ইতিহাস এবং সামাজিক মূল্যবোধ চমৎকারভাবে ফুটে ওঠে সেলুলয়েডের পর্দায়। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক লেখকদের গল্প ও উপন্যাস রূপালী পর্দায় রূপায়িত হয়ে আমাদের সাহিত্যকে আরও জনপ্রিয় করেছে। বর্তমানে নতুন ধারা সিনেমাগুলো আমাদের আধুনিক চিন্তা চেতনা ও গল্প বলার ধরনকে নিয়ে যাচ্ছে বৈশ্বিক পর্যায়ে।
0: শ্রোতা বন্ধু, এ পর্বে আমরা শুনব গোলাম মোর্শেদ আহমেদের গ্রন্থনা ও সাইদা জান্নাত বাঁধনের উপস্থাপনায় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি। আজকের সংকলনে থাকছে বাংলাদেশের চলচ্চিত্র চাঁপাডাঙ্গার বউ প্রসঙ্গে আলোচনা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি চাঁপা

1986 সালে মুক্তিপ্রাপ্ত এই ছায়াছবিটি সে সময়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। তো আলোচনা করছি চাপা ডাঙার বউ ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

0: পরিবারের চার সদস্য নিয়ে কাদম্বিনীর সংসার, যার মধ্যে অন্যতম ছিলেন কাদম্বিনী নিজেই। তিনি চাপাডাঙ্গার বউ নামে বেশি পরিচিত ছিলেন। তার স্বামী শেতাব ছিলেন পঞ্চায়েতের প্রধান। অর্থের প্রয়োজনে গ্রামবাসীরা কেবল তার কাছে ছুটে আসত। গ্রামের লোকজনের জিনিসপত্র বন্ধক রেখে শেতাব লোন দিত।
1: কত কষ্টে আমি এই সংসার গড়েছি, দুটো টাকার মুখ দেখেছি, আর তোমরা সবাই মিলে সেই টাকা খোলামকুচির মতো উড়িয়ে দেবে, আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো?
2: তার চেয়ে টাকার মাপে তোমার গায়ের চামড়া যদি কেউ কেটে নেয় তুমি খুশি হও, আমি জানি। টাকা টাকা করে তোমাকে হাপিটিস করতে হবে না।
0: শেতাব মনে করত যে অর্থ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার ভাই মাহতাব ছিলেন পুরোপুরি তার বিপরীত। অর্থ তার কাছে কোনো মূল্যই ছিল না। মাহতাব মজা করে জীবন যাপন করত।
2: গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও।
3: জরুর করেগা, বড় বউ আদেশ করবে আর আমি শুনবো না।
0: এদিকে মাহতাবের স্ত্রী সর্বদা চেয়েছিলেন তিনি তার বড় ভাইয়ের মতো জীবনে আরো হিসেবী হন। শেতাব যখন কেবল অর্থের প্রতি আগ্রহ ছিল, তার স্ত্রী কাদম্বিনী কেবল মাহতাবের মতো খুশি ছিলেন।
4: তুমি আমার বড় ভাই, তুমি আমাকে ক্ষমা না করলে আমি নরকে যাব। আমি সত্যি খুব অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও, বড় বউ না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও।
5: এত করে ক্ষমা চেয়েছি, ক্ষমা করে দিলে তো পারো।
1: যা যা যা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম।
0: ঘটনা মোড় নেয় অন্যদিকে। সুখ সয়না তাদের কপালে। কাদম্বিনী তার স্বামী এবং দেবরের মধ্যে তিক্ততা দেখে। গ্রামের কুটিল ঘটনের কারণে সবকিছু ওলট পালট হয়ে যায়। ঘটন শেতাবকে বলে কাদম্বিনী এবং মাহতাবের অবৈধ সম্পর্কের কথা।
6: বৃন্দাবন লীলার কথা সবটা খুলে বলা যায় না বড় মরণ, ইঙ্গিতে বুঝে নিতে হয়।
1: আমি তো কিছুই বুঝতে পারছি না।
6: তোমার বউ আর ভাইকে একটু সামলে চলতে বলো। ভর দুপুর বেলায় মাঠে দুজনে যে কাণ্ডটা করলো না, আমি শুধু না, গায়ের অনেকেই দেখেছি।
0: এদিকে

0: মায়ের মৃত্যুর পর মাহতাব কাদম্বিনীকে তার মায়ের মতোই ভালোবেসেছে।
1: কেন থামবো? আমি অন্যায় কি বলেছি? কেন মনে নেই? তোমরাই তো বিচার করেছিলে, শিবকেষ্ট আর রামকেষ্ট তাদের দুই খুড়িকে তাদেরই পছন্দ মতো আপন আপন ছেলের ঘরে ঠাই দিয়েছিলে। এখানেও তাই, এই পঞ্চায়েতের মজলিসে আমি সবার সামনে বলছি, বড় বউ ছাড়া আমার চলবে না, বড় বউকে আমার চাই।
0: পরিশেষে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মাহতাব ফিরে পায় তার মায়ের মতো কাদম্বিনীকে।
1: তুমি তো আমার মা, তুমি যে আমার বড় বৌদি, তুমি যে আমার সব।
0: সেতাব তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে পরিবারের সবাইকে বুকে টেনে নেয়, আর এভাবেই ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে।
1: ক্ষমা তো আমি চাইব তোদের কাছে, তুমি আমাকে।
2: অমন কথা বলো না।
0: শ্রোতা বন্ধুরা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা, এটিএম শামসুজ্জামান, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, সৈয়দ আক্তার আলী, নারায়ণ চক্রবর্তী, আমিনুল হক, আশিস কুমার লৌহ, আনিস, মিনু রহমান, সেতারা আহমেদ, মায়া ঘোষ সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প।

0: বন্ধুরা, আমাদের চারপাশে দিনমজুর, রিক্সা চালক, কৃষক, পোশাক শ্রমিক, ফেরিওয়ালা এবং নির্মাণ শ্রমিক সহ অসংখ্য শ্রমজীবী মানুষ প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদের জীবনকে সচল রেখেছেন। এ সকল মানুষেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি সমাজের কিছু মানুষের অন্নের যোগান দিয়ে চলেছেন।
1: শ্রোতা বন্ধু, এ পর্বে আমরা শুনব গোলাম কিবরিয়ার গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরের পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। আজকের পর্বে থাকছে পাট চাষির সাক্ষাৎকার।

0: স্বাগত জানাচ্ছি আজকের জীবনের গল্পে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এ মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামে। বছরের এই সময়টিতে এখানে এলে দেখা মেলে বিস্তীর্ণ মাঠ জুড়ে পাটের ক্ষেতে সবুজের দখলদারি। এ অঞ্চলের কৃষকদের মাঝে বংশ পরম্পরায় এই পাট চাষ জীবিকা নির্বাহের অন্যতম অনুষঙ্গ হিসেবে ভূমিকা রাখছে। আজ এমনই একজন কৃষক ভাই যিনি পাট চাষ করছেন, তাকে নিয়েই সাজিয়েছি আজকের জীবনের গল্প। কি নাম আপনার?
1: তরিকুল ইসলাম।
0: আমি দেখতে পাচ্ছি আপনি মাঠ জুড়ে পাট চাষ করেছেন। কতটুকু জমিতে আপনি পাট চাষ করেছেন?
1: মোট 4 বিঘা জমিতে।
0: এখানে কি কি জাতের পাট চাষ করেছেন?
1: তোষা পাট, মেস্তা পাট, এগুলি চাষ করি।
0: বিঘা প্রতি কেমন ফলন হয়?
1: 18 মন 20 মন হয়।
0: এছাড়া আপনি আর কি কি ফসল উৎপাদন করেন?
1: ডিসেম্বর মাস এলে সরিষা চাষ করি, পেঁয়াজ ও রসুন, এই শাকসবজি এগুলি চাষ করি।
0: আপনার পরিবারে কে কে আছে?
1: আমরা 3 ভাই, আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, আল্লাহ একটা সন্তান দিয়েছে। এই পরিবারে সবাই মিলে কৃষি কাজে জড়িত। এখানে প্রচুর খেজুর গাছ আছে, শীত মৌসুম এলে আমরা খেজুর গাছও কাটি, খেজুর গুড় উৎপাদন করি।
0: আপনি বহুমুখী কাজ করছেন, এই কাজের মাঝে আপনার আনন্দের দিকটি সম্পর্কে একটু জানতে চাই।
1: এই যে সারাদিন কাজ করি, আল্লাহ আমাদের শারীরিকভাবে ভালো রাখছে, পরিশ্রম করে অর্থ উপার্জন করি, এটাই আমি মনে করি আল্লাহর এক বড় নিয়ামত।
0: এই অবস্থায় আগামী দিনগুলোর জন্য আপনার কি স্বপ্ন?
1: আমার 2 ভাইকে আমি পড়ালেখা করাচ্ছি, আমার সন্তানটাকেও আমি ভালো মানুষ করতে চাই, আমার বাবা মা যাতে একটু শান্তিতে থাকে, পরিবারে সবাই মিলে যাতে করে একসাথে থাকতে পারি, এই মায়ের বন্ধন নিয়ে বেঁচে থাকতে চাই।
0: আপনার শখের জায়গাগুলো, ভালো লাগার দিকগুলো সম্পর্কে একটু জানতে চাই।
1: এই বর্ষা মৌসুম এলেই আমি গাছ লাগাই, আমার অনেক প্রকার দেশীয় ফল গাছ আছে, গাছ লাগাতে আমি অনেক আনন্দ পাই। এবার আমার গাছে অনেক আম ধরেছে, লিচু ধরেছে, লেবু আছে। এখন তো বর্ষা মৌসুম, চারদিকে পানি, মাছ ধরতে আমার খুব ভালো লাগে। এক সময় তো প্রচুর খেলাধুলো করতাম, এই যে বিশ্বকাপ চলতেছে আমি কিন্তু খেলা দেখি, আমার স্ত্রী মাঝে মাঝে পিঠা তৈরি করে, সবাই মিলে একসাথে খাই, একটা অন্যরকম আনন্দ। আসলে পারিবারিক আনন্দের বাইরে অন্য কিছু নাই। আমি কিন্তু গান পছন্দ করি, আমার স্ত্রী ভালো গান গায়।
0: কি ধরনের গান আপনার খুব পছন্দ?
1: আমি সব ধরনের গানই শুনি। এই মুহূর্তে একটি নজরুল সঙ্গীতের কথা বলতে চাই, পোহালো পোহালো নিশি হলো গো আঁকি।

0: অন্য কোনো শ্রমজীবী বন্ধুর জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
2: বন্ধুরা, সুরের কোনো ভাষা নেই। বাংলা লোকসঙ্গীতের একতারা দোতারা কিংবা আধুনিক যুগের গিটার ও কিবোর্ডের সুর প্রতিটি মানুষকে তার শিকড় ও সংস্কৃতির সাথে যুক্ত রাখে। নানা রকম বাদ্যযন্ত্রের সুর ও মূর্ছনা মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। সুরের এই আবেশ প্রতিটি মানুষের মনকে নানাভাবে স্পন্দিত ও আন্দোলিত করে। রাগ রাগিনী কর্ড ও রিদমের সংমিশ্রণে তৈরি সুর মানুষের ভিতরের বিষণ্নতা, আনন্দ ও ভালোবাসার অনুভূতিগুলোকে অন্যের কাছে নিখুঁতভাবে পৌঁছে দেয়।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, এই পর্বে আমরা শুনব অধ্যাপক রিনাত ফৌজিয়ার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন। আজকের পর্বে থাকছে মোহন বীণা প্রসঙ্গে আলোচনা।
3: হাওয়াইন গিটার নামে একটি বাদ্যযন্ত্রের কথা আমরা জানি। বিদেশ থেকে আসা যন্ত্র এটি, কিন্তু অনায়াসে এদেশের যে কোনো গানে সুর বাজানো যায় এতে। তাই যন্ত্রটি আমাদের দেশে বেশ জনপ্রিয়। ষাটের দশকে যন্ত্রটি ইউরোপ থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে, আমাদের উপমহাদেশে এসে পৌঁছায় সেই সময়। বিভিন্ন ধরনের গানের সুর বাজানোর পাশাপাশি অনেকে এতে উচ্চাঙ্গ সঙ্গীত বাজানোর চেষ্টা করলেন। তবে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত বাজানোর যে যন্ত্রগুলো রয়েছে, যেমন সেতার, শরদ ইত্যাদির সঙ্গে শব্দের গভীরতার একটা পার্থক্য ছিল হাওয়াইন গিটারের। আমাদের দেশের বাদ্যযন্ত্রগুলোর শব্দ হচ্ছে গভীর, হাওয়াইন গিটারের শব্দ তুলনামূলকভাবে তীক্ষ্ণ। অথচ উপমহাদেশের উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পীদের কাছে এই যন্ত্রটির জনপ্রিয়তা কিংবা গ্রহণ করবার ইচ্ছা ক্রমশ বেড়ে চলেছিল। কাজেই এর শব্দের তীক্ষ্ণতা কমিয়ে শব্দের গভীরতা বাড়ানোর চেষ্টারত হলেন অনেক গুণী শিল্পী। এর মধ্যে বিজুভূষণ কাবরা এবং তারপর বিশ্বমোহন ভাটের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের গবেষণার ফলে ক্রমে গিটারের ধ্বনি প্রকোষ্ঠ আকারে বড় হল, তুলনামূলক মোটা তার ব্যবহারের প্রচলন হল, এমনকি তারের সংখ্যায় পরিবর্তন এনে এবং তরফের তার সংযোজন করে এটি উপমহাদেশের উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের উপযুক্ত করে তোলা হল। সবশেষে এলো নামের পরিবর্তন, মোহন বীণা নামে এটি পরিচিত হল। ফলে চেহারার দিক থেকে পাশ্চাত্য গিটারের সাথে যথেষ্ট মিল থাকলেও ধ্বনির দিক থেকে এটি আমাদের দেশে প্রচলিত শরদ এবং বীণার খুব কাছাকাছি হয়ে গেল। শরদের সাথে এর আরও একটা বৈশিষ্ট্যের খুব মিল আছে, তা হলো এই দুটো যন্ত্রের ফিঙ্গার বোর্ডে কোনো পর্দা বা ফ্রেট নাই। শরদের ফিঙ্গার বোর্ডে নির্দিষ্ট জায়গায় আঙুলের নখ দিয়ে তারটাকে চেপে ধরে ডান হাতের জওয়ার সাহায্যে টোকা দিয়ে বাজাতে হয়, কিন্তু মোহন বীণায় ফিঙ্গার বোর্ডে একটি স্টিল বারের সাহায্যে তার চেপে ডান হাতের আঙুলের সাহায্যে তারে টোকা দিয়ে বাজাতে হয়। জোরালো শব্দ পাওয়ার জন্য ডান হাতের আঙুলে প্লাস্টিকের তৈরি পিক পরতে হয়। মোহন বীণায় মূল তার থাকে তিনটি, এগুলো সা পা তারা সা অথবা সা মা তারা সা এই সুরে বাঁধা হয়। পাঁচটি চিকারির তার থাকে, রাগ অনুযায়ী এগুলোর সুর মেলানো হয়। বাজানোর সময় এগুলোতে টোকা দিতে হয় শুধু। এছাড়া ১২টি তরফের তার থাকে, মূল তারে সুর বেজে উঠলে এগুলো অনুরণন তোলে।
2: বন্ধুরা, বিশ্বকাপের আমেজে চারদিকে উৎসবমুখর পরিবেশ বিরাজমান। সেই উৎসবের আনন্দকে আরো দ্বিগুণ করে তুলতে গানের কোনো জুড়ি নেই। চলুন একটি গান শুনে আসি। এবারে শুনব গীতিকার নুরুল ইসলাম মানিকের লেখা ও সুরকার রুবায়াত শামীম চৌধুরীর সুরে শিল্পী তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে আধুনিক গান, যতটা সময় তুমি দিয়েছো আমায়।

0: বন্ধুরা, সুন্দরভাবে বেঁচে থাকবার জন্য সম্পদের চেয়ে শারীরিক সুস্থতাই মহান সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নিয়ামত। তাই সকলের সুন্দর ও সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনার পাশাপাশি প্রতিটি সকাল সবার জীবনে বয়ে আনুক মঙ্গলবার্তা, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
1: তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনে ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: আসসালামু আলাইকুম। সকাল নয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তুহিনুর সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের মোট 29,621টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হবেন। প্রতিটি শিশুকে প্রতি বছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় আগামী 5 বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় 5 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে স্পার্সোর কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর ও জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান ও উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরির সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে। সংসদের বৈঠক আজ সকাল 10:30 আবার বসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি 1 জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণের গুলি এবং একই ঘটনায় আরও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী এলাকায় 3 দিনেরও বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দেশ দুটি আগামীকাল কাতারের দোহায় বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। এই আলোচনা মূলত হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচলের উপর গুরুত্ব দেবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। লস অ্যাঞ্জেলেসে ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের প্রথম খেলায় গতরাতে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে শেষ 16-তে পৌঁছেছে কানাডা। স্টিভেন ইয়োস্থাকিও কানাডার পক্ষে একমাত্র গোলটি করেন। এদিকে আজ রাত 11:00 নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ক্রিকেট, হারারেতে একমাত্র টেস্টের আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে 1 উইকেটে 136 রান নিয়ে স্বাগতিক জিম্বাবুয়ের সাথে তাদের প্রথম ইনিংসের ব্যাটিং আবারও শুরু করবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল নয়টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম ও মোহাম্মদ জসিমউদ্দিন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন আরেকটি দিনের শুরুতে আপনাদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের সাপ্তাহিক সঙ্গীত অনুষ্ঠান প্রিয় গান শুনবার জন্য। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাই আপনাদের ভালো লাগা শ্রুতিমধুর কিছু গান শুনে আপনাদের মনকে চাঙ্গা করার জন্য ঘড়ির কাঁটা ধরে এবং সপ্তাহ ঘুরে আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে।
1: কেমন লাগছে এবং কোন গানগুলো শুনতে চান সে অনুভূতি এবং পছন্দের গানগুলো আপনারা আমাদের ঠিকানায় ভোট করতে পারেন। আমাদের কাছে চিঠি লিখুন, প্রিয় গান প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন bbpriyo@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের প্রিয় গান অনুষ্ঠানের শুরুতেই আপনাদের শোনাব শিল্পী পলাশ রঞ্জন লোহের গাওয়া একটি আধুনিক গান। জুন মাসে শুরু থেকেই এই গান শ্রোতাদের সর্বাধিক ভোটে দখল করেছিল আমাদের গানের তালিকার প্রথম স্থানটি। এই গানকে ভোট করা শ্রোতাদের নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাহাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সাবেদ আলী, রংপুর থেকে জাকিয়া সুমি ও সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী ও পাপিয়া বেগম,
1: ময়মনসিংহ থেকে জুবের আল ফাহাদ, সামা রহমান, টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামী ওয়াশিক, আকাশ, জাহিদুল ইসলাম, পারভেজ, সিয়াম আলভি, সাভার থেকে ভোট করেছেন জাকারিয়া শাহীন, দুলাল আহমদ, গাজীপুর থেকে অমিত হাসান, মুসলিম উদ্দিন, ঢাকা থেকে আপন শরীফ, ফারজান ইয়াসমিন আকি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে ভোট করেছেন সবুজ, হারুন, আমিন, রাজু, আমান, মাহদি, রেজা, মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, আরিয়ান, শামীম ও আজিজ খান। প্রিয় বন্ধুরা, ঝর্ণাধারা ছন্দ যেন এরকম কথা বলার গানটি লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চরণ উপভোগ করে আজকের প্রথম গান। আর এই গানটি যদি ভালো লাগে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, জুন মাসের শেষ পর্বে আয়োজনে এখন আপনাদের শোনাব শিল্পী আশা খানের গাওয়া একটি লোকগান। গানের তালিকার দু নম্বরে থাকা এই গানকে যারা ভোট করেছেন তারা হচ্ছেন নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জুয়েল হাসান ও মিতু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার ও আব্দুল রাজ্জাক, শরীদপুর থেকে মাসুম বিল্লা, ফরিদপুর থেকে সায়মা আহমেদ, সোনিয়া পারভিন ও লিলি আক্তার, রাজবাড়ী থেকে কফিলউদ্দিন, রায়হান শেখ ও ফরিদ রেজা, ময়মনসিংহ থেকে মানিক, রকিব, ফারুক, এজাজ, আসিফ ও জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী ও লাকি খানাম, জামালপুর থেকে গিয়াস সর্দার,
1: চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, নাজিম, সাজ্জাদ ও সাদিকা, শেরপুর থেকে অমিত মন্ডল, জয়শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম ও খন্দকার বশির। নকলটারে আসল ভেবে এরকম কথা বলার গানটি লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ, সুর সঙ্গীত পরিচালনা করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চলুন তাহলে আজকের দ্বিতীয় গানটি উপভোগ করি, আর এই গানটিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভোট করুন এখনই আমাদের ঠিকানায়।

0: বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে এখন শুনবেন শিল্পী পূরণ চন্দ্র মিত্রের গাওয়া আমাদের গানের তালিকার আজকের 3 নম্বর গানটি। এই গানকে গত সপ্তাহে যারা ভোট করেছেন তারা হচ্ছেন গাজীপুর থেকে মৌমিতা সরকার, শৌমিক রায়, হরিপদ বসাক, ঢাকা থেকে রায়হান জান্নাত, সাবাত আলম সামিন, লায়লা আলম, মনিয়া আলম, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম, ময়মনসিংহ থেকে বিকাশ, রতন, রিয়া, সাজু, রাজু, সালমা, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ, ওয়াহিদ, ফারুক, উজ্জ্বল, তাসলিমা, আসিফ ও এজাজ। মাদারীপুর থেকে ভোট করেছেন রতন মোল্লা, রুবেল মোল্লা, মিরন ও কামাল উদ্দিন।
1: গানের কথা হচ্ছে জ্বালাতে যখন শিখেছ, আর গীতিকার হচ্ছেন খালেদ বুলবুল, সুর ও সঙ্গীত পরিচালনা পুনম চন্দ্র মিত্র।

প্রিয় শ্রোতা, গানটি আপনাদের কাছে কেমন লাগলো ভোট করে অবশ্যই জানিয়ে দেবেন। প্রিয় গান সঙ্গীতানুষ্ঠানে এখন আপনাদের জন্য থাকছে একটি সুন্দর দেশাত্মবোধক গান। শিল্পী সালমা জাহানের গাওয়া এই গানকে গত সপ্তাহে যে সকল শ্রোতা ভোট করেছেন তারা হচ্ছেন পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা ও দীপক কুমার শর্মা। ঢাকা থেকে মোহাম্মদ বাশারত আলম তাহসিন, সুহাইলা সুবহি, মোহাম্মদ তহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফরজানা হোসেন ও লাবিবা হোসেন। কুষ্টিয়া থেকে মেহেদী হাসান ও শিউরি আক্তার। ভোলা থেকে এনামুল হক আবির ও নাসিমুন্নেসা। মুন্সীগঞ্জ থেকে ফরিদা বেগম, শায়লা বেগম ও আবুল কাশিম। গানের কথা হচ্ছে পদ্মা মেঘনা সুরমা। গানের গীতিকার অশোক কুমার দে, সুর ও সঙ্গীত পরিচালনা দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চলুন শুনে আসি গানটি।

প্রিয়বন্ধুর গানের তালিকা এখন যে গানটি রয়েছে সেটি শিল্পী অভি মুস্তাফিজ। শুনবেন আধুনিক গান। শ্রোতাদের পছন্দের গান রয়েছে গানের তালিকার আজকের পাঁচ নম্বর অবস্থানে। গত সপ্তাহে আপনারা যারা ভোট করেছেন এই গানটির জন্য তারা হচ্ছেন সিলেট থেকে নাদিরা বেগম, শরীফ রেজা, তানিয়া আহমেদ, ঢাকা থেকে ওম্মে সালমা বিপাশা, তাহিয়া আলম তাহিন, ময়মনসিং থেকে উজ্জ্বল ফাহিম, আদনান সরতাজ, মাধুরী ও সবুজ, ফরিদপুর থেকে ভোট করেছেন জহির মোল্লা, রহমান মোল্লা, রাকিব শেখ, তন্ময়, রোজিনা আক্তার। ভালোবাসি চাঁদ যোচনা এই শিরোনামের গানটি লিখেছেন সেলিম মাহমুদ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন বাবুল। চলুন উপভোগ করি। আর এই গানটি যদি ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

শ্রোতা বন্ধুরা, জুন মাসের শেষ পর্বে সবশেষ যে গান আপনাদের শোনাব সেই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। শ্রুতি মধুর এই গানকে গত সপ্তাহে যে সকল শ্রোতা ভোট করেছেন তাদের নাম হচ্ছে নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হাসান, টাঙ্গাইল থেকে পূর্বী জোয়ারদার, নাটোর থেকে শিখা রানী, রাজশাহী থেকে সালমা সুলতানা ও মোহাম্মদ মাসুদুর রহমান, শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা ও জসিম ব্যাপারী, বরিশাল থেকে সর্দার গিয়াসউদ্দিন ও মনামী ঘোষ, নোয়াখালী থেকে হারু, রোদেলা, নীলা, সাজু, শান্তা ও স্বপ্না। শিল্পীর গাওয়া গানের গীতিকার মুন্সিওয়াদুদ, সুর সঙ্গীত পরিচালনা করেছেন হিমাদ্রি বিশ্বাস। চলুন গানটি ধারে শুনে আসি।

0: প্রিয় বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। তবে আবার মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যেকোনো মতামত কিংবা পছন্দের গানকে ভোট করতে চাইলে এই ঠিকানায় চিঠি লিখুন। প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সিটি বাংলানগর, ঢাকা 1207। অথবা ইমেল করুন bbpriyogaan অর্থাৎ bbpriyogaan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য নতুন কিছু গান নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।
2: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম ও মোহাম্মদ জসিমউদ্দিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন আফরুজা আক্তার। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী শেফালী সরগম। গানের কথা সাজিয়েছেন প্রজিৎ ঘোষ, সুর করেছেন আলী আফতাব লনি।

প্রিয় শ্রোতা, শেফালি সরগমের কণ্ঠে শুনছেন পল্লীগীতি। এবার গানের গীতিকার জাহাঙ্গীর আলম তালুকদার, সুরকার আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ শেফালী সারগামের কণ্ঠে পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী কে এম ফজলুল কবির অন্তু।

0: এতক্ষণ কে এম ফজলুল কবির অন্তর্কণ্ঠে নজরুল সংগীত শুনলেন।
1: এদেশ আপনার আমার আমাদের সকলের, আসুন বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে উন্নতির স্বর্ণশিখরে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসাথে কাজ করি। বৃক্ষ আমাদের পরম বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয় ও অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি করে গাছ লাগাই। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বর্তমান সরকারের অন্যতম একটি উল্লেখযোগ্য অবদান ফ্যামিলি কার্ড। আমাদের প্রত্যেক পরিবারের প্রধান মায়েদের হাতে, প্রধান নারীদের হাতে তুলে দেবেন এই ফ্যামিলি কার্ড। এবার শুনব ফ্যামিলি কার্ডের গান। সমবেত কণ্ঠে গানটি লিখেছেন আবু বকর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল ১০টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা জেবুন্নেসা। প্রধানমন্ত্রী তারিক রহমান আজ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের মোট ২৯,৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হবেন। প্রতিটি শিশুকে প্রতি বছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন এবং সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরি সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে। সংসদের বৈঠক আজ সকাল ১০:৩০টায় আবার বসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কারণে সে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা এবং সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে তারা আগামীকাল কাতারের দোহায় আলোচনায় বসতে যাচ্ছে। আলোচনায় বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে অবাধে নৌ চলাচল নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হবে। আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর স্থল অভিযান এবং বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের পাখটিয়া, পাটটিকা এবং কুনার প্রদেশে গতরাতে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আবদুল্লাহ তারার জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পাল্টা হামলা চালালে তারা নিহত হয়। তবে আফগানিস্তানের পক্ষ থেকে হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। লস এঞ্জেলসে ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের প্রথম খেলায় গতরাতে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে পরাজিত করে শেষ ১৬তে পৌঁছেছে কানাডা। স্টিভেন ইউস্টাকিও কানাডার পক্ষে একমাত্র গোলটি করেন। এদিকে আজ রাত ১১টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টে আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে এক উইকেটে ১৩৬ রান নিয়ে স্বাগতিক জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গতকাল ২৮ জুন ২০২৬ তারিখ রবিবার রাত ৮:৫০ থেকে ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজের ট্রান্সমিটারের মডিউলে যান্ত্রিক ত্রুটির কারণে অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায় আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় বন্ধুরা, আয়োজনমালার এ পর্যায়ে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিলিয়া আলী।

মিলি আলীর গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনছেন। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কেলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং FM 106 মেগাহার্সে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি যন্ত্রসঙ্গীতের আয়োজনে। শাহনাজ জামানের বাজানো গিটারে লঘু সুর শুনবেন এখন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্টসে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি উম্মে হাবিবা হিমি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোসাদ্দেক হোসেন ও রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আতিকুর রহমান। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই শুনবেন স্বাধীনতার গান, শিল্পী রুনা লায়লা, গানের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর দিয়েছেন দেবু ভট্টাচার্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم. পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নিসা 29 ও 30 তম আয়াতে কারীমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এই রূপ: হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা একে অপরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যা করবে তা তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে, এবং কখনো স্বার্থের কারণে নিজেদের হত্যা করো না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। যে কেউ বাড়াবাড়ি ও জুলুম করতে গিয়ে এই নরহত্যার কাজটি করবে, অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দেব, আর আল্লাহর পক্ষে এটা একেবারেই সহজ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য প্রথমেই আমি মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال النبي صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس، أو كما قال عليه الصلاة والسلام. মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাজেট সেশনের শুরু থেকে এ পর্যন্ত যে সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলেই তাদের বিবেচনাবোধের জায়গা এবং জ্ঞান থেকে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি এই ধারণা পোষণ করতে চাই, দেশ, সমাজ, জাতি এবং দিনের কল্যাণেই তারা তাদের আলোচনা রেখেছেন। এটি ঠিক যে সকলের চিন্তাধারা একই ধরনের হবে না, সরকারি দলেও না, বিরোধী দলেও না। চিন্তা একই ধরনের হলে এত লোকের বক্তৃতার প্রয়োজন হতো না, এত সময় খরচ করতে হতো না। সবার পক্ষ থেকে দুই দিক থেকে একজন করে বক্তব্য রাখলেই বিষয়টা চুকে যেত। আমরা এখানে জনগণের ভালোবাসা এবং ভোটে নির্বাচিত হয়ে মহান আল্লাহর ইচ্ছায় আসার সুযোগ পেয়েছি এবং সবাই নিজের বিবেক, মহান আল্লাহ তালা আর প্রিয় জনগণের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা আমাদের বক্তব্য রেখে থাকি। বাজেট সেশন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন, এর ভিত্তির উপর পুরা বছরটি কেমন যাবে তাই নির্ভরশীল। আমি বিশ্বাস করি সকল সদস্যই সেদিকে খেয়াল রেখে তারা বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আমার বক্তব্যের সূচনায় গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি এবং তাদের জন্য মাগফিরাত কামনা করছি। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, যার অসামান্য অবদান রয়েছে জাতির জন্য। জেনারেল আতাউল গনি উসমানি, যিনি মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব, যিনি সাহসী যুবক হিসাবে সেদিন বর্জন করেছিলেন। সকল শহীদ এবং জীবিত মুক্তিযোদ্ধা, 90-এর গণ আন্দোলনের শহীদ, 28 অক্টোবরের শহীদ, পিলকানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা চত্বরের শহীদ, 17.5 বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সমস্ত লোক শহীদ হয়েছেন, বিশেষ করে আমার প্রিয় দলের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, আমরা একটি কষ্টে ভোগা দল। আমাদের 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, 12 নম্বর জন এখানে জীবিত আছেন, বাকি সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদের যথাযথ মর্যাদা দান করুন। তাদের দুঃখী পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, সেই সাথে 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং পঙ্গু এবং ফ্যাসিবাদী আমলে গুম হওয়া সকল পরিবার, ব্যক্তি, তাদের সকলের প্রতি আমি গভীর

জাতির শৌর্যবীর্যের জায়গায় মূলত আঘাত দেওয়া হয়েছে। আমি তাদেরকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের শাহাদত কবুল হওয়ার জন্য দোয়া করছি। সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে আজকের এই পার্লামেন্ট গঠিত হয়েছে। এই পার্লামেন্ট আমরা মূল থেকেই বলে আসছি মজলুমের পার্লামেন্ট। সঙ্গত কারণেই আশা করি যে পার্লামেন্ট এমন কোনো আচরণ করবে না যেটা মজলুম দেশবাসীকে আহত করে। এই পার্লামেন্ট দায়িত্বশীল আচরণ করবে, জাতিকে স্বপ্ন দেখাবে, জাতিকে জাগিয়ে তুলবে, জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। মাননীয় স্পিকার, আমরা এই বাজেট অধিবেশনে বাজেট বড় না ছোট, বাস্তবায়নযোগ্য বা তার সামনে চ্যালেঞ্জ আছে, এর সংখ্যাতাত্ত্বিক অনেক বিশ্লেষণ আমরা করেছি। আমি ওই দিকে খুব একটা যেতে চাই না, কারণ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সংসদে আজকে আমরা যারা আছি, একসময় আমরা একদিকেই বসতাম, বিশেষ করে 2001-06, অল্প দুই একজন ছাড়া বা দুই একটি দল ছাড়া। এখন আমরা দুই অংশে সংযুক্ত, আমি বিভক্ত বলছি না, সংযুক্ত। কারণ কোনো যানবাহনই এক চাকায় চলে না, যানবাহন ড্রাইভ করতে হলে মিনিমাম দুইটা টায়ার লাগে। এই সংসদেরও দুইটা টায়ার, একটা সরকারি দল আর একটা বিরোধী দল। যে কোনো একটা টায়ার যদি অকেজো হয়ে যায়, পুরো যানবাহন অকেজো। সুতরাং আমরা সবাই খেয়াল রাখব এই টায়ার দুইটি যাতে সচল থাকে। এই টায়ারে আপনি পিন লাগাবেন, পেরেক মারবেন, তাহলে কিন্তু ওই টায়ারটা ফুটো হয়ে যাবে। ওইটা ফুটো হয়ে গেলে ওই টায়ারও চলবে না যেটা অবশিষ্ট, তাহলে কিন্তু ওই টায়ারটা ফুটো হয়ে যাবে। ওইটা ফুটো হয়ে গেলে ওই টায়ারও চলবে না যেটা অবশিষ্ট।

ওই কুচু কুচু করার যন্ত্রটা আসন আমরা ফেলে দিই। আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি। এর অর্থ এটি নয়, আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি, এর অর্থ এটি নয় যে সরকারি দলের যেটা অভিপ্রায় বুঝে না বুঝে সেটাই হবে বিরোধী দলের অভিপ্রায়। আবার এর অর্থ এটিও নয় যে সরকারি দল সঙ্গত কোনো বিষয় নিয়ে সামনে আগালে বিরোধী দল বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতাই করে যাবে, এই দুইটার কোনোটাই না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। এই কথাটি আমরা প্রথম দিনই বলে রেখেছি। মাননীয় স্পিকার, অতীত অভিজ্ঞতা আমার নেই, আপনার আছে, এখানে আরও কিছু কিছু সম্মানিত সদস্যের আছে, তবে আমরা বেশিরভাগ নবীন। নবীনদের অধিকার থাকে প্রবীণদের কাছ থেকে শিকার, কিন্তু আমরা মন্দতা শিখতে চাই না, আমরা শিখতে চাই ভালোটা। অতীতে এই সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তুষামত করার জন্য গান হয়েছে, কবিতা হয়েছে, স্বপ্নবিলাস হয়েছে, প্রিয় জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই সংগঠনে এই সংসদে এটা হওয়া উচিত নয়।

0: অনেক সময় ব্যক্তিকে খুশি করতে গিয়ে অন্যকে আবার বেশি করে আমরা আঘাত করে ফেলি। আমি প্রথম দিন আপনার মাধ্যমে অনুরোধ করেছিলাম, অতীতের ব্যাড কালচারকে আমরা না বলি, বিশেষ করে এই সংসদে দাঁড়িয়ে চরিত্র হননের কোনো কাজ যেন না হয় এবং আপনি যেন এটা অ্যালাউ না করেন। অভিজ্ঞতা বলছে তার কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আমি আশা করব এরপরে আর এটা কন্টিনিউ করবে না। মাননীয় স্পিকার, বাজেট মূলত একটি জাতির টিকে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার চার্টার। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, সরকার গঠনের পরে খুব কম সময় পেয়েও একটা বিধ্বস্ত অর্থনীতির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি সংসদে একটা বাজেট পেশ করেছেন। 234 পৃষ্ঠার এই বাজেট পাঠ করতে তার অনেক কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার কথা, কয়েক ঘন্টা তাকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হয়েছে, তার উপর একটি গুরুভার অর্পিত হয়েছে এই সংসদ এবং সরকারের পক্ষ থেকে। আমি এও বিশ্বাস করি তিনি তার জ্ঞান মতো এই বাজেটকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার, সুন্দর করার তিনি চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও তিনি এবং তার টিম ব্যক্তিগতভাবে মানুষ, সমষ্টিগতভাবে মানুষ, মানুষের কোনো প্রয়াস সম্পূর্ণভাবে ভুলের ঊর্ধ্বে হওয়ার প্রশ্নই ওঠে না। এর মধ্যে ত্রুটি এবং ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক, এটা আমি করলেও থাকত। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা, তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এ বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ, এ বৈচিত্র্য থাকুক, সরকারি দল বাজেটের প্রশংসা করতে থাকুক, বিরোধী দল হালকা প্রশংসার সাথে ভারী ওয়াচডগের কাজটাও করে যান, তাহলে বাজেট সত্যিকার অর্থে পূর্ণতা পাবে এবং আমরা এটা আশা করতে চাই। বিরোধী দলের পক্ষ থেকে, এমনকি সরকারি দলের পক্ষ থেকেও কিছু কিছু বিষয়ে কিছু প্রস্তাবনা এসেছে এবং আমি বেশ কিছু প্রস্তাবনাকে একান্তভাবে যৌক্তিক মনে করি। রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটের উপরে কাট মোশন ছিল, সেখানে একটাও গ্রহণ করা হয় নাই। যদি এক টাকার একটাও গ্রহণ করা হতো তাহলে ডেমোক্রেসিতে সুন্দর একটা চ্যাপ্টার যোগ হতো। এবারও যে প্রস্তাবনাগুলো এসেছে, আমি আশাবাদী হতে চাই যে সবগুলাই অবলীলায় অগ্রাহ্য হবে না, বরঞ্চ যেগুলা যুক্তি মাননীয় অর্থমন্ত্রী বিবেচনায় নিয়ে সেগুলা গ্রহণ করবেন এবং তার পূর্ণাঙ্গ প্রস্তাবনায় সংশোধিত আকারে তিনি এই সংসদে পেশ করবেন, তাহলে দেশবাসী বুঝতে পারবে যে এই সংসদের আলোচনা শুধু সময়ে ক্ষেপণের জন্য নয়, কিন্তু কিছু কথার ফুলঝুরি নয়, এর বাস্তবতা রয়েছে, এর মধ্যে সারবস্তু আছে। মাননীয় স্পিকার, এই সেশনটা কার্যত আগামীকালকে শেষ হবে না, কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ হবে আগামীকাল। কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা যে আমরা দেখতে পাচ্ছি অতীতে বর্তমানে কোনো বেশ কম হয়নি, এটা জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়। সারা 10 মাসে 42%, আর এই সময় আরও 42% থেকে যা হয় পুরোপুরি পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে, আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার, জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। আমরা আশা করব এটা সক্রিয় বিবেচনায় নিয়ে কার্যকর হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় সংক্রান্ত যে মৌলিক কথাটি বলে রাখতে চাই যে এই বাজেট আমরা প্রণয়ন করি ঠিক আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করি না। বাস্তবায়ন করে আমাদের নির্বাহী ফোর্স যারা আছে তাদের মাধ্যমে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে বাস্তবায়ন হয়, তারাও ভুলের উঠবে না। এটা নিয়মিত ইভ্যালুয়েশন বা অ্যাপ্রোপ্রিয়েশনের যদি একটা সিস্টেম আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে জনগণের ট্যাক্সের টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার হবে, এটা আমরা নিশ্চিত হতে পারি। এই জন্যে প্রতি 3 মাস অথবা 4 মাস অন্তর অন্তর এর ইভ্যালুয়েশন বা অ্যাপ্রোপ্রিয়েশন রিপোর্ট এবং আলোচনাই সংসদে হওয়া উচিত। বিশেষ করে শেষ 3টি মাস হাতে রেখে সম্পূরক বাজেটটা আসা দরকার। এবারও আমি ব্যক্তিগত আলোচনায় বলেছিলাম যে দেরি করলেন কেন, এটা আরও আগে আনতে পারতেন। একজন দায়িত্বশীল সম্মানিত সদস্য তিনি বললেন যে এত আগে প্রেডিক্ট করবো কীভাবে। আমি বললাম যখনই পরিকল্পনা নেওয়া হয়েছে প্রেডিকশন তো তখন হয়ে আছে এবং এর একটা টাইম লাইনও হওয়া উচিত, কোন কাজটা কোন সময়ের ভিতরে সম্পন্ন হবে। যদি এইভাবে ইভ্যালুয়েশন এবং টাইম লাইন ফলো করে আমাদের বাজেট পরিকল্পনা বাস্তবায়ন হয় তাইলে 3 মাস কেন, 6 মাস আগে প্রেডিক্ট করা কোনো অসম্ভব নয়। আর এখানেও আমরা দেখলাম যে অন্তত 20 দিন আগে তো প্রেডিকশন করা গেছে, তো 20 দিন আগের প্রেডিকশন যদি হয় তাইলে 3 মাস আগেরও প্রেডিকশন করা সম্ভব। তখন আর ওই যে অপচয় এবং লুটপাট এটা সম্ভাবনাটা কমে আসবে। আমাদের সমাজে বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি, জবাবদিহিতার অভাব, সততা স্বচ্ছতার অভাব, এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ একদিনে দূর হবে না, কিন্তু কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে এবং পদ্ধতিগতভাবে যদি এটা আমরা শুরু করতে পারি তখন এটা সুফল আমরা পেতে পারি। মাননীয় স্পিকার, আমাকে কতটুকু সময় দিবেন আগে বলেন নাই, আমি ধারণা করে নিচ্ছি এই সংসদে কেউ কেউ যেভাবে আনলিমিটেড সময় পেয়েছেন আজকে আশা করি আমিও সেই রকম পাবো।
1: আপনাকেও আনলিমিটেড সময় দেওয়া হবে, বলুন।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার, তবে আনলিমিটেডটাও লিমিটেড হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি সব খাতওয়ারি বিষয়গুলো এখানে আনব না, যে বিষয়গুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেই বিষয়গুলো এখানে আনতে চাই। বাজেট দেশের জনগণের জন্য, এখানে সকল জাতি গোষ্ঠী অঞ্চল সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে, তবে একটা ইনসাফভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে এবং এই বাজেটের সুফল যখন সবাই পাবে কেউ এর সুফল থেকে বঞ্চিত হবে না। এই বাজেটে আমরা লক্ষ্য করেছি তার ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আমিও আবার কথা বলছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই, বিভিন্ন ধরনের অনিয়ম অপকর্মের কারণে এটা বিশ্বের মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের দেশ মেনটেন করতে পারে না। 18 কোটি মানুষের দেশে এতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ব র্যাঙ্কিংকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখনো জায়গা করে নিতে পারিনি, বরঞ্চ দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। এর মূল কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট ভিশন নেই এবং সেই জায়গায় দক্ষতা বৃদ্ধির এবং দক্ষ লোকের সম্মান করার কোনো জায়গা নেই। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে, থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না, এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদের দেশে বহুমাত্রিক, এখানে সাধারণ শিক্ষা আছে কেজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আবার এখানে মাদ্রাসা শিক্ষা আছে, মাদ্রাসায় আবার দুইটি মৌলিক ধারা আছে, একটি আলিয়া মাদ্রাসা আর একটি কৌমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কৌমি মাদ্রাসা যারা তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। অথচ সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে, প্রত্যেকটি নাগরিক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কর পরিশোধ করে থাকে, তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, এখানে তাদের কিছু আশঙ্কা আছে। তাদের আশঙ্কা হলো সরকারি দান অনুদান সুবিধা যদি গ্রহণ করা হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থার উপরেও সরকার ইচ্ছা মতো নিয়ন্ত্রণ আরোপ করবে, তখন ইসলামী শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ণ হতে পারে। যদি তাদের সম্মিলিত যে সংস্থা আছে হায়াতুল উলিয়া তাদের সাথে বসে তাদেরকে নিশ্চয়তা দেওয়া যায় যে আপনাদের পরামর্শ মোতাবেকই এগুলো পরিচালিত হবে, আমরা জোর করে কিছুই চাপাবো না, রাষ্ট্রের ট্রেজারিতে আপনাদের হক আছে, আপনাদের হক আপনাদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদেরকে এই সুযোগ আপনারা সৃষ্টি করে দেন, তখন একটা রাস্তা বের হবে। আমি মনে করি তাদেরকে এই বাজেটে ইনক্লুড করা উচিত। এখন মেকানিজম কি হবে, সরকার এটা বের করে নেবে, এই ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা প্রস্তুত। আমাদের সহযোগিতা ছাড়াই যদি সরকার একা সমাধান করে ফেলে ধন্যবাদ দেব, অসুবিধা নেই, কাজটা হওয়া দরকার। এরপরে আমরা লক্ষ্য করলাম প্রাইমারি স্কুলের প্যারালাল সংখ্যায় যাই হোক ইবতেদায়ী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলার কোনো অ্যাকোমোডেশন এখানে নাই, আমাদের বাজেটে নাই, তারাও শিক্ষায় কন্ট্রিবিউট করছে, আমি দাবি করব তাদেরকেও এর অন্তর্ভুক্ত করা। নন এমপিএভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ফ্যাসিস্ট আমলে, বাস্তবতা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান এমপিএভুক্ত হয়নি, এটা ঠিক যে এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান থাকতেও পারে যাদের কোনো ন্যূনতম মান নেই। দেওয়ার সমাধান হোক, শিক্ষা জাতির প্রতি কোনো অনুগ্রহ নয়, একটি জাতির অধিকার, এই অধিকার দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্র বা সরকারের। প্রত্যেক দেশে, উন্নত দেশেও শিক্ষার দুটি পথ রয়েছে, একটি সরকারি একটি বেসরকারি। বেসরকারিতে তারা যাবে সরকারির চাইতে যারা উন্নত শিক্ষা আছে বলে মনে করে, যাদের অর্থ আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা যাক, অসুবিধা নেই, কিন্তু যে জনগণ সরকারি শিক্ষাটা নিতে চায় তাদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে সরকারের কাজ। এই ক্ষেত্রে অবশ্যই পুরা শিক্ষাটাই সরকারিকরণ হওয়ার দাবি রাখে। এই বিষয়টাও আমি সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। তবে হ্যাঁ, এবারকার বাজেটে এটা কতটুকু সম্ভব হবে এটা তারা বিবেচনা করে দেখবেন। 5 বছরের জন্যই পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে, আমরা আশা করি যে 5 বছর এটা কন্টিনিউ করবে। এর একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার, জাতিকে আশ্বস্ত করা দরকার যে আমরা এইভাবে আগাতে চাচ্ছি, জাতির সামনে বিষয়টা স্পষ্ট করা দরকার। মাননীয় স্পিকার, শিক্ষায় অনগ্রসর একটা জনগোষ্ঠী আছে, তারা আমাদের অংশ, তারা এই দেশের নাগরিক, তাদের একটা অংশ বা বড় অংশ পাহাড় অঞ্চলে বসবাস করে। যোগাযোগে, স্বাস্থ্যসেবায়, শিক্ষায়, এই তিনটা মৌলিক বিষয়ে তারা অনেক পিছিয়ে, এবং অনেক পিছিয়ে থাকার কারণেই পাহাড়ে অনবরত অস্থিরতা লেগেই আছে। তাদেরকে আস্থায় আনতে হবে, ন্যায্যতার ভিত্তিতে তাদের প্রাপ্য তাদের হাতে তুলে দিতে হবে, অতীতের বঞ্চনা সহ তাদের হাতে তুলে দিতে হবে। যদি এইভাবে তাদেরকে আমরা মূল ধারায় ফিরিয়ে আনতে পারি, আমরা আশা করি সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর আর কোনো সদস্যকে নিহত হতে হবে না। তারা তখন বিশ্বাস করতে শুরু করবে যে এই দেশ আমাদের সকলের, এই দেশকে বাঁচানোর দায়িত্ব, এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই বিষয়েও আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়গুলো আমার প্রিয় দেশে কোনো মানে আসলো না, আসবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে সেই রকম মানসম্মত কোনো গবেষণা নেই, গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডও নেই, লজিস্টিকও নেই, এবং আমার ধারণা মন মানসিকতাও নেই। ইচ্ছা থাকলে তো একটা উপায় বের হয়, শিশু কান্না করলে তো মা কিছু দুধ দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি রিসার্চ বেস না হয় তাহলে চিরজীবনই আমরা একটা আমদানি নির্ভর জাতি হিসাবে থেকে যাব। আমরা যে সমস্ত ক্যাপিটাল, মেশিনারি, লজিস্টিক এবং আমাদের প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি, তাকে আমদানিই করতে থাকবো আর শুধু খুঁজতে থাকবো যে কোন দেশ থেকে ভালো আমদানি করা যাবে, নাকি একদিন আমরাও রফতানি করার জন্য এই পণ্যগুলো তৈরি হব। জাতিকে যদি এই ক্ষেত্রে তৈরি করতে হয়, অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে পরিণত করতে হবে। এবং আমি অনুরোধ করব, শিক্ষায় যে ফান্ড দিয়েছেন, যদি আরও সম্ভব হয় আরও ফান্ড দিয়ে, স্পেশাল অ্যালোকেশন দিয়ে অন্তত 5-7টা ইউনিভার্সিটিকে স্পেশালি ডেজিগনেট করা দরকার, স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়ার দরকার যে আমাদের জাতি আপনাদের কাছ থেকে এটি চায়। এই বাজেটকে আমি বড়ও বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না, আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেট নিতে হবে। আমি এটাও বিশ্বাস করি রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা অতীত অভিজ্ঞতার আলোকে, সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চেয়েতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। তবে তিনটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, তারা তিনটা ট্যাক্স দেন। একটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা হয়, আরেকটা কিছু অসৎ লোকের পকেটে যায় যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আর আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। এরকম যারা আয় করেন তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় ট্যাক্স শুধু একটাই হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টা থাকবে না, তাহলে আমি বিশ্বাস করি স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীরা আরও বেশি ট্যাক্স দিতে তারা আগ্রহী হবেন। সেই সাথে এই ব্যবসায়ীরা যখন দেখবেন যে তাদের ব্যবসা যদি কখনো ঝুঁকিতে পড়ে তখন সরকার এবং দেশ এসে তাদের পাশে দাঁড়ায়, এই আস্থা যদি তাদের মধ্যে তৈরি হয় যে ট্যাক্স শুধু ওয়ান ওয়ে টানেল নয়, এটা টু এটার্নাল, আমি দিব আর বিপদে পড়লেও আমি পাব, সেই রকম আস্থার পরিবেশ যদি সৃষ্টি করা যায়, সকল দেশের ব্যবসায়ীরা, উন্নত দেশের ব্যবসায়ীরা যেভাবে এই ট্যাক্স দিয়ে থাকেন, আমাদের ব্যবসায়ীরাও সেটা দিবেন বলে আমি বিশ্বাস করি। তাদের যাদের সাথেই কথা হয়েছে তারা বলেছে যে আপনারা কাটমোশন করে ওই দুইটা সাঠাই করে দেন, দুই নম্বর আর তিন নম্বর, দেখবেন আমরা ট্যাক্স দেই কিনা। ব্যবসায়ীদের মধ্যে সকলের উদ্দেশ্য সমান নয়, এর মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী সৎ, তারা সততার সাথে বাঁচতে চান, কিন্তু তাদেরকে বাধ্য করা হয় অসৎ হতে। আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ, ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই পাঁচ সাতজনের হাতেই গত ১৫টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। আমরা বিস্মিত, এদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের সাথে আমরা কেউ কেউ আবার গলাগলিও করি। আজকে বাজেট ঘাটতি খুব বেশি নয়, আমরা সবাই বলছি আমাদের ২৮ লক্ষ কোটি টাকা ১৫.৫ বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে, সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের ৯ ভাগের ১ ভাগ ২৬-২৭ অর্থবর্ষে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের, এই টাকা ডাকাতি চুরি করে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে, জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কাল্পিতদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কাল্পিতরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না, ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। আর এই বিষয়টা যদি উপেক্ষা করা হয়, তাহলে আগামীতে এর চাইতে বড় ডাকাত তৈরি হবে, এবং এরা ধরে নেবে যে এই নিয়ে মিডিয়ায় সংসদে একটু চিল্লাচিল্লি হবে, কথাবার্তা হবে, তারপরে সব মালিশ, আর কিছুই থাকবে না। এখানে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এর জন্য সংশ্লিষ্ট দেশসমূহের সাথে এমওইউ চুক্তি যা করতে হয়, আইনগত সকল পথ খুলেই আগাতে হবে, কিন্তু এই গতিটা যেন হরিণের গতি হয়, কচ্ছপের গতি না হয়, কারণ এই সম্পদ যত তাড়াতাড়ি ফিরে আসবে রাষ্ট্র তত বেশি উপকৃত হবে, আমাদের বঞ্চনা দূর হবে। এই ব্যাপারে বিরোধী দল হিসাবে আমরা যাদের সাথে বসেছি, বিদেশের যে সমস্ত ডেস্টিনেশনে আমাদের এই টাকাগুলো গিয়েছে, আমরা তাদের সাথে পরিষ্কার কথা বলেছি, এই টাকা আমাদের, আপনারা ফিরিয়ে দিতে সাহায্য করুন, আমাদের সরকার যদি উদ্যোগ নেয় তাদেরকে আপনারা সহযোগিতা করুন, বিরোধী দল হিসাবে আরও যদি কিছু করার আমাদের থাকে বলবেন, সেটাও আমরা করব। আমরা দেশকে ভালোবাসি, সরকারি দল বিরোধী দল বড় কথা নয়। এখান থেকে অনেকেই বলেছেন যে আপনারা এত সমালোচনা করেন, একদিন তো আপনারা সাইড বদল করে এখানে আসতে পারেন, আল্লাহ ভালো জানেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ ভালো জানেন ক্ষমতার পালা বদল কখন হবে, কারে দিয়ে হবে, কিভাবে হবে, তবে হবে, এটাই কথা। মাননীয় স্পিকার, এরপরে যে বিষয়টার উপর আমি গুরুত্ব দিতে চাই, এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার পরেই স্বাস্থ্যের জায়গা। আমাদের এগুলা প্রত্যক্ষ করেছেন, অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচএ ট্রিটমেন্ট নেন, এটা তো আপনাদের জন্য স্পেশালি ডেজিগনেটেড, আমরা সেখানে যেতে গেলে হয়তো আপনাদের দোয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের দেশে পল্লী স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র। ধারণ ক্ষমতার দুই গুণ তিন গুণ রোগী টার্নওভার, আউটডোরে ইনডোরে সব জায়গায়। এমনকি লজ্জা লাগে যে মানুষ জীবন বাঁচানোর তাগিদে সুস্থ হওয়ার আশায় স্বাস্থ্যকেন্দ্রে যায়, হাসপাতালে যায়, সেই মানুষগুলো মাটির মধ্যে মেঝেতে শুয়ে আছে, কি করবে? হাসপাতাল কর্তৃপক্ষের তো এত বেড নাই, আবার রোগীকেও মানবিক কারণে ফিরাই দিতে পারছে না, তার চিকিৎসা এখনই দরকার। এখানে নতুন কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, আমার এই ক্ষেত্রে সুস্পষ্ট অনুরোধ, যদি অবকাঠামো কোনো জায়গায় দুর্বল থাকে আগে তা মেরামতের দিকে গুরুত্ব দেন, যদি লজিস্টিক্স সাপোর্টের শর্টেজ থাকে, যদি না অবশ্যই আছে, আগে সেইগুলা সংযুক্ত করেন, ম্যান পাওয়ার শর্টেজ আছে আগে সেইটা দক্ষতার ভিত্তিতে পূরণ করেন, বিদ্যমান সেবা কেন্দ্র যেগুলো আছে, হসপিটাল যেগুলো আছে, এগুলাকে আগে মানে আনেন। আমি চিকিৎসা শাস্ত্রের একজন ক্ষুদ্র ছাত্র, বেশি দিন এই শাস্ত্রের সাথে থাকতে পারিনি, রাজনীতির ময়দানে চলে এসেছি, অল্পদিন সরকারি চাকরি করেছি, তারপরেও যা দেখি সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে, আমাদের স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য আমাদের কোনো ভিশন আমার কাছে ধরা পড়ে না। আমাদের চিকিৎসক যারা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি অ্যান্ড পেস্ট, আমরা বিদেশকে নকল করি, আমরা নিজেরা কোনো প্রযুক্তি উদ্ভাবন করি না, একই ক্রাইসিস এখানে। অথচ এটি হচ্ছে একটা শতভাগ ক্লিনিক্যাল ওরিয়েন্টেড শিক্ষা, এখানে বই মূল বিষয় নয়, এখানে পেশেন্ট মূল বিষয়, এই নিয়ে আমাদের কোনো ভীষণ আমার কাছে মনে হয় না, আমরা জোড়াতালি দিয়ে চলছি। এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভীষণারি স্বাস্থ্য ব্যবস্থায় নিতে হবে এবং এটি সম্ভব, আমাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, পরিবেশেরও। এই পরিবেশটা নিশ্চিত করা হোক আমি দোয়া করি এবং আহ্বান জানাই। এখানে আবার আর একটা বৈষম্য আছে, আমাদের কিছু রেগুলেটরি সংস্থা আছে স্বাস্থ্যে, তারা ইন্সপেকশনে যান, ইভালুয়েশন করেন, খুব গুরুত্ব দিয়ে কুটে কুটে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে ধরেন, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোও ওই রকম ইন্সপেকশন করা, ইভালুয়েট করা তাদের একই দায়িত্ব, সেখানে তারা এটা করেন, সেখানে মহাপাপ করেও সবাই বহাল তবিয়তে থাকে, সেখানে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না, এটা এখন নতুন না, ওই চলে আসতেছে ধারাবাহিক, ইনসাফ হচ্ছে, অপরাধ যেখানে অপরাধ কন্ট্রোল করার দায়িত্ব সরকারের, সেখানে সমানভাবে দুইটাকে ট্রিট করতে হবে। এই দেশে সরকারি শিক্ষা ব্যবস্থায় বিদেশ থেকে ছাত্রছাত্রী আসার তেমন সুযোগ নেই, সার্কের একটু সুযোগ ছাড়া, এটাও খুব সীমিত, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিপুল সংখ্যক বিদেশি ছাত্রছাত্রী এখানে আসে, এর মাধ্যমে দেশের স্বাস্থ্য শিক্ষাকে যেমন এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক তেমনিভাবে প্রচুর পরিমাণ রিমিটেন্স আর্ন করারও আমাদের সুযোগ রয়েছে। অতএব সমান তালে এই দুইটাকে যেন সার্ভিলেন্সে রাখা হয়, সেটাই হচ্ছে আমার দাবি। সম্প্রতি আট দিন হসপিটাল নিয়ে এখানে কথা হয়েছে, অনেক কথা, আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না, শুধু মানবিক একটা দল বিষয়ে সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। এই মেডিকেল কলেজটা, হাসপাতালটা একটা মেডিকেল কলেজের হাসপাতাল, এটার সাথে প্রায় 750 স্টুডেন্টের, মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক এবং প্রায় সমপরিমাণ নার্সের সম্পর্ক, এরা বই পড়ে ডাক্তার হতে পারবে না এবং কেবল বই পড়ে নার্সও হতে পারবে না, এদের রুগী লাগবে, হাসপাতাল লাগবে, তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয় তাহলে এই ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে? অনুরূপভাবে বিদেশ থেকে পরবর্তীতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কোনো আগ্রহ রাখবে না, বলবে মাস পথে আমরা ব্ল্যাক আউট হয়ে যাব। এই সিদ্ধান্তহীন, অস্থিতিশীল, অনিশ্চিত গন্তব্যে আমরা যাব না, তাতে কি দেশের লাভ হবে? এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, যারা মালিক পক্ষ আছে, সংগঠনটি গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতিসত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। এটা ঠিক, হয়তোবা তাদের কোনো দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটাও ঠিক যে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে এবং তারা এমন কিছু সেবা রেভিনিউ এখানে দিতে পেরেছে। আমিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি বলছি আমি এটা দিতে পারিনি, এর দ্বারে কাছেও আমি দিতে পারিনি। তাদের ভালো কেউ অ্যাপ্রিসিয়েশন দেওয়া হোক, আর তাদের কোনো অপরাধ থাকলে সেটাকেও বিবেচনায় নেওয়া হোক, কিন্তু আমাদের পদক্ষেপটা হোক মানবিক এবং যৌক্তিক। আমি বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট এবং নার্সদের তাদের একাডেমিক কেরিয়ার এবং জীবন বাঁচানোর জন্য আমি সরকারকে এ বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করি। মাননীয় স্পিকার, সময় তো আমি বেশি নিয়ে ফেলছি, আর অল্প সময়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। প্রবাসীরা আমাদের সমাজের অংশ, এই প্রবাসীদের নিয়ে এখানে আমরা 1.5-2 ঘন্টা আলোচনা করেছি। সরকারি দল, বিরোধী দল খুবই প্লিজেন্ট আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু এই বাজেটে প্রবাসীদেরকে আস্থায় আনার, সম্মানিত করার বিশেষ কোনো উদ্যোগ আমার কাছে আমি লক্ষ্য করিনি। সেই আলোচনায় আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রবাসীরা সরকারি দলের নয়, বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের। এই সংসদ থেকে একটা বিশেষ কমিটি বা টাস্ক ফোর্স করা হোক, যারা এই বিষয়গুলা নিয়ে মুখ পড়বে, দেশে দেশে তাদের সমস্যাগুলা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবে। আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় তার যেটুকু যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে যেটুকু সামর্থ্য আছে, সব উজাড় করে দিয়ে বিদায় হয়। জায়গা জমি বিক্রি করে, ধার দেনা করে যায়, হালের বলদ বিক্রি করে, এগুলা করে তারা বিদেশে যায়। এই যেতে গিয়ে তারাও বিড়ম্বনার শিকার হয়। মালয়েশিয়া একটা গুড হাব, যেখানে আমাদের প্রায় 20 লক্ষ লোক থাকে, সেই জায়গায় অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে। সেখানে একটা কোম্পানি করে, সাম নুরউদ্দিন আমিন, সে একটা কোম্পানি করে একটা সিন্ডিকেশনের মাধ্যমে 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6-7 লক্ষ টাকা। এখনো সেইটা বহাল আছে। আমি এই গণতান্ত্রিক সরকারকে অনুরোধ করব, হাত দেন, ভেঙ্গে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়। যারা জেলের ভিতরে আছে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে কথা বলেছেন, ধন্যবাদ। তারা মুক্ত হয়ে আসলে এবং যদি তারা সেখানে কাজ পায় আমরা খুব খুশি হব। এদের কোনো দোষ নাই, এরা বুঝে নাই কোনটা জালিয়াতি আর কোনটা সঠিক। দালালের খপ্পরে পড়ে তাদের বাগিয়ে আগুন জ্বলছে। এই দালালদেরকে আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন, এই চেইনটা ভেঙে দেন, খান খান করে দেন। ওই চেইন রেখে মলম দিলে আমাদের কোনো লাভ হবে না, বারবার ফুসকা উঠতেই থাকবে। তাদের আরো অনেকগুলো সমস্যা আছে, আমি সেগুলার দিকে গেলাম না। আর মালয়েশিয়ায় শুধু প্রবলেম না, প্রবলেম সর্বত্র। এক জায়গায় হাত দিলে সব জায়গায় কভার হয়ে যাবে, এবং আমি বিশ্বাস করি এটা আনঅ্যাচিভেবল নয়, এটা অ্যাচিভেবল। এখানে দরকার সদিচ্ছা আর কঠোর পদক্ষেপ, আমরা সরকারের সাথে এই ব্যাপারে আছি। এই প্রবাসীরা আমাদের সম্পদ, তাদেরকে যেন আমরা যথাযথ সম্মান করতে পারি। আমি আবারও বলবো, গত সেশনে যে ফ্রুট এই সেশনে যে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে, এর ভিত্তিতে কিছু একটা করেন। তাদের আস্থা ফিরে আসুক। যদি আমরা স্বচ্ছতা মেনটেন করতে পারি, আমাদের প্রবাসী ফ্লো আবার বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আর না হয় মালয়েশিয়ার মতো বারবার বাধাগ্রস্ত হবে, এই খুলবে এই বন্ধ হবে, দরজা খুলবে জানালা বন্ধ হবে, জানালা খুলবে দরজা বন্ধ হয়ে যাবে। এই বিপদ থেকে বের হয়ে আসা দরকার। মাননীয় স্পিকার, এখানে এই বাজেটে আমাদের 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন। প্রয়োজন সবার আছে, খেতাব যারা পেয়েছেন তাদেরকে তো জাতি আলাদা সম্মান করে, কিন্তু প্রয়োজনটা আছে সবার। এই জন্য সবাইকে এই জায়গায় সম্মানের জায়গায় আমরা নিয়ে আসি। গত 17.5 বছরে যত মানুষ জুলুমের শিকার হয়েছে, এমনকি 28 অক্টোবর থেকে, 28 অক্টোবর শুধু জামাতের লোকেরা নিহত হয় নাই, একদিনে 34 জন মানুষ বিরোধী দলের নিহত হয়েছিল, তার মধ্যে 14 জন জামাত ইসলামের, 20 জন বিএনপির। পল্টনের ঘটনাটা ছিল সবচেয়েতে লোমহর্ষক, হৃদয় বিদারক, অমানবিক, পাশবিক, এই জন্য এইটা রেকর্ডে গিয়েছে। তাদেরকেও এই মজলুমের তালিকায় এনে 17.5 বছরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরো আপলোড করার জন্য, এই সরকার যেন আরো নতুন কিছু ভালো যোগ করে এখানে, তাহলে এই দেশের মায়েদের গর্ভে বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। যখন বীর মাতারা দেখবেন তাদের সন্তানদেরকে সম্মান করা হচ্ছে, তখন এই দেশ বীরের দেশে পরিণত হবে। এর সর্বশেষ ভিকটিম হচ্ছে শরীফ উসমান হাদি, আল্লাহর দরবারে তারও শাহাদত কামনা করছে। এই সবগুলার শুধু সামাজিক মূল্যায়ন নয়, বিচারিক মূল্যায়ন হতে হবে। সব কাল্পিতদেরকে, সে যত বড় যত উঁচু মাপের হোক, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সরকারের এই 4 মাসে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে। এবং আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। দল হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে নিজ সহকর্মীদের উপর ইনসাফ করার, সরকার হিসাবে দায়িত্ব আছে সারা দেশবাসী মুসলিমদের উপর ইনসাফ করার, সেই ইনসাফটা আপনারা নিশ্চিত করেন। আমরা ইনসাফের কিছু তারতম্য দেখছি, সহযোগিতার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম দিকেই সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে দুইটাই দিয়ে, একেবারে শেষ মুহূর্তে সময়ের কিয়ামত সময় গিয়ে আমাদেরকে বলা হয়েছে আপনাদের জন্য আছে, এ কাজটা করবেন না, সব জায়গায় সমাহারে দিবেন এবং একই সাথে সরকারি দল বিরোধী দল সবাইকে অবহিত করবেন, এটাকে তো আমরা খাব না। হ্যাঁ, আমাদের দলের একজনের ব্যাপারে গতকালকে এখানে এক ভাই দাঁড়িয়ে কথা বলেছেন, আমরা তার ব্যাপারে দৃষ্টি দিয়েছি। এটা আমিও যদি হই তা আমাকে আপনারা নিন্দা করবেন, অসুবিধা নাই, কিন্তু জনগণের হক শুধু আমরা বিরোধী দলের এমপি এই কারণে যেন নষ্ট না হয়। প্রসঙ্গত বলতে চাই, প্রথম অধিবেশনের শেষ বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর আগে আমি একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। যে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, মিরপুর কাফরুলের ঢাকা 15 আসনের মানুষ, তাদের কিছু সুখ দুঃখের কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে আমাকে তার বক্তব্যে বলেছিলেন যে আপনার ওই বিষয়গুলো আমাকে আপনি দিয়ে সহযোগিতা করুন, তথ্য দিয়ে। আমি 4 দিনের মাথায় সেটা তার দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছিয়েছি। এরপরে আবার কিছুদিন আগে একটা সফট রিমাইন্ডার দিয়েছি, হয়তো অনেক কাজের ভিড়ে চাপে তিনি এদিকে খেয়াল দিতে পারেননি। কিন্তু আমি যে একটা ভুল করে ফেলেছি, আপনার এই আশ্বাসের পরে আমি যে এলাকার জনগণকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নিয়েছেন, আপনারা আশ্বস্ত থাকুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম অবস্থাটা পানির জন্য কারবালার মতো, এক ফুটা পানি পান করার সুযোগ দিন। পানির জন্য এখন ডেইলি সেখানে মানুষ বিক্ষোভ করে। আবার কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক যোগসাজশে রাতের বেলা এরা পানির পাইপ কেটে বিভিন্ন জায়গায় তাদের পাওনাটা আদায় করে, অবৈধ পাওনা আদায় করে সেখানে পানির অবৈধ সংযোগও দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন, এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি শুধু স্মরণ করে দিলাম। এই একটি এলাকায় যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরোধী দলের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি ইনসাফ না পেয়ে থাকি, তাহলে সারা বাংলাদেশে বিরোধী দলের সদস্যরা কি পাচ্ছেন সেটা তো আমার আশা। তবে ধন্যবাদ জানাই মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে, তিনি সর্বশেষ একটা চিঠি এটাও কেয়ামতের আগে দিয়েছেন যে সকলের জন্য সমান এই আপনাদের এলাকার অ্যালটমেন্ট, আপনি যখনই দেন আপনাকে বিশেষ ধন্যবাদ সমানভাবে দেওয়ার কারণে। এই সাম্যতাটাই চাচ্ছি, এইটাই মেনটেইন হোক সর্বক্ষেত্রে। মাননীয় স্পিকার, আমি সিলেটের মানুষ, একটা কথা সিলেটের ব্যাপারে বলতে হয়, সিলেট উনি আবার হাফ সিলেটি, কাজে এখানে আমরা দেড় জন, ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ। ঢাকা সিলেট যে মহাসড়ক, ছয় লেনের কাজ শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু এইটা দেখে মনে হচ্ছে এটা বোধ হয় আগ্রার তাজমহল জাতীয় কিছু হবে, কত বছর লাগবে আমরা জানি না। গুইসাপের মতো হাঁটি হাঁটি এটার কাজ চলছে, প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা এক্সপিরিয়েন্স করেছেন, তাকে ধন্যবাদ। কারণ ওই রাস্তা দিয়ে চলতে গেলে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢেউ দেখতে গেলে ওখানেই যাওয়া যথেষ্ট। এর একটা অবসান চাইছিলেন বসে, আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম। যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন, মন খারাপ করবেন না, আপনাকে সাহায্য করার জন্য বলেছি। দক্ষিণ পশ্চিমাঞ্চল, যশোর, খুলনা এবং সাতক্ষীরা, এই তিনটা জেলার বিস্তীর্ণ এলাকা ওয়াটার লকড হয়ে আছে দীর্ঘদিন ধরে, এর কোনো সমাধান নাই। ফলে কৃষক, কৃষি সব কিছু হুমকিতে পড়েছে, এমনকি শিল্পও হুমকিতে পড়েছে। আমি অনুরোধ করব অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়টার প্রতি নজর দিন। এবার মাননীয় স্পিকার, আপনি এখানে না থাকলেও আমি বলতাম, আপনি টাকার কারণে বলছি, আপনি মন খারাপ করবেন না, আপনি লজ্জা নেবেন না, আপনি ভাববেন না যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি, আমি আমার দায়বোধের জায়গা থেকে, দেশের ভালোবাসার জায়গা থেকে বলছি। ভোলা দেশের সর্বদক্ষিণের জেলা, এই জেলাটি অন্য কোনো জেলার সাথে স্থলভাগে সংযুক্ত নয়, এটাও একটা ওয়াটার লক জেলা, এটা বাংলাদেশের অংশ, তাদের অধিকার রয়েছে বাংলাদেশের অন্যান্য সকল জায়গার যোগাযোগ ব্যবস্থার যে সুবিধা তারা পেয়ে আসছেন, ভোলা এখন এটা পেতে চায়, এটা পাওয়া তাদের অধিকার। ভোলার এই সেতু শুধু ভোলাবাসীর কপাল পরিবর্তন করবে না, আল্লাহ তাআলা ভোলায় যে অপার সম্ভাবনা রেখেছেন, এই ভোলা গোটা বাংলাদেশের এক বিশাল অংশের চিত্র পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমাদের নিয়ামতের খনি এই ভোলা যেন আর উপেক্ষিত না থাকে, এই ভোলার সেতুটা আসলেই এটি একটা সম্ভাবনার স্বপ্ন, এই সেতু বাস্তবায়ন হোক। আমার এই প্রস্তাবে সরকারি দল খুশি না, আমি কি করবো, আপনার দলই খুশি না, ওই তারা তো সেরকম উষ্ণ অভিনন্দন জানালেন না। মাননীয় স্পিকার, আমি আরো আপনাকে আশ্বস্ত করছি, বুলা আমার শ্বশুর বাড়ি নয়। কিন্তু বুলা বাংলাদেশের অংশ, বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে আমি বিশ্বাস করি। এই 348 জন সংসদ সদস্য অন্তরে ধারণ করেন, আমিও ধারণ করি, তাই আমার দায়বুদের জায়গা থেকে আমি কথাগুলো বলি। বুলার উন্নয়ন, পুরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন বয়ে আনুক আমি দোয়া করি। আর আমি কথা বাড়াচ্ছি না, অনেক সময় নিয়ে নিছি। আপনি আনলিমিটেড দিয়েছিলেন, আসলে আমি আনলিমিটেড করে ফেলেছি। ও, এই দিক থেকে আওয়াজ আসছে তিস্তা মহাপরিকল্পনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আরেকবার, তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে। তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। নাম নিয়ে শেষ কথা বলে আমি বিদায় নেই। আমি সিলেটের মানুষ, চাকরি করেছি সুনামগঞ্জ, আমার বাড়ি মৌলভীবাজার, বিয়ে করেছি সিলেট জেলায়, তিনটা জেলা আমার খাবার হয়েছে। তো সুনামগঞ্জে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় লোকেরা গড়ে তুললেন তাদের নিজের অর্থে এবং পরিশ্রমে, ভালো মানসম্মত একটা কলেজ, কিন্তু এমপিভুক্ত হয় না। এইটা 96-2001 সালের সরকারের সময়, কোন সরকার ছিল এটা বুঝতেই পারছেন। তো মন্ত্রী মহোদয় এলাকার যিনি ছিলেন, তার একজন ঘনিষ্ঠ লোককে এলাকার লোকেরা ধরলো যে আমাদের এইটা একটু আপনি করে দেন। সে যখন গিয়ে বলল, তো উনি বলল ঠিক আছে করে দিব, এখানে আমার নাম থাকবে কিনা। ওই যে তাদের সাথে আলাপ করে দেখি লিডার, আর সে আলাপ করছে, মন লোকেরা খুব মন খারাপ করছে যে সব কিছু আমরা করলাম, ওনার নামে এখন কলেজ দিয়ে দিব, এটা কোন ধরনের ইনসাফ। তো তারা মন খারাপ করে পাকিস্তান আমলের এক সরপঞ্চের কাছে গেছে, তখন তো আর মেম্বার ছিল না, সরপঞ্চ ছিল। এই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলছে যে ঠেকলে নাকি বৃদ্ধের কাছে আসতে হয়, আপনি একটু বুদ্ধি দেন কি করবো। আমাদের যুবকরা শুনে তো খেপে গেছে, বলে যে সারা জীবন আমাদের এমপি ভুক্তি হওয়ার দরকার নেই, আমরা এইভাবেই চল। তো উনি বলে অসুবিধা নাই, ওই লোকটাকে দাওয়াত দাও যাকে তোমরা মাঝখানে ধরেছ, তার সাথে আমিও একটু বসতে চাই, তোমরাও থাকবা। তো ওই লোককে নিয়ে বসে বসে বলছে যে ঠিক আছে মন্ত্রী মহোদয় এত বড় একটা কাজ করে দিবেন, আর তিনি আশা করেছেন তার নামটা থাকুক, এরকম একটা সমন্বয় হতে পারে যে তারও নাম থাকবে, এলাকারও নাম থাকবে। তো যদি এটা তিনি মানেন তাহলে একটা সমাধানে আমরা যেতে পারি। সে খুশি হয়ে গেছে যে প্রস্তাবে তো অর্ধেক মিলল। সে গিয়া যখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী তার গাড়ে ঠাস করে একটা চপ পড়ে বসাই দিছে। সে তো অবাক হয়ে গেল যে ভালো একটা প্রস্তাব নিয়ে আসলাম, উনি আমারে চোর দিলেন কেন। বলে যে তোর বাবারা কি বলছে তুই কি খেয়াল করেছিস, এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয় তাইলে পাগলা অমুক, যা কিছুই লাগবে না, ওরা তোরে জুতার বাড়ি দিয়েছে, আমি এর বিনিময়ে এমপিওভুক্ত করে দেব। আমি অনুরোধ করব আমরা যেন নামের পিছনে না দৌড়াই, আমরা যেন কাম নিয়ে পড়ে থাকি। ধন্যবাদ মাননীয় স্পিকার, কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই, এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

0: মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় এলজিআরডি মন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছেন?
1: হ্যাঁ, আমি 300 বিধিতে একটা বিবৃতি দিতে চাই।
0: জি, দিন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: জনাব সাইফুল আলম, এখন বোধহয় না বললে ভালো, পরে আমরা শেষ করি, তারপরে একটু আগাই। মাননীয় এলজিআরডি মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, আপনার কথা শুনতে পাইনি, আপনি মাইক অন করে বলুন, মাইক দেন ওনাকে।
1: এটা জেলা পরিষদের পক্ষ থেকে আপনার সিটি কর্পোরেশন গুলোকে পরবর্তীতে দেওয়া হবে।
0: ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 40 বছর আমিও এই সংসদে কাটিয়েছি, বিরোধী দলের সদস্য ছিলাম, একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি, প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি। মাননীয় বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি 1 ঘন্টা বলেছেন, দেশের বিভিন্ন সমস্যার উপরে বাজেট বিষয়ে আলোকপাত করেছেন। এই পাগলার উপর দিয়েও আমাকে যেতে হয়, কারণ আমারও শ্বশুরবাড়ি সিলেটে। সুতরাং পাগলা থেকে সবাই সাবধান থাকবেন, এটাই আমি কামনা করি। আর তাকে আরেকটু ধন্যবাদ জানাতে চাই, যে কথা আমি এই চেয়ার থেকে বলতে পারি না, আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে, সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, আশা করি সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি তার এই বক্তব্যের প্রতি মাননীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সুবিচার করবেন। এখন আমি মাননীয় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

Bismillah ar-Rahman ar-Rahim. Maninio Speaker, Maninio Shokol Shongshar Shadoshobindo, Assalamu Alaikum. Maninio Speaker, Shurutei Ami Prothomei, Ajke Amar Shokol Shongshar Shadosh Shohokormibindoke Dhonnobad Janate Chai. আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার যে আমরা 18 ফেব্রুয়ারি থেকে যখন এই সংসদ শুরু করলাম আমরা তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকে এখানে এসেছি আমরা উভয় পক্ষ এবং আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়েছি আমরা আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়েছে কিন্তু তারপরেও আমি মনে করি দৃঢ়ভাবে আমি আজকে এখানে দাঁড়িয়ে বিশ্বাস করি যে আমরা মনে হয় দেশের মানুষের সামনে একটি আশা তুলে ধরতে পেরেছি সম্মানিত বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে একটি কথা বলেছেন খুব স্বাভাবিকভাবে আমরা যদি সকলে একমতই হতাম তাহলে তো একজন ব্যক্তিই কথা বললেই হতো সবার বিভিন্ন বিষয়ে আলোচনা করা প্রয়োজন হতো না আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি আমরা মতামত এক্সচেঞ্জ করেছি ওপিনিয়ন এক্সচেঞ্জ করেছি আমরা কিন্তু তারপরেও আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম

মাননীয় স্পিকার, আমরা যে কাজটি করতে সক্ষম হয়েছি এটা যে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করতে সক্ষম হয়েছি তার জন্য নয়, তা নয়। আমি মনে করি এটিতে সবচেয়ে বড় যদি ক্রেডিট দিতে হয় তাহলে এই দেশের সাধারণ মানুষ যারা আছে, এই দেশের নাগরিক যারা আছে, 20 কোটি মানুষ, তাদের প্রত্যেককে এই ক্রেডিটটা দেওয়া উচিত। কারণ তাদের সহযোগিতার কারণেই আজকে আমরা উভয় পক্ষ এখানে বসে সুন্দরভাবে আলোচনা করে দেশকে একটি সামনের দিকে নিয়ে যাবার পথ হয়তো তৈরি করতে পারছি। মাননীয় স্পিকার, এখানে প্রত্যেকটি মানুষ, দেশের বিবেকবান প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ ওয়াকিফাল আছেন যে কি প্রেক্ষাপটে যখন 5ই আগস্ট ঘটেছিল তখন দেশের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা, স্বাস্থ্য, যাই বলি না কেন, একটি দেশকে ঘিরে প্রত্যেকটি কি শোচনীয় অবস্থায় ছিল। সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে আমরা দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছি, যেখানে সংসদে বসে প্রত্যেকটি সদস্য, রাজনৈতিক দলের সদস্যই হোক, ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র সদস্যই হোক না কেন, প্রত্যেকটি সদস্য বসে সিভিলাইজড ওয়েতে সভ্যভাবে আমরা দেশ, দেশের মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা। সেজন্যই আমি সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশের আইন কানুন, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, যেভাবেই যেটাই বলি না কেন, আজকে যে কারণে আমরা সকলে এখানে একত্রিত সেটি হচ্ছে বাজেট উপস্থাপন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্র ব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। আমরা দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে, আমাদেরকে অবশ্যই, আমরা অতীতে দেখেছি দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে খুব স্বাভাবিকভাবে যেহেতু বাজেটটি সরকারি দল উপস্থাপন করছে, আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করব যে একটি সুন্দর, একটি স্বাভাবিক, একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করার জন্য। আমি বুঝি, আমি জানি, আমরা যে যত সুন্দর বাজেটই উপস্থাপন করি, যে যেটাই বলি না কেন, আমার মনে হয় এই কথাটিও বোধ হয় মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, যাই আমরা উপস্থাপন করি না কেন, সবকিছু কোনটা দিলেই যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে তা নয়, তা নয়, বাস্তবতা অনেক কঠিন। তারপরে বিভিন্ন বিষয়ে বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও, যাতে কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেটটি যেদিন

উপস্থাপন করা হয়, মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটি উপস্থাপন করেছিলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আমরা দেখেছিলাম সেদিন আমাদের বোনেরা একটি বিষয়ে জানার পরে অত্যন্তভাবে শুভেচ্ছা, অত্যন্ত জোরালোভাবে শুভেচ্ছা জানিয়েছেন উভয় পক্ষের। সেটা হচ্ছে যে নিত্য

মাননীয় স্পিকার, এটি আমি গৌরব করে বলতে চাই না, তবে বাস্তবতার ভিত্তিতে বলতে চাই। এবং তার জন্য সর্বোপরি আমি প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে চাই যে এই শুল্ক প্রত্যাহার করার ফলে আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিকতেই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দল হিসেবে, একটি রাজনৈতিক সরকার হিসেবে আমরা মনে করি আমাদের জনগণের প্রতি যে দায়িত্ব, তার একটু হলেও আমরা হয়তো পূরণ করতে সক্ষম হয়েছি, কিছুটা হলেও আমরা জনগণকে রিলিফ দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আমাদের সকলের জানা আছে গতকালকে এখানে বিরোধী দলের চিফ হুইপ ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছিলেন যে কোন প্রেক্ষাপটে এই সংসদ, এই সরকার গঠিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম, তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এর বাইরে তো যেই কথাটি মাননীয় বিরোধী দলের নেতাও বলেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। মাননীয় স্পিকার, দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল, ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে দুই আড়াই বছর আগে সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। মাননীয় স্পিকার, পুঁজিবাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর, এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল, অথচ গুটি সংখ্যক মানুষ কিভাবে অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করেছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে এবং অপচয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল সেটি নিশ্চয়ই কারো অজানা নয়। মাননীয় স্পিকার, টাকার যে এক্সচেঞ্জ বা হার হ্রাস, এটি 40% নেমে গিয়েছিল। এর বাইরে আমরা দেখেছি সেই সময়, যদি আমরা উল্লেখ করে থাকি, কম বেশি অনেকেই বলবেন, অনেকেরই ধারণা আছে, বেশ কিছু প্রজেক্ট যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে, এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংক্ষেপে যে সংকটের কথা আমি বললাম, এই সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না, অস্বীকার করে আমরা সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাত বানাতে চাই না, এবং সেজন্যই মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত, আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারের যাত্রা শুরু হয়েছিল 18ই ফেব্রুয়ারি। যাত্রা শুরু করার সাথে সাথে, কাজ শুরু করার সাথে সাথেই আমাদেরকে রমজান যেরকম

ম্যানেজ করতে সামাল দিতে হয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় সকল কিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অন্তত থাকে যতটুকু সম্ভব। একই সাথে মাননীয় স্পিকার, এই ভঙ্গুর যে অর্থনীতির সংক্ষেপ চিত্র আমি তুলে ধরলাম, যা সম্পর্কে আমাদের প্রত্যেকের কম বেশি ধারণা আছে, এইটি সাথে নিয়ে আমাদেরকে হঠাৎ করে মধ্যপ্রাচ্য সংকটকেও মোকাবেলা করতে হয়েছে। এবং আমরা দেখেছি কিছু মানুষ খুব কষ্টের শিকার যারা হয়েছেন, হঠাৎ করে তেলের যেই সমস্যাটা সারা বিশ্বে তৈরি হয়েছিল, এবং সেই তেলের যোগান দিতে গিয়ে আমাদের অর্থনীতির উপর একটি বিশাল চাপ তৈরি হয়েছিল। এবং এই বিশাল চাপটি যে তৈরি হয়েছিল মাননীয় স্পিকার, এটি নিশ্চয়ই আমরা পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, সাধারণ মানুষই সেটি বুঝেছেন। সেটি বোঝার জন্য কোনো বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, এরকম একটি পরিস্থিতির ভিতর দিয়েই আমাদেরকে আজকের এই বাজেটকে প্রণয়ন করতে হচ্ছে, এই বাজেটকে উপস্থাপন করতে হয়, এই বাজেটকে তৈরি করতে হয়েছে। মাননীয় স্পিকার, বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সব কিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। মাননীয় স্পিকার, আগেই আমি বলেছি যে আমরা একটি রাজনৈতিক দল, 12ই ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে, আমাদেরকে তারা দায়িত্ব দিয়েছে। তারা যাকে যেখানে, এই দেশের মানুষ যাকে যেখানে এই মুহূর্তে সঠিক মনে করেছে তাকে দায়িত্ব দিয়ে সেখানেই তারা পাঠিয়েছে। মানে স্পিকার, যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে, সেই আস্থা বা দায়িত্ব রক্ষা করা, পালন করা আমাদের পবিত্র দায়িত্ব। এবং দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। মানে স্পিকার, দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। এবং এই দর্শনের ভিত্তিতেই মাননীয় স্পিকার, আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই 2026 এবং 27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। মাননীয় স্পিকার, স্বাভাবিক, জনসংখ্যা বাড়ছে, অর্থনীতি বাড়ছে, মানুষের সকল অবস্থার সিচুয়েশনের পরিবর্তন ঘটছে, এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়তা অনুযায়ী, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে, বাজেট বড়ই হয়। পৃথিবীর সব দেশেই তাই হয়ে থাকে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মাননীয় স্পিকার, আমরা যে বাজেট সেশনে আলোচনা করছি, বাজেট এই আলোচনায় অনেক সদস্য হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, যেটা আমরা বলেছি, আমি একমত, বিরোধী দলের নেতার সাথে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। অনেকে এই বাজেটের আকার নিয়ে বলেছেন, আকার হয়তো বড় হয়েছে, প্রশ্ন তুলেছেন বা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, মানুষের স্বপ্ন বা অধিকারের পরিধি কিন্তু এই সংখ্যার চেয়ে অনেক অনেক বড়। এবারে বাজেটে মাননীয় স্পিকার, শুধু বার্ষিক, এবার যে বাজেট, এই বাজেটটি শুধু বার্ষিক আয় ব্যয়ের হিসাব নয় মাননীয় স্পিকার, বরং বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে চাই। এবং সেজন্যই মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জাতীয় সংসদে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে এই বাজেটটিকে উপস্থাপন করেছেন ওনার বক্তব্যে। মাননীয় স্পিকার, এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা, এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার,
এবারের বাজেটের অন্যতম তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটির উপরে আমাদের সরকার জোর দিতে চাইছে সেটি হচ্ছে প্রথমত দরিদ্র নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা একটি কথা বলেছেন, স্বাভাবিকভাবে রাজনীতিতে থাকে, উনি বলেছেন কুচিকাটা করার কথা রাজনৈতিক ভাষায়। হ্যাঁ, কুচি কুচি করা উনি বলেছেন বিভিন্ন বক্তব্যে বিবৃতির মাধ্যমে। মাননীয় স্পিকার, হয়তো রাজনীতির একটি অংশ এটি, তবে মাননীয় স্পিকার আমরা দেখেছি স্বৈরাচারের সময়ে আমরা দেখেছি এই বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করা হয়েছে বিভিন্ন ব্যক্তির স্বার্থে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন হাউসের স্বার্থে এই অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করা হয়েছে। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। মাননীয় স্পিকার, অন্যতম তৃতীয় যে মূল লক্ষ্য এই বাজেটের, সেই লক্ষ্যটি হচ্ছে, যা মাননীয় স্পিকার আপনি জানেন, গত সপ্তাহে আমি দুটি দেশ সফর করে এসেছি, একটি মালয়েশিয়া এবং একটি চীন। একটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের পর্যালোচনায় বলেছে যে এবারকার সফরটির লক্ষ্য উদ্দেশ্য কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার এই দেশের অর্থনীতির উপরে জোর দিয়েছে এবং বিনিয়োগের উপরে তারা জোর দিয়েছে। এটি হচ্ছে তাদের একটি আন্তর্জাতিক একটি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অ্যানালাইসিস। মাননীয় স্পিকার, ওনারা সঠিক বলেছেন, আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল, এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। মাননীয় স্পিকার, 2026 সালের অর্থ বছরের যে বাজেটের আকার ধরা হয়েছে সেটি হচ্ছে 938,000 কোটি টাকা, যার বিপরীতে আয় ধরা হয়েছে, রাজস্ব আয় ধরা হয়েছে 695,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা হল আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা যত বড় বড় যাই কথা বলি না কেন। সুতরাং আমরা যদি অর্থনৈতিক যে চাকা সেটিকে যদি বেগবান রাখতে হয় তাহলে অবশ্যই মাননীয় স্পিকার আমাদের বিনিয়োগ বিনিয়োগ এবং বিনিয়োগ প্রয়োজন, এবং এজন্যই আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার কাজ আমরা হাতে নিয়েছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি ইনভেস্টমেন্ট। এবং এই উদ্দেশ্যেই মাননীয় স্পিকার আমরা বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ সামনের অর্থ বছরের জন্য 50%-এরও বেশি বৃদ্ধি করে 3,16,000 কোটি টাকায় উন্নীত করেছি। মাননীয় স্পিকার, আবারও আমি মাননীয় বিরোধী দলের একটি কথাকে কোট করে বলতে চাই যে আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে উৎপাদনশীল খাতে ব্যয় হবে, এটি আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য। মাননীয় স্পিকার, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রকল্পে কত টাকা ব্যয় হলো সেটি আমরা সেভাবে বিবেচনায় নিতে চাই না, বরং আমাদের বিবেচনাটি হচ্ছে একটি প্রকল্পে যদি বিনিয়োগ হয় সেই বিনিয়োগ এবং উৎপাদন কি ভূমিকা রাখবে মানুষের জীবনে, জনগণের কতটা উপকারে আসবে, কি পরিমাণ কর্মসংস্থান সেটি তৈরি করবে এবং তা পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, এই বিষয়গুলি হচ্ছে আমাদের বিবেচনা প্রকল্পের। আমাদের অর্থনৈতিক কৌশল
তিনটি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই মাননীয় স্পিকার। প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। প্রথম ধাপে মাননীয় স্পিকার, অর্থনীতির যে অবনতি, যে ডিক্লাইন যেভাবে করছে, এটিকে ধরে রাখা, ধরে উপরের দিকে নিয়ে আসা, অর্থাৎ এটিকে রোধ করা, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এবং একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। অর্থাৎ যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য তাদের সুরক্ষা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, দ্বিতীয় ধাপে আমরা চাই রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শুধু জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে, যখন জনগোষ্ঠীর, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দলীয় নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন, যখন কোনো ইনভেস্টর বা উদ্যোক্তা কোনো রকম হয়রানি ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পরিচালনা করতে পারেন, এবং আমানতকারী তার অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পান, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে স্বচ্ছ এবং দায়বদ্ধ থাকে, মাননীয় স্পিকার, আমি এটাকেই মনে করি অর্থবহ উন্নয়ন। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই অর্থনীতি একটি সিরিয়াস ম্যাটার, আমরা সেই জন্য পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনার মাধ্যমে আমরা এগোতে চাই, এবং সেজন্যই আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার ঋণ নয়, উৎপাদন হবে, বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয় বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। মাননীয় স্পিকার, বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, এমন একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই, এমন একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ তরুণরা তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তার মেধা, দক্ষতা এবং উদ্যোক্তা দিয়ে তার যে উদ্যমী যেই শক্তিটি আছে সেটি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এবং মাননীয় স্পিকার সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন এবারের বাজেটে আমরা যেটি চেষ্টা করেছি, মাননীয় স্পিকার, 100% সফল এখনো হয়তো আমরা হতে পারিনি, কিন্তু আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেশীয় শিল্পকে বিকাশের জন্য আমরা সব রকম প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি, এবং একই সাথে মাননীয় স্পিকার, নতুন কর্মসংস্থান যে যেখানে যে যে সেক্টরে সৃষ্টি হতে পারে সেটির পথ আমরা সুগম করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য, আগেও বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটা বাংলাদেশ তৈরি করা যেটা হবে উৎপাদনমুখী দেশ, রফতানিমুখী
এবং উদ্ভাবন নির্ভর অর্থনীতি রূপ তৈরি করা আমাদের। এবং এ কারণেই কিন্তু মানুষ স্পিকার, এখানেও আমি বলেছি আমাদের শিল্পমন্ত্রী উনিও ওনার একটি বক্তব্যে কয়েকদিন আগে বলেছেন, আমরা যে সকল বাস্তবায়নের জন্য এই অর্থনীতির যে গতি চাকা এটিকে গতি বেগবান করার জন্য মানুষ স্পিকার আমরা বন্ধ এবং রুগ্ন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো চালু করার বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। নতুন শিল্প স্থাপনে সহায়তা প্রদানের আমরা চেষ্টা করছি, দেশীয় এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা এবং একই সাথে মাননীয় স্পিকার শিল্প অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান নতুন সুযোগ যাতে সৃষ্টি করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি। মাননীয় স্পিকার, একটু আগে বিরোধী দলের নেতা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন এবং আমাদের এখানে সংসদ সদস্য আছেন জনাব পার্থ, উনিও ওনার বক্তব্যে বলেছেন ওনাদের এলাকার কথা, আপনারা তিনজনই বলেছেন ভোলার কথা। মানে স্পিকার, যেহেতু এই বিষয়টি এসছে, আমি ওদিন বলেছিলাম যে একটি পরিকল্পনা আমাদের আছে, যেহেতু ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, এনার্জি পাওয়া গেছে, আমরা ওখানে শিল্প পার্ক তৈরি করতে পারি কিনা সেই ব্যবস্থা পরিকল্পনা অলরেডি আমরা গ্রহণ করছি। মানে স্পিকার, একজন উদ্যোক্তা যেন সহজে তার ব্যবসা শুরু করতে পারেন এবং বাণিজ্যের প্রসার ঘটাতে পারেন, সেজন্য যে সকল আইন কানুন আছে বর্তমানে এই বাজেটের মাধ্যমে আমরা সেই আইন কানুনগুলোকে সহজ করে সে যাতে সহজে লোন বা ফান্ডিং পেতে পারে সেটাকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে মানসিকের উৎপাদিত যে পণ্য সেটার বাজার বৃদ্ধিতে সহায়তা করার যে সকল বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যায় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করছি পর্যায়ক্রমিক ভাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এগুলো তো গেল প্রচলিত শিল্পের কথা। কতগুলো শিল্প আছে যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না, হয়তো সেমিনার সিম্পোজিয়ামে আমরা সেগুলো নিয়ে আলাপ করি, কিন্তু এই শিল্পগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সেভাবে দেখি না বা চিন্তা করি না বলে আমরা সেটা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না। এই শিল্পগুলোর সাথে বিরাট একটি অংশ জড়িত আছে, যার মধ্যে বিরাট একটি অংশ হচ্ছেন আমাদের মা বোনেরা। একই সাথে অনেক তরুণ তরুণীও এই শিল্পগুলির সাথে জড়িত মাননীয় স্পিকার, এবং এই খাতটির যে নামে পরিচিত সেটিকে বলে ক্রিয়েটিভ ইকোনমি। মাননীয় স্পিকার, কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন এই ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে কারা কারা পড়তে পারে। এর মধ্যে মাননীয় স্পিকার চলচ্চিত্র পড়ে, থিয়েটার পড়ে, সঙ্গীত পড়ে, ডিজিটাল কন্টেন্ট পড়ে, ওটিটি পড়ে, গেমিং পড়ে, ডিজাইন পড়ে, ফ্যাশন পড়ে, সফটওয়্যার পরে, পর্যটন, এমনকি খেলাধুলা, এই সকল সেক্টরগুলি এর মধ্যে মোটামুটিভাবে ইনক্লুডেড। মানে স্পিকার, এই সেক্টরগুলোর মধ্যে লক্ষ কোটি মানুষ জড়িত। আমরা এই সেক্টরগুলোর উপরে জোর দিতে চাই এবং এখান থেকে এই সেক্টরগুলোকে আমরা আরো ভাইব্রেন্ট করে গড়ে তুলতে চাই, এবং সে কারণে মানে স্পিকার এই খাতগুলোকে আমরা অর্থনীতির মূল ও স্রোতধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি মাননীয় স্পিকার, যা আমরা বিশ্বাস করি দেশের শুধু ভিতরের অর্থনীতি নয়, যা আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করবে, যা আমাদেরকে অনেক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকার একদিকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চায়, আমাদের গ্যালারিতে আজকে অনেক তরুণ তরুণীরা আছে, এদের মধ্যে অনেকেই আছে যারা বাই বন্ড, যারা বিভিন্ন তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় বাই বন্ড তারা ভালো খেলোয়াড় হতে পারবে। মানে স্পিকার, আপনি নিজেও আপনার জীবনে একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন মানে স্পিকার, এই লক্ষ্যে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে দেশে বিদেশে সাফল্য অর্জনকারী যে খেলোয়াড় আছে, মাননীয় স্পিকার, এইবারই প্রথমবারের মতন আমরা একটা জাতীয় সম্মানী কাঠামোর আয়তায় এদেরকে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তা প্রদান করছি। আমাদের দেশে খুব স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার একটি সামাজিক একটি পারসেপশন রয়ে গিয়েছে আমাদের মধ্যে যে খেলাধুলা করলে, যদি বেশি খেলাধুলা কেউ করে তাহলে জীবনে সে বড় কিছু হতে পারবে না, কিন্তু মাননীয় স্পিকার খেলাধুলাও যে একটি প্রফেশন হতে পারে এটি আমার মনে হয় এই সংসদে বোধ হয় আপনি খুব হাতে গোনা দু একজনের মধ্যে আপনি একজন মানুষ যে ভালো করে জানেন যে খেলাধুলা
ক্যান বিকাম এ প্রফেশন, এবং আমরা এটিকে মাননীয় স্পিকার এটিকে আমরা তুলে ধরতে চাই। এই খেলাধুলার প্রফেশন হতে হবে, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা সদস্য তাদেরকে, যারা এই খেলাধুলায় ভালো তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে চাই, তাদেরকে সেইটাকে পেশা হিসেবে আমরা শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। মাননীয় স্পিকার, অপরদিকে দেশে খেলাধুলাকে, খেলাধুলায় যে শিক্ষা কারিকুলামে আমরা স্পোর্টসকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই, আমাদের যে রেগুলার কারিকুলাম আছে তার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাই। এই ব্যাপারে কাজ চলছে, ইনশাল্লাহ এক বছরের মধ্যে, আগামী এক বছরের মধ্যে আমরা এটার প্রতিফলন দেখতে পাব। মাননীয় স্পিকার, নতুন করি আমাদের, আমরা যারা আছি, আপনারা সহ মাননীয় স্পিকার যে এইজ গ্রুপটা আছে, আমরা কম বেশি সবাই নতুন করি শব্দটির সাথে পরিচিত, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এই দেশের সেই সময়কার, সেই সময়কার শিশু কিশোর যারা ছিল তাদের ভিতরে যে প্রতিভা ছিল, সেই প্রতিভাগুলো, কালচারাল প্রতিভা যেগুলো ছিল সেটিকে বের করে নিয়ে আসা, তাদেরকে আরো কনফিডেন্ট ভাবে গড়ে তোলা। মাননীয় স্পিকার, সেই নতুন কুড়িরই চালু হয়েছে, এবং নতুন কুড়ির আরেকটি নতুন ভার্সনও আমরা চালু করেছি, সেটি হচ্ছে স্পোর্টস। মাননীয় স্পিকার, আমরা নতুন কুড়িতে যেরকম আমাদের আগামী প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের কোয়ালিটিসগুলোকে বের করে আসবে, ঠিক খেলাধুলার ক্ষেত্রে আমরা নতুন করি চালু করেছি। এর মাধ্যমে মাননীয় স্পিকার এই খাতগুলোর অর্থনীতি একটি নতুন খাত হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে সারা দেশের তরুণদের মধ্যে আয় এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং একই সাথে মাননীয় স্পিকার দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সামাজিক ও সাংস্কৃতিক একত্রতা এবং সংহতি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে শ্রমবাজার বিদেশে আছে এটির উদ্যোক্তাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মধ্যপ্রাচ্য সহ, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পৃথিবীর অন্য দেশ তো অবশ্যই আছে বাট বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে সেই সময় বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কর্মসংস্থান নিয়ে সেখানে গিয়েছিল। মাননীয় স্পিকার, শহীদ জিয়ার সেই ধারাবাহিকতাটাকে রক্ষা করেই বর্তমান সরকার বৈশ্বিক শ্রমবাজারে আরো বেশি সংখ্যক দক্ষ জনশক্তি জন্য নতুন নতুন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, প্রবাসী বাংলাদেশিরা আমরা জানি আমাদের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখেন, এবং সে কারণে মাননীয় স্পিকার আমরা কাজ করছি এই যে প্রবাসীরা যখন দেশে ফিরেন তাদের, বা বিদেশেই থাকেন তাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এই সমস্যার সম্মুখীন যেগুলো তারা হন এইগুলো যাতে কিছুটা হলেও তাদেরকে আমরা রিলিফ দিতে পারি, সেই জন্য মাননীয় স্পিকার আমরা একটি কার্ডের উপরে কাজ করছি যেটির নাম আমরা দিয়েছি প্রবাসী কার্ড। এবং এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো সেগুলো কিভাবে তাদেরকে রিলিফ দেওয়া যায় সেখানে সেই ব্যবস্থাটি আমরা রাখছি। মাননীয় স্পিকার, যে কোনো দেশের অর্থনীতি বিদ্যুৎ ও জ্বালানির উপরে ভীষণভাবে নির্ভরশীল, যে দেশের কথাই বলি না কেন। মাননীয় স্পিকার, তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, বরং এটির সাথে জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভিত্তি এটা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় একটি জ্বালানি, এমন একটি জ্বালানি খাত পেয়েছে যেটি নিয়ে গতকালকে আমরা এই সংসদে আলোচনা করেছি, যেই খাতের মাননীয় স্পিকার সীমাহীন দুর্নীতি ঘটেছে, সীমাহীন এমন দুর্নীতি ঘটেছে মাননীয় স্পিকার, ঘটনাগুলো শুনলে জানলে রীতিমতো গা শিউরে ওঠে, কিভাবে এই দেশের জনগণের অর্থ অপচয় করা হয়েছে, দীর্ঘদিনের ভুল ও প্ল্যানহীন বা অপরিকল্পিত সিদ্ধান্ত অথবা উদ্দেশ্যমূলক ব্যয়বহুল চুক্তি এবং দেশীয় অনুসন্ধানে চরমভাবে অবহেলা করা হয়েছে, বিভিন্ন বিদেশি কোম্পানিকে বিভিন্ন ফিল্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিজেদের যে বাপেক্স আছে সেটিকে কোনো রকম উৎসাহ দেওয়া হয়নি, সেটির জন্য কোনো রকম কাজ করা হয়নি, শুধুমাত্র নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে বিদেশি কিছু কোম্পানিকে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই খাত বহুমাত্রিক সংকটে নিবজ্জিত, বর্তমান সরকার জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে।
মধ্যপ্রাচ্য সংকট আমাদের সামনে মানুষ স্পিকার আরেকবার প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা যে কোনো দেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। এবং সেই কারণে সরকার জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, রিনিউয়েবল এনার্জির সম্প্রসারণ, জাতীয় গ্রিডকে মডার্নাইজ করা, জ্বালানি দক্ষতা বৃদ্ধির উপরে আমরা গুরুত্ব আরোপ দিয়েছি। কারণ আমরা যেই ট্রিলিয়ন ডলার ইকোনমিকে এইম করছি সেটিকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যাতে নির্বিঘ্ন জ্বালানি সাপ্লাই অব্যাহত থাকে। মাননীয় স্পিকার, বাংলাদেশ একসময় বাংলাদেশের অর্থনীতি বলতে প্রথমেই যেই চিত্রটি বা যেই সেক্টরটি আমাদের সামনে উঠে আসতো সেটি হচ্ছে কৃষি। এই অর্থনীতিকে, কৃষি নির্ভর যে অর্থনীতি আমাদের, এটিকে চাঙা রাখার কোনো আমাদের এছাড়া আমাদের কোনো বিকল্প আমাদের সামনে নেই। এবং সেজন্যই মাননীয় স্পিকার, কৃষি এবং কৃষককে বাঁচানোর জন্য এই সরকার যতটুকু যা যা করা প্রয়োজন একটি সরকারের পক্ষে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি প্রত্যেকটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং সে কারণেই মাননীয় স্পিকার, নিশ্চয়ই এখানে আপনি সহ সকল সংসদ সদস্যের মনে আছে, নির্বাচনের সময় আমরা এই দেশের কৃষক ভাইদের কাছে একটি ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে সেই সময় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের ছিল সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব। মাননীয় স্পিকার, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন এবং সরকার গঠন করার প্রথম সপ্তাহে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে 10,000 টাকা পর্যন্ত

10,000 টাকা পর্যন্ত সুদ সহ যে কৃষি ঋণ ছিল, প্রায় 13 লক্ষ কৃষকের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি সরকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটি কমিটমেন্ট করেছিলাম এই দেশের কৃষক ভাইদের কাছে, যে তাদেরকে সহায়তা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে তাদেরকে একটি কার্ড পৌঁছে দিতে চায়, যার মাধ্যমে বাৎসরিক তাদের কাছে সরাসরি সরকারের পক্ষ থেকে 2,500 টাকা পৌঁছে যাবে, যার মাধ্যমে তারা কিছুটা হলেও রিলিফ পাবে। মাননীয় স্পিকার, এই কার্ডের মাধ্যমে, যা বেশ কিছু লম্বা, এই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে আরো 10টি, শুধু যে তাদের কাছে টাকা পৌঁছবে তা নয়, আরো 10টি সুবিধা আমরা পৌঁছে দিব। এবং মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন যে আগামী অর্থাৎ 2026-27 অর্থ বছরে ইনশাল্লাহ আমরা দেশের প্রায় 43 লক্ষ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, কৃষির ব্যাপারে সংক্ষেপে আপনার সামনে তুলে ধরলাম, এই সংসদের সামনে তুলে ধরলাম। কৃষির সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত, শুধু কৃষিই বা কেন বলি, আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত যে বিষয়টি একটি জড়িত, সেটি হচ্ছে দেশের পানি। মাননীয় স্পিকার, দেশে দীর্ঘদিন ধরে নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, আন্তঃনদী ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনা একটি অভাব ছিল বা আছে, আমি বলবো এখনো বিদ্যমান আছে। মাননীয় স্পিকার, সুতরাং নদীর যে নাব্যতা, প্রায় আমরা দেখি নদীগুলোতে হয় বন্যা হচ্ছে অথবা নদীগুলোতে পানি শুকিয়েছে, সবকিছু মিলে নদীর যে নাব্যতা, এটি ফিরিয়ে এনে, এগুলিকে খনন করার মাধ্যমে এগুলোকে ফিরিয়ে এনে দেশে বন্যা খরা থেকে মুক্ত রেখে, একই সাথে মাননীয় স্পিকার, সারা বছর যাতে আমাদের কৃষক ভাইরা, মাননীয় স্পিকার, আমি এমন জায়গায়ও গিয়েছি যেখানে বর্ষাকালেও, যেখানে পানি থইথই করে বর্ষাকালে, সেখানেও আমরা দেখেছি অনেক খালে পানি থইথই করছে, কিন্তু খাল থেকে কিছু দূরে কৃষক পানির অভাবে তার জমিতে সেচ দিতে পারছে না। সেজন্যই মাননীয় স্পিকার, সারা বছর যাতে কৃষক সেচ সুবিধা নিশ্চিত রাখতে পারে, তার জন্য বর্তমান সরকার পুনরায় যেখানে সম্ভব নদীগুলো, যে সকল নদী পসিবল সেই নদীগুলো এবং খালগুলোকে খনন এবং পুনর্খননের কাজ এরই ভিতরে শুরু করেছে। মাননীয় স্পিকার, আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা, সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। এবং মাননীয় স্পিকার, এরই মধ্যে 20,000-এর মধ্যে গত 3 মাসে আমরা প্রায় 900 কিলোমিটার খাল পুনর্খনন এবং খনন করেছি। কিছু কিছু ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা কমপ্লেন পেয়েছি, সেগুলোকে আমরা দেখছি, দরকার হলে সেগুলো আবার আমরা হাতে নিব সেই কাজগুলো। মাননীয় স্পিকার, আমাদের সংসদ সদস্যরা, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। মাননীয় স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার, সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে সেই পানিটিকে আমরা ধরে রাখব, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন

0: Sí.
1: মাননীয় স্পিকার, একটি দেশের জন্য শিক্ষিত, দক্ষ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ একটি দেশের জন্য। আমরা দেখেছি ফ্যাসিবাদের দেড় দশকে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে একদম পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, আপনি জানেন ভালো করে, কয়েকদিন আগে আমি যখন মালয়েশিয়া ট্যুরে গিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে যখন আমরা শহরে যাচ্ছি, আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে, তখন এয়ারপোর্ট থেকে বেরোতেই বিশাল বড় এক সাইনবোর্ড, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, এই নীতিতে তারা বিশ্বাস করে, বোঝা গেল তাদের যে পরিবর্তন, সেই পরিবর্তন এ কারণেই, কারণ তারা বিশ্বাস করে এডুকেশন ফার্স্ট। মানে স্পিকার, আমি এবং আমরা সমগ্র জাতি আমরা বিশ্বাস করতে চাই এডুকেশন ফার্স্ট নীতি বাস্তবায়নে। এবং সে কারণে মানে স্পিকার, প্রস্তাবিত বাজেটে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিপিডির 2% উন্নীত করার প্রস্তাব করা আছে। এবং মাননীয় স্পিকার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে, বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আমাদের লক্ষ্য থাকবে আগামী 5 বছরে শিক্ষা খাতের বিনিয়োগ জিডিপির 5% উন্নীত করা। মাননীয় স্পিকার, আপনি আপনার পরিবার, আপনার সমাজ ব্যবস্থা, আমরা আমাদের পরিবার সমাজ ব্যবস্থায় প্রায় দেখি, আমাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক ইয়াং সদস্য সার্টিফিকেট নিয়ে এসেছে, কিন্তু এই সার্টিফিকেট নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর সে কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেচারা একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। মাননীয় স্পিকার, আমরা এই সার্টিফিকেট সিস্টেম, হ্যাঁ সার্টিফিকেট অবশ্যই থাকবে, কিন্তু এই সার্টিফিকেটে নির্ভর যে শিক্ষা সিস্টেম, এটির আমরা পরিবর্তন করতে চাই মাননীয় স্পিকার। এবং এই পরিবর্তনের মাধ্যমে মাননীয় স্পিকার, আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে একজন তরুণ, একজন যুবক শুধু সার্টিফিকেটের উপরে নির্ভরশীল থাকবে না, বরং তার এমন কোয়ালিটি থাকবে যেটার মাধ্যমে সে নিজে কনফিডেন্ট থাকবে যে শুধু সার্টিফিকেট আছে এটাই তার ভরসা হবে না, তার নিজের যোগ্যতা, তার নিজের কোয়ালিফিকেশনের উপরে তার নির্ভরতা থাকবে, তার আত্মবিশ্বাস থাকবে এবং সে নিজের পায়ে জীবনে উঠে দাঁড়াতে পারবে। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা ক্লাস 6 থেকে পর্যায়ক্রমিকভাবে কারিগরি শিক্ষা, বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। মাননীয় স্পিকার, আমার চায়না সফরে আমি সেই দেশের সরকারকে বলেছি যে আমরা চাই, কারণ স্বাভাবিকভাবে তাদের অর্থনীতির পরিধি বাড়ছে এবং তাদের প্রয়োজন হচ্ছে। এখন তাদের দেশে অনেকগুলো বিজনেস সাবজেক্ট আছে যেখানে তাদের মানুষের আজ কাজ করে না, কারণ তাদের লাইফ স্ট্যান্ডার্ড বেড়ে গিয়েছে, তাদের বিদেশ থেকে আস্তে আস্তে এমন পরিস্থিতি আছে যে মধ্যপ্রাচ্যের মতন তারাও বিদেশ থেকে মানুষ নিতে চাইছে যে সেই কাজগুলো তারা করবে। এবং মাননীয় স্পিকার, আমি যখন তাদেরকে, এ কারণেই তাদেরকে যখন বলেছি যে আমরা চাই আমাদের ছেলেমেয়েদেরকে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ শেখাতে, তারা অত্যন্ত খুশি হয়েছে এবং তারা বলেছে তারা তাদের ল্যাঙ্গুয়েজ তারা এখানে শেখাবে। মাননীয় স্পিকার, আমি যা দেখে এসেছি আমার সফরে, আমি যা দেখে এসেছি যে আমরা যদি আমাদের সন্তানদেরকে তৃতীয় ভাষা হিসেবে কয়েকটি ভাষার মধ্যে যদি, যেহেতু আসলো আমি মাত্র চায়না থেকে এসেছি সেই জন্যই ম্যান্ডারিনের কথাটি বলেছি, এই ভাষা আমরা শিখাতে পারি, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রজন্মের বহু মানুষকে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করে দিতে সক্ষম হব। মানুষ একই সাথে মানুষ স্পিকার, শুধু ম্যান্ডারিন না, এর বাইরে জাপানিজ আছে, এর বাইরে আমরা ফ্রেঞ্চ আছে, জার্মান আছে, অ্যারাবিক আছে, এই ভাষাগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি মানুষ স্পিকার থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। এর বাইরে মানুষ স্পিকার ক্রীড়া ও শিক্ষা সংস্কৃতির বিকাশ, আনন্দময় প্রযুক্তি নির্ভর শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিনামূল্যে ওয়াইফাই, এই সকল কিছু, একই সাথে প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য স্কুল ড্রেস, এই সবগুলো বিষয় আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শক্তিশালীভাবে, দৃঢ়ভাবে, কনফিডেন্টভাবে গড়ে তোলার জন্য এই বাজেটে আমরা এই পদক্ষেপগুলো রেখেছি, যা আমরা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মানে স্পিকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি বিষয় মাননীয় বিরোধী দল নেতা উল্লেখ করেছেন, মাদ্রাসা শিক্ষা। মানে স্পিকার, আমরা মাদ্রাসা শিক্ষার বাইরে যে রেগুলার শিক্ষা আছে সেটিকে যেভাবে গুরুত্ব সহকারে পর্যায়ক্রমিকভাবে পরিকল্পনার মধ্যে সাজিয়ে সামনে এগিয়ে নিতে যাচ্ছি, একইভাবে মানে স্পিকার মাদ্রাস শিক্ষার ব্যাপারেও একইভাবে আমরা তাদেরকে সেই পরিকল্পনার নিয়ে ভিতরে নিয়ে এসে আমরা একইভাবে সেটিকেও তুলে নিয়ে যেতে চাইছি, যাতে একজন সন্তান সে মাদ্রাসায় পড়েছে বলেই যে সে শুধু একটি বিষয়ে পারদর্শী হবে তা না, একটি জেনারেল শিক্ষা ব্যবস্থার ছাত্র বা ছাত্রী যেভাবে পারদর্শী অন্য অন্য বিষয়ে, মাদ্রাসা শিক্ষা যে সকল ছাত্র বা ছাত্রী থাকবে তারাও একইভাবে সমভাবে সেই সকল বিষয়ে পারদর্শী হবে, এই পরিকল্পনা নিয়ে মানে স্পিকার আমরা এগোচ্ছি। মানে স্পিকার, ছোটবেলা থেকে পড়ে এসেছি চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মানে স্পিকার, এই কথাটি আমরা, আমি, আমার সহকর্মীবৃন্দ, আমার অর্থমন্ত্রী, আমরা এই কথাটি দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করি, এবং বিশ্বাস করি বলেই মাননীয় স্পিকার এবার বাজেটে সরকার এই চিকিৎসা সেবার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ বাজেট আমরা অ্যালোকেট করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই প্রস্তাবিত যে বাজেট, এই বাজেটে জিডিপির 1.2% প্রস্তাব করেছে এইবার, কিন্তু ঠিক একইভাবে মাননীয় স্পিকার আগামী 5 বছরে শিক্ষায় যেরকম আমরা জিডিপির 5% বরাদ্দ করতে চাই পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে, একই সাথে আমরা মাননীয় স্পিকার স্বাস্থ্য সেবাতেও আমরা জিডিপির বরাদ্দের 5% পরিকল্পিতভাবে উন্নীত করতে চাই আগামী 5 বছরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা, মাননীয় বিরোধী দলের নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত, এবং সে কারণে মাননীয় স্পিকার আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা সহজেই প্রত্যেকটা নাগরিকের মিনিমাম স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারি, এই একটি স্বাস্থ্য ব্যবস্থা করে তুলতে চাই। আমরা জানি, আমরা জানি গতকাল এই পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমাদের জনগণ, বিরাট সংখ্যক একটা জনগণ, পরিবারের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়, পরিবার নিঃস্ব হয়ে যায় একদম, এবং সেইটিকে লক্ষ্য রেখেই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, গতকালকেই বাজেটে উপস্থাপন করা হয়েছে, এবং তার বাইরে গতকালকে আমি এবং মাননীয় অর্থমন্ত্রী আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় স্পিকার, যে যেটি আমরা আগেও বলেছি উপস্থাপনের দিন, বাজেট উপস্থাপনের দিন, যে ডায়ালিসিস ফিল্টার, হার্টের স্টেন্টিং এর যে স্টেন্ট সেটি, হার্টের ভলভ, পেসমেকার, অক্সিজেনেটার, পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবোলিশন ফাইবার, চোখের লেন্স, ক্যান্সার চিকিৎসার যে কাঁচা মাল, মানে স্পিকার এইগুলির উপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করছি মানে স্পিকার, এবং

এর ফলে আমরা মানি স্পিকার হিসাব করে দেখেছি, একজন লোকের, একজন মানুষের যদি এখন হার্টে স্টেন্ট করতে 1,00,000 টাকা লাগে, এই আগামী পরশু দিন থেকে মানি স্পিকার এই বাজেট পাশ হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট 50% অর্থাৎ 50% চলে আসবে। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্যে, আমার বক্তব্য শুরু করার আগেই বলেছি, আমাদের বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু রাজনৈতিক দল, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যতটুকু সম্ভব দেশের মানুষকে রিলিফ দেওয়া, শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলকে, এবং সেটির প্রতিফলন মাননীয় স্পিকার আপনি চিকিৎসা খাতে দেখলেন। মাননীয় স্পিকার, চিকিৎসা যে ব্যয়, এই ব্যয়টি কমানোর পাশাপাশি আরেকটি বিষয় আমরা জোর দিয়েছি। এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, ওনার সাথে আমার প্রথম লন্ডনে দেখা হয়েছিল আজকে থেকে প্রায় 5 বছর আগে। ওনার পরিবারের সদস্যরাও লন্ডনে থাকেন, উনি নিজে একজন চিকিৎসক, খুব সম্ভবত ওনার মেয়েও বোধ হয় চিকিৎসক, আমি যতটুকু জানি, ছেলে চিকিৎসক ওনার, সবাই চিকিৎসক। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। মাননীয় বিরোধী দলের নেতা অবশ্যই ওয়াকিফাল আছেন, ওনার ধারণা আছে, যেহেতু উনি পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মাঝে সাঝে উনি ইউকে তে যান, আমিও যেহেতু আনফর্চুনেটলি বহুদিন আমাকে থাকতে হয়েছে দেশে আসতে না পারার কারণে। মাননীয় স্পিকার, ইউকের মতন দেশও, একটি রিচ কান্ট্রিও, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে তারা রীতিমতন হিমশিম খাচ্ছে, এবং সে কারণেই তারা এখন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটা শুধু ইউকেতেই নয়, অল ওভার ইউরোপে এই উদ্যোগটা তারা গ্রহণ করেছে, সেটা হচ্ছে প্রিভেনশন। অর্থাৎ সেটি এখন তারা ইউরোপিয়ান সরকারগুলো প্রিভেনশনের উপর জোর দিচ্ছে, অর্থাৎ একটি মানুষ হিসাব করে দেখা গিয়েছে যে একটি মানুষ যদি অসুস্থ হয়, যেহেতু ওইসব দেশে সরকার সর্বোচ্চ সবকিছু বহন করে একটি মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, সেজন্য তারা হিসাব করে দেখেছে যে একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, তার পিছনে নার্স, ডাক্তার, হসপিটালের বেড, সবকিছু মিলে যে খরচ হয়, কিন্তু তাকে যদি প্রথমেই অ্যাওয়্যার করা যায় যে তুমি এই কাজগুলো থেকে যদি বিরত থাকো তাহলে তুমি এইভাবে অসুস্থ থেকে দূরে থাকবে, অসুস্থ হওয়া থেকে বিরত থাকবে, দেখা গেছে হিসাব করে তাতে খরচ কম হয়। মানে স্পিকার, আমরাও এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি যে স্বাভাবিকভাবে 20 কোটি মানুষের দেশ, এত মানুষকে চিকিৎসা সুবিধা দিতে গেলে, মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন কিভাবে মানুষ ওয়ার্ড হসপিটালগুলোতে মাটিতে পর্যন্ত শুয়ে থাকে, বিরোধী দলের নেতার জানার জন্য বলছি, আমার কাছে একটি স্ট্যাটিস্টিক্স আছে, এটি সবার জানার জন্য বলছি, হিসাব করে দেখা গিয়েছে মোটামুটিভাবে হাসপাতালগুলোতে, সারা বাংলাদেশে হাসপাতালগুলোতে মাটিতে শুয়ে থাকে প্রায় 40,00,000 মানুষ, 40,00,000 মানুষ যাদেরকে বেড দিতে পারে না। এখন এত বিশাল সংখ্যক জনসংখ্যা দেশ, স্বাভাবিকভাবে সরকারের, আমি বলেছি আমার বক্তব্যে, সরকারের সীমাবদ্ধতা আছে সম্পদের, রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে সম্পদের, সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা মানুষকে বোঝাবো, মানুষকে অ্যাওয়্যার করবো যে কী কী থেকে, কী কী অসুখ কাজ থেকে বিরত থাকলে, খাবার দাবার লাইফস্টাইল ফলো করলে অসুখ থেকে, অসুস্থ থেকে বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়, নিজে সুস্থ থাকা যায়, এবং সেই জন্যই মাননীয় স্পিকার আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই পলিসি আমরা বাস্তবায়ন করতে চাইছি, এবং সে কারণেই আমরা সমগ্র বাংলাদেশে 1,00,000 হেলথ কেয়ারার বা হেলথ ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যাদেরকে, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে, আমাদের মায়েদেরকে বোঝাবে, বোনেদেরকে বোঝাবে, কারণ মা বোনেরাই পরিবারের স্বাস্থ্য, খাবার দাবার, হাইজিন সব কিছু কম বেশি খেয়াল রাখেন, কাজেই কোন জিনিসটি খেলে হার্টের অসুখ থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে বা কোন জিনিসটি না খেলে কিডনির প্রবলেম থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে না খেলে প্রেশার বা অন্যান্য যাবতীয় অসুস্থ থেকে দূরে থাকা যাবে, এই হেলথ কেয়ারগুলো সেখানেই কাজ করবে, এবং আমরা আশা করি ধীরে ধীরে জনগণ এটির সুফলটি পাবে, ফলে এইখানে যদি রোগীর সংখ্যা কমে, আমরা হাসপাতালগুলোতে কিছুটা হলেও বেটার সার্ভিস তখন এনশিওর করতে পারব। মাননীয় স্পিকার, অনেক সময় লাগবে, সরকার প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য সামাজিক সুরক্ষা বলয় নিশ্চিত করতে চায়, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় স্পিকার, নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। রাষ্ট্রকে যদি শক্তিশালী করতে হয়,
তাহলে অবশ্যই একজন একজন নাগরিককে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাকে শক্তিশালী হতে হবে। এবং এ কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার সমাজে নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন বা এম্পাওয়ার নিশ্চিত করতে চায়। গতকাল আমাদের বিরোধী দলীয় একজন বন্ধু বলেছেন তার বক্তব্যে যে ফ্যামিলি কার্ড বাদ দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমি আমার সেই বিরোধী দলীয় সহকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য দেখুন, এই ফ্যামিলি কার্ড বহু কর্মসংস্থানের তৈরি করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, নারীদেরকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করার জন্য আমরা প্রত্যেকটি নারী প্রধান, পরিবারের যে নারী প্রধান আছে তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি এই সংসদে একদিন এক্সপ্লেনেশন, সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে কিভাবে ফ্যামিলি কার্ড একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, কিভাবে একটি ফ্যামিলি কার্ড একটি নয়, শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি ফ্যামিলি কার্ড কিভাবে দেশে কর্মসংস্থান তৈরি করবে, কোটি কোটি, কিভাবে ফ্যামিলি কার্ড দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে সেটি আমি তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে, ফ্যামিলির কাছে ২৫,০০০ টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব, সরি ২,৫০০ টাকা, আমরা ২৫,০০০ টাকা দিতে পারলে খুব ভালো ছিল, সম্ভব হলে ২,৫০০টাকা

0: সেই রহমত আমরা আল্লাহর কাছে চাইতে পারি, যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যাতে আমরা নারীদের হাতে 2500 না 25,000 একটি শূন্য বেশি দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা আগামী অর্থ বছরে যেরকম কৃষক ভাইদের কাছে প্রায় 43 লক্ষ 41 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চেষ্টা করছি, একইভাবে আগামী অর্থ বছরে 40 লক্ষেরও বেশি, প্রায় 43 লক্ষ মতন পরিবারের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, শুধু নারীদের কাছেই নয়, আমাদের এই সমাজে কিছু ব্যক্তি আছেন যে মানুষগুলোকে, আমি মুসলমান হই, আমি যে কোনো ধর্মেরই হই না কেন, অন্য ধর্ম যারা আছেন, এই মানুষগুলোর কাছে আমরা অনেক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে থাকি। এই মানুষগুলো আমাদের জীবনের বাকি বাকি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? মুসলমান হিসেবে আমি তাদেরকে চিনি মুয়াজ্জেম নামে, তাদেরকে চিনি ইমাম নামে, তাদেরকে চিনি খতিব নামে, এই উপাধিতে তারা উপাধিত। মাননীয় স্পিকার, অন্য ধর্মেরও এই সকল ধর্মীয় ব্যক্তিত্ব আছেন। অধিকাংশ ক্ষেত্রে মাননীয় স্পিকার দেখেছি আমরা এই মানুষগুলোর মধ্যে বহু সংখ্যক মানুষ, বিরাট একটি অংশ অনেক মানবতর জীবনযাপন করেন। মাননীয় স্পিকার, আমরা নির্বাচনের আগে আমাদের দলের অবস্থান থেকে বলেছিলাম, আমরা যেরকম নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম প্রবাসীদের কাছে প্রবাসী কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, আমরা এই যে মানুষগুলো যাদের কথা বললাম তাদের কাছেও আমরা একটি সরকার, যতই সামান্য হোক, যত অল্পই হোক না কেন, তাদের কাছেও আমরা তাদেরকে, তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে আমরা কিছু সম্মানই পৌঁছে দিতে চাই সরকারের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, এবং এই সম্মানটি আমরা প্রতি মাসে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিচ্ছি এবং পৌঁছে দিব। মাননীয় স্পিকার, যার কাজ ইতিমধ্যে সরকার শুরু করেছে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা উনার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির কথা বলেছেন, যেই ব্যক্তিগুলোর স্যাক্রিফাইসের কারণে আজ এই সংসদ, আমরা যারা এখানে বসে আছি, গত 17 বছরে বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, বহু অরাজনৈতিক ব্যক্তিবর্গ, মানুষ, তারা অকাতরে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এই 17 বছরে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন তাদের জন্য একটা কিছু করার। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, এই মানুষগুলোর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, যতটুকুই আমাদের সামর্থ্য, রাষ্ট্র বা সরকারের সামর্থ্য, সেই অবস্থান থেকে আমি, আমার এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাব যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ।
1: মাননীয় সংসদ নেতা, আর 15 মিনিট পরে আজান পড়বে, আপনি কি আজানের পরেও কন্টিনিউ করতে চান?
0: মাননীয় স্পিকার, আমার একটু সময় লাগবে।
1: প্লিজ টেক ইউর টাইম।
0: মাননীয় স্পিকার, বর্তমান সরকার বিশ্বাস করে যে আমরা যে জাতীয় নিরাপত্তা বলতে যা বুঝি, এটি শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা, এবং সর্বোপরি আজকের যে যুগ, সাইবার নিরাপত্তা এবং কৌশলগত সক্ষমতা, এই সকল কিছু সমন্বিত একটি বিষয়। এবং সেজন্যই মাননীয় স্পিকার, বর্তমান সরকার একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, গড়ে তোলার কাজে হাত দিয়েছে, যেটা আধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং দেশীয় সক্ষমতার সমন্বয় ভবিষ্যৎ নিরাপত্তা চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, প্রযুক্তিগত ব্যবহার, সাইবার নিরাপত্তা জোরদার,

এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য, মডার্নাইজ করার জন্য বর্তমান সরকার এই বাজেটের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় স্পিকার, যা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন বাংলাদেশী হিসাবে আমাদের প্রত্যেককে আগামীতে ইনশাল্লাহ গৌরবান্বিত, অহংকার করার মতন অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় জনগণের আস্থা এবং বিশ্বাস থাকা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম কি একটি ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি আমরা পেয়েছি, বা ইকোনমি আমরা, আর্থিক অবস্থা আমরা ইনহেরিট করেছি। বর্তমান সরকার মাননীয় স্পিকার পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের একটা কার্যকর প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলতে চায়। আমরা দেখেছি বিনিয়োগ বাজারে বা পুঁজিবাজারে, আমরা দেখেছি পুঁজিবাজারে কিভাবে কি হয়েছিল স্বৈরাচারের সময়, কিভাবে অসহায় মানুষ সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, যা বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশে কোনোদিন ঘটেনি। মাননীয় স্পিকার, এই পুঁজিবাজারকে কিভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা যায়, এর ভিতরেই বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের যোগ্য ফাইন্যান্স মিনিস্টারের নেতৃত্বে আমরা কিছুদিনের মধ্যেই এর একটি ভেরি পজিটিভ রিফ্লেকশন আমরা দেখতে পাব। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে, উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংকিং, আমি আগেই বলেছি, আমাদের এই বাজেটের অন্যতম একটি ইম্পর্টেন্ট লক্ষ্য হল অর্থনৈতিক খাতে শৃঙ্খলাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসা, এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সব রকমের উদ্যোগ গ্রহণ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে। এখানে বিরোধী দলের নেতা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করেছেন যে ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই পাচারকৃত টাকাও ফিরিয়ে আনার জন্য। মাননীয় স্পিকার, আপনি এবং আপনার মাধ্যমে সমগ্র সংসদ অত্যন্ত খুশি হবেন যে বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে, যারা এই কাজগুলো করে, প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার ইতিমধ্যে। কাজেই মাননীয় বিরোধী দলের নেতা যেমন বলেছেন, এই কাজ করার জন্য ওনারা আমাদের সব রকম সহায়তা দিবেন, তার জন্য আমি ওনাকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের আইনকানুন এবং আন্তর্জাতিক আইনকানুনের মধ্যে থেকে মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্পদ, দেশের মানুষের যে সম্পদ পাতানো হয়েছে, যত বেশি সংখ্যক সম্পদ সম্ভব, সেটি আমরা ইনশাল্লাহ দেশে ফিরিয়ে নিয়ে আসব। মাননীয় স্পিকার, এই বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। এই বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন নিয়েই আমরা সরকার গঠন করেছি। সেজন্যই করের বোঝা বাড়ানো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য নয়, করের বোঝা বাড়িয়ে নয়, বরং হয়রানি কমিয়ে করের ভিত্তিকে বাড়িয়ে শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরানোর মাধ্যমে মাননীয় স্পিকার সরকার রাজস্ব বাড়ানোর নীতি গ্রহণ করতে চায়। সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় মাননীয় স্পিকার, স্বাভাবিক এখানে করের বা করদাতা যারা আছেন, বিভিন্ন রকম বিষয় আছে বাংলাদেশে, বাস্তবতা আছে, আমি
অত ডিটেলে যাব না, বাট বাস্তবতার বাইরেও আমরা থাকতে পারবো না। এবং সে কারণেই সরকার এমন একটা রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং প্রাউড বা প্রাউড ফিল করবেন, গর্ব বোধ করবেন। আমরা পর্যায়ক্রমিকভাবে সেরকম একটা সিস্টেম তৈরি করতে চাই, স্বচ্ছ এবং আধুনিক করতে চাই এই কর ব্যবস্থাকে। আমার মনে হয় এ ব্যাপারেও আমাদের বিরোধী দলীয় নেতা একটি বক্তব্য তুলে ধরেছেন, আমি ওনার বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। মাননীয় স্পিকার, এবার আমি প্রস্তাবিত বাজেটে কয়েকটা বিষয়ে, প্রস্তাবিত বিধান এবং কয়েকটি ক্ষেত্রে ভ্যাট কমানোর জন্য মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবার আমি সম্ভবত, খুব সম্ভব, নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে, আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 3,75,000 টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,00,000 টাকা এবং 30-31 কর বছরের জন্য 4,50,000 টাকা প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4,00,000 টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে 4,00,000 টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5,00,000 টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি, সেটি পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের বিভিন্ন সংসদ সদস্যের মাধ্যমে হোক, বিভিন্ন সমাজের সিভিল সোসাইটির বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হোক, এটি আমাদের, আমি জানেছি। আমাদের দেশে মাননীয় স্পিকার যেহেতু অনেকেই প্রকৃত মূল্যে জমি রেজিস্ট্রেশন করেন না, মৌজা মূল্যে জমি রেজিস্টার করে থাকেন সাধারণত, তাই অনেক সময় অনেক করদাতা প্রকৃত ক্রয় মূল্য না দেখানোর জন্য প্রায়শই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়, প্রায়শই ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন বহু মানুষ। তাই করদাতাগণকে ঝামেলামুক্ত করার জন্যই কিন্তু এই বিধানটির প্রস্তাব করা হয়েছিল। আমি বেশ কয়েকটি মিটিংয়ে ছিলাম বাজেট যখন তৈরি হচ্ছিল, এবং সেখানে যে আলোচনাগুলো হয়েছিল সেখান থেকে কেন এটি হয়েছিল, যেটি এক্সপ্লেনেশন ছিল, আমি সংক্ষেপে এক লাইনে এক্সপ্লেনেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কেন এটি রাখা হয়েছিল। আনফর্চুনেটলি কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, দেশে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বর্তমানে রাষ্ট্রীয় 10% হারে কর প্রদান করে তারা। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছি। তবে এখানে একটি তবে আছে, এই তবেটি হচ্ছে আমি একই সঙ্গে তাদের প্রতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যেহেতু ট্যাক্সটি কমানোর প্রস্তাবনা করা হচ্ছে, গবেষণা এবং উন্নয়ন এবং শিক্ষার্থীদেরকে, যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে বহু ভাষায় পারদর্শী, তাদেরকে অন্য ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করার জন্য, গড়ে তোলার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন ও পরিচালনা করা, এবং একই সাথে গরিব এবং মেধাবী শিক্ষার্থী যারা থাকবে তাদের প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়া।

0: মাননীয় স্পিকার, করের আওতা বাড়ানো, স্বাভাবিকভাবে করের আওতা তো আমরা বাড়ানো। এবারের বাজেটে এই লক্ষ্যে একটি প্রস্তাব করা হয়েছিল যে কয়েকটি ক্ষেত্র ছাড়া, স্টুডেন্ট সহ কয়েকটি ক্ষেত্র ছাড়া, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় তিন দাখিলের একটি বিধান রাখা হয়েছিল, বিধানের প্রস্তাব করা হয়েছিল। এছাড়াও মাননীয় স্পিকার, বন্টননামা, দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও তিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল। মাননীয় স্পিকার, এই বিষয়টাতেও কিন্তু জনমনে একটা প্রশ্ন উঠেছে, কনফিউশন হচ্ছে, বিভিন্ন কনফিউশন দেখা দিয়েছে। আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাব যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। মাননীয় স্পিকার, দেশের তিনটি পার্বত্য জেলায় বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যক্তিগণের যে বেতন এবং তাদের যে আর্থিক পরিসম্পদ হতে যে অর্জিত আয়, এটা ব্যতীত পার্বত্য জেলার পরিচালিত যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যে অর্জিত আয়, সেটিকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে উপস্থাপিত যে বাজেট। আমি মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, বা অনুরোধ রাখতে চাই একই সাথে আমি, যে পার্বত্য জেলার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, করমুক্ত আয়ের এই সুবিধাটা আরো একটু বাড়িয়ে তাদের ব্যবসা, কৃষিখাত সহ অন্যান্য আয়ের পাশাপাশি বেতন আয়কেও করমুক্ত করা হোক। এটা এটা পাহাড়ি এবং সমতল উভয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, মূল হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, পাহাড় এবং সমতল উভয় ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের এখানে দিনাজপুর, ময়মনসিং, এদিকার নেত্রকোনা, এদিকার সদস্যবৃন্দ আছেন অনেকে উভয় সাইডে। মাননীয় স্পিকার, দেশের চিংড়ি চাষের প্রসার এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে এই খাতের কতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, যেমন অ্যাকুয়া ফিড আছে, ফিড অ্যাডিটিভ আছে, তারপরে প্রোবায়োটিক্স আছে, ভিটামিন এবং মিনারেলস আছে। এটার আমদানিতে যে সমুদায় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক এবং সম্পূরক শুল্ক, ভ্যাট প্রত্যাহারের জন্য এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি এই সেক্টর থেকে আরও বেশি এমফেসাইজ দেওয়ার জন্য, যে যন্ত্রপাতি আছে, এটার যে ট্যাক্স আছে, শুল্ক আছে বিভিন্ন রকমের, এই শুল্কগুলো সম্পূর্ণভাবে, ভ্যাট এবং শুল্কগুলো প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, স্থানীয় শিল্পের, বিশেষ করে স্থানীয় শিল্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় শিল্পের বিকাশের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যে কাঁচামাল আমদানি হয়, বেশ কিছু ক্ষেত্রে রেয়াতি সুবিধা প্রদানের জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, একই সাথে বিভিন্ন ঔষধ তৈরি এবং স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে মধু ব্যবহৃত হয়, অনেকেই নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যালের সাথে আপনারা যারা বা ফিজিশিয়ান এখানে যারা আছেন। সুতরাং মাননীয় স্পিকার, এই উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু মধু আমদানিতে 10% সম্পূরক শুল্ক আছে, এই সম্পূরক শুল্কটা আমি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সমূহ কাঁচামাল হিসাবে পিভিসি এবং পেট রেজিন আমদানিতে যে প্রস্তাবিত বাজেটে যে 10% আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে, এইটিকে 10% থেকে আমি 5% করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফায়ারডোর উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল হিসাবে কোল্ড রোল শীট আমদানিতে প্রস্তাবিত 10% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক যে কাঁচামাল হিসাবে মাননীয় স্পিকার ফ্ল্যাট রোল প্রোডাক্ট প্লিটেড অর কোটেড উইথ কোরাম অক্সাইড আমদানিতে প্রস্তাবিত 10% এবং রেগুলেটরি যে শুল্ক, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি যদি মনে করেন তাহলে বাকি অংশটি আমি নামাজের বিরতির পরে উপস্থাপন করতে চাই। ধন্যবাদ। যেহেতু জামাতের টাইম, নামাজের টাইম অনেকক্ষণ আছে আমার, আর 15-20 মিনিট হলে আই ক্যান ফিনিশ। মাননীয় স্পিকার,
1: 15 মাননীয় সংসদ নেতা, আপনি যদি 15 মিনিটে শেষ করতে পারেন তাহলে একবারে শেষ করে ফেলে ভালো।
0: শেষ করে দেব, জি। আচ্ছা মানুষ, আমি দ্রুত তাহলে শেষ করার চেষ্টা করছি। বিরোধী দলের নেতা, আপনি কিছু বলছেন কি? আমি শুনতে পাচ্ছি না আপনার কথাটা।
1: মাননীয় বিরোধী দলের নেতা, আমরা কি কন্টিনিউ করবো 15 মিনিট? তাহলে
0: 15 থেকে 20 মিনিট লাগবে। আমাকে মাইকটা দিতে, জি। ধন্যবাদ, জি। মাননীয় স্পিকার, ফায়ার ব্রিক্স আমদানিতে প্রস্তাবিত 15% ভ্যাট এবং 7.5% আগাম কর, এটিও আমি মাননীয় অর্থমন্ত্রীকে সম্পূর্ণ প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বৈদ্যুতিক তার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান তারা রিফাইন কপার ওয়ার আমদানিতে 10% রেগুলেটরি যে কর দিয়ে থাকেন সেটিও আমি সম্পূর্ণ প্রত্যাহার করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর বাইরেও কেশনাট প্রসেসিং শিল্পের কাঁচামাল হিসাবে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানিতে প্রস্তাবিত 15% কাস্টম শুল্ক হ্রাস করে, 15% আছে এটা কাস্টম, 15% হ্রাস করে, না না এটা জিরো না, 5% করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে এলইডি ল্যাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে রিয়ায়তি সুবিধা যেটি আছে সেটি আমি 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে রিয়ায়তি সুবিধা যেটি আছে সেটিকেও আমি 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কিন্তু বর্তমান সরকার একটি বিশাল ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবারের মতন সরকার বাজেটে 500 কোটি টাকার একটি বাজেট রেখেছে স্টার্টআপ ফান্ডিং এর জন্য। মাননীয় স্পিকার, এই ফান্ড ব্যবহার করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ফান্ড ব্যবহার করে আমাদের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে শুধু ব্যক্তি প্রতিষ্ঠা নয়, স্টার্টআপ প্রজেক্ট সফল হলে দেশের তরুণ প্রজন্মের সামনে এক বিশাল কর্মসংস্থানের স্পেস তৈরি হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক ব্যবসায়ী বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন, অনলাইন মার্কেটস প্লেস এবং অন্যান্য অনলাইন মিডিয়া বিজ্ঞাপন প্রচার করে থাকেন। এসবের মাধ্যমে বর্তমানে 15% ভ্যাট আরোপ থাকায়, এই এই পুরো বিষয়টির উপরে 15% ভ্যাট আরোপ থাকায় অনেক সময় দেখা গিয়েছে ব্যবসায়ীগণ আনুষ্ঠানিক চ্যানেলে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ না করে বরং অনেক অন্যভাবে অনানুষ্ঠানিক উপায়ে অর্থগুলো পরিশোধ করে থাকেন। ফলে মাননীয় স্পিকার, ওই ব্যক্তির যেমন লাভ হচ্ছে না, একই দিকে সরকারও রাজস্ব হারাচ্ছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই যে এইটার উপরে যে 15% ভ্যাট আছে সেটিকে কমিয়ে 5% করা হোক, 5% করা হোক। তার ফলে যেটি হবে, আমরা বিশ্বাস করি যে যারা অন্যভাবে এইটি পেমেন্টটা করছেন তারা উৎসাহিত হবেন প্রপার ওয়েতে পেমেন্টটি করার জন্য। মাননীয় স্পিকার, ব্যবসা বান্ধব ভ্যাট ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে ভ্যাট বিষয়ে আরও কয়েকটা প্রস্তাব বিবেচনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি। স্বর্ণ বা স্বর্ণ অলঙ্কার বা প্লাটিনামের ক্ষেত্রে প্রতি ভরির উপরে 2500 টাকা, ডায়মন্ডের ক্ষেত্রে প্রতি গ্রাম 2500 টাকা, 2500 টাকা এবং রৌপ্য বা সিলভার জুয়েলারির ক্ষেত্রে প্রতি ভরি 100 টাকা কর ভ্যাটের হার পুনর্নির্ধারণের ব্যাপারে আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটিকে আবার পুনর্নির্ধারণ কি করা যেতে পারে। এছাড়াও মাননীয় স্পিকার, বিটিআরসির সাথে রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রে প্রযোজ্য যে 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান এবং একই সাথে সকল প্রকার মাছ সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ে 10% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদান, একই সাথে মাননীয় স্পিকার দেশীয় শিল্প বিকাশের লক্ষ্যে ডাবল কেবিন পিকআপ, আমরা যারা রাজনীতি করি আমাদের ক্ষেত্রেও লাগে অনেক সময় মিছিল মিটিং সবকে যেতে ক্যাম্পেনিং এর যেতে, তো ডাবল কেবিন পিকআপ এবং মাইক্রোবাস স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে 15% যে ভ্যাট আছে এটিকে কমিয়ে আমি 5% করার প্রস্তাব করছি যারা লোকালি করছেন। মাননীয় স্পিকার, আদর্শ হারে ভ্যাট প্রদানে সহজীকরণের লক্ষ্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোএফিশিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার বিষয়টি আমি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোন রাষ্ট্রের প্রকৃত শক্তি তার সম্পদে নয়, বরং তার প্রকৃত শক্তি নিহিত রয়েছে সুশাসন, ন্যায় বিচার, জবাবদিহিতা এবং জনগণের আস্থায়। উন্নয়নকে টেকসই করতে হলে শুধু অর্থনৈতিক সংস্কারই নয়, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাও অত্যন্ত জরুরি। আমার মনে এ ব্যাপারে বোধ হয় আমরা উভয় পক্ষ একমত। এবং এর পাশাপাশি জনগণ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়। মাননীয় স্পিকার, এটি একটি মানুষের চাওয়া। এখন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার এবং প্রশাসন চায়। বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে আমি মনে করি শুধু বর্তমান সরকারই নয়, বরং আমি মনে করি এই পুরা সংসদ জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে একসাথে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। শাসক অবস্থান থেকে মাননীয় স্পিকার, গণতন্ত্র আইনের শাসন এবং মানবাধিকার রক্ষার অন্যতম পূর্ব শর্ত বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায় বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সরকারের নেওয়া লিগ্যাল এইড কর্মসূচির ব্যাপক বিস্তার ঘটিয়েছি। গত বছরের তুলনায় এবারে বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাননীয় স্পিকার, এই সংসদে আমি বিচারকদের আবাসন সমস্যার সমাধান, গবেষণা এবং আদালত ভবনের যে সংকট রয়েছে এইটা নিরসনের জন্য, বিচার বিভাগের সার্বিক উন্নয়নের জন্য আমি সুপ্রিম কোর্টে আরও 100 এবং আইন মন্ত্রণালয়কে আরও 500 কোটি অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দক্ষ, সৎ এবং পেশাদার জনপ্রশাসনের কোনোই বিকল্প নেই। আমরা যদি সার্ভিস পেতে চাই আমাদের প্রশাসনকে সেভাবে দক্ষ করে তুলতে হবে। জনগণকে যদি সার্ভিস দিতে চাই আমরা প্রশাসনকে যেমন একদিকে জবাবদিহির আওতায় আনতে চাই, একই সাথে আমরা সঠিক বেতন কাঠামো, প্রশিক্ষণ এবং অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিবেশ বজায় রেখে দেশ গঠনে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণও নিশ্চিত করতে চাই। মাননীয় স্পিকার, বিএনপি সরকার, আমি যেটা আগেই বলেছি, সরকার সমস্যাকে আড়াল করতে চায় না, আড়াল করে কোনো লাভ হবে না। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অপরিসীম। এটি আমরা বিভিন্ন আলোচনায় আমাদের সকলের মুখ থেকে এপাশ ওপাশ উভয়ের আমাদের বক্তব্যে বেরিয়ে এসেছে বিভিন্ন সময়। সরকার তার সর্বোচ্চ শক্তি নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলছে, তবে বহু কঠিন একটি পথ এটি। বাংলাদেশের মানুষ, আমরা প্রত্যেকে গ্রামে গঞ্জে ঘোরা মানুষ, মানুষের সাথে উঠা বসা করা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ, যা আমরা সচক্ষে দেখেছি। তরুণ সমাজ মেধাবী, আমাদের কৃষক উৎপাদনশীল, প্রবাসীরা দেশপ্রেমিক এবং আমাদের উদ্যোক্তারা সম্ভাবনাময়। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনোই বিকল্প নেই। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের সকল সদস্যকে, আমার দলের সংসদ সদস্য এবং উইথ রেসপেক্ট বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আহ্বান জানিয়ে বলতে চাই, এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়, আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, আমিও বলেছি, ওনার সাথে সম্পূর্ণ একমত রেখে আমি বলতে চাই, আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক শ্রমিক তরুণ নারী প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়ন অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের কাজ। আমি অক্লান্ত পরিশ্রমকে ও পরিশ্রমের জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে আমার এবং আমার সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিক সহকর্মীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। বাজেট প্রস্তুত, মুদ্রণ, উপস্থাপন ও সংসদীয় কার্যক্রমে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, বিজি প্রেস এবং গণমাধ্যম কর্মী যারা দীর্ঘদিন ধরে বাজেট অধিবেশন কভার করছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট উত্তর বাংলাদেশ এই সংসদের কাছে জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এদেশের জনগণ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার কাজ করার জন্যই জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের প্রত্যেকটি মানুষকে এই সংসদে পাঠিয়েছে। এই সংসদে আসার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের অগণিত সতীর্থ সহযোদ্ধা জীবন দিয়েছেন, অনেকেই নেই। আমি এই দেশ ছেড়ে চলে যেতে যখন বাধ্য ছিলাম তখন অনেককে দেখে গিয়েছিলাম, ফিরে এসে আমি তাদেরকে পাইনি। আমরা ওই পক্ষের অনেক সিনিয়র নেতা যাদেরকে আমি নিজে দেখেছি, যাদের সাথে কথা বলেছি, তাদেরও অনেককে এসে আমি পাইনি। আমাদের উভয় পক্ষেরই অবস্থা। অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন, তাদের রক্তের কাছে, তাদের ত্যাগের কাছে আমরা অবশ্যই ঋণী। তাই আমাদের আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমাদের সেই দায়িত্বশীল জায়গা থেকে জুলাই সনদকে সামনে রেখে সংসদের ভেতরে সংবিধান সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে যেমন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, তেমনই সংসদের বাইরেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত গঠন সহ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণই হবে এদেশের ভবিষ্যৎ পথরেখা। মাননীয় স্পিকার, সবশেষে আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই সরকার, এই সংসদ জনগণের। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি, জনগণের কষ্ট আমরা অবশ্যই বুঝি, জনগণের সম্পদ রক্ষাকে আমরা পবিত্র দায়িত্ব মনে করি। আমরা এমন একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এমন একটি বাংলাদেশকে পেতে চাই যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য, এই সংসদের সামনে এবং জাতির সামনে উপস্থাপন করতে দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সমগ্র জাতীয় সংসদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: মাননীয় বিরোধী দলের নেতা কিছু বলতে চান? বিরোধী দলের নেতাকে মাইক দিন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের পক্ষে ভূমিকা পালন করার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। যার ছোট্ট একটা বিষয়, আমার ধারণা উনি খেয়াল করেন নাই বা কেউ খেয়াল করায় নাই, এই জন্যে গরিবদের পক্ষে আমি একটু দাঁড়িয়েছি। উনি অনেকগুলা কর রেয়াতের কথা বলেছেন, সেই সাথে পরিবেশ বান্ধব এবং গরিবের বাহন হিসাবে পরিচিত সাইকেলের উপর সকল শুল্ক প্রত্যাহার করে নেওয়ার জন্য উনি যদি একটু মেহরবানি করে এটাও অ্যাড করে দেন, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে বিরোধী দলের পক্ষে তিনি যে ভূমিকা পালন করেছেন এটা সুলোয়ানাপূর্ণ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।

0: মাননীয় সংসদ নেতা,
1: মাননীয় স্পিকার, এইমাত্র বিরোধী দলের নেতা ওনাদের অবস্থান থেকে একটি প্রস্তাবনা দিয়েছেন। আমি অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব এই প্রস্তাবটি সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু বিবেচনা করা যায় অবশ্যই উনি সেটা ইনশাল্লাহ করবেন। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। সংসদের বৈঠক বিকাল 3:30 সাড়ে 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় বেলা 3:30 শুরু হলে তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। এখন থেকে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz ও FM 106 MHz-এ অনুষ্ঠান প্রচারে বিরতি। আমাদের পরবর্তী অধিবেশন শুনতে পাবেন বেলা 2:15 অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক, মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স।

0: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় ন্যাশনাল লেভেল স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, মেধা বিজ্ঞান উদ্যোগ উদ্ভাবনের সবার আগে বাংলাদেশ। এ প্রতিবাদে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম সরাসরি বাংলাদেশ বেতারে সম্প্রচারে আমি আপনাদের শামীম আহমেদ সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে আরও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব আব্দুল খালেক, সচিব শিক্ষা মন্ত্রণালয়। শ্রোতা বন্ধুরা, স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের জাতীয় পর্যায়ের প্রদর্শনী শুরু হয়েছিল মূলত গতকালকে, এবং এতে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত শিক্ষার্থী এবং শিক্ষক দল উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করছে যা তো বিদ্যমান, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানস্থলে এসেই তিনি অবলোকন করবেন। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সৃজনশীলতা, সমস্যার সমাধানের সক্ষমতা এবং প্রযুক্তি নির্ভর চিন্তাকে উৎসাহিত করা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এই আয়োজন করেছে, এবং যেটি আমরা বলেছি যে এবারের যে প্রতিপাদ্য সেটি আমরা শুরুতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম, সেটি আবারও মনে করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ। আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, এবং এটি কিন্তু জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, এটি মূলত একেবারেই তৃণমূল থেকে শুরু হয়েছে, এবং এই এই অনুষ্ঠানে দেশের তৃণমূল থেকে উঠে আসা যারা বিভিন্ন আইটেমে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব প্রদর্শন করেছেন তাদের পুরস্কার প্রদান করা হবে, এবং বাছাইকৃত 100টি দল কিন্তু আজকে এখানে মেলায় যে প্রদর্শনী হচ্ছে সেখানে অংশগ্রহণ করছে। এবং একই সঙ্গে আজকে আরেকটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন, সেটি হচ্ছে 29,621টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। যেমনটি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকার পরিচালনার আগে নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচন নির্বাচিত হবার পরও যে কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিক সূচনা করেছেন তার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ। আগামী 5 বছরে প্রায় 25,000 বৃক্ষরোপণ করে দেশকে পরিবেশ সুরক্ষায় একটি অগ্রগতির সোপানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবেন তিনি। আজকের এই অনুষ্ঠানে জেলা এবং মহানগর পর্যায় থেকে নির্বাচিত সেরা 100টি দল তাদের স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবেন। গত 12 জুন দেশের 521টি উপজেলা এবং মহানগর শিক্ষা থানায় উপজেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে 8,029টি দলে মোট 27,204 জন শিক্ষার্থী এবং 16,058 জন শিক্ষক অংশ নেন। উপজেলা পর্যায় থেকে নির্বাচিত 546টি দল 14 জুন জেলা পর্যায়ে তাদের স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। জাতীয় পর্যায়ে তারা সুযোগ পেয়েছেন। জাতীয় পর্যায়ের প্রদর্শনী থেকে আজকে সেরা দশটি দলকে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে সুশিক্ষায় মেধাবী শিক্ষককে পুরস্কার প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষকদের 30,000 টাকা এবং সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা 20,000 টাকা এবং সনদপত্র পাবেন। শ্রোতা বন্ধুরা, যেমনটি বলেছি যে আজকে একই সঙ্গে দুটি বিষয় অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে এই যে সায়েন্স ফেয়ার, অর্থাৎ স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং, এটা যেমন একসঙ্গে অনুষ্ঠিত হবে, এবং সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটিরও উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছবেন এবং তিনি প্রথমেই এই যে প্রকল্পগুলো 100টি যে প্রকল্প যারা একেবারে তৃণমূল থেকে যোগ্যতা ভিত্তিতে আজকে জাতীয় পর্যায়ে সুযোগ পাচ্ছেন এবং পুরস্কৃত হয়েছেন বা হবেন, তারা কিন্তু তাদের উদ্ভাবনী যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলি দেখবেন। এবং একই সঙ্গে আজকে বৃক্ষরোপণ মাধ্যমিক বিদ্যালয়ের পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন এবং পরবর্তীতে এই কাজগুলো করে তিনি কিন্তু এই অডিটোরিয়ামে প্রবেশ করবেন। এবং অডিটোরিয়ামে প্রবেশের পরপরই তার উপস্থিতি, যখন মঞ্চে তার আগমন ঘটবে, জাতীয় সঙ্গীতের পরিবেশন হবে এবং তারপর পরে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হবে। এবং আজকের অনুষ্ঠান যেমন আলোচনা পর্ব থাকবে, থাকবে পুরস্কার বিতরণী পর্ব। আশা করি আপনারা আজকের অনুষ্ঠানটি শেষক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি শুরু হওয়ার আগ পর্যন্ত চলুন দেশাত্মবোধক গান শোনা যাক।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি মেধা বিজ্ঞান উদ্যোগ উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই শিরোনামে আজকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং এর প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ইতিমধ্যেই এই সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়েছেন। যেমনটি আমরা আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এসেই এই অডিটোরিয়ামের বাইরে বেশ কিছু কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনসিসি মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যান্ডের সুরের তালে তালে এই গার্ড অব অনার গ্রহণ করছেন। চমৎকার পরিবেশে আলোক উজ্জ্বল এই আবহে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, যার উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে আপনারা শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। আমরা আনন্দের সঙ্গে আরো একটি খবর আপনাদের জানিয়ে দিতে চাই। তার সঙ্গে কিন্তু তার সহধর্মিনী ডাক্তার জুবাইদার রহমানও কিন্তু এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা যে দেখতে পেয়েছি এই সঙ্গে তার আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে অভিবাদন মঞ্চ রয়েছে সেখানে কিন্তু এতক্ষণ উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন এমপি, এবং উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন। একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠনের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক প্রযুক্তির জ্ঞান উৎকর্ষতা ছড়িয়ে দিয়ে একটি সমৃদ্ধ জাতি গঠন করবার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্ত করেছেন নির্বাচনের আগেই তার নির্বাচনী ইশতেহারে, সেটিরই কিন্তু একটি অংশ হচ্ছে এটি। একেবারে তৃণমূল পর্যায়ের উপজেলা পর্যায়ের স্কুলগুলো থেকেই যা শিক্ষার্থীরা রয়েছেন মাধ্যমিক পর্যায়ে, তারা বিভিন্ন আইডিয়া স্টার্ট আপ আইডিয়া শেয়ার করে বা উদ্ভাবন করে তারা কিন্তু প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে একবারে জাতীয় পর্যায়ে এসছেন এবং নির্বাচিত 100টি প্রকল্প এখানে এই প্রদর্শনীতে স্থান পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনসিসি কর্তৃক যে গার্ড অব অনার যে সম্মাননা প্রদান করা হচ্ছে তাকে সরকার প্রধান হিসেবে তিনি তা গ্রহণ করছেন। চৌকশ ভাবে দাঁড়িয়ে আছেন বিএনসিসি সদস্যরা এবং তিনি সেই প্যারেড যাকে বলে গার্ড অব অনার পরিদর্শন করছেন এবং একই সঙ্গে একটি ব্যান্ডের মনোরম সুর মূর্ছনা কিন্তু এখানে ধ্বনিত হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধুমাত্র এই মেধা বিজ্ঞান উদ্যোগ উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই শিরোনামে এই শোকেসিং অর্থাৎ যে আইডিয়াটা স্টার্ট আপ আইডিয়া সেটাই কিন্তু উদ্বোধন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আরো একটি মহাযজ্ঞ তিনি সূচনা করবেন, সেটি হচ্ছে বিদ্যালয় পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা সেটি কিন্তু তিনি গ্রহণ করেছেন সেটিরও কিন্তু উদ্বোধন করবেন।

আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী গাঢ়বনা শেষে, অর্থাৎ তিনি তার নির্ধারিত জায়গায় ফিরে আসবেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন। সুসজ্জিত যে বিএনসিসি সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং দুজন চৌকুর সদস্য তাকে কিন্তু গার্ড অব অনার প্রদান করলেন, তারা তাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই যে মূল বিষয়, 100টি প্রজেক্ট, উদ্ভাবনী প্রজেক্ট যেখানে একেবারে তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন, সেগুলো যেমন পরিদর্শন করবেন, একই সঙ্গে আরো একটি মহাযজ্ঞ বলা যায় পরিবেশ সুরক্ষায়, যেটি অনন্য অসাধারণ চিন্তাধারা যে মাধ্যমিক পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা তার রয়েছে এবং আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা তিনি গ্রহণ করেছেন সেটি তিনি করবেন। শ্রোতা বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অডিটোরিয়ামে এসে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছেন।

0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি
1: তরুণ প্রজন্মের নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, দেশপ্রেম এবং নৈতিক মূল্য বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1979 সালে 23 মার্চ মহান স্বাধীনতা ঘোষক এবং তৎকালীন রাষ্ট্রপতির অংশ হিসাবে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বিএনসিসি প্রতিষ্ঠিত হয়। টোটাল পিপুলস ভোট বা জনপ্রতিরক্ষা ধারণার সঙ্গে বিএনসিসির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কারণে সংগঠনটিকে দেশের তৃতীয় সারে প্রতিরক্ষা শক্তি হিসাবে বিবেচনা করা হয়। তোমরা জেনে আনন্দিত হবে যে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে, দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রমকে আরো সম্প্রসারণ এবং অধিক সংখ্যক তরুণ তরুণীকে এই ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজ শুরু করেছে। প্রিয় ক্যাডেট প্রেসিডেন্ট, আজ এখানে উপস্থিত হয়ে তোমাদের প্যারেড প্রত্যক্ষ করে সত্যি আমি মুগ্ধ হয়েছি। অতি অল্প সময়ের প্রস্তুতিতে তোমরা যে শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছ তা নিঃসন্দেহে বিএনসিসির প্রতিটি সদস্যের নিষ্ঠা, আন্তরিকতা এবং বাহিনীর প্রতি গভীর অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে আরো যুগোপযোগী ও শক্তিশালী করার জন্য যথাযথ বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে বিএনসিসি দেশের তরুণ সমাজের নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী এবং দেশপ্রেমে
2: বিএনসিসি দেশের তরুণ নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী এবং দেশপ্রেমে জাগ্রত করতে অনন্য অবদান রাখতে সক্ষম হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতি অল্প সময়ের মধ্যে এখানে সমবেত হয়েছ এবং কঠোর অনুশীলনের মাধ্যমে আজ সবার সামনে চমৎকার এবং উন্নত মানের সুশৃঙ্খল প্যারেড উপহার দিয়েছ। এই সাফল্যের জন্য তোমাদের প্রত্যেককে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। একই সঙ্গে বিএনসিসির সকল অফিসার, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকল সদস্য যাদের নিরলস প্রচেষ্টা, দক্ষ পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে এই মনোমুগ্ধকর প্যারেড সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, আমি তাদেরকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন। পরিশেষে তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং সাফল্য কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায় হন, এই প্রার্থনা জানি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বিএনসিসির একটি চৌকস দল মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করলেন এবং যে সামরিক কায়দায় তাকে অভিবাদন জানালেন। এবারে যে জিনিসটি আমরা আপনাদেরকে আগেও জানিয়ে রেখেছিলাম সেটি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী দুটি কর্মসূচি এখানে রয়েছে। একটি হচ্ছে যে উদ্ভাবনী যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো তিনি দেখবেন, তিনি যারা এই উদ্ভাবনীর সঙ্গে জড়িত তাদের সঙ্গে হয়তো কথোপকথন করবেন, তিনি জানবার চেষ্টা করবেন, তারও কিছু যদি কোনো পরামর্শ থাকে সেটি দিবেন। আরেকটি হচ্ছে 5 কোটি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পত্নী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান সহ এবং শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদে আমিন সহ এসে উপস্থিত হয়েছেন একটি মহাযজ্ঞ সূচনা করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি একটি মহাযজ্ঞ সূচনা করবেন মাধ্যমিক পর্যায়ে, বিদ্যালয়গুলোর পর্যায়ে 5 কোটি বৃক্ষরোপণের কর্মসূচির তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি সম্ভবত একটি নিম গাছ, আমরা যতটুকু দেখতে পাচ্ছি সম্ভবত একটি নিম গাছ নিজ হাতে তার এটি রোপণ করছেন এবং নিজ হাতে মাটি দিচ্ছেন। এটি কিন্তু একটু দেখবার বিষয়, উনি কিন্তু কোনো আলাদা কোনো কিছু ব্যবহার করছেন না মাটি রাখবার জন্যে গাছের মাটিতে, এবং বৃক্ষটি উপরে ধরে রেখেছেন ডক্টর জোবাইদা রহমান। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি দিলেন, এখন পানি দিচ্ছেন, এবং বৃক্ষটি যখন স্থাপন করা হয় গর্তে তখন সে গাছটি এক হাতে ধরে রেখেছিলেন, এখনো ধরে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পত্নী ডাক্তার জোবাইদা রহমান। এক অনন্য অসাধারণ দৃশ্যের অবতারণা এখন আমরা এখানে যারা উপস্থিত এবং যারা শুনছেন বাংলাদেশ বেতারে বা বাংলাদেশ বেতারের বা অন্য কোনো গণমাধ্যমে দেখতে পাচ্ছেন, এটি অনন্য অসাধারণ একটি দৃশ্যের অবতারণা। মাননীয় প্রধানমন্ত্রী তার হাতগুলো মুছছেন এবং এখানেও তিনি এই কর্মসূচির উদ্বোধন করে কিছু বক্তব্য রাখছেন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার সামনে আমি অনেকগুলো এই মনিটরটা যে অপারেট করছেন আমাকে ফুল স্ক্রিনটা দেন, মানে আমি যাতে সবাইকে দেখতে পারি। আমাকে ফুল স্ক্রিনটা নিয়ে আসেন। হ্যাঁ, কতজন আছে এখানে? পার্টিসিপেন্ট দেখাচ্ছে 210 জন বোধ হয়, 210 জন দেখাচ্ছে। যারা যেখানেই আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখানে আজকে এখন একটা নিম গাছ আমরা রোপণ করলাম। এই নিম গাছ নিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট স্টোরি, হয়তো কেউ কেউ জানেন, তারপরে আমি ছোট্ট স্টোরিটা বলি। আপনারা এখানে যারা হজে গিয়েছেন, নিশ্চয়ই এখানে অনেক মানুষ আছেন হজে গিয়েছেন, আরাফাতের যেখানে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমাদের জানার জন্য আমি গল্পটা বলছি। গল্প না, এটা সত্যিকারের ঘটনা। আরাফাতের ময়দানের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। সেই আরাফাতের ময়দানে যদি যাও তোমরা, এখন যদি ছবি দেখো দেখবে ওখানে অনেক গাছ লাগানো, ছবিতে হয়তো বোঝা যাবে না কি গাছ, কিন্তু অনেকগুলো গাছ লাগানো। সেই গাছটি হচ্ছে নিম গাছ। এই নিম গাছ এই যেটা দেখছো, আজকে থেকে 50 বছর আগে ওখানে কোনো গাছ ছিল না, আজকে থেকে 50 বছর আগে কোনো গাছ ছিল না। এটা খুব সম্ভবত 1978 সালের ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি সৌদি আরবের তৎকালীন বাদশাকে বলেছিলেন, একবার উনি ওমরা পালন করতে গিয়ে, যখন ওমরা পালন করে উনি আরাফাতের ময়দানে গিয়েছিলেন, তখন উনি দেখে বলেছিলেন যে আপনাদের এই মাঠটা ফাঁকা কেন, এখানে আপনারা যদি গাছ লাগান তাহলে হাজি সাহেবরা যখন আসে তাহলে তো হাজি সাহেবরা গাছের নিচে সুন্দরভাবে বসতে পারে, কারণ একদম গাছবিহীন জায়গা, একদম ডাইরেক্ট রোদের মধ্যে, সাদরবাদে খুব গরম, গাছবিহীন জায়গায় তো বসা কষ্টকর। তখন বাদশাহ, তখন সৌদি বাদশাহ ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা এখানে কি গাছ লাগবো, মরুভূমিতে কোনো গাছ হবে না। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সায়েন্টিস্টদের সাথে কথা বলে বের করলেন যে নিম গাছ ওখানে হবে, এবং উনি তখন প্রায় 1 লক্ষের মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন। পরে সৌদি সরকার সেই নিম গাছের চারা থেকে আরো কলব বের করে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে। কাজে এখন এই মুহূর্তে আমরা যদি আরাফাতের ময়দানে যাই, আমরা যেই গাছগুলো দেখবো সব নিম গাছ, এবং ওই নিম গাছগুলোকে কিন্তু সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, ওই নিম গাছগুলোকে সৌদি আরবের মানুষ জিয়া ট্রি নামে ডাকে, ওটা তাদের কাছে জিয়া ট্রি নামে পরিচিত। তো আজকে আমরা এখানে একটা নিম গাছ রোপণ করলাম। আমি জানি না সারা বাংলাদেশে যারা এখানে কানেক্টেড আছেন, ছোট ভাই বোনের এবং শিক্ষকরা সহ, আপনারা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেছেন। আমি আপনাদের সকলের কাছে বলবো, এমনকি এটা আমাদের ধর্মেও বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন যে গাছ রোপণ করার জন্য সবুজ রংটা ওনার কাছে খুব পছন্দ ছিল এবং উনিও অনেক গাছ রোপণ করেছেন। এই গাছ আমাদেরকে বিভিন্নভাবে, আমাদের পরিবেশ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে এই গাছ আমাদের জীবনে উপকার করে থাকে। আজকে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমরা যদি প্রতি বছর আগামী সারা জীবন যতদিন বাঁচবে তোমরা, আমি চাই তোমাদেরকে একটা অনুরোধ করব, একটা উপদেশ দিব, প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে, এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে এটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে গাছটা। কাজেই আর শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখানে আজকে থেকে আমাদের যাদের অভিজ্ঞতা, আজকে থেকে 40-45 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন ছোট ছিলাম, এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো, 7 দিন 10 দিন ধরে বৃষ্টি হতো, কিন্তু এখন কিন্তু সেই বৃষ্টিটা হচ্ছে না। এখানে অনেকেই আছেন যাদের বয়স 50-60 বছর বয়স হয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে সেরকম বৃষ্টির। তো বৃষ্টিটা কমে গেছে, আমরা বাংলাদেশে 20 কোটি মানুষ, স্বাভাবিক বসত বাড়ি সবকিছু রাস্তাঘাট নির্মাণের জন্য বহু গাছ অনেক সময় কেটে ফেলতে হয়েছে, এর বাইরেও অনেক মানুষ অনেক গাছ বিভিন্ন কারণে কেটে ফেলে, তার ফলে প্রাকৃতিক যে ভারসাম্য সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এই দেশেই আমাদেরকে থাকতে হবে, আমার ঘর যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে আমিও তো একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকব, তাতে করে আমার মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের ক্ষতি হবে। কাজে আপনাদের সকলকে আজকে আমি অনুরোধ করব যে আসুন আজকের দিনটাতেই শুধু আমরা গাছ লাগিয়ে দিনটিকে আমরা শেষ না করে দিই, আমরা চেষ্টা করি প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে, মিনিমাম একটা করে আমরা গাছ রোপণ করব। আর শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আপনারা উৎসাহ দিবেন গাছ রোপণ করার জন্য। স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে আমাদের পরিবেশ তত ঠান্ডা হবে, পরিবেশ ঠান্ডা হলে আমাদের থাকতেও তত আরাম হবে, তত কমফোর্টেবল হবে। আজকে এ পর্যন্তই রাখি, নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গায় যারা আছেন বিভিন্ন স্কুলে, নিশ্চয়ই আপনাদের এলাকায় আমার সফর করার সুযোগ হবে ভবিষ্যতে ইনশাল্লাহ, তখন নিশ্চয়ই আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আজকে এ পর্যন্ত থাকতো, ছোট বন্ধুরা তোমাদের কাছে আমার আহ্বান থাকলো প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে, সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোনো খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য নয় দয়া করে সেখানে একটি গাছ লাগাবে। ঠিক আছে, ঠিক আছে, কে কে গাছ লাগাবে হাত তুলো তো দেখি, আমি এখান থেকে দেখতে পাবো গাছ রোপণ করবে কে কে। ভেরি গুড, এই যে আমরা অনেকগুলো গাছ রোপণ করতে পারবো। চলো আমরা প্রত্যেক বছর এখন থেকে একটা করে গাছের চারা, প্রত্যেকে একটা করে গাছের চারা রোপণ করবো। আর তোমাদের যদি কারো নতুন ভাই বোন হয় তাহলে ভাই বোনের নামও একটা করে গাছ রোপণ করবে, তোমার ভাই বোনও বড় হবে সেই গাছটিও বড় হবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
0: বন্ধুরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 5 কোটি বৃক্ষ রোপণের যে কর্মযজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছিলেন সেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, এবং তিনি যেটি বলেছেন যে কেবলমাত্র নিজেরাই প্রত্যেক বছর একটি করে বৃক্ষ নয়, বরং অনাগত ভবিষ্যতের জন্য, অনাগত যে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, অর্থাৎ কারো যদি ভাই বোন যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলেছেন যে যারা যাদের ভাই বোন হবে বা থাকবে তাদের জন্য যেন একটি করে গাছ লাগানো হয়। এবং আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৃক্ষরোপণ শেষে আজকের যে মূল আয়োজন, যে বিষয়টিকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, দে ন্যাশনাল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, এটিতে যারা অংশগ্রহণ করছে জাতীয় পর্যায়ে, একেবারে তৃণমূল পর্যায় থেকে বাছাইয়ের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা অংশগ্রহণ করছেন, তাদের যে 100টি প্রজেক্ট এখানে, উদ্ভাবনী প্রজেক্ট এখানে, প্রকল্প দেখানো স্থান পেয়েছে, তিনি সেগুলো ঘুরে ঘুরে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যে কিন্তু অডিটোরিয়ামে, এই প্রাঙ্গণে, অর্থাৎ এতক্ষণ যে অনুষ্ঠানটি হয়েছিল সেটি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরে যে খোলা জায়গায় সেটি অনুষ্ঠিত হয়েছে। এবারে মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য অতিথিবর্গ কিন্তু প্রবেশ করেছেন সেই ভেতরে, যেখানে স্টলগুলো স্থাপন করা হয়েছে, বিভিন্ন বিভিন্ন শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী যে প্রজেক্টগুলো এখানে স্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে যে তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো সঙ্গে কথা বলছেন। এখানে আপনাদের জানিয়ে রাখি, এটি কিন্তু প্রথমে উপজেলা পর্যায়ে এবং পরে জেলা পর্যায়ে এবং পরবর্তীতে জেলা পর্যায়ে নির্বাচিত যারা সেরা হয়েছেন তাদেরকে জাতীয় পর্যায়ে আনা হয়েছে। এখানে উল্লেখ করার মতো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, ঢাকা জেলার যে প্রতিযোগিতা হয়েছিল বিএফ শাহিন স্কুলে, বিএফএফ শাহিন স্কুলে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলার প্রতিযোগিতা এবং সেটির উদ্বোধন করেছিলেন ডাক্তার জোবাইদা রহমান, এবং তিনি কিন্তু আজকেও এই অনুষ্ঠানে এসে এসেছেন এবং তিনিও কিন্তু দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি এই যে উদ্ভাবনী যে সৃজনশীলতা তরুণের মধ্যে যে লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি তারা এখানে যারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তারা বুঝবার চেষ্টা করছেন এবং সেটি কতটি টেকসই হতে পারে আমাদের উন্নয়নে সেটিও জানবার চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি একজন উদ্ভাবকের সঙ্গে তার প্রজেক্ট নিয়ে, যার উদ্ভাবনী যে প্রকল্পটি রয়েছে সেটি নিয়ে কথা বলছেন, এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী রয়েছেন ডাক্তার জোবাইদা রহমান রয়েছেন, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহমুদি আমিন। শ্রোতা বন্ধুরা, একেবারে একটি বিজ্ঞান ভিত্তিক, একেবারে একটি আধুনিক জ্ঞান সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার জন্য কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রচলিত পাঠ্যধারার বাইরে যেন কারিগরি শিক্ষা কিংবা বিশেষায়িত শিক্ষার মধ্য দিয়ে একজন মানুষ, একজন ছাত্র যেন যথাযথ যোগ্যতর হয়ে উঠতে পারে এবং দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের উৎকর্ষতা প্রমাণের মধ্য দিয়ে তার ব্যক্তিগত উৎকর্ষতা যেমন গ্রোন আপ করতে পারে, একই সঙ্গে সমাজ এবং রাষ্ট্রের জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। সেই কারণে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিন্তা চেতনায়, তার যে পরিকল্পনা, সেখানে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। এবং আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থাও কিছুটা পরিবর্তন, শিক্ষা পাঠ্যক্রমও কিন্তু কিছুটা আধুনিকায়ন করা হচ্ছে, কেবলমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই যেন শিক্ষার্থীরা সীমাবদ্ধ না থাকে এবং এই পুঁথিগত বিদ্যার বাইরেও জীবনমুখী যে শিক্ষা, জীবনে যা দরকার, জীবনে যা প্রয়োজন সেটি যেন আসে। এবং আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুঁথিগত বিদ্যার বাইরেও গিয়েও কিন্তু যেন একজন ছাত্র বা ছাত্রী যথাযথ যোগ্যতার মধ্য দিয়ে, মেধা বিকাশের মধ্য দিয়ে, নিজের উৎকর্ষতায় নিজে যেমন নিজকে প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশ এবং সামাজিক অঙ্গনকেও যেন উপকার এনে দিতে পারে, দেশকেও যেন এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য এই কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন। এবং পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবেও কিন্তু বেশ কিছু বিষয়কে যুক্ত করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় সেই হিসেবে কাজ করছেন। আপনারা জানেন যে খেলাধুলাকে একটি পাঠ্যপুস্তকের পাঠ্যক্রমে যেন আনা যায় সেই হিসেবে কাজ চলছে, অর্থাৎ চতুর্থ শ্রেণী থেকে কিন্তু খেলাধুলাকে এক ধরনের পাঠ্যক্রমে আনা হয়েছে, কারিগরি শিক্ষাকে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষাকেও কিন্তু আনা হয়েছে। এবং একটি আরো একটি বিষয় হচ্ছে, যেন আমরা কেবলমাত্র নিজের ভাষার মধ্য দিয়ে সীমাবদ্ধ না থাকি, আমরা যেহেতু বিশ্বায়নের যুগে আমাদের বিপুল সংখ্যক দক্ষ কর্মী যেন বিদেশে গিয়ে কাজ করতে পারে, এই কাজ করতে গিয়ে দুটি বিষয় আমাদের মনে রাখতে হয়, সেটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপলব্ধি করেছেন। একটি হচ্ছে দক্ষতা সৃষ্টি, আর একটা হচ্ছে যেই দেশে যাবে সে দেশের ভাষাগুলো যেন তারা আয়ত্ত করতে পারেন। এই জন্যই একটি তৃতীয় ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই তৃতীয় ভাষা শিক্ষকও কিন্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ আমরা যারা বেসিক্যালি আমরা যারা আছি যে হয়তো বাংলার পাশাপাশি ইংরেজি বা আরবি এ দুটো ভাষা শিখি, কিন্তু তৃতীয় একটি ভাষা যেন আমরা শিখি এবং সেই ভাষাটি যেন আমাদের ব্যক্তিগত যেই চাহিদার প্রতি প্রাধান্য পায়। অর্থাৎ একজন মানুষ যদি জাপান যায় তাহলে জাপানের ভাষা যদি না জানে যতই দক্ষ হোক সে কিন্তু সেখানে কাজ করতে পারবে না, কিন্তু অথবা একজন মানুষ যদি দক্ষিণ কোরিয়া যায় সেই অঞ্চলের ভাষা যদি না জানে তাহলে সে নিজেকে প্রমাণ করতে পারবে না। এই জন্যই তৃতীয় একটি ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এবং এটি কিন্তু রাখা হয়েছে, এটিও পাঠ্য পুস্তকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন তার পত্নী ডাক্তার জোবাইদা রহমান, তারা একে একে এই যে প্রজেক্টগুলো এখানে শো করা হচ্ছে প্রদর্শন করা হচ্ছে সেগুলো দেখছেন এবং যারা উদ্ভাবন করছেন তাদের সঙ্গে কথা বলছেন। শ্রোতা বন্ধুরা, আসলে আমরা যেখান থেকে ধারাবর্ষ দিচ্ছি সেখান থেকে শব্দ পাওয়া মাননীয় প্রধানমন্ত্রী আসলে কি বলছেন, কেমন করে তাদেরকে পরামর্শ দিচ্ছেন, সেই শব্দগুলো পাওয়া আমাদের জন্য কষ্টকর হচ্ছে। কারণ আমরা অনেকখানি দূর থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানের ধারাভাষ্য দিচ্ছি, কারণ আমরা মূল অনুষ্ঠানে আছি কিন্তু এটি মূল অনুষ্ঠানের যে অডিটোরিয়ামের বাইরে এই শোকেসিংটা করা হচ্ছে সেখানে কিন্তু একে একে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য অতিথিবর্গ যারা আছেন তারা কিন্তু প্রত্যেকটি উদ্ভাবনী চিন্তার সঙ্গে পরিচিত হচ্ছেন, উদ্ভাবনী প্রকল্পগুলোর সঙ্গে পরিচিত হচ্ছেন এবং একটি সবচেয়ে বড় বিষয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং তাদের থেকে তাদের যে উদ্ভাবনী যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকেও জানবার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে স্মরণ করে দিতে চাই, মানে আমরা আপনাদেরকে এই মুহূর্তে স্মরণ করে দিতে চাই আসলে বিশ্বায়নের এই যুগে, বিশেষ করে এই আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের যুগে আমাদেরকে পিছিয়ে থাকতে চলবে না এবং আমরা যেহেতু কেবলমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্ব একটি পরিবার, বিশ্ব

নিয়ে যাবার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু কেবল পুঁথিগত বিদ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকলে যে একজন ছাত্রছাত্রী কিংবা আজকের এই প্রজন্ম যথাযথ যোগ্যতর একজন মানুষ বা নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে, নির্বাচনের আগে এবং তার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমরা দেখেছি বিভিন্ন ভাষণে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন বিগত আমলেও আমরা দেখেছি এবং রাষ্ট্র সরকার পরিচালনার দায়িত্ব পেয়েও তিনি বলেছেন যে আজকের যে প্রজন্ম তারা যদি বিশ্বায়নের উপযোগী একজন যোগ্যতর নাগরিক হয়ে গড়ে উঠতে না পারে, এটি কেবল বাংলাদেশের পিছিয়ে থাকা হবে না, বিশ্বায়নেরও পিছিয়ে থাকা হবে। কারণ বিশ্বের প্রত্যেকটি মানুষও কিন্তু তাদের নিজস্ব ভূমিকা, নিজ নিজ ভূমিকা দিয়ে বিশ্ব, সমগ্র বিশ্বকে উৎকর্ষতার চরম সীমায় পৌঁছে দেয়। একই সঙ্গে কিন্তু বাংলাদেশকেও উন্নতর করতে হলে যা দরকার তা হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের আধুনিক চিন্তা চেতনা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে তাদের মেধা বিকাশের। শ্রোতা বন্ধুরা, আমরা আরেকটু পিছনে যদি যেতে চাই তাহলে দেখব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটি সৃজনশীল কাজকে কিভাবে উৎসাহিত করেছেন। এটি কিন্তু অভূতপূর্ব একটি ঘটনা। আমরা বিগত যতগুলো সরকার দেখেছি এই ধরনের ব্যক্তিগত পর্যায়ে কোন সরকার প্রধান একেবারে তার দপ্তরে ডেকে এনে কিংবা তার কোনো মন্ত্রীকে পাঠিয়ে সংশ্লিষ্ট উদ্ভাবককে পুরস্কৃত করা, উৎসাহ প্রদান করা, আর্থিক সহযোগিতা প্রদান করা, এটি আসলে বিরল একটি ঘটনা। আমরা দেখেছি গত এই চার মাসেই আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকার পরিচালনার ব্যস্ততার মাঝেও একজন গাড়ি চালককে নিয়ে এসছেন, একজন ড্রোন নির্মাতাকে নিয়ে এসছেন, একজন এই ধরনের আরও যে যারা উদ্ভাবনী করেছেন তাদেরকে নিয়ে এসে কিন্তু তিনি নিজে সেগুলো অবলোকন করেছেন, চালিয়ে দেখেছেন, বুঝবার চেষ্টা করেছেন এবং সংশ্লিষ্ট সে ব্যক্তিটিকে পুরস্কৃত করেছেন, উৎসাহিত করেছেন এবং এই বার্তা ছড়িয়ে দিয়েছেন যে আমরা এই ধরনের সৃজনশীল কাজের পাশে আছি, আমরা এইসব সৃজনশীল মানুষদের পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে কিন্তু আমরা এই কাজটি করতে চাই। শ্রোতা বন্ধুরা, চতুর্থ বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব উপস্থাপনা, দক্ষতা ও আর্থিক সাক্ষরতার মতো বিষয়গুলো শিক্ষা কারিকুলামের অপরিহার্য অংশ হওয়া উচিত বলে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন। একই সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানো টেকনোলজি, 3D প্রিন্টিং এবং 5G প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্র শিক্ষার্থীদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন তিনি এবং এগুলি যে খুব সময় উপযোগী এতে তিনি নিজে অনুধাবন করেছেন এবং জাতির সামনে মেসেজটি তিনি দিয়েছেন। শুধু সনদ নির্ভর যেটি আমরা বারবার বলছি পুঁথিগত বিদ্যা নয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটি চান সেটি হচ্ছে সনদ নির্ভর শিক্ষা নয়, দক্ষতা ভিত্তিক কর্মমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং ইতোমধ্যেই কিন্তু আপনারা জানেন এই ব্যাপারে সরকার কাজ শুরু করেছে। এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে আমরা যদি একটু দৃষ্টিপাত দেই আমরা দেখব সর্বোচ্চ যে বাজেট সেটি কিন্তু শিক্ষা খাতে রাখা হয়েছে, শিক্ষাকে অন্যতম গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে এবং এটির মধ্য দিয়ে কেবলমাত্র যে পুঁথিগত বিদ্যার প্রসার ঘটানোর লক্ষ্যেই বিগত প্রচলিত যে বাজেটগুলো আমরা দেখেছি পুঁথিগত বিদ্যার মানে মেধা বিকাশ করবার জন্যই নয়, বরং একটি ছাত্রকে বা একটি ছাত্রীকে যথাযথ যোগ্যতর মানুষ হিসাবে, যোগ্যতর নাগরিক হিসাবে, যোগ্যতর নেতৃত্ব হিসাবে, যোগ্যতর দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলবার চেষ্টা চালানো হবে এবং এই বাজেটে কিন্তু সেই ধরনের ব্যাপার সেগুলো রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে প্রত্যেকটি বাচ্চাদের সঙ্গে কথা বলছেন, মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেশেরা যারা জেলা পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে মেধাবী হয়ে এই বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলছে, তাদের উদ্ভাবনীগুলোর সঙ্গে বুঝবার চেষ্টা করছেন। এখানে কিন্তু একটা কথা বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এক অন্যরকম বিষয় সাম্প্রতিক সময়ে এবং হাসছেন এটি একটি অভাবনীয় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে হেসে কথা বলছেন, একেবারে আপন করে নিবার যে প্রবণতা ছোট ছোট বাচ্চারাও যেন নির্ভয় একেবারে, এটি কিন্তু দেখবার মতো বিষয়।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে এই যে শিশু কিশোররা বা তরুণেরা একেবারে আপন মনে হচ্ছে, মনে হচ্ছে ঘরেরই একজন তাদের সঙ্গে কথা বলছেন, তারাও নির্ভয়ে নিঃসংকোচে তাদের কথাগুলো উপস্থাপন করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে উৎসাহ দিয়ে চলছেন। আসলে এই কথাগুলো আমরা বলবার যে কথা সেটি হচ্ছে, এখন আজকে উচ্চশিক্ষাকে মাননীয় প্রধানমন্ত্রী কেমন করে দেখতে চান সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়গুলো হবে গবেষণা স্থান, সেটি কিন্তু বলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি বলে এসেছেন যে বিশ্ববিদ্যালয় হবে গবেষণার স্থান, যার মধ্য দিয়ে একটি রাষ্ট্র কিভাবে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে পারে তার গবেষণা করা হবে, জনজীবনে কেমন উন্নয়নের ছোঁয়া লেগে জনজীবনকে উন্নয়ন করা যাবে সেটির গবেষণা থাকতে হবে। উচ্চশিক্ষাকে আরও কার্যকর করতে বিশ্ববিদ্যালয় এবং শিল্প খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমির সংযোগ বাধ্যতামূলক করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ কেবলমাত্র আপনি শিখলেন কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ করতে পারলেন না, এই জন্য শিল্প কারখানাগুলোর সঙ্গে একটি নিবিড় যে সংযোগ, নিবিড় যে বাস্তবমুখী যোগাযোগ সেটি গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। আপনারা জানেন এখানে আমার আসলে একটি কথা মনে, শিক্ষা খাতে বলতে গিয়েই কিন্তু আসলে আমরা আজকে বিনম্র শ্রদ্ধায় যাকে স্মরণ করতে চাই, আপুসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, যিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করার পাশাপাশি বাধ্যতামূলক করার পাশাপাশি দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। তিনি প্রথমবারের মতো উপবৃত্তি প্রথা চালু করেছিলেন এবং এর মধ্য দিয়ে আমাদের পশ্চাৎপদ বা সামাজিক নানা কারণে পিছিয়ে পড়া নারী সমাজ যে শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন, আজকে নারী পুরুষ সমানতালে এগিয়ে চলছেন, শিক্ষার আলোয় উদ্ভাসিত হচ্ছেন। আমরা মাননীয় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী আপুসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করছি। আরেকটি বিষয় আমরা মনে করে দিতে চাই আপনাদেরকে আজকে, যে আরেকটি বিষয় দেশব্যাপী যে বৃক্ষরোপণ শিক্ষা অঙ্গনে, এটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী আপুসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রচলন করেছিলেন এবং তিনি প্রথমবারের মতো একটি কথা বলতে চাই, জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ যে পুরস্কার প্রদান দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবর্তন করেছিলেন সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা একটা ক্যাটাগরি, অর্থাৎ আগে এটি থাকলেও মাননীয় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছিলেন দেশ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে পুরস্কৃত করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর যে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করে এবং ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার অভাবে কিন্তু তারা বেকার হয়ে যায়, এটি কিন্তু আমরা সবাই জানি। বিপুল পরিমাণ ছেলেবেলে মানে শিক্ষার্থীরা কিন্তু প্রতি বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে আসে, প্রচলিত শিক্ষা যেটা বলা হয়। কিন্তু বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এত বিপুল সংখ্যক মানুষের কর্ম সুযোগ সৃষ্টি করা আসলে দুরূহ। এই জন্যই যদি বাস্তব ভিত্তিক কোনো কাজ সৃষ্টি না হয়, দক্ষতা অর্জন করা না যায় সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষার্থীর মধ্যে, তাহলে সে কিছুটা পিছিয়ে থাকতে পারে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটির উপর জোর দিয়েছেন সেটি হচ্ছে এটি কারিগরি অর্থাৎ দক্ষতা নির্ভর একটি জনশক্তির উদ্ভাবন করা এবং তারা যেন সরকারি বা বেসরকারি চাকরি না পেলেও নিজেদের দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে তারা তাদের কর্মসৃজন করতে পারে এবং কর্মসৃজন শুধু ব্যক্তিগত জীবনে নয় বরং তারা যেন মানুষকে কর্মমুখী করতে পারেন, অর্থাৎ তারা নিজেই উদ্যোক্তা হতে পারেন এবং অন্যকেও তারা যেন কাজ দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা দিয়েছেন, তার বাস্তবায়নের জন্য প্রতিযোগিতা ভিত্তিতে সিট ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন। অর্থাৎ এখানে আরেকটি কথা আপনাদের বলি, যে সেটা হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে আমরা যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম উদ্যোক্তা হিসেবে গড়ে তোলবার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী ধারণ করেন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করার যে ইচ্ছা তিনি পোষণ করেন, তিনি বলেন যে সেই শিক্ষার্থীরা যেন এই দায়িত্বটা নেয় এবং
সিড মানি, অর্থাৎ একটি প্রজেক্ট করেই যেন থেমে না থাকে, এটি যে বাজারজাতকরণ মধ্য দিয়ে একদিকে যেমন এই দেশের জনগণ বিষয়টি ব্যবহার করে উপকার পাবে বা রপ্তানি করার সুযোগ পাবে, এটিকে যেন আরো একটি বৃহৎ স্তরে নিয়ে যাওয়া যায়, এজন্য সিড মানি সরকারের পক্ষ থেকে, অর্থাৎ মূলধন সরকারের পক্ষ থেকে দেওয়ার একটি পরিকল্পনা তিনি জানিয়েছেন। এবং শিক্ষকদের যে জ্ঞান, দক্ষতা, সততা এবং অঙ্গীকারের গুরুত্ব রয়েছে সেটিরও কিন্তু তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি প্রত্যেকটি শিক্ষক, প্রতিজন শিক্ষকের প্রতি অনুরোধ জানিয়েছেন, সমাজ পরিবর্তনের যে অগ্রদূত আপনারা এবং শিক্ষার্থীদের যেন রোল মডেল হয়ে উঠতে পারেন, অর্থাৎ শিক্ষকরাও যেন তাদের কর্মের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে নিজকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। এবং একই সঙ্গে কিন্তু এই প্রযুক্তি নির্ভর শিক্ষার পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে বলে বলছেন এবং জোর দিয়েছেন, সেটি হচ্ছে নৈতিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে নৈতিক শিক্ষা যে একটি মানুষের জীবনে কতটা প্রয়োজন সেটির কিন্তু তিনি বিভিন্ন সভা সমাবেশ সেমিনারে কিন্তু তিনি বলছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি যে স্টলের সামনে রয়েছেন সেখানে একটি নতুন ধরনের হেলমেট, মোটরসাইকেল যারা চালান তারা এই বস্তুটির সঙ্গে, এই পদা এই পণ্যটির সঙ্গে আপনারা পরিচিত। এই এই হেলমেট নতুন ধরনের উদ্ভাবন করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে তারা মাথায় পড়ে সেটি দেখালেন এবং এটি সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে জিজ্ঞেস করলেন। আমরা দেখতে পাচ্ছি একজন ছাত্র এবং ছাত্রী তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে অতিথিবৃন্দ রয়েছেন তাদেরকে ব্রিফ করছেন, একটি নতুন উদ্ভাবনী সৃষ্টি করেছেন হেলমেটের ভার্সন, সেটি তারা দেখাচ্ছেন। একটি মোটরসাইকেলকে আমরা দেখতে পাচ্ছি এখানে। এইভাবেই কিন্তু আসলে উদ্ভাবনের যে বিষয় সেটি হচ্ছে কম খরচে, সাশ্রয়ী মূল্যে এবং টেকসই এবং যথাযথ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন পণ্যই কিন্তু উদ্ভাবনী শক্তির আওতায় আসবে, যেন তেন কোনো পণ্য কিন্তু এই ধরনের শোকেসিং এ স্থান পাচ্ছে না। আমরা আরো একটি কথা আমরা বলতে চাই, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই কিন্তু জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিনিয়োগ সেটি হচ্ছে তিনি বলেছেন যে শিশুদের, এবং এই শিশুদেরকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগটা কেমন হবে? শিশুদের যথাযথভাবে শিক্ষা দেওয়া, যথাযথভাবে স্বাস্থ্যবান করে গড়ে তোলা, মানসিকভাবে তাদেরকে সুস্বাস্থ্যময় করা, তাদের আত্মবিশ্বাসী করা, তাদের দক্ষতা বৃদ্ধি করা, তাদেরকে মানবিক যে প্রজন্ম সেই হিসাবে গড়ে তোলা, এবং এইসব বিষয়ের জন্য আরো কিছু বিষয়ের দরকার আছে, সেই বিষয়গুলোর উপরও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়েছেন। তিনি খেলাধুলা, সংস্কৃতি, কর্মকাণ্ড এবং সৃজনশীলতা এখানে একটু করে বলে রাখতে হয়েছে আমরা আপনাদেরকে, সেটি হচ্ছে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সংসদ অধিবেশনে, সকালের অধিবেশনে তিনি বক্তৃতা ভাষণ দিচ্ছিলেন, সেখানে তিনি খেলাধুলা সম্পর্কে বলছিলেন। খেলাধুলা কোনো শখ বর্তমানে আর নেই, এই খেলাধুলা যে একটি পেশা হতে পারে এবং এই পেশাকে স্থায়ীভাবে স্থান দেওয়ার জন্যই, গড়ে তুলবার জন্যই খেলাধুলার বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা জানেন যে নতুন করে স্পোর্টস চালু করেছেন তিনি, প্রাথমিক সদ্য সমাপ্ত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ বালক বালিকা যেই টুর্নামেন্ট, সেটি কিন্তু সমাপ্ত হয়েছে, সদ্য সমাপ্ত হয়েছে এবং বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে এতে পুরস্কার করেছেন। এবং নতুন করে স্পোর্টস তিনি সিলেট স্টেডিয়ামে উদ্বোধন করেছেন এবং সাতটি ইভেন্টকে একেবারে তৃণমূল থেকে তুলে নিয়ে, তৃণমূল থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছে এবং এটি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে, এবং এরা কিন্তু জাতীয়ভাবে এই খেলাধুলার মধ্য দিয়ে যে পেশা তারা জাতীয়ভাবে প্রশিক্ষিত হবেন, তারা জাতীয়ভাবে বেতনভোগী হবেন, সম্মানের ভাগে হবেন। একটি কথা বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবের জন্যে ইতিমধ্যেই কিন্তু খেলোয়াড়দের, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের, কোচদের,
সম্মানের আওতায় এনেছেন, মাসিক সম্মানের আওতায় এনেছেন। এবং চতুর্থ শ্রেণী থেকে, যেটি কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে, সাঁতার এসব খেলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। এটি কিন্তু আজ সকালেও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর যে ভাষণ সংসদে সেটি বলেছেন যে তাঁর যে কর্মসূচি, এই এই যে একটি বাজেট প্রণয়ন করলেন, এই বাজেটে কি কি বিষয় নিয়ে তার কর্মযোগ্য থাকবে সেটি তিনি বলেছেন। আর তিনি শিক্ষার উপরে আরো কিছু বিষয়ের উপরে আসলে জোর দিয়েছেন, সেটি হচ্ছে কেবলমাত্র তাত্ত্বিক নয়, মানে একেবারে এই পুঁথিগত যেটা বারবার আমরা বলছি যে তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস এবং মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। এবং এই যে খেলাধুলা সহ অন্যান্য সহপাঠ্যক্রমগুলো অন্তর্ভুক্ত হবে বা হচ্ছে আগামী সেশন থেকেই হবে, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে শুধু তাত্ত্বিক ক্লাসের মধ্যে দিয়ে যেন খেলাদের বা মানে শিশুদের বা কিশোরদের বা তরুণদের সীমাবদ্ধ না রাখে, খেলাধুলা যেন তাত্ত্বিক ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে যে মূল লক্ষ্য ফুটবল কিভাবে খেলতে হবে তার একটি ব্যবহারিক ব্যাপার আছে বা প্রশিক্ষণ আছে, এগুলো একেবারে যে বাস্তব ভিত্তিক যেন একজন খেলোয়াড় খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারেন এবং এটিকে পেশা হিসেবে নিতে পারেন সেই বিষয়ে কিন্তু কাজ করছেন। এবং তিনি আরো একটি বিষয়ের উপর জোর দিয়েছেন, সেটি হচ্ছে যে মাদকাসক্তি, বিশেষ করে আসলে আমাদের তরুণ এবং যুবকদের একটি অংশ মাদকাসক্তি হয়ে পড়ছেন, এবং মাদকাসক্তি যে আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে এটি আসলে নতুনভাবে বলার কিছু নেই। এবং বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং মাদকের নির্মূলে, মাদকের প্রতিরোধে গত পরশুদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একটি নতুন আইনের খসড়া জমা দিয়েছেন, যেটি এখনো পরীক্ষাধীন রয়েছে সংসদীয় কমিটিতে, এবং অতি দ্রুতই এটি কিন্তু সংসদে পাশ হলে আইনে পরিণত হবে এবং মাদক নির্মূলে, মাদক প্রতিরোধে শুধুমাত্র সচেতনতা কার্যক্রম নয় বরং আইনের কঠোর অবস্থা নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিচ্ছেন। এবং এই কারণেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাদকাসক্তি এবং মোবাইল ফোন আসক্তির মতো যে সামাজিক সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে বেরিয়ে এসে সবাই যেন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদেরকে সংযুক্ত করে এবং এই সংযুক্ত করার মধ্য দিয়ে নিজের যে মেধার বিকাশ এবং এই বিকাশের মধ্য দিয়ে নিজের উৎকর্ষতার পাশাপাশি পরিবারের এবং সমাজের জন্য কিছু করার যে যোগ্যতা অর্জন সেটি যেন প্রত্যেকটি নাগরিক করতে, প্রত্যেকটি শিশু কিশোরদের মধ্যে গড়ে উঠে। কেননা আজকের শিশুটি কিন্তু, আজকের কিশোরটি কিন্তু, আজকের তরুণটি কিন্তু এক আমাদের ভবিষ্যৎ, তাদের হাত ধরেই আমরা যে স্বপ্নের বুনন বুনছি মনে মনে, আমরা যে সমৃদ্ধ বাংলাদেশ দেখবার প্রত্যয় ঘোষণা করছি, আমরা যে একটি সুখী সমৃদ্ধ উন্নত জীবনমানের প্রত্যাশা করছি সেটি কিন্তু আমরা এই আজকের যারা শিশু কিশোর, আজকে যারা তরুণ, আজকে যারা শিক্ষার্থী, তারা যদি যোগ্যতর হয়ে গড়ে উঠতে না পারে তাহলে কিন্তু সেটির বাস্তবায়ন সম্ভব নয়। কেননা আমরা আমরা তাদেরকে দিয়ে আজকে আমরা আছি, কালকে তারা আসবেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন। তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে এই শোকেসিং প্রোগ্রামগুলো দেখছেন, এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আসলে এই উদ্ভাবনী প্রদর্শনীটি শেষেই কিন্তু এই অডিটোরিয়ামে প্রবেশ করবেন এবং তার আগমনের সঙ্গে সঙ্গে এখানে জাতীয় সঙ্গীতের সূচনা হবে, জাতীয় সঙ্গীত বাজানো হবে এবং জাতীয় সঙ্গীত পরপরই এখানে পুরস্কার বিতরণী এবং পুরস্কার শিক্ষকদেরকে যেমন দেয়া হবে পাশাপাশি যারা এই উদ্ভাবনী সৃজনশীল কাজে দক্ষতা, নিজেদের মেধা প্রমাণ করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হবে। এবং পুরস্কৃত করার মধ্য দিয়ে কিন্তু আজকের যে যারা স্বীকৃতি পাবেন তারা নিজেদেরকে অন্য অনুপ্রেরণা পাবেন দেশ গঠনের জন্য। শিক্ষকদেরকে 30,000 টাকা এবং সনদপত্র দেওয়া হবে এবং নির্বাচিত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা 20,000 টাকা এবং সনদপত্র পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে
শিক্ষক এবং শিক্ষার্থীরা এই অডিটোরিয়ামে আজকের অনুষ্ঠানটি উপস্থাপন উপভোগ করবার জন্য এসে উপস্থিত হয়েছেন। আমরা বেশ কয়েকজন মাননীয় মন্ত্রীবর্গকে এই অনুষ্ঠানের দর্শক সারিতে দেখতে পাচ্ছি। আমরা বিদেশি হাই কমিশনার এবং কূটনীতিবিদকেও দেখতে পাচ্ছি, তারা আসন গ্রহণ করেছেন এবং সবাই কিন্তু এখানে হলে বসে, এই অডিটোরিয়ামে বসে কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীর যেই শোকেসিং কর্মকাণ্ড সেগুলো কিন্তু দেখছেন। শ্রোতা বন্ধুরা, গতকালের একটি ঘটনা আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা সরকার পরিচালনার দায়িত্বে পেয়ে সংসদ কার্যক্রমে এক অভূতপূর্ব পরিবর্তন সাধন করেছেন। এই শিক্ষার্থীরা, যে শিক্ষার্থীদের নিয়ে এত চিন্তা ভাবনা, কিভাবে তাদের যোগ্যতর গড়ে ওঠার যে কার্যক্রম সেটি যেন করতে পারে, সেজন্য কিন্তু নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ কার্যক্রম অবলোকন করবার জন্য দর্শক সারিতে যেন ছাত্রছাত্রীরা, বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত থেকে সংসদ কার্যক্রম পর্যবেক্ষণ করে নিজেদেরকে আগামীর একজন নেতৃত্ব, আগামীর একজন যোগ্যতর মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন, সেজন্য প্রতিদিনই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কিন্তু তিনি আমন্ত্রণ জানান, নিয়ে আসেন এবং গতকালও কিন্তু নিয়ে এসেছিলেন। গতকালকে যারা এসেছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের 29 জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং শিক্ষক সহ 21 জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থীরা এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই শিক্ষার্থীদেরকে ক্যাফেটেরিয়াতে দুপুরের খাবার খাইয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের স্বপ্নের কথাগুলো জানবার চেষ্টা করেছেন এবং তাদেরকেও তাঁরও একটি স্বপ্ন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেমন বাংলাদেশ দেখতে চান সেটিও কিন্তু তিনি বলেছেন। এবং আরও একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সাধারণ জীবন চান, জীবনযাপন, এটি সবাইকে মোহিত করেছে এবং শিশু কিশোরদের যে তিনি আপন ভাবেন এবং শিশু কিশোররাও যে তাকে আপন ভাবেন, এটি কিন্তু আমরা অনেকবার প্রমাণ পেয়েছি। তিনি কিন্তু নিজ হাতে সবাই যখন মানে শিশু, এই যে যারা শিক্ষার্থী ছিলেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে খোলাখুলিভাবে যেমন আলাপ করেছেন, নানা বিষয়ে সেলফি তুলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু নিজ হাতে সেলফি তুলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এবং সেখানে কিন্তু বলেছেন তিনি পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলার প্রতি যেন তারা মনোযোগী থাকে, তার পরামর্শ দিয়েছেন নিজেদেরকে যোগ্য, দক্ষ এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠবার জন্যে যে সমস্ত বিষয়গুলো অনুষঙ্গ সেই জিনিসগুলোর মধ্যে যেন আমরা থাকি, আমাদের বাচ্চা কাচ্চারা থাকে, তার উপর এই শিক্ষার্থীদেরকে তিনি পরামর্শ দিয়েছেন। আমরা এবারে একটি মডেল দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী মডেলটি দেখছেন, এটি একজন শিক্ষার্থী তৈরি করেছেন এক মডেল, এটি হচ্ছে এটা আমরা একটু বুঝবার চেষ্টা করি। আসলে এই প্রজেক্টে তিনি দেখলেন, আসলে অনেক দূর থেকে বোঝা খুব মুশকিল, এটা একটি মডেলই, কিন্তু মডেলটি তিনি দেখলেন এবং আসলে এখানে যে বিষয়টি, ছোট ছোট বাচ্চা আসলে সবাই এবং তারা যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারেই প্রাণ খোলা ভাবে তাদের বিষয়গুলো উপস্থাপন করছেন, হাত মেলাচ্ছেন এবং তারা তাদের উদ্ভাবনের কথা বলছেন এবং এর মধ্য দিয়ে তারা কিছু জানাবার চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সহ অন্যান্য যে মন্ত্রী পরিষদ সদস্য বর্গ কিন্তু রয়েছেন, তারা কিন্তু বুঝবার চেষ্টা করছে আসলে এই প্রজেক্টটা কিভাবে তৈরি হলো, এই প্রকল্পটি দিয়ে কি হবে, এই প্রকল্পের খরচ কেমন। আমরা একটা কথাই আপনাদেরকে বলেছি, প্রকল্প তৈরি করলে হবে না, এর টেকসই, যে এর মূল লক্ষ্য হচ্ছে এর স্থায়িত্ব, টেকসই, এর ব্যবহার কতটা ব্যাপ্তিমান হবে, এর খরচ কত কম হবে এবং ব্যবহারটা কত জনবান্ধব হবে, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু এই শোকেসিং আর আয়োজন করা হয়েছে। আপনি এখানে অনেক মডেল তৈরি করা হয়েছে, যে মডেলগুলো হয়তো কম জনবান্ধব না তাহলে হবে না, এখানে জনবান্ধব মডেল তৈরি করতে হবে এবং সেই জনবান্ধব, স্বল্প খরচই এবং টেকসই এই মডেলগুলোকেই নিয়ে আসা হয়েছে এখানে, নির্বাচিত করে একেবারে 100টি শোকেসিং করা হয়েছে।
আমরা আসলে নগর ভিত্তিক একটি মডেল দেখতে পাচ্ছি এখানে। নগরায়নের যেই নানাবিধ সমস্যাগুলো রয়েছে, হয়তো সেমনই একটি মডেলের উপর দাঁড়িয়ে আছেন, মডেলের সামনে দাঁড়িয়ে আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, শিশু কিশোরদেরকে একেবারে যোগ্য করে গড়ে তুলবার জন্যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন, শিশুদের জন্য জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার প্রবর্তন করেছিলেন, এবং নতুন কুড়ি নামের যে একেবারে স্বনামধন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, এটি কিন্তু মানে একেবারেই মনে রাখবার মতো বিষয়। শিশুদের জন্য, শিশুর কল্যাণের জন্য, শিশুদেরকে যথাযথভাবে যোগ্য হিসেবে গড়ে তুলবার জন্য কিন্তু এই কাজটি করেছেন। এখানে আপনাদেরকে আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকার পর গতকাল কিন্তু এই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেই গুরুত্বের সঙ্গে কিন্তু স্বল্প সময়ের মধ্যে দেশে যেমন হামের টিকা সহ অন্যান্য আনুষঙ্গ টিকাগুলো ব্যবস্থা করেছেন, এবং কালকে 28 জুন সারা দেশে অনুষ্ঠিত হয়ে গেল ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন, অর্থাৎ একটি শিশুকে যথাযথ যোগ্যতর ভাবে বেড়ে উঠা, তার শারীরিক মানসিক স্বাস্থ্য বিকাশের পাশাপাশি তাকে একটি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবার সকল প্রক্রিয়ায় কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা যদি কাছাকাছি আসলে যে প্রজেক্টগুলো হচ্ছে, আমরা আমাদের অবস্থানটা একটু দূরে, যে কারণে আমরা সেই প্রজেক্টগুলো আসলে কি ধরনের উদ্ভাবনী প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কি কথাবার্তা হচ্ছে এটি ঠিক আমরা শুনতে পাচ্ছি না। এটি শুনতে পারলে আমরা আপনাদের বলতে পারতাম যে কোন প্রকল্পের ধরনটা কি এবং প্রকল্পের ধরনটা কি সেটি আমরা বলতে পারতাম। তবে এইটি বিষয়ে আমরা বলতে পারি আপনাদেরকে, 100টি নির্বাচিত যে প্রকল্প এখানে আনা হয়েছে প্রত্যেকটি কিন্তু বাছাইকৃত, অর্থাৎ তারা নিজেদের মেধা যোগ্যতা এবং তাদের যে প্রকল্প উদ্ভাবনের যে প্রকল্পগুলো রয়েছে এগুলো জাতীয় জীবনে প্রতিফলন ঘটাবে, আমাদের কর্মসৃজন করবে, আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে উন্নয়নের তা সেখানেও ভূমিকা রাখবে, সেইভাবে কিন্তু প্রকল্পগুলো বাছাই করা হয়েছে। এবং এইখানেই কিন্তু শেষ নয়, এদেরকে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা হবে, এদের উদ্ভাবনী যে প্রকল্পগুলো রয়েছে এগুলো বৃহৎ আকারে তৈরি এবং যে ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ এই উদ্ভাবনী প্রকল্পগুলো যেন জনবান্ধব হয়, এগুলি যেন জনগণ ব্যবহার করতে পারে এবং রাষ্ট্র সমাজের যেন উপকার হয় সেই লক্ষ্যমাত্রায় কিন্তু নির্ধারণ করা হয়েছে। কেবলমাত্র এখানে শিক্ষকদেরকেও কিন্তু আমরা যেটি বারবার বলছি, শিক্ষকদেরকে কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে, শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু মিলেই এসব উদ্ভাবনী কাজে জড়িত হয়েছেন। এবং সরকারের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয় কিংবা কৃষি মন্ত্রণালয় কিংবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইরাও ওইসব পর্যায়ে যেন তাদেরকে পৃষ্ঠপোষকতা এগিয়ে এসে এগুলোর এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে জনগণের উপকার হয়, জনবান্ধব হয় বা ব্যবসায়িক যে চিন্তা চেতনা, আর্থিক যে সমৃদ্ধায়ন ঘটে এই বিষয়ে কিন্তু সরকারের একেবারেই সুনির্দিষ্ট একটি রয়েছে, পরিকল্পনা রয়েছে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর যেই মানে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন দীর্ঘদিন নির্বাসনে থেকে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড

বন্ধুরা, আমরা আপনাদের জানিয়ে রাখছি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট আপ শোকেস সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের যে প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে প্রদর্শিত হচ্ছে সেগুলি দেখছেন, এতক্ষণ আমরা আপনাদের জানিয়ে দিয়েছিলাম। এবং এই প্রদর্শনী উদ্ভাবনী যে প্রকল্পগুলো আছে সেগুলি দেখবার পরেই তিনি আসলে মূল অডিটোরিয়ামে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের যে মূল অডিটোরিয়ামে যেখানে অনুষ্ঠানটি মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানে তিনি এসে পৌঁছবেন এবং এখানে তিনি ভাষণ দেবেন, পুরস্কার বিতরণ করবেন এবং এখানে অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তিনি করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই এখানে যে 100টি প্রজেক্ট রয়েছে আমরা যেটি শুরু থেকে আপনাদের বলেছি সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং গভীর আগ্রহে কিন্তু আর একটি বিষয় জানে যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গভীর আগ্রহে এই উদ্ভাবনী যে প্রকল্পগুলো রয়েছে, সৃজনশীল প্রকল্পগুলো রয়েছে সেগুলো দেখছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমান এবং তিনি কিন্তু এই শিশু কিশোরদের শিক্ষার্থীদের নানা বিষয়ে প্রশ্ন করছেন, বিষয়গুলো জেনে নিচ্ছেন এবং সঙ্গে আমরা কিন্তু শিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলনেন্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিনকেও দেখতে পাচ্ছি এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এই যে শিশু কিশোররা এসব উদ্ভাবনী প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য অতিথিবর্গকে আসলে বুঝিয়ে বোঝাচ্ছেন, তাদের উদ্ভাবনী যে মেধা দৃপ্ত স্বাক্ষর তারা এখানে রেখেছেন সেগুলো সম্পর্কে তারা বোঝাচ্ছেন এবং এই কথাটি আপনারা জানিয়ে রাখতে চাই যে এই 100টি প্রকল্প নিয়ে কিন্তু এখানে প্রদর্শনীটি হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আসলে সব প্রকল্পগুলোই সরজমিনে দেখছেন, বুঝবার চেষ্টা করছেন এবং প্রত্যেকটি শিশু কিশোর সঙ্গে কথা বলছেন, শিক্ষার্থীদেরকে উৎসাহ দিচ্ছেন, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং যেন তারা এটির আরো গ্রহণযোগ্য, টেকসই এবং বিস্তারিত অর্থাৎ বিস্তৃতি আয়নের মধ্য দিয়ে আরো জনবান্ধব করতে পারে সে কথাগুলি বলছেন। তো শ্রোতা বন্ধুরা, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী যখন এই মূল অনুষ্ঠান অডিটোরিয়ামে এসে প্রবেশ করবেন কিংবা এর পরবর্তী অর্থাৎ এখন তিনি এই প্রদর্শনীটি দেখছেন, এর পরে যদি কোনো অন্য কোনো পর্ব থাকে আমরা সেটিও প্রচার করব। চলুন মূল অনুষ্ঠান পর্বে, অর্থাৎ যে মূল অনুষ্ঠানটি হবে পুরস্কার বিতরণের আলোচনা সভা, সেটি কিন্তু আমরা সম্প্রচার করব এবং অনুষ্ঠানটি শুরু হওয়ার আগ পর্যন্ত চলুন আবারও গান শোনা যাক।

0: এখন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
2: বিসমিল্লাহি রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেধা, বিজ্ঞান, উদ্যোগ, উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই অনুপ্রেরণাদায়ী প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রামের এই বর্ণাঢ্য আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং আন্তরিক অভিনন্দন।
1: সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আনোময় ইসানুল হক মিলন এমপি, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এবং উপস্থিত আছেন জনাব মাহদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান,

অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব আব্দুল খালেক, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। মঞ্চে উপবিষ্ট আছেন মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। সকলকে নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

0: অসংখ্য ধন্যবাদ সকলকে। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন নুরুন নবী সামদানী তালহা।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান হতে। পরম করুণাময় দয়ালু আল্লাহ নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, আর আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ, অথচ তারা এর নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে রাখে। আর তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। সূরা আল আম্বিয়া আয়াত 32-33। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করব।

0: এই জগতে জ্ঞানের সমতুল্য পবিত্র আর কিছুই নেই। যে ব্যক্তি যোগ সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও সিদ্ধি লাভ করে, সে যথাযথ সময় নিজ অন্তরে সেই পরম জ্ঞানের উপলব্ধি লাভ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবে পারমিতংচঙ্গা।

0: সকল প্রকার পাপ থেকে বিরত থাকা, পুণ্য অর্জন করা এবং নেতৃত্ব বা মনকে পবিত্র করা, এইটাই বুদ্ধের শিক্ষা। সাধু সাধু সাধু।
1: এবার পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ম্যাথিউ মানব মিত্র।
2: Blessed is the person who finds knowledge. Blessed is the person who gains understanding. Acquiring knowledge is far better than gaining silver or gold. Its value is greater even than gold. ধন্য সেই মানুষ যে জ্ঞান খুঁজে পায়, ধন্য সেই মানুষ যে বুদ্ধি লাভ করে। রূপা বা সোনা লাভ করার চেয়ে জ্ঞান লাভ করা অনেক ভালো, তার লাভ খাঁটি সোনার চেয়েও মূল্যবান। প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ। জ্ঞান ও শিক্ষার শ্রেষ্ঠত্ব হিতোপদেশ 3:13-18 পদ।
1: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাধীন বাংলাদেশে শিক্ষার প্রসার, অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। সকলকে প্রদর্শনীটি দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
3: এই মাটি শুধু একটি ভূখণ্ড নয়, এই মাটির প্রতিটি কণায় মিশে আছে একজন মায়ের অশ্রু, একজন বাবার অপেক্ষা, একজন শহীদের শেষ বিশ্বাস। এই বাংলাদেশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত অসংখ্য স্বপ্নের উত্তরাধিকার। যারা জীবন দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছিলেন লাল সবুজের পতাকা, তারা শুধু স্বাধীন দেশ চাননি, চেয়েছিলেন আলোকিত একটি জাতি। আর সেই অঙ্গীকার পূরণের দায়িত্ব আজ আমাদের সন্তানদের হাতে, কারণ একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার শ্রেণীকক্ষে, তার শিক্ষকদের প্রদর্শিত আলোয়, তার তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার সাহসে। চট্টগ্রামের কালুরঘাট বেতার থেকে এক সাহসী কণ্ঠ ভেসে এসেছিল। সেই কণ্ঠে সাহস ফিরে পেয়েছিল একটি জাতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্র নির্মাতা। তিনি বিশ্বাস করতেন, একটি জাতিকে বদলাতে হলে শিক্ষার আলো পৌঁছাতে হবে মানুষের দূর গোড়ায়, নিরক্ষরতার অন্ধকার ভেঙে জনসংখ্যাকে পরিণত করতে হবে জনশক্তিতে। তাই তিনি গুরুত্ব দিয়েছিলেন সর্বাঙ্গীন শিক্ষার প্রসারে, কারণ তিনি জানতেন একজন শিক্ষিত মানুষ শুধু নিজের ভাগ্য বদলায় না, সে বদলে দেয় একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ। সেই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে যিনি আলো পৌঁছে দিয়েছিলেন কোটি ঘরে, তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। মেয়েদের অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি কর্মসূচি, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নীরবে বদলে দিয়েছিল বাংলাদেশের সামাজিক বাস্তবতা। শহীদ জিয়া বুনেছিলেন উন্নয়নের বীজ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই সুফলকে পৌঁছে দিয়েছিলেন মানুষের দূর গড়ায়। আজ সেই পথচলার নতুন অধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন।
4: আমাদের জনসংখ্যার একটি বিপুল অংশ স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জ্ঞান বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির এই বিকাশমান বিশ্বে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী, এইসব তরুণ তরুণীরাই বদলে দিবে আগামী বাংলাদেশ।
3: দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে কর্মমুখী, ব্যবহারিক এবং কারিগরি নির্ভর করতে হবে, কারণ বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে সনদ নয় দক্ষতাই হবে পরিচয়। জনসংখ্যাকে রূপ দিতে হবে জনসম্পদে, আর শিক্ষাকেই হতে হবে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। বিশ্ব প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, মেধার কোন সীমানা নেই, স্বপ্নের কোন পাসপোর্ট নেই। তাই শিক্ষা হবে আনন্দের, প্রশ্ন করার, অনুসন্ধানের, নতুন কিছু আবিষ্কারের, মুখস্থ নয়, কৌতূহল হবে শিক্ষার শক্তি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম SETP এর আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করছে এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া সংগ্রহের প্রোগ্রাম 12 জুন 2026 উপজেলা ও থানা পর্যায়ে, 14 জুন 2026 জেলা পর্যায়ে, 29 জুন 2026 জাতীয় পর্যায়ে। এখানে শুধু প্রকল্প প্রদর্শন করা হয়নি, এখানে খুঁজে নেওয়া হয়েছে ভবিষ্যতের উদ্ভাবককে। সম্মানিত হবেন সুশিক্ষায় মেধাবী শিক্ষক, স্বীকৃতি পাবে উদ্ভাবনে মেধাবী শিক্ষার্থী। কারণ একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এছাড়াও সরকারের নির্বাচনী অঙ্গীকার ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের লেইস প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা গড়ে তুলতে দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি 29,621টি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি, দেয়ালিকা, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিবেশ সংরক্ষণের বার্তা। সবুজ শিক্ষা প্রতিষ্ঠান, সচেতন শিক্ষার্থী, এভাবেই গড়ে উঠছে জলবায়ু সহনশীল বাংলাদেশ। শহীদ জিয়া আলো জ্বেলেছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পথ দেখিয়েছিলেন। আজ সেই আলোর নতুন অধ্যায় লিখবে বাংলাদেশের সন্তানেরা। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার মাটি বা অট্টালিকা নয়, সবচেয়ে বড় সম্পদ তার মানুষ, তার মেধা, তার আকাঙ্ক্ষা। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ।
5: আসুন আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমরা সকলে মিলে যদি কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। সেজন্যই কিন্তু আমি বলি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।
6: এবারে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এমপি, যার উপস্থিতি আজকের দিনটিকে দেশের শিক্ষা পরিবারের কাছে উৎসবের আনন্দে পরিপূর্ণ করেছে। হাজার হাজার ভবিষ্যৎ উদ্যোক্তা, বিজ্ঞানী বা উদ্ভাবকের স্বপ্নালো চোখে আশার আলো জ্বলেছে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যার প্রতি আস্থা রেখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার হোসেনুল্লাহ মিলন। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা, তার কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, যার সার্বিক দিক নির্দেশনায় আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সভাপতি হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সুযোগ্য সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক, যার সার্বক্ষণিক দিক নির্দেশনা আমরা পেয়েছি। উপস্থিত শিক্ষার্থী ছাত্রবৃন্দ, এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এমপিগণ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মঞ্চে আমরা দুটো উদ্যোগ একত্র করেছি, একটি হচ্ছে নতুন প্রজন্মের মেধা ও উদ্ভাবনের উৎসব এবং আরেকটি হচ্ছে সবুজ টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকার। একদিকে শিক্ষার্থীদের উদ্ভাবন, অন্যদিকে দেশব্যাপী ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ। আমরা এই আয়োজনের ভিত্তিমূল উপজেলা পর্যায়ে অংশ নিয়েছে 8,000-এর বেশি দল, 27,000-এর বেশি শিক্ষার্থী। এই সংখ্যাই বলে দেয় উদ্ভাবনের সম্ভাবনা ছড়িয়ে আছে দেশের প্রতিটি প্রান্তে। আমরা দেখতে পাই উপজেলা পর্যায়ে যে 8,029টি দল, সেটি জেলা পর্যায়ে মহানগরে প্রতিযোগিতা করে 546টি দল, জাতীয় পর্যায়ে সেরা 101টি দল আজকে অংশগ্রহণ করেছে। আজকে অংশগ্রহণ করার পরে তাদের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে পুরস্কার পাবে সেরা 10টি দল। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই ক্ষুদে বিজ্ঞানী উদ্ভাবক যাদের মাঝে আমরা সম্ভাবনার আলো দেখতে পাই, তারা শুধুমাত্র এই প্রকল্পগুলো সত্যিই থেমে থাকেনি, তারা তাকিয়েছে নিজেদের চারপাশের বাস্তব সমস্যার দিকে। জলবায়ু থেকে কৃষি, স্বাস্থ্যসেবা থেকে জ্বালানি, শিক্ষা থেকে যোগাযোগ, স্থানীয় সকল সমস্যার সমাধান তারা প্রযুক্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। আমরা আজকে এই প্রত্যেকটি বিজয়ী পাবেন সম্মাননা সনদ, সেরা দল পাবেন ট্রফি, মেধাবী শিক্ষক পাবেন 30,000 টাকা করে আর্থিক পুরস্কার, মেধাবী শিক্ষার্থী পাবেন 20,000 টাকা করে পুরস্কার। এছাড়াও উপজেলা পর্যায় থেকে যারা প্রথম হয়েছে তারাও এই আর্থিক পুরস্কার এবং সনদ পাবেন। আমরা যদি দেখি, মাননীয় প্রধানমন্ত্রী, এই আয়োজন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বৃহত্তর শিক্ষা দর্শনের একটি অংশ। এই শিক্ষা দর্শনের যে সরকারের দৃষ্টিভঙ্গি, আধুনিক এবং কর্মমুখী সময়োপযোগী শিক্ষা, তাতে আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত নৈপুণ্যের বিকাশ, সৃজনশীল এবং বিশ্লেষণ ধর্মী চিন্তা, মুখস্থ নির্ভরতা থেকে মুক্তি এবং আনন্দময় শিক্ষা প্রদানের মাধ্যমে ক্যাম্পাস বা তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার মাধ্যমে আনন্দদায়ক একটি পরিবেশ তৈরি করা। আমরা চাই শিক্ষার্থীরা মুখস্থ নির্ভরতা ছেড়ে নিজে ভাবতে শিখুক, নিজে সমাধান খুঁজুক, শিক্ষা হোক আনন্দময়। আমাদের অঙ্গীকার থেকে আমরা আজকে এই কর্মসূচির মাধ্যমে যে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে আমরা টাচ করার চেষ্টা করেছি, আনন্দময় শিক্ষা, সুশিক্ষায় মেধাবী শিক্ষক, ওয়ান চাইল্ড ওয়ান ফ্রি, সুস্থ প্রতিভার বিকাশ, সৃজনশীল বিশ্লেষণ ধর্মী চিন্তা, স্টার্ট আপ ফান্ড এবং যুব দক্ষতা, আমরা এগুলিকে চেষ্টা করেছি। এছাড়াও আপনি জেনে খুশি হবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পুরোপুরি সঠিক নির্দেশনায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আপনার নির্বাচনী প্রকল্পের 51টি নির্বাচনী ইশতেহারের মধ্যে যেখানে 43টি রয়েছে শিক্ষা সম্পর্কিত, ইতিমধ্যে আমরা 6 মাসের অগ্রাধিকার ভিত্তিতে 29টি নির্বাচনী ইস্যুকে অগ্রাধিকার দিয়ে আমরা 51টি প্রকল্প বা স্কিম যা শিক্ষা মন্ত্রণালয়ে বাস্তবায়ন অবস্থা আছে, যেগুলিতে শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, শিক্ষা ইউনিক আইডি বাস্তবায়ন, সমন্বিত শিক্ষার্থী কল্যাণ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং তৃতীয় তলা কারিগরি, তৃতীয় ভাষা এবং কারিগরি এবং আনন্দময় শিক্ষা বিতরণ বিস্তরণ, টেকনোলজি ল্যাব স্থাপন ইত্যাদি বিষয়গুলিকে আমরা অগ্রাধিকার দিয়েছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে প্ল্যান করেছেন, সেই প্ল্যানগুলির বাস্তবায়ন ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। আমাদের প্রতিটি শিশু হোক উদ্ভাবক, প্রতিটি শিক্ষাঙ্গন হোক সম্ভাবনার সুতিকার। আমরা সেই বাংলাদেশ গড়ার অঙ্গীকার আজ আমাদের সবার। আমরা প্রত্যেকেই বিশ্বাস করি মেধা বিজ্ঞান উদ্যোগ এবং উদ্ভাবনের দেশ সবা বাংলাদেশ। আমরা কি বিশ্বাস করি মেধা বিজ্ঞান এবং উদ্যোগ এবং উদ্ভাবনের দেশ? আমরা বিশ্বাস করি, আমরা বাস্তবায়ন করতে চাই আপনার স্বপ্ন, আমার সবার আগে বাংলাদেশ। তাই আজকে আসুন সবাই মিলে একটি কথাই বলি, মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ। ধন্যবাদ সকলকে।
6: ধন্যবাদ মাননীয় মহাপরিচালক মহোদয়কে।
8: শুভেচ্ছা। অনুষ্ঠানের এ পর্যায়ে প্রতিযোগীদের পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে প্রতিনিধিত্বকারী প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করবে। আমি প্রতিনিধিত্বকারী প্রিয় শিক্ষার্থীবৃন্দকে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি।
9: আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী।
7: সবাই উপরে চলে আসেন 10 জন এবং আমাদের 8-2 জন মেয়ে আছে ঢাকা ইউনিভার্সিটির মাননীয় প্রধানমন্ত্রী, তারা তৃতীয় ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে চয়নি করা শিখছে। আসেন সবাই।
10: আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। আমি মোহাম্মদ আলামিন, আমি চাঁদপুর জেলার প্রত্যন্ত হেমচর উপজেলা নীলকমল ওসমানী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত এবং গর্বিত। এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং আমাদের উদ্ভাবনী চিন্তাগুলো আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আপনি 520 টাকা বরাদ্দ করে আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আশা করি ভবিষ্যতে আপনার এই পদক্ষেপ অব্যাহত থাকবে, যাতে আমার মতো বা দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা এখানে তুলে ধরতে পারে এবং তারা প্রযুক্তি এবং বিজ্ঞানে আরো বেশি উৎসাহিত হতে পারে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে।

0: নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী, আমি রুইমরাসং মারমা ঋতু, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ পার্বত্য জেলা খাগড়াছড়ির একটি অংশ হিসেবে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত। দুর্গম পাহাড় পেরিয়ে আজ আমি জাতীয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। এটি আমার কাছে শুধুমাত্র একটি সুযোগ নয়, বরং আমার স্বপ্ন পূরণের একটি সুন্দরতম মুহূর্ত। আমাদের পাহাড়ের একটি প্রচলিত কথা আছে, স্বপ্ন যত উঁচু পথ ততই দুর্গম, কিন্তু সাহস থাকলে শিকড়ে সে একদিন ধরা দেবে। আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে সেই বাক্যটির সত্যতাই অনুভব করছি। মাননীয় প্রধানমন্ত্রী, একজন পাহাড়ি কন্যা, একজন পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অসংখ্য স্বপ্ন লুকিয়ে আছে, শুধুমাত্র প্রয়োজন সঠিক সুযোগ এবং অনুপ্রেরণা। আজকের এই অনুপ্রেরণামূলক আয়োজনের মধ্য দিয়ে এমন অসংখ্য স্বপ্ন এবং আমার মতো অসংখ্য শিক্ষার্থীর চিন্তা, কল্পনা, বিজ্ঞান মনস্কতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সুন্দর, আরো গর্বিত এবং সম্মানিত করে তুলেছে। ধন্যবাদ সবাইকে।
1: সালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি শাইক রহমান, কুষ্টিয়া জিলা স্কুলে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। একটি দরিদ্র পরিবার থেকে উঠে আসা পিতাহারা শিক্ষার্থী আমি। আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগটা আমার জীবনের সব থেকে গৌরবময় বিষয়। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে কাজ করার, দেশের জন্য কিছু করার, নতুন কিছু আবিষ্কার করার। তবে আমার এই পথ চলাটা সহজ ছিল না। ছোটবেলায় টিফিনের টাকা জমিয়ে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক যন্ত্রাংশ কিনতাম, যা আজকে আমাকে এই মঞ্চে আসার জন্য সুবিধা করে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সকল উদ্ভাবকদের এই আইডিয়াগুলোকে যদি সঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তবে তা আমাদের দেশকে সমৃদ্ধ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের জন্য তাকে আমি ধন্যবাদ জানাতে চাই।
2: আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাহিন ইসলাম আলফি, চট্টগ্রাম জেলার সিলভারবেল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আমি এই প্রোগ্রামে ঘুরে দেখলাম, সর্বকনিষ্ঠ শিক্ষার্থী আমি, যে আমার জন্য একটি বড় প্রাপ্তি। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রোগ্রামের সকল আয়োজকদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে এসে আমি অনেক কিছু জানলাম, দেখলাম নতুন নতুন অনেক উদ্ভাবকদের, এছাড়া প্রত্যন্ত ও পার্বত্য এলাকা থেকে এত সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট এসেছে, যা আমাদের প্রমাণ করে দেয় যে সঠিক প্ল্যাটফর্ম পেলে শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবনী ক্ষমতাকে উন্মোচন করতে পারবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের শিক্ষার্থীরাই পারবে এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সবার আগে নিয়ে যেতে। ধন্যবাদ।

মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি এম এম মার্শিদ হক, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নবম শ্রেণীর শিক্ষার্থী। আজ জাতীয় পর্যায়ের মঞ্চে একজন প্রতিযোগী হিসেবে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আজকের এই প্রতিযোগিতাটি শুধু একটি প্রতিযোগিতা নয়, আমার কাছে এটি একটি অনুপ্রেরণা। নিজের মেধাকে দেশের সামনে তুলে ধরার অনুপ্রেরণা, নিজেকে দেশের মানুষের সামনে তুলে ধরার অনুপ্রেরণা, আর এই অনুপ্রেরণাই আজকে আমাকে মঞ্চে এনে দাঁড় করিয়েছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় ধন্যবাদ জানাতে চাই আমাকে এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করার জন্য, যেখানে আমি নিজের মেধা এবং সৃজনশীলতাকে দেশের মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছি। এবং আমি দৃঢ় প্রত্যয় যে ইনশাআল্লাহ আমাদের এ সকল নতুন নতুন ধারণা এবং নতুন নতুন প্রকল্পই একদিন বাংলাদেশকে নিয়ে যাবে উন্নতির স্বর্ণশিখরে। ধন্যবাদ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোহাম্মদ তানজিম আহমেদ, উপকূলীয় দুর্যোগ প্রবণ জেলা পটুয়াখালীর গলাচিপার নতুন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা থেকে এসেছি। আজকের এই জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে এবং আমার অনুভূতি প্রকাশ করতে পেরে আমি খুবই সত্যি খুবই আনন্দিত। এত সুন্দর একটি আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমি বলতে চাই, অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা কোন অংশে পিছিয়ে নেই। সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা পেলে আমরাও গবেষণা এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নিতে পারি। আমাদের এই উদ্ভাবনীমূলক চিন্তাধারার বিকাশে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করি, এবং সবার আগে বাংলাদেশ এই আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সকলকে।

মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম, আমি সুবাইতা বিনতে শহীদ। জাতীয় প্রতিযোগিতায় কক্সবাজার পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকায় একজন শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত পুলকিত এবং কৃতার্থ। আজ আমাদের প্রতিটি গ্রুপের উপস্থাপিত সৃজনশীল এবং বাস্তবমুখী প্রকল্প সমূহ আমাদের আশাবাদী করছে যে আগামী দিনে বাংলাদেশ হবে আরো উদ্ভাবনী এবং প্রযুক্তি নির্ভর। আমরা এই কার্যক্রম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পর থেকে ঘুমোতে পারিনি, রাত জেগে ছুটে এসেছি স্বপ্নকে সফল হতে এসেছি। আমি বিশ্বাস করি আজকের এই আয়োজন আমাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং আত্মবিশ্বাসকে গড়ে তুলবে। ভবিষ্যতে আমরা চাকরি প্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারব। আজ আমাদের শপথ হোক একটাই, যোগ্য হয়ে গর্ব দেশ, কারণ সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট সকলকে, আসসালামু আলাইকুম।

আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম রহমতুল্লাহ মিতু, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বীরুত্তম শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর দিনাজপুরের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ নতুন এক দিগন্তে প্রবেশ করেছে। আজকের এই প্রোগ্রামে আপনার উপস্থিতি প্রমাণ করে যে আপনি আমাদের মতো শিক্ষার্থী ও জেন জি জেনারেশনের মনের ভাষা ও তাদের পালস উপলব্ধি করতে পারেন। স্যার, আমার স্বপ্ন হলো আমি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব এবং প্রমাণ করব যে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্ব পরিবর্তনের মতো উদ্ভাবন তৈরি করতে পারে। এবং এর জন্য আমি দ্য ব্রিদিং ল্যাম্পোস্ট নামক একটি কনসেপ্ট তৈরি করেছি, এবং আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যদি আমরা এই কনসেপ্টটিকে বাস্তবায়িত করতে পারি তাহলে তা পুরো বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আমাদেরকে ফান্ডিং, মেন্টরশিপ এবং গুয়েড বা স্টার্টআপ জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করার জন্য আপনার কাছে অনুরোধ জ্ঞাপন করছি। কারণ আমি বিশ্বাস করি আপনি যদি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন এবং সহযোগিতা করেন তাহলে আমাদের তৈরি এই উদ্ভাবন শুধুমাত্র প্রকল্পে থেমে থাকবে না, বরং পুরো বিশ্বের মধ্যে একটি বাংলাদেশের নাম তুলে ধরবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আমার অনুভূতি প্রকাশ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

0: আসসালামু আলাইকুম, আমি আমিনাতুল তাইয়েবা, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া রহমান, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
1: 你好，小晴。你好，唐生心。你现在在孟加拉国学习中文？现在孟加拉国和中国的关系怎么样？中国和孟加拉国的关系越来越密切，在经济、教育和文化方面都有很多合作，而且中国一直支持了孟加拉国的发展，我们对此非常感谢。你说的非常对，我们希望 未来在孟加拉国会有更多人学习汉语，也希望汉语教育不断发展。谢谢大家，谢谢。 Hello, baby.
0: Hello, Zaiba.
1: তুমি তো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিখছো, তো বর্তমানে চীন এবং বাংলাদেশের সম্পর্ক কেমন?
0: চীন এবং বাংলাদেশের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বর্তমানে, এবং চীন বিভিন্ন ক্ষেত্রে খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে, যেমন শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে, এবং চীন বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করছে এবং সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ।
1: তুমি একদম সঠিক বলেছ। আমরা আশা করবো যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশে আরো বেশি সংখ্যক মানুষ চীনা ভাষা শিখবে এবং আমাদের বাংলাদেশে চীনা ভাষা শেখার মান আরো উন্নত হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী,
0: ধন্যবাদ।
2: আমি যদি আগে জানতাম ওরা এরকম চাইনিজ পড়ে, তাহলে আমার আমার সাথে নিয়ে যেতাম আমি চায়না ওদেরকে। শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্তকরণ পর্বটি এখানেই শেষ হলো। অনেক ধন্যবাদ, অনেক প্রাণবন্ত ভাবে তাদের অনুভূতি ব্যক্ত করবার জন্য।
3: এবারে জনাব আব্দুল খালেক, মাননীয় সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদান করবার জন্য।
4: স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং আজকের প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এহসানুল মিলন, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মাহদিন আমিন, মাউসির মহাপরিচালক, উপস্থিত মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সদ্য শিক্ষকবৃন্দ ও আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আই জাস্ট সিম্পলি গট লস্ট উইথ মাচ প্লেজার। 10 জন শিক্ষার্থীর বক্তব্যের পর মনে হয়েছে আজকের অনুষ্ঠানটি সফল হয়েছে, সার্থক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী জিয়ারমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর জুবায়দা রহমান আজকে নিয়ে দ্বিতীয়বার এই প্রজেক্ট এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞ। শিক্ষা পরিবারের পক্ষ থেকে আকুণ্ঠ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। জেলা পর্যায়ের অনুষ্ঠানটির সমাপ্তি সাইন স্কুলে আপনি উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন। আমরা অনুপ্রাণিত, আমরা উৎসাহিত। এই সরকারের 4 মাস বয়সে শিক্ষা মন্ত্রণালয়ে 4টি অনুষ্ঠান করেছি, মাননীয় প্রধানমন্ত্রী 4টি অনুষ্ঠানে সানুগ্রহ উপস্থিত থেকেছেন। আজকের এই অনুষ্ঠান আয়োজনে আপনার উৎসাহ উদ্দীপনায় আমাদের সাহস জুগিয়েছে। বিশাল অনুষ্ঠানটি আয়োজন করতে গত 1 সপ্তাহ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টার দিক নির্দেশনায় আমার সহকর্মীদের দিন রাত পরিশ্রমের ফল, কোর্ডিনেশনের ফলে যে অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি সেজন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার গান গাইতে ইচ্ছে হচ্ছে, কবিতা বলতে ইচ্ছে হচ্ছে, সেই থাকবো নাকো বদ্ধ করে দেখবো আবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে, কেমন করে বুড়ি ডুবুরি সিন্ধু সেতু মুক্ত আনে। আজকের আমার তরুণরা কিশোর যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্লাস 6 থেকে 11 পর্যন্ত যে ছেলেরা আবিষ্কার করেছে মাননীয় প্রধানমন্ত্রী, অসম্ভব খুশি হয়েছে, আমরা সাহসী হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যে বাজেট দিয়েছেন সেই বাজেটের সাহস নিয়ে বলছি যে আজকের প্রজেক্ট গুলা আমরা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমরা মেন্টর করতে পারব, আমরা বিশ্বাস রাখি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা এই প্রকল্প চালু করব। আজকের এই 100 প্রকল্পের মধ্যে যারা শ্রেষ্ঠ অর্জন করবেন 10 জন, তাদেরকে অগ্রিম অভিনন্দন। যারা পারেন নাই, পরবর্তী বছর আমরা আশ্বাস দিচ্ছি পরবর্তী বছরও আমরা একই আয়োজন করব। সদ্য শিক্ষক মন্ডলী, আপনারা এই অসম্ভবকে সম্ভব করেছেন। মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং 24 জুলাই যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে জাতীয় ওই দুই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের আগামী স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব, বাস্তবায়ন করব। ড্রিম কাম ট্রু। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা লার্নিং উইথ হ্যাপিনেস, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনার ঘোষিত প্ল্যানের অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ে যে কার্যক্রম শুরু করেছে তার বিস্তারিত আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা বিস্তারিত বলবেন এবং সবাই আপনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি শুধু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি সেই প্রান্তিক পর্যায়ে পৌঁছে গতকালকে বান্দরবন উপজেলার ফাঁসি উপজেলার হিন্দু প্রাথমিক বিদ্যালয়ের নিরন্ন গরিব শিক্ষার্থীদের শিক্ষকদের দুর্দশার কথা শুনে উনি আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমি মাননীয় মন্ত্রী নির্দেশক্রমে আজকে প্রকাশ্যে ঘোষণা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের ফলে সেই প্রতিষ্ঠানটিকে আজকে জাতীয়করণ করা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: মাননীয় সচিব মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
2: সম্মানিত সুধী, এবারে আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহাদি আমিন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
5: আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি গণমাধ্যমে সাংবাদিকবৃন্দ সহ যারা উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে। আজকে আমাদের আয়োজনটা অনেকটা ভিন্ন মাত্রিক, অত্যন্ত বৈচিত্র্যময় একটা অনুষ্ঠান। আমার মনে হয় আমরা বাংলাদেশের একটা নতুন ইতিহাস গড়েছি। সরকার গঠনের পর খুব স্বল্প সময়ে বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে এই আয়োজনের মাধ্যমে আমাদের আয়োজনটা একটা দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক যে রূপকল্প রয়েছে সেটিরই প্রতিফলন। তিনি এমন একটা শিক্ষা ব্যবস্থা চান যেখানে শিক্ষাক্রমের ভেতরে সংস্কৃতি থাকবে, ক্রীড়া থাকবে, সুপ্ত প্রতিভার বিকাশের মতন করে আমরা প্ল্যাটফর্ম তৈরি করে দিব, যেখানে যেই শিক্ষার্থীর যে সাবজেক্টে পড়তে ভালো লাগে, যা করতে ভালো লাগে, সরকার তার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে, আন্তরিকতা দিয়ে সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা তিনি চান যেখানে আমরা দক্ষতা এবং যোগ্যতা তৈরি করব, আমাদের শিক্ষার্থীদের ভিতর কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সেই গুণাবলী, মানবিক মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষা আমরা গড়ে তুলতে পারব। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের রাষ্ট্রীয় উদ্যোগের যিনি মূল প্রেরণা মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, তিনি উপস্থিত হয়েছেন। অত্যন্ত বিদ্যানুরাগী এবং বিজ্ঞান প্রেমী মানুষটাই কিন্তু কোভিডের সেই সময়ে যখন কেউ বাসা থেকে বের হতে পারতেন না, তখন খুদে বিজ্ঞানীদের নিয়ে আমাদের দেখেছিলাম যে ভার্চুয়াল সায়েন্স ফেয়ার আয়োজন করেছিলেন। আপনারা অনেকে হয়তো জানেন না, তখন ঘন্টার পর ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সহধর্মিণী কিন্তু এই যে ছোট ছোট শিক্ষার্থী থেকে সারা বাংলাদেশ থেকে এক করে তাদেরকে প্রেরণা যুগিয়েছেন, উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। সেটাকে ধারণ করেই আমরা শুনেছি সামনে ইউনিভার্সিটি লেভেলও সায়েন্স ফেয়ার হবে। তখন আমাদের মনে হয়েছে যদি জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সুরভি নামের দুটো প্রতিষ্ঠান যারা বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই ধরনের সৃজনশীল কাজ করতে পারে, যার মাধ্যমে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের মেধার বিকাশে এত বড় বড় উদ্যোগ নিতে পারে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার দায়িত্ব থাকলে আমরা সেটিকে পাথেয় করে অবশ্যই আরো অনেক বড় কিছু করতে পারব। আজকে আমাদের যে আয়োজন তা মূলত জিয়া রহমান ফাউন্ডেশন এবং সুরভি দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক ভাবে যে কাজগুলো করছিল সেগুলোই জাতীয় পর্যায়ের একটি সুবিস্তৃত উদ্যোগ। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ডক্টর জুবাইদা রহমানকে আপনাদের সবার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা পোষণ করছি। আজকের আয়োজনে মূলত মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে প্রণীত নীতিমালার মাঝে 10টি বিষয়কে আমরা কাভার করার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সমতা থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। যার কারণেই আমরা যদি দেখি আজকে 64 জেলার প্রতিটি ইউনিয়ন থেকে স্কুল কলেজ এবং মাদ্রাসার প্রতিযোগিতামূলক প্রসেসের মধ্যে দিয়ে সকলের প্রতিনিধিত্ব রয়েছে। আজকে এখানে যে 10 জন শিক্ষার্থী কথা বলেছে তারা কিন্তু বাংলাদেশের প্রতিটি ডেমোগ্রাফি কভার করেছে। এখানে যে 101টি প্রজেক্ট হয়েছে সেখানে আমরা নিশ্চিত করেছি বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা খোদ রাজধানী পর্যন্ত প্রতিটি বিভাগ জেলা উপজেলার প্রতিনিধিত্ব থাকে। আমরা নিশ্চিত করেছি এখানে সকল ধর্ম বর্ণ অবস্থান বিভিন্ন ভৌগোলিক পরিবেশ যার যে ভিন্ন রাজনৈতিক এবং পারিবারিক অবস্থান থাকুক প্রত্যেককে এক করে আমরা সামনে এনেছি, কারণ এটি তো ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিফলন এবং সেটাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, যার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ, যার অর্থ এই বাংলাদেশের ভূখণ্ডের ভেতর থাকা প্রতিটি মানুষের, প্রতিটি শিশুর সমান অধিকার, সমান স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্রের চোখে সরকারের চোখে সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে নারীদের প্রাধান্য দিয়েছিলেন, নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছিলেন, দেশনীতি এবং খালেদা জিয়া যেমন মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন করেছিলেন, আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্নাতক পর্যন্ত মেয়েদের ফ্রি এডুকেশনের ব্যবস্থা করেছি, স্কলারশিপের ব্যবস্থা করছি। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের এখানে 8,000-এর বেশি টিম পার্টিসিপেট করেছে এই প্রতিযোগিতার ভেতরে। এখানে কিন্তু প্রায় 24,000 শিক্ষার্থী এবং 8,16,000 শিক্ষক পার্টিসিপেট করেছেন। 24,000 শিক্ষার্থীর ভিতরে কিন্তু নারী শিক্ষার্থী অর্থাৎ মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক বেশি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বিএনসিসি, রোভার স্কাউট এবং গার্লস গাইডের প্রচারণা প্রসার জন্য আমাদের স্কুলগুলো তারও বাড়াই। আজকে এখানে 1,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে এই উপরে যদি আমরা তাকাই যারা বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউটের সাথে জড়িত। আজকে আমরা বাইরে দেখলাম 425 জন শিক্ষার্থী সেখানে কি সুন্দরভাবে তাদের যে ট্রেনিং রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমাদের আরও একটা লক্ষ্যমাত্রা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা চাই যে সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটবে। আজকে এই প্রোগ্রামের শেষাংশে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানে সঙ্গীত হবে, নৃত্য হবে, পারফরমেন্স আর্ট হবে, এই প্রতিটাই কিন্তু আমাদের এই শিক্ষার্থীরাই গড়ে তুলবে। আমাদের একটা বড় লক্ষ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে জ্ঞানের বহিঃপ্রকাশ হবে বাস্তব প্রয়োগের মাধ্যমে। আপনারা জানলে নিশ্চয়ই খুশি হবেন যে আমাদের এই টোটাল প্রজেক্টের আজকে যে পরিকল্পনা, আইডিয়া, বিভিন্ন পটবুথ করা হয়েছে, 2টো ডকুমেন্টারি দেখানো হচ্ছে এবং আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শুরু করা, এমনকি এখানে যারা বসে বসে সঞ্চালনা করছেন সেখানেও কিন্তু আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে আধিক্য দিয়ে আমরা চেষ্টা করেছি স্বাবলম্বীভাবে অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন স্বনির্ভর বাংলাদেশ চান যেখানে আমরা স্বাবলম্বী হিসাবে প্রতিটা মানুষ যার যা দায়িত্ব পালন করব। আমাদের ক্ষুদ্র উদ্যোগ হয়তো কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের মন্ত্রণালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা সবাই মিলে স্বাবলম্বীভাবে যতটা সম্ভব অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য। আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইনোভেশন আইডিয়া নিয়ে কাজ করবার জন্য। আমাদের এখানে আজকে যে ইনোভেশন আইডিয়াগুলো এসছে এখানে আমরা উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ দেখছি। আমরা দেখছি প্রযুক্তিগত উৎকর্ষ এবং কিভাবে এই প্রতিটা প্রজেক্টের মাধ্যমে মানুষের জীবনের মানের দৃশ্যমান উন্নয়ন আমাদের এই শিক্ষার্থীদের হাত ধরে করা সম্ভব হবে। আমাদের এখানে যে সায়েন্স প্রজেক্টগুলো রয়েছে এই প্রত্যেকটার ভিতরে দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, স্বনির্ভরতা এবং স্বাবলম্বিতা অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করব এই সায়েন্স প্রজেক্ট এবং আমাদের ইনোভেশন আইডিয়াগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যেভাবে নিয়ে যাব স্টার্ট আপ আইডিয়াগুলোকে, এখানে স্টার্ট আপ যে প্রজেক্টগুলো এসেছে তার প্রত্যেকটা একটা কমন পয়েন্ট হচ্ছে এগুলো সমাজের বিদ্যমান সমস্যার সমাধান করতে পারবে, এগুলো বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে, এই প্রতিটা প্রজেক্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা কথা দিচ্ছি যে 101টি প্রজেক্ট আজকে ফাইনালি এসেছে, আমরা তাদের প্রত্যেকটাকে নার্চার করব, যেখানে প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা দিব এবং প্রতি মাসে মাসে তাদেরকে আপডেট নিয়ে চেষ্টা করব অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে যেন ভালো জায়গায় যান এবং যেগুলো ভালো প্রসপেক্ট আছে আন্তর্জাতিক দরবারে যেন উঠে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলেন, শিক্ষা ব্যবস্থার মূল কাণ্ডারি আমাদের ছাত্রছাত্রীরা, আর তাদেরকে গড়ে তোলার কারিগর আমাদের শিক্ষকেরা। সেই শিক্ষক এবং শিক্ষার্থীদের ভেতর যেন একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে, এ কারণে কিন্তু আমাদের প্রতিটা টিমে তিনজন করে শিক্ষার্থী এবং দুইজন করে শিক্ষক রয়েছেন। আমরা চাই সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের ভালোবাসার অভিভাবকত্ব এবং আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠবে। আর তাই আজকে আমরা এখানে সুশিক্ষায় মেধাবী শিক্ষক অ্যাওয়ার্ড দিব 1042 জন শিক্ষককে, যেটি বাংলাদেশের প্রতিটি জেলাকে কভার করছে। আমরা 101টি টিমে 303 জন শিক্ষার্থীকে প্রদত্ত করব উদ্ভাবনে মেধাবী শিক্ষার্থী অ্যাওয়ার্ড, এবং আমরা নিশ্চিত করব এই প্রতিটি শিক্ষার্থীর প্রফেশনাল না পার্সোনাল গ্রোথ, একাডেমিক গ্রোথ আমরা কিভাবে তৈরি করতে পারি, তাদের ডেভেলপমেন্ট আমরা কিভাবে সামনের দিনগুলোতে নিশ্চিত করতে পারি দেশের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, ওয়ান চাইল্ড ওয়ান টু স্কিমকে ধারণ করে আজকে আমাদের সারা দেশে একযুগে 29,621টি প্রতিষ্ঠানে, অর্থাৎ বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সরকারি পর্যায়ে যারা ক্লাস 6 থেকে SSC এবং HSC পর্যন্ত পড়ায়, সে প্রতিটিতে 3টি করে বৃক্ষরোপণ করেছি, এবং তার মাধ্যমে সারা দেশ জুড়ে 88,863টি গাছের চারা আমরা রোপণ করেছি। গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে মেধা, তাদের যে চিন্তা শক্তি, তাদের যে সৃজনশীলতা, সেটি প্রমাণ করে রাষ্ট্রীয় পর্যায়ের সঠিক পরিকল্পনা, সহায়তা এবং পৃষ্ঠপোষকতা যদি আমরা নিশ্চিত করতে পারি, এখান থেকে বেরিয়ে আসবে আগামীর দেশ বরেণ্য বিশ্বজয়ী বিভিন্ন চিন্তক, সাংস্কৃতিক উদ্ভাবক এবং উদ্যোক্তা। আগামীর বাংলাদেশের কারিগর তো আপনারাই। আমরা বিশ্বাস করি আপনাদের এখানে যারা আজকে রয়েছেন, নির্দিষ্ট 10টি টিম না, শুধুমাত্র 1টি টিম না, দেশ জুড়ে যে 8,000 টিম পার্টিসিপেট করেছে, আপনাদের প্রত্যেকের সম্মিলিত বিজয় ইতিমধ্যে অর্জিত হয়েছে। আপনাদের এই বিজয়ী বাংলাদেশের বিজয়, এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সুপ্ত প্রতিভা যেটি রয়েছে সেটির বিকাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি যে অনিঃশেষ অভিভাবকত্ব এবং সর্বাঙ্গীন সহযোগিতা নিশ্চিত করছেন সেটি দিয়ে, এবং ডক্টর জুবাইদা রহমান এখানে রয়েছেন, ওনার মাতৃত্বের ভালোবাসা এবং যেভাবে প্রেরণা যোগাচ্ছেন সেটিকে ধারণ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে সবসময় আপনাদেরকে সর্বোচ্চ ভালোবাসা আন্তরিকতা দিয়ে আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, এবং সবাই মিলে এই বাংলাদেশকে একযোগে ইনশাল্লাহ গড়ে তুলব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: মাননীয় বিশেষ অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
3: সম্মানিত সচিব, এবারে বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং সেই সাথে শিক্ষা পরিবারের অভিভাবক, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আনব এহসানুল হক মিলন MP। মাননীয় মন্ত্রীকে বিশেষ অতিথি বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
6: Bismillahir Rahmanir Rahim. Startup Science Project Innovation Idea Showcase. এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আমার সামনে উপস্থিত রয়েছেন আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ডক্টর জুবাইদা রহমান, এবং উপস্থিত শিক্ষকগণ, আমাদের প্রতিযোগিতাগণ এবং সুধীমণ্ডলী, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের প্রোগ্রাম এই প্রথম আমরা করতে পেরেছি। এই আইডিয়াটি কিন্তু এসেছে, যেটা মাহাদি আমিন অনেকখানি বলেছে, আমাদের সামনে বসে আছেন আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ডক্টর জুবায়ের রহমান। আমরা এর পূর্বে ঢাকা ডিভিশনের যে অনুষ্ঠানটি ফাইনাল রাউন্ডে এসেছিল শাইন স্কুল অ্যান্ড কলেজে, সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং দেখেছি। আজকে আমার এবং গতকালকে প্রত্যেকটি স্টলে গিয়ে মনে হলো যে আমাদের দেশে নিউটন আইনস্টাইনের অভাব নেই। যে স্টলে যাচ্ছি এত ইনোভেটিভ, এত সুন্দরভাবে তারা এক্সপ্লেইন করছে, এত ক্রিয়েটিভিটি তাদের ভিতরে রয়েছে, যেটা দেখে ভাবছিলাম আজকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছিলেন 2 ঘন্টা, তিনি বোধ হয় 2 ঘন্টা যেতে পারবেন না। এমন একটি অবস্থা হলো প্রত্যেকটি স্টলে তিনি গেলেন এবং জিজ্ঞেস করতে চাইলেন, জানতে চাইলেন তাদের ক্রিয়েটিভিটি, তাদের ইনোভেশন ইজ আনপ্যারালাল, বিয়ন্ড ইমাজিনেশন আমাদের দেশে এই ক্ষুদে বিজ্ঞানীরা। সত্যি তিনি যদি সুযোগ থাকত আরো 3-4 ঘন্টা থাকতেন, কিছুক্ষণ পরে আমাদের যা সংসদ সদস্য মাননীয় মন্ত্রীগণ ছিলেন তাদেরকে নির্দেশ দিলেন আপনারা সংসদে চলে যান, কিন্তু তবু মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানগুলি দেখতে চাচ্ছেন। আজকের প্রধানমন্ত্রী তার ভাবনা আগামী বাংলাদেশ, এভাবে হৃদয় থেকে বাংলাদেশকে যেভাবে তিনি ভালোবেসেছেন ঠিক তেমনি ভাবে ভালোবেসেছিলেন প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক তেমনি ভাবে ভালোবেসেছিলেন এদেশকে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে, এদেশের ভবিষ্যৎকে আমাদের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়া। আজকে আমরা সত্যি একজন নেতা পেয়েছি যার সামনে আমরা যার হাত দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজকে এই জিনিসটি এই সকলের সামনে, এই ক্ষুদে শিক্ষার্থীদের সামনে প্রমাণ পেলাম আজকে আমরা। আমি যখন দেখছি উনি প্রশ্ন করছেন প্রত্যেকটি শিক্ষার্থীকে এত সুন্দরভাবে হৃদয় নিঙ্গান ভালোবাসা দিয়ে তাদের উদ্বোধনী শক্তিটাকে তিনি পুনর্বার জিজ্ঞেস করে জানার চেষ্টা করছেন, শেখার চেষ্টা করছেন। আমি দেখছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে ভালোবাসে। গতকালকে সংসদে হঠাৎ করে একটি ফেসবুকে স্ট্যাটাস আমি পড়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে সেই স্কুলটিকে তিনি সরকারিকরণ করলেন। সেটি থানচি এই উপজেলার কিন্তু একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সেই প্রধান শিক্ষক তার স্কুলে শিক্ষকের বেতন জোগাড় করতে পারছে না বলে তিনি স্পিড বোর্ড চালিয়ে টুরিস্টদের কাছ থেকে টাকা রোজগার করে স্কুলে শিক্ষকদের বেতন দিতেন, সেই কথাটি তিনি শুনে সাথে সাথে সেই স্কুলটির সরকারিকরণ করলেন। এটি নয়, একদিন হঠাৎ করে আমাকে বললেন কি ব্যাপার শিক্ষকদের অবসর ভাতা দিচ্ছেন না কেন। আমি বললাম স্যার বিগত সরকার 2022 সাল থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা যে কল্যাণ ট্রাস্ট এবং অবসর ভাতা দিয়েছিলেন সেখান থেকে 7,000 কোটি টাকা আত্মসাত করে তারা চলে গিয়েছে, সেই জন্য আমি দিতে পারছি না। তিনি বললেন ব্যবস্থা আপনাকে নিতেই হবে, একজন বৃদ্ধা মহিলা আসছে আমার কাছে, যেভাবে পারুন তার ব্যবস্থা করুন। আমরা তাৎক্ষণিক সেই মহিলার ব্যবস্থা করলাম, শিক্ষিক শিক্ষিকার ব্যবস্থা করলাম, সাথে সাথে তিনি আবার এই বাজেটে 300 কোটি টাকা অ্যালোকেট করলেন, সেই সাথে 2,000 কোটি টাকা বন্ড দিলেন যেন এই শিক্ষকরা আগামী দিনে আর কষ্ট না পায়। একবার ভেবে দেখুন, আমি তো এই দায়িত্ব আগেও ছিলাম দেখেছি। এবার তিনি নিজ গুণে নিজেই বললেন যে প্রয়োজন হয় আমি 5% পর্যন্ত জিডিপি এই বাজেটে উন্নতি করব শিক্ষার জন্য। আমরা অনেক ভেবে চিনতে এবার 2% জিডিপি আমরা নিয়েছি, তা 1,36,000 কোটি টাকা আমরা পেয়েছি ওনার কাছ থেকে। শিক্ষার ব্যাপারে তিনি এতটা ভালোবাসেন যে কোনো প্রজেক্ট নিয়ে আমরা যাই না কেন তিনি সেটাকেই আলিঙ্গন করে সেই প্রজেক্টকেই তিনি আমাদেরকে সাহায্য করেন। দেখুন আজকের এমন কর্মব্যস্ততার দিনে বাজেট অধিবেশনের শেষ দিনে তিনি তড়িঘড়ি করে বক্তৃতা শেষ করে এসে এই ক্ষুদে শিক্ষার্থীদের সাথে আজকে সকলের সাথে কি সুন্দর আলোচনা করলেন। আমরা সত্যি পেয়েছি আগামী বাংলাদেশ গড়ার জন্য যে নেতৃত্ব আমাদের দরকার সেই নেত্রিত্ব আমরা পেয়েছি। আপনারা সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন এবং এই বাংলাদেশকে যেন তিনি আগামী দিনে নিয়ে যেতে পারেন, সেইটাই হবে আমাদের সকলের আশা। দেখুন তিনি কারিগরি শিক্ষাকে আবারও সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই বছর কারিগরি শিক্ষায় তিনি 18,000 কোটি টাকা বাজেট উন্নীত করেছেন। তিনি জানেন এদেশের শিক্ষিত জনগোষ্ঠীকে কর্মসক্ষম জাতি হিসেবে বানাতে হবে, এক্সপ্যাট্রিয়েটদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে হবে। এই জাতিকে উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, এই জিনিসটি তিনি অনুধাবন করেছেন এবং সেই জন্যই তিনি কাজ করে চলেছেন। ইনশাআল্লাহ খুদে শিক্ষার্থীরা তোমরা এমন নেতা পেয়েছো, তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে, আমরা বিশ্বের দরবারে শির উঁচু করে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ, দেখাবো সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, ধন্যবাদ আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ডক্টর জুবায়দা রহমানকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি করার জন্য, এবং পরিশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।
3: মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত লার্নিং উইথ হ্যাপিনেস এবং উদ্ভাবনী সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা, জেলা এবং মহানগর পর্যায়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট
7: an innovation idea showcasing and tree plantation launching program এর উপর একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে আপনাদের সকলকে এটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি
8: বাংলাদেশের কোনো এক অজানা প্রান্তে অদম্য সাহস আর আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের সুপ্ত প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে নিরলস পরিশ্রম করছে একদল ক্ষুদে উদ্ভাবক মনে তাদের প্রবল ইচ্ছা শক্তি আমি পারব আমার দেশের জন্য কিছু করতে আমি পারব অন্ধকারের ভেতর আলো জ্বালাতে আমি কি পারি না একদিন নেতৃত্ব দিতে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিনা একজন গৃহিণী হয়েও দেশের সংকটকালে হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া নির্মম নির্যাতন সহ্য করে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
9: আমরা ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ হওয়ার পর থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা এদেরকে বিভিন্ন ভোকেশনাল এবং টেকনিক্যাল নো হাউ বিভিন্ন জিনিস শেখাবো আমরা
8: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দেশ জুড়ে তৈরি হয় এক বিশাল উদ্ভাবনের মঞ্চ স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম 12 জুন থেকে শুরু হয় সেই মহাযাত্রা 8,029টি উদ্ভাবনী প্রজেক্ট হাজারো কিশোর কিশোরীর চোখে একটাই লক্ষ্য আমার আইডিয়া একদিন মানুষের জীবন বদলাবে 14 জুন উদ্ভাবনের মঞ্চের দ্বিতীয় ধাপ এখান থেকেই বাছাই হয় দেশের সেরা 100টি প্রজেক্ট
10: অসাধারণ সাফল্য যেন তোমাদের জীবনকে আলোকিত করে সেই আলোর ছটায় আগামীর বাংলাদেশ যেন বিশ্বে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হয় ধনী দরিদ্র নির্বিশেষে শিক্ষার অধিকার শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের দ্বার প্রান্তে নিয়ে গেলে প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ করা যাবে
8: টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পাহাড় থেকে হাওড় চর থেকে শহর সব ভৌগোলিক পরিচয় পেছনে ফেলে তারা এক সুতো গাঁথা হয়ে যায় এখানে পরিচয় একটাই সবাই এক একজন আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রগামী শৈলী এই মঞ্চে হাজারো কন্যা শিক্ষার্থীর অংশগ্রহণ ঘোষণা করে স্বপ্নের কোনো লিঙ্গ নেই মেধার কোনো সীমা নেই বর্তমান সরকারের এই উদ্যোগ একটি প্রযুক্তি নির্ভর দক্ষ বাংলাদেশ গড়ার পরিকল্পনা যেখানে গ্রামের একটি শিশুর আইডিয়াও পৌঁছে যাবে জাতীয় পর্যায়ে আজ এই লক্ষ্য বাস্তবায়নের পথে এই শিশুরা শুধু পুরস্কার দিতে আসেনি তারা এসেছে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে
11: আমাদের প্রতিটি নাম অ্যারো কোয়ালিটি সেভার লিবারেটিং ডাইনামিক এনার্জি জাতীয় পর্যায়ে আজকে অংশগ্রহণ করছি এর জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই
12: আমাদের শিক্ষার্থীরা তৈরি করেছিল পেছনে আইডিয়া ড্রপ আই আই অ্যালার্টার এর মাধ্যমে ব্যস্ত এবং কলের মাধ্যমে অভিভাবক আপনার কাছ থেকে শিক্ষক অবহিত করা

0: এবার সাইন, আমি যে সাইনটা বানাবো ওই সাইন ল্যাঙ্গুয়েজটা ভয়েসে কনভার্ট হবেন।
1: হাজারো শিক্ষক, লক্ষ ভেদী কিশোর কিশোরীর অদম্য সাহস, আর একদিন এই অদম্য তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে একটি আধুনিক সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। এই সব অদম্য তরুণের উদ্যোগী নিশ্চিত করবে সবার আগে বাংলাদেশ।
2: ধন্যবাদ সবাইকে।
3: সম্মানিত সুধীর, অনুষ্ঠানের এ পর্যায়ে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত বিজয়ী দলকে পুরস্কার প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিজয়ীদের নাম ঘোষণা অনুযায়ী মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে আসবে দশম পুরস্কার প্রাপ্ত গলাচিপা নতুন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা, তাদের প্রকল্পের নাম হচ্ছে ইকোশিল স্মার্ট থার্মাল অ্যান্ড ওয়াটার হারভেস্টিং অটোমেশন। এরপরে তৈরি থাকবে নবম স্থান অধিকারী নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে যাচ্ছে গলাচিপা নতুন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে আলিম মাদ্রাসা, তাদের প্রকল্পের নাম হচ্ছে ইকোশিল্ড স্মার্ট থার্মাল অ্যান্ড ওয়াটার হারভেস্টিং অটোমেশন। বিজয়ীর বেশে দশম পুরস্কার গ্রহণ করছে গলাচিপার আলিম মাদ্রাসা। এরপর নবম পুরস্কার নিতে যাবে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।

0: মঞ্চে যাচ্ছেন, যার সদয় উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। কৃতজ্ঞ চিত্তে সম্মানিত অতিথি মাননীয় ডক্টর জুবাইদা রহমান, আমরা অনেক কৃতজ্ঞ মাননীয় ডক্টর জুবাইদা রহমানের কাছে।
1: আসসালামু আলাইকুম প্রিয় সুধীবৃন্দ, আমাদের প্রথম টিম এসে ওনারা দুঃখ প্রকাশ করছিলেন যে ম্যাডাম জুবাইদা রহমান থাকতো, ওনার কাছ থেকে নিতে পারলে আমাদের শিক্ষার্থীরা খুশি হতো, যার কারণে উনি এসেছেন, এই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা।

নবম স্থানে পুরস্কার গ্রহণ করছেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রস্তুত থাকবে কুষ্টিয়া জিলা স্কুল কুষ্টিয়া।

জিলা স্কুল কুষ্টিয়া, প্রকল্পের নাম বাঘ প্রতিবন্ধীদের অভিব্যক্তি। প্রস্তুত থাকবে ফুলকি সহজ পাঠ বিদ্যালয় চট্টগ্রাম, কুষ্টিয়া জিলা স্কুল কুষ্টিয়া অষ্টম স্থান অর্জনকারী পুরস্কার গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী নিকট হতে। পুরস্কার প্রাপ্তদের জন্য আমি একটু জোর করতালি চাচ্ছি।

এ পর্যায়ে সপ্তম স্থান অর্জনকারী দল ফুলকি সহজ পাঠ বিদ্যালয় চট্টগ্রাম। প্রকল্পের নাম ব্রেইল ক্লাব।

0: কুলকি সহজ পাঠ বিদ্যালয়ে চট্টগ্রাম সপ্তম স্থান অর্জন করেছে। প্রকল্পের নাম ব্রেইল গ্লাভস। প্রস্তুত থাকবে শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী।
1: এবারে পুরস্কার নিতে মঞ্চে আসছেন শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী। তাদের প্রকল্পের নাম বনলতা এআর। প্রস্তুত থাকবে আজমগড় ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা। সম্মানিত সুধি, পুরস্কার গ্রহণ করছে শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী এবং তাদের প্রকল্পের নাম বনলতা এআই।

এবারে পঞ্চম স্থান অর্জনকারীর পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা। তাদের প্রকল্পের নাম কেয়ার হুইল চেয়ার, এবং সেই সাথে প্রস্তুত থাকবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর। পুরস্কার গ্রহণ করছে পঞ্চম স্থান অর্জনকারী আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা। তাদের প্রকল্পের নাম কেয়ার হুইল চেয়ার।

এবারে মঞ্চে আসছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরের শিক্ষার্থী বন্ধুরা। তারা চতুর্থ স্থান অধিকার করেছে। তাদের প্রকল্পের নাম নেক্সট জেন এগ্রিকালচার। প্রস্তুত থাকবে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণীর হাত থেকে সনদ, ট্রফি ও চেক গ্রহণ করছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরের শিক্ষার্থী বন্ধুরা।

এবারে মঞ্চে আসছে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুরের শিক্ষার্থী বন্ধুরা। তাদের প্রকল্পের নাম নিউরোসাইন এমবেডেড কমিউনিকেশন ইকোসিস্টেম। পুরস্কার গ্রহণ করছে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর। প্রস্তুত থাকবে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ মেহেরপুর।

তৃতীয় স্থান অধিকারী দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর গ্রহণ করল তাদের সনদ, ট্রফি ও চেক মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনীর হাত থেকে। এবারে মঞ্চে আসছে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ মেহেরপুরের শিক্ষার্থী বন্ধুরা। তাদের প্রকল্পের নাম স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম। উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ মেহেরপুর, দ্বিতীয় স্থান অর্জনকারী দল।

মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণীর নিকট হতে পুরস্কার গ্রহণ করছে। সম্মানিত সুধী, প্রস্তুত আছে চ্যাম্পিয়ন দল। এবারে মঞ্চে আসবে চ্যাম্পিয়ন দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। প্রকল্পের নাম এআই কন্ট্রোলড রোবোটিক অটোমেশন ইন হেলথ কেয়ার। মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের নিকট থেকে সনদ, প্রেস এবং চেক গ্রহণ করছে চ্যাম্পিয়ন দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার

বিজয়ী সকল শিক্ষার্থীকে আবারও অভিনন্দন। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি জনাব তারিক রহমান এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডক্টর জুবায়দা রহমান মঞ্চে এসে আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমানের হাতে সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন আমাদের রোভার স্কাউট সদস্য শর্মিলা ইসলাম নওরিন। সঙ্গে রয়েছেন মাননীয় সচিব মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক।

0: সম্মানিত তো সচিব, এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রোভার স্কাউট ইরফান সাদিক রাজসহ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে
1: সম্মানিত সুধী। এখন সেই মহেন্দ্র খ, সকলেই যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবার আগে বাংলাদেশ, এই মন্ত্র যিনি সবসময় বুকে ধারণ করেন এবং বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের চোখে প্রতিনিয়তই যিনি লাল নীল সবুজ স্বপ্নের বীজ বুনে চলেছেন, তিনি জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং উপরে গ্যালারিতে উপস্থিত ইয়াং সায়েন্টিস্ট, আসসালামু আলাইকুম। আমি একটু আগে ওখানে যখন বসে ছিলাম, বিভিন্ন জনের বক্তব্য শুনছিলাম, আমি তখন ভাবছিলাম যে কি বলবো। যদিও আমাকে আমার অফিস থেকে বিভিন্ন বিষয়ে রিসার্চ করে একটা বক্তব্য তৈরি করে দেওয়া হয়েছে, আমি ভাবছিলাম যে এই বক্তব্যটা দিব নাকি আমি আজকে ফিউচার বাংলাদেশের যারা, এই ফিউচারদের সাথে আমার কিছু চিন্তা ভাবনা এক্সচেঞ্জ করব, এটা নিয়ে একটা ডিবেট হচ্ছিল আমার নিজের মনের মধ্যে। ডিবেটটাতে পরে আমি চিন্তা করলাম যে না, এই প্রিন্টেড কপি থেকে বলবো না, আমি যেটা ভালো হোক মন্দ হোক, যেটা আমি ফিল করছি আমার সায়েন্টিস্টদের সাথে আমি বা ইঞ্জিনিয়ারদের সাথে, আমি সেটা নিয়ে আলাপ করতে চাই। ছোট বন্ধুরা, আমার সামনে যদিও নিচতলে অনেকেই বসে আছেন, শিক্ষকবৃন্দ আছেন, বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, তবে আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি ভুলে যেতে চাই। আপনারা শুনুন আমার কথা, কিন্তু আমি অ্যাড্রেস করতে চাই ওদেরকে, আশা করি আপনারা কিছু মাইনিং করবেন না। আমি ছোট বন্ধুরা আজকে আমি যখন আসলাম এই প্রোগ্রামটাতে, যখন যেখানে তোমরা সব এক্সিবিট করছিলে ওখানে যখন দেখলাম, তখন কয়েকদিন আগে আমি আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম, ওখানে আরেকটি স্পোর্টস অ্যারেঞ্জমেন্ট ছিল, তারপরে দুটো মিলে যখন আমার মাথার মধ্যে পুরো জিনিসটা ভেসে উঠল, তোমাদের এই যে প্রজেক্টগুলো এক্সিবিট করছিলে, ওই দিন যেই খেলোয়াড়দেরকে দেখলাম, সব কিছু মিলে পুরো সিনারিওটা যখন আমার মাথার মধ্যে আসলো, যখন আমি কল্পনার ভিতরে আমার আসলো পুরো সিনারিওটা, আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হলো। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট কনফিডেন্ট ভাব লাগছে, ইয়েস আমরা পারবো, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা, বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আজকে আমরা এখানে একটা অনুষ্ঠানে মিলিত হয়েছি। দেখো, এই যে অনুষ্ঠানে আমরা এখানে মিলিত হয়েছি, কয়েকদিন আগে যে অনুষ্ঠানটির কথা বললাম, খেলোয়াড় প্লেয়ারদের ব্যাপারে, প্রাইমারি স্কুলের প্লেয়ার ছিল ওরা, ছোট ছোট বাচ্চা, কিন্তু দুর্দান্ত খেলছে, ফুটবল খেলছে তারা। কেন এই জিনিসগুলো হচ্ছে? এই জিনিসগুলো এই জন্যই হচ্ছে যে আমরা যখনই এরকম একটা হলরুমের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করি, কোন একটা অনুষ্ঠানে যেখানে বক্তব্য রাখি, লোকজন আসে, বসে, সুন্দর করে কেউ কেউ বক্তৃতা দেয়, বক্তব্য শেষ হয়ে চলে যায়, তারপরে আউটপুটটা কি? আমরা চাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান, তার জন্যই সেদিনকার সেই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান। দেখো এখানে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে নিয়ে, আমরা যা করতে চাচ্ছি, কম বেশি যেটাই করতে চাচ্ছি, সবকিছু কিন্তু তোমাদেরকে নিয়ে। তোমরা যারা দোতলায় আজকে বসে আছো, তোমরা যারা তোমাদের মতন তোমাদের আরো বন্ধু বান্ধব সহকর্মীরা ক্লাসমেটরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছো কোটি কোটি, সবকিছু তোমাদেরকে ঘিরে। আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সবকিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে, তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমরা এবং সেজন্যই এখানে মাহাদি আমিন যখন বক্তব্য রাখছিল, এখানে মন্ত্রী সাহেব যখন বক্তব্য রেখেছেন, সেক্রেটারি সাহেব যখন বক্তব্য রেখেছেন, ওনাদের কথা থেকে কিছু কিছু জিনিস তোমরা জানতে পেরেছ। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাইছি, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে কালচারকে নিয়ে আসতে চাইছি, এই যে ইনোভেশনকে যে নিয়ে আসতে চাইছি, এটা কিন্তু হঠাৎ করে আমরা চিন্তা করিনি। এই যে এখানে মাহাদি আমিন আমার পাশে বসে আছে, এই মাহাদি আমিন এবং আমি এই যে এই পরিকল্পনাগুলো, এই যে দেখো তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো, হয়তো কেউ কেউ পার্টিসিপেটও করেছো, সেটা হচ্ছে নতুন করি স্পোর্টস বা নতুন করি বা এই অন্য স্পোর্টস যেটা এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে। আমরা অলরেডি বলেছি কালচারাল মিনিস্ট্রি থেকে আজকে যেরকম ইনোভেশন নিয়ে প্রোগ্রাম হয়েছে, ঠিক কালচারাল মিনিস্ট্রি থেকেও প্রোগ্রাম হবে স্কুলে স্কুলে কলেজে কলেজে, বাচ্চাদের কে গান করতে পারে, কে ছবি আঁকতে পারে, কে কবিতা আবৃত্তি করতে পারে, কে কোরআন কেরাত করতে প্রতিযোগিতা করতে পারে, এই যে তোমাদের মধ্যে থেকে যে বের করে নিয়ে আসতে চাইছি আমি, এই পরিকল্পনাগুলো কিন্তু গত 10-12 বছর ধরে আমরা করি, আমরা এই পরিকল্পনাগুলো করতাম, যে আমরা যখন যদি সুযোগ পাই ইনশাল্লাহ সামনে, সুযোগ পেলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু করা যায়, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরে যতটুকু করা যায়, কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি, ইংরেজিতে আরো যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। একই সাথে আমরা তোমাদের জন্য আরো কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে, তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বললো, এখন এই যে যখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায় ওদের কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক তুমি যদি জার্মানিতে যাও বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার সেটা তুমি চাকরি বাকরিই করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শিখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো। একই সাথে ইনোভেশন তো আছে, আমরা চাইছি যে তোমাদের মধ্যে এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে, কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো, আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সাইন্টিফিক যে প্রতিভা আছে সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকে আমরা সুযোগ করে দেবো, যাতে তোমরা ওই কোয়ালিটিটা আমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে একই সাথে এটা তো গেল কালচারের ব্যাপার, গেল ইনোভেশন ব্যাপার। এরপরে আসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে কোনো না কোনো স্পোর্টসে ভালো, হয়তো ফুটবলে অথবা ভলিবলে অথবা সুইমিং এ অথবা ব্যাডমিন্টনে অথবা ক্রিকেটে কোনো না কোনো। আমরা কতগুলো স্পোর্টস তোমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসবো, কাজে যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক, যার যেটা ভালো লাগবে তুমি নিজেকে ওইভাবে তৈরি করে তুলবে, তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে তুমি। অর্থাৎ এখন যদি তুমি চিন্তা করো, এবং একই সাথে আমরা ওটা ক্লাস এইট থেকে হচ্ছে না, বাকি সংখ্যা সিক্স থেকে এই পর্যন্ত থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল যাচ্ছে। হ্যাঁ, ক্লাস সিক্স থেকে আমরা একদম ক্লাস টেন পর্যন্ত আমরা ভোকেশনালি নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। অর্থাৎ সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি জানো না এই মাইক্রোফোনটা ঠিক করতে হবে, তাহলে দেখো তোমার এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু এই স্পিকারটা নষ্ট হয়ে গেলো, তুমি যদি এই স্পিকারটাকে জানো ঠিক করতে হবে, তাহলে কিন্তু সবাই তোমাকে ডেকে নিয়ে আসবে স্পিকারটা নষ্ট হয়ে গেলে, তাহলে তোমার দেখো এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু তার মানে তুমি নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, আজকে তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে, পারবে না? পারবে। তোমাকে যদি এতগুলো সুযোগ তৈরি করে দেওয়া হয়, কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো, আর কে কে পারবে হাত তুলো, তোমরা সবাই অলমোস্ট সবাই তোমরা হাত তুলছ। তোমাদেরকে এই সুযোগগুলো আমরা করে দিতেছি, তোমাদেরকে যদি এই সুযোগগুলো, থ্যাংক ইউ, এই সুযোগগুলো যদি তোমাদেরকে করে দিয়ে তুমি শুধু আগাবে না, তখন কিন্তু সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তখন ভাইব্রেন্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই অনুষ্ঠানে ঢোকার আগে আমি আরেকটি কাজ করেছি, সেই কাজটি হলো, নিশ্চয়ই তোমরা বোধহয় দেখেছো স্ক্রিনে, যারা বাইরে ছিল তারা দেখেছো, ভিতরে যারা ছিল মনে হয় স্ক্রিনে বোধহয় দেখেছো তোমরা। এখানে একটু আগে একজন বক্তব্য বলেছে যে ওখানে আমি একটা বৃক্ষ রোপণ করেছি, এবং শুধু আমি করি না, আমার সাথে অনলাইনে অনেক সারা বাংলাদেশে প্রায় কত 29,000 বললেন, 29,600 কানেক্টেড ছিল, 29,600 কানেক্টেড বিভিন্ন জায়গায় কানেক্টেড ছিল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে দুটো করে গাছ লাগিয়েছে, তিনটা করে প্রত্যেক গাছ লেগেছে, টোটাল কত 90,000 মতন, টোটাল 90,000 মতন গাছ একদিনে লাগানো হয়েছে। এখন আজকে এই যে তোমাদের জন্য যে সুযোগটা আমরা তৈরি করতে চাচ্ছি, তার এক্সচেঞ্জে তোমাদের কাছে আমি আরেকটা জিনিস চাইছি। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো, এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাবো, আমার জোর বেড়ে যাবে তখন। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, দেবে আমাকে, কে কে দেবে না আগে হাত তুলো, আচ্ছা এবার বলো কে কে দেবে, তাহলে হাত তুলে দেখো কে কে দেবে, একটা জিনিস চাইছি। আর যারা হাত তুলবে না বুঝবো যে তারা দিতে চাইছো না, যদি দিতে না চাও তাহলে কিন্তু নিজেরাই ঠকবে, কিন্তু যারা দিতে যাবে, যে জিনিসটা চাইছি আমি মেয়েদের কাছেও চাইছি, আমি এদিকে এই পাশে ধন্যবাদ, ওই পাশে থ্যাংক ইউ। আচ্ছা জিনিসটা কি, জিনিসটা খুব সিম্পল, জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে, আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না, তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো অথবা যেখানে থাকো, যে স্কুলে পড়ো, যে কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে, পারবে? পারবে? এই কঠিন কাজটা করতে পারবে? আচ্ছা কেন কঠিন কাজটা তোমাদেরকে করতে বলছি, দেখো কঠিন কাজটা আমি এই জন্য তোমাদেরকে করতে বলছি, এই দেশে তো আমাদের সবাইকে থাকতে হবে, তাই না? তো এই দেশে যদি আমরা সবাই থাকি, তাহলে আমাদেরকে তো শ্বাস বুক ভরে একদম শ্বাস নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো তোমরা তো বিভিন্ন রকম আর্টিকেলস পড়ো, এই আর্টিকেলসের মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাড়ি ঘোড়া সবকিছু বেড়ে যাওয়াতে এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে, ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসেবে নিতে পারবো না। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম, কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি সত্যিকার ভাবে আমরা এটাকে যদি ফ্রুটফুল করতে চাই, তাহলে আজকে এই রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করছি, এবং তোমরা প্রতি বছর আমাকে আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে একসময়। ওই গাছের সাথে তুমি ওই গাছকে নিয়ে অনেক কিছু তুমি কথা বলতে পারবে ওই গাছের সাথে। তোমরা কথা বলো গাছের সাথে, আমি কিন্তু গাছের দিকে তাকিয়েই কিন্তু চিন্তা করি, জানো। আমি এখানে যেখানে থাকি, ঢাকায় যেখানে থাকি, ওখানেও বড় বড় গাছ আছে। আমি লন্ডনে যেই বাসাতে থাকতাম ওখানে আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, এবং আমি মাঝে মাঝে গাছের দিকে তাকিয়ে থেকে সারাদিন তাকিয়ে থেকে হাঁটতাম, জানো। এটা একটা ডিফারেন্ট ফিলিং কিন্তু, যখন বড় গাছ দেখবে খুব সুন্দর লাগে দেখতে। গাছের যখন বাতাস হয়, যখন গাছটা নড়াচড়া করে, গাছটা দেখতে তখন খুব সুন্দর লাগে, অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং থাকে। আমার বিশ্বাস তোমরা যখন একটি গাছকে চারা রোপণ করবে, গাছটা যখন বড় হবে, তোমরা এই ফিলিংটি তোমরাও পাবে, এবং ওই গাছের দিকে তাকিয়ে তুমি অনেক কিছু ভাবতে পারবে, অনেক পরিকল্পনা করতে পারবে। আমি করি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা সিক্রেট কথা, আমি কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে অনেক পরিকল্পনা করি, অনেক কিছু চিন্তা করি আমি। এখন ছোট বন্ধুরা আসো, বক্তব্য অনেক হচ্ছে, আমি জানি তোমরা সেই সকালবেলা এসছো, এখন অনেকের ধৈর্যচ্যুতির ঘটনা ঘটেছে। এখন এই যে বাংলাদেশ, তোমরা অনেকেই স্লোগান দিয়েছো, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বইকি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না, কেন সবার আগে বাংলাদেশ, এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো, তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। কারণ তোমাদের মতন ভবিষ্যৎ, তোমাদের মতন ভবিষ্যৎ যেই দেশে থাকে সেই দেশকে এত টেনশন করতে না, সেই দেশকে এত চিন্তা করতে না, শুধু দরকার ডিসিপ্লিন। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, আমাদের সকলকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে। দেখো, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা বা টিভিতে দেখেছ, আমি নিজে অনেকবার বলেছি, তোমাদের আরেকটা, বিশেষ করে এখানে বিএনসিসি তোমরা যারা আছো, এর বাইরে অন্য তোমরা যারা আছো, তোমাদের সবার কাছে আমার আরেকটি হেল্প চাই আমি। সেই হেল্পটা হচ্ছে, দেখো আমরা যেই জায়গায় থাকি, আমরা যেই পরিবেশে থাকি, আমরা যখন বিদেশে দেখি, টিভিতে দেখি বা কোনো ডকুমেন্টে দেখি, আমরা দেখি যে অনেকগুলো প্রায় ভালো ভালো যেগুলো দেশ, ওই দেশগুলো কিন্তু খুব পরিষ্কার, রাস্তাঘাট সবকিছু, বাগান টাগান সবকিছু কিন্তু খুব পরিষ্কার। কিন্তু তোমরা, আমরা চলো যদি যাই বাইরের রাস্তাগুলোতে, যে আমাদের রাস্তাগুলো অনেক ময়লা, এটা বাইরে থেকে এসে কেউ ময়লা করছে না, আমরা তো নিজেরাই ময়লা করছি, তাই না? আমরা নিজেরাই ময়লা করছি। আমরা কি সবাই মিলে, সবাই মিলে কি আমরা পরিষ্কার রাখতে পারি না আমাদের দেশটাকে? সবাই মিলে কি আমরা আমাদের রাস্তাঘাট, বিভিন্ন পাবলিক প্লেস যেগুলো আছে, আমরা পরিষ্কার রাখতে পারি না? পারি? তোমরা কি এই হেল্পটা আমাকে করবে? হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করব। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়, তাকে আমরা লজ্জা দিব যে এই পাবলিক প্লেসে ময়লা ফেলতে হয় না, সেটা কাগজ হোক, খাবার দাবার হোক, যেটাই হোক, আমরা তাকে লজ্জা দিব যে এইখানে ময়লা ফেলে যায় না, ময়লা ফেলতে হয় না। আমরা সবাই মিলে, আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আমরা যদি চেষ্টাই না করি কেমন করে বাংলাদেশ সুন্দর হবে? কিন্তু চেষ্টা তো তোমাদেরকে করতে হবে। আমাদের কিন্তু মোটামুটি দিন শেষ হয়ে যাচ্ছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, দিন শেষ হয়ে যাচ্ছে, সময় এখন তোমাদের, সামনে ভবিষ্যৎ তোমাদের, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে। আমরা হয়তো চেষ্টা করতে পারি, শুরু করে দিয়ে যেতে পারি, কিন্তু এটাকে চালিয়ে নিতে হবে তোমাদের। কাজেই দেশটাকে যদি পরিষ্কার করতে হয়, আমরা যদি শুধু বলে থাকি সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, পৌরসভা পরিষ্কার করবে, দেখো তুমি যদি নিজের বাড়ির কথাও চিন্তা করো, তুমি যেই ঘরটাতে থাকো, ওই ঘরটাতে বাসার সবাই এসে যদি ময়লা করে, তুমি তাহলে কতবার পরিষ্কার করবে? তুমি কি প্রতিবার পরিষ্কার করতে পারবে? পারবে না। কিন্তু সবাই মিলে যদি পুরো ঘরে, সবগুলো ঘর যদি আমরা পরিষ্কার রাখি, তাহলে তো বাসাটা পরিষ্কার থাকছে, তাই না? ঠিক দেশটাও এরকম, দেশটা আমাদের যেহেতু সবার, আমাদের সবাইকে মিলে পরিষ্কার রাখতে হবে। আসো আমরা যদি পরিবেশটাকে ঠিক রাখি, আমরা যদি ঘরের মতন করে নিজের এলাকাটাকে পরিষ্কার রাখি, আমরা যদি নিজের ঘরের মতন আশেপাশে আমাদের বাসা বাড়িতে যেরকম মোটামুটি সুন্দর গাছ লাগানো থাকে, এইভাবে যদি আমরা গাছের সংখ্যা আরো বাড়াতে পারি তাহলে কি হবে, আমাদের পুরো পরিবেশটা ফ্রেশ হবে এবং সেই সুন্দর পরিবেশে তোমরা বসে আরো নতুন নতুন ইনোভেটিভ জিনিস তোমরা চিন্তা করতে পারবে, নতুন নতুন ইনোভেট করতে পারবে, তোমরা জিনিসপত্র তোমরা বাড়াতে পারবে এবং নতুন নতুন পরিকল্পনা করতে পারবে, যেটি তোমাদের উপকার হবে, যেটি দেশের উপকার হবে, যেটি দেশের মানুষের উপকার হবে। প্রিয় বন্ধুরা, আজকে এখানে যারা তোমরা এসছো, যারা জয়ী হয়েছো, যারা জয়ী হওনি, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাতে চাচ্ছি। একই সাথে যারা প্রাইজ পেয়েছো তো পেয়েছো, যারা প্রাইজ পাওনি, যারা এক থেকে দশের মধ্যে আসতে পারোনি, প্লিজ তোমরা কিন্তু হতাশ হবে না, প্লিজ তোমরা তোমাদের সেই উদ্যম কিন্তু ছেড়ে দিলে চলবে না, বসে গেলে চলবে না, তোমাদেরকে নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার উদ্যমী হতে হবে, নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার তৈরি হতে হবে। পারবে? হ্যাঁ পারবে, ভেরি গুড, ভেরি গুড। একই সাথে আজকে যারা শিক্ষক আপনারা এসছেন, আপনাদেরকে বিশেষ করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। দেখুন আপনারা শিক্ষক, আপনারা যদি এদেরকে, এই বাচ্চাগুলোকে আপনারা যদি ঠিকভাবে ডাইরেকশন দেন তাহলে কিন্তু দেশটা ঠিক ডাইরেকশনে যাবে। আপনারা কিন্তু মানুষ গড়ার কারিগর, আপনাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমি জানি এখানে পুরস্কার দেওয়ার সময় একজন শিক্ষক তার স্কুল বিল্ডিং এর কিছু সমস্যার কথা বলছিলেন। আমাদের অনেক সমস্যা আছে, আমরা কেউ বলছি না যে সমস্যা নেই, কিন্তু এই সমস্যাগুলো একদিনে যেমন আমরা সমাধান করতে পারবো না, আমাদেরকে পর্যায়ক্রমিক ভাবে সমাধান করতে হবে। কিন্তু এটাও ঠিক, একটা দেশে মানুষ অর্থাৎ যারা ভবিষ্যৎ, এদের যদি শিক্ষা থাকে, এদের যদি সঠিকভাবে মানবিকতা থাকে এবং এদের যদি দেশের প্রতি প্রেম থাকে, মূল্যবোধ থাকে, তাহলে এর চেয়ে আর বড় সম্পদ কোনটা হতে পারে না। এবং সেই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পদকে সঠিকভাবে দেশের জন্য ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। প্রিয় শিক্ষকবৃন্দ, আমি জানি বিভিন্ন জন আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, তারপরেও আসুন আমরা কম বেশি প্রত্যেকেই প্রত্যেকের অবস্থানে কিছু না কিছু সমস্যা কষ্টের মধ্যে আছে, সেই কষ্টের মধ্যে থেকেই আপনারা এতদূর নিয়ে এসেছেন। আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে সেই কষ্টটাও আমরা যেমন কিছুটা অনেকটাই হয়তো ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো, কিন্তু একই সাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার কাজও শুরু করতে পারবো। পরিশেষে আমি শিক্ষা মন্ত্রণালয় সহ এই সুন্দর অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যারা যারা কষ্ট করেছেন প্রত্যেকটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, এবং ফিউচার বাংলাদেশের একটি শক্তিশালী ফিউচার এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। পৃথিবীটাকে আমরা যেমনটা পেয়েছি তার চেয়ে আরেকটু সুন্দর করে রেখে যেতে চাই, এই হোক আমাদের প্রত্যয়। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে নির্ধারিত আসন গ্রহণ করবার জন্য। আমরা যেতে চাই আমাদের পরবর্তী পর্ব সাংস্কৃতিক পরিবেশনায়।
3: বন্ধুরা, ন্যাশনাল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখানে আজ উপস্থিত হয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব উদ্ভাবনী প্রকল্পগুলো অবলোকন করেছেন এবং যারা সৃজনশীল এসব উদ্ভাবনী প্রজেক্ট উদ্ভাবন করেছেন তাদের সঙ্গে তাদের মতামত যেমন শুনেছেন, তাদের আশা প্রত্যাশার কথা যেমন শুনেছেন, তাদের মতামত যেমন শুনেছেন, একই সঙ্গে তার যে নির্দেশনা, তার যে একটি স্বপ্ন, তার যে একটি ভিশন, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে এই শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতর করে গড়ে তুলবার যে চিন্তা চেতনা তার রয়েছে, সেটিও তিনি বলেছেন। এবং তিনি এই বিশেষ করে বিভিন্ন শিক্ষার্থীদের যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, যারা আগামী দিনের নাগরিক, যারা আগামী দিনের নেতৃত্ব দেবে বাংলাদেশকে, তাদেরকে যথাযথ যোগ্যতর করে গড়ে তুলবার যে প্রয়াস তিনি চালিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সেইরই একটি তারই একটি অংশ কিন্তু আজকের এই ইনোভেশন স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। এখানে তৃণমূল থেকে শুরু হওয়া মেধাবী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তির মধ্য দিয়ে উৎকর্ষতার বিভিন্ন স্বাক্ষর রেখে তারা তৃণমূল থেকে উঠে এসেছেন এবং তৃণমূল থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে উপজেলা থেকে জেলা পর্যায়ে এবং জেলা থেকে একেবারে জাতীয় পর্যায়ে এসছেন, এবং জাতীয় পর্যায়ে কিন্তু একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 100টি প্রকল্পের যেখানে স্থান পেয়েছে। এই 100টি প্রকল্পের মধ্যে স্থান পাওয়া যে প্রকল্পগুলো রয়েছে সেখানে 10টি বিভিন্ন গ্রুপে 10টি প্রতি গ্রুপকে কর্মকাণ্ডকে প্রকল্পকে আজকে পুরস্কৃত করা হলো, এবং প্রত্যেক পুরস্কারদাতারা যারা পুরস্কার পেয়েছেন শিক্ষার্থীদের বেলায় 20,000 টাকা এবং একটি সনদ, এবং শিক্ষক যারা তাদের সঙ্গে তাদের শিক্ষক যারা ছিলেন তারাও কিন্তু 30,000 টাকা এবং একটি করে সনদ পেলেন। এবং আজকের এই পাশাপাশি সুশিক্ষা মেধাবী শিক্ষক পুরস্কার প্রদান করা হলো আজকে, এবং একই সঙ্গে আরো একটি মহাযজ্ঞ কর্মসূচির সূচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আজকের অনুষ্ঠান থেকে দেশের 29,621টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন, এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে 18,960টি বিদ্যালয়, 1,446টি স্কুল অ্যান্ড কলেজ এবং 9,268টি মাদ্রাসা। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এটি সবুজ পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালন করেন এবং পরিবেশ সুরক্ষায় তার যে অঙ্গীকার সেটির কিন্তু পুনর্ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে বৃক্ষরোপণের মতো একটি সামাজিক আন্দোলনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন, এবং সেখানে আগামী 5 বছরে সরকার পরিচালনার দায়িত্ব পেলে 25,000 বৃক্ষরোপণ করার যে কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন, এবং সরকার নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেই তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে হাত দিয়েছেন। এবং সম্প্রতি আপনারা জানেন যে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কক্সবাজারের সাফারি পার্কে একটি বৃক্ষরোপণ করে এই কর্মসূচির সূচনা করেছেন। আর আজ বিভিন্ন শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেন প্রত্যেকে একটি করে, ন্যূনতম একটি করে বৃক্ষরোপণ করে, সেই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এবং এর মধ্য দিয়ে, বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি যে বিষয়টি আমাদের সামনে তুলে ধরতে চান আমাদের সামনে, সেটি হচ্ছে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা, অন্যদিকে হচ্ছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, এবং ফল, খাদ্য, শস্য, বৃক্ষ কেবলমাত্র আমাদেরকে খাদ্য দেয়, পরিবেশ সুরক্ষা করে না, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, বৃক্ষ আমাদেরকে সুশীতল বাতাস দেয়, বৃক্ষ আমাদের আসবাবপত্র ঘর বাড়ি নির্মাণের জন্য কাঠ দেয়। বলা যায় মানে একসময় বলাই হতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের সঙ্গে, কাঠের সঙ্গে আমাদের সম্পর্কটা একেবারে নিবিড়। এখানে শ্রোতা বন্ধুরা কিছুক্ষণের মধ্যে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের পরিবেশিত হবে এবং এটির প্রস্তুতি চলছে। আমরা দেখতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান দর্শক সাজে আসন গ্রহণ করেছেন, যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপন করবেন। আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য এখন মঞ্চে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের শিল্পীরা ইতিমধ্যে কিন্তু মঞ্চে অবস্থান নিয়েছেন এবং দর্শক সারিতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের বিভিন্ন বেশ কয়েকজন সদস্য, উপদেষ্টা বৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। তাছাড়া রয়েছেন জেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা। মূলত যে বিষয়টির মধ্য দিয়ে এই উদ্ভাবনী সৃজনী শক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালন করেছেন, সেটি হল কেবলমাত্র পুঁথিগত শিক্ষা দিয়ে নয়, বরং যা যা প্রয়োজন জীবন চলার পথে, একজন শিক্ষার্থী যেন সেইভাবেই নিজেকে গঠন করে একদিকে যেমন নিজের জীবনকে আলোকিত করতে পারে, জীবনকে আলোকিত করতে পারে এবং সমাজকে আলোকিত করতে পারে, রাষ্ট্রকে আলোকিত করতে পারে। আমরা এখন নিয়ে যাচ্ছি মঞ্চে, যেখানে পরিবেশিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: আজকের এই আয়োজন শুধু মঞ্জলি অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক ও শিক্ষার্থীদের কণ্ঠে আমরা উপভোগ করব সেই গান যার সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত নন্দিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসংখ্য স্মৃতি আর ইতিহাস। সুরের কিংবদন্তি শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গাওয়া, মনিরুজ্জামান মনিরের লেখায় এবং আলাউদ্দিন আলীর সুরের এই গান দেশপ্রেম আর দেশভক্তির এক অনন্য দলিল। এদেশের কৃষক, শ্রমিক, দেশ প্রহরার নির্ভীক সৈনিক, শিক্ষক, ডাক্তার, খেলোয়াড়, বিজ্ঞানী কিংবা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, নির্বিশেষে সবার প্রাণে এই গান প্রেরণা যোগায় সবার আগে বাংলাদেশকে ভালোবাসার। উপস্থিত শ্রুধি মণ্ডলী, পরিবেশিত হচ্ছে উদ্বোধনী সঙ্গীত, জনপ্রিয় দেশাত্মবোধক গান প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ।

0: ধন্যবাদ শিক্ষক এবং শিক্ষার্থীদের সুধীমণ্ডলী। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধুই বিদ্রোহী কবি নন, সমাজের একটি শ্রেণীর তিনি সকল কালের চিরমানবতার কবি। সৃষ্টির মহানন্দে তিনি যেমন বাজিয়ে চলেন বাঁশের বাঁশুরি, তেমনি অগ্নিবীণায় গেয়ে যান শিকল ভাঙার গান। আবার তার কণ্ঠে রচিত হয়েছিল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। উপস্থিত সুধীমণ্ডলী, এবার উপভোগ করি আমাদের শাহীন নতুন করির পদকজয়ী তানজিম বিন তাজ প্রত্যয়ের কণ্ঠে নজরুলের গান, এবং সেই সাথে থাকছে নৃত্যশিল্পীরা।
1: হ্যালো,

0: বন্ধুরা, মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ। এ প্রতিবাদে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এতক্ষণ অনুষ্ঠিত হল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এবং একই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের যে উদ্ভাবন, আজকের যে সৃজনশীলতা, আজকের যে চিন্তা চেতনা, আজকের যে উৎকর্ষতা তরুণদের মধ্যে দেখা গিয়েছে, সেটি যেন উত্তরোত্তর সমৃদ্ধ হয়ে আমাদের সমগ্র বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখতে পারে, এই প্রত্যাশা রেখে এবং শ্রোতা বন্ধুরা আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে আজকের সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিব। বিদায়ের আগে জানিয়ে যে আজকের অনুষ্ঠানের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, সার্বিক নির্দেশনায় এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় ন্যাশনাল লেভেল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
2: আলোচনা পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং এই পর্যায়ে বিলটি পুনরায় জনমত যাচাইয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না মাননীয় স্পিকার। অতএব মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক আনীত প্রস্তাবগুলি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।

0: যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, আই এম সরি, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জন্ম যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে অর্থ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব অর্থ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের দফা 2, 3, 4, 6, 8, 10, 11, 21, 22, 23, 35, 38, 33, 35, 38, 141, 155, 156, 157, 158, 164, 165, 166, 177, 178, 179, 164, 165, 178, 179, 180, 181, 182, 182, 182, 182, 183, 184, 184, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, 202, আজিজুল বারী খুলনা 4, এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী 4, আব্দুস সালাম আজাদ মুন্সিগঞ্জ 2, খন্দকার আবু আশফাক ঢাকা 1, মোহাম্মদ সেলিম ভূঁইয়া কুমিল্লা 2, মোহাম্মদ শামীম কাসার গাইবান্ধা 4, রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, শিরিন সুলতানা মহিলা আসন 2 এবং হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম 7। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনগুলো উত্থাপন ও এর পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এস কে আজিজুল বারী, আপনার সময় 4 মিনিট।
1: আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: 1 মিনিট মাননীয় সদস্য। এস কে আজিজুল বারী দফরি সংশোধনী মোট দিয়েছেন 9টি, 2, 3, 4, 6, 8, 10, 11, 21, 22 উপরে 9টির উপরে বক্তব্য দিয়েছেন আপনি, 5 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এস কে আজিজুল বারী সংসদ সদস্য 102 খুলনা 4। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026 দফা 2, 3, 4, 6, 8, 10, 11, 21 এবং 22 উপরে একটি করে মোট 9টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকারকে আমি অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সদয় সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্য এখানেই শেষ, ধন্যবাদ।
0: পরবর্তী বক্তা এবিএম মোশাররফ হোসেন, আপনি 5টি সংশোধনী দিয়েছেন দফা 21, 166, 167, 177 উপর, 2 মিনিটের মধ্যে আপনি উত্থাপন করুন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এবিএম মোশাররফ হোসেন, সংসদ সদস্য 114 পটুয়াখালী 4। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026 দফা 21, 166, 167 উপর মোট 5টি সংশোধনীয় প্রস্তাব করেছি। আমি সংশোধনীয় প্রস্তাবগুলো এ মহান সংসদে উত্থাপন করছি এবং আমার উত্থাপিত সংশোধনীয় প্রস্তাবগুলি পঠিত বলে গণ্য করার জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে বিনীত অনুরোধ করছি। সেই সাথে আমি আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

0: দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: এই সংশোধনী সমূহ গ্রহণ করা হোক, পঠিত বলে গ্রহণ করা হোক। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ 2, দফা 23-এর উপরে। আপনি 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন।
2: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুস সালাম আজাদ, সংসদ সদস্য 172, মুন্সিগঞ্জ 2। এই মহান সংসদে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 23-এর উপর 7টি সংশোধনীর প্রস্তাব করছি। 11, 12, 13, 14, 15, 16, 17 আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনার প্রতি অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনগুলো বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ। সংশোধনীয় সমূহ পঠিত বলে গণ্য করা হল। পরবর্তী বক্তা খন্দকার আবু আশফাক, ঢাকা 1। তিনি দফা 23, 26, 27, 28, 33, 35-এর উপরে মোট 6টি সংশোধনী দিয়েছেন। আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য উপস্থাপন করুন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি খন্দকার আবু আশফাক, সংসদ সদস্য 174, ঢাকা 1। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 23, 26, 27, 28, 33 এবং 35 এর উপর মোট 6টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হল। পরবর্তী বক্তা মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কুমিল্লা 2। আপনি দফা 38, 41, 42, 45, 48, 49-এর উপরে মোট 6টি সংশোধনী দিয়েছেন। অনুগ্রহ করে 2 মিনিটের মধ্যে বক্তব্য উপস্থাপন করুন।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ সেলিম ভুঁইয়া, সংসদ সদস্য 250, কুমিল্লা 2। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থবিল 2026-এর দফা 38, 41, 42, 45, 48 এবং 49-এর উপর মোট 6টি সংশোধনীর প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলি এ মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হল। পরবর্তী বক্তা মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। আপনি 4টি সংশোধনী দিয়েছেন, দফা 49, 50, 53 এবং 58-এর উপরে। আপনি 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য অনুস্থাপন করুন।
5: আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শামীম কায়সার, সংসদ সদস্য 32, গাইবান্ধা 4। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থবিল 2026-এর দফা 49, 50, 53, 58-এর উপর মোট 4টি সংশোধনী প্রস্তাব করেছি। সংশোধনীগুলো মহান সংসদে উত্থাপন করছি এবং আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রী সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, বাজেট 2026-27 কথা বলতে পারিনি, সম্ভব হলে 1 মিনিট বাড়িয়ে দেবেন। এটার সাথে সম্পৃক্ত জাস্ট এতটুকু বলতে চাই, অনেক গল্প গুজবের কথা এসেছে, আমরা একটা স্বপ্নের বাজেট, একটা স্বপ্নের কথা বলি, এটা শেষ করে দিই। মাননীয় স্পিকার, ঘুমের মধ্যে দেখছি রাজশাহীর বাগমারার ফকিরনি নদীর পাশে একজন বৃদ্ধ লোক মনের দুঃখে বিড়ি টানছেন। তা গিয়ে বললাম যে এত কষ্ট কিসের আপনার? বলল যে এই ফ্যাসিস্ট এবং ইন্টারিম একটা জিনিসই ভেজালমুক্ত রেখে গেল, এর মধ্যে দাম বাড়িয়ে দিলেন। তো যাই হোক, তো বললাম এটাই কি আপনার মূল দুঃখ? তো বলছে না, এটা আসলে মূল দুঃখ না, শুনতে পারলাম যে বিগত নির্বাচনে নাকি অনেকগুলো আসনে কোরআন হেরে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরাই এটার হেফাজতকারী। সে অবস্থায় কোরআন তো হাঁটতেই পারে না, মনের দুঃখে ফকির নিয়ে দুইটা ঝাঁপ দিয়ে উঠে দেখি ঝগড়ার চর। দম্পতি ঝগড়া করছেন, তা গিয়ে বললাম, মা কী নিয়ে এত ঝগড়া, সংসারে অনেক টানাপোড়ন, কী করি, নুন আনতে পান্তা ফুরায়। ফ্যামিলি কার্ড বের করে বললাম যে লাগবে নাকি, বলে রাখ তোর ফ্যামিলি, ইয়ে মানে না মানে হবে নাকি একটা ফ্যামিলি কার্ড? বললাম আলবত হবে, ইনশাল্লাহ হবে, এবং আপনাকে কোনো মার্কায় স্লোগান দিতে হবে না, আপনার শুধু পরিচয় লাগবে বাংলাদেশি এবং আপনি একজন পরিবারের প্রধান নারী। তো সেই অবস্থা থেকে ভদ্রলোক এসে পিঠ চাপড়ে দিচ্ছেন, পিঠ চাপড়ে বলছেন, তো উঠে দেখে যে আসলেই কেউ পিঠ চাপড়াচ্ছে, আসলে আমার প্রিয়তমা স্ত্রী মৌলভীবাজারের মেয়েটি আলতো করে পিঠ চাপড়ে বলছেন, আর ঘুমের মধ্যে বাজেট বক্তৃতা দিতে হবে না, আমার জন্য কি আছে বাজেটে তাই শুনি। তো বললাম অবশ্যই আছে, ওই যে প্রদেহ করের থেকে উৎসে কর অগ্রিম কর বেশি কাটাও, এটা ফেরত পাবেন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা রাশেদা বেগম হীরা, মহিলা আসন তিন। তিনি ছটি সংশোধনী দিয়েছেন, দফা 64, 70, 71, 72, 77, 82 উপরে। 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি রাশেদা বেগম হীরা, সংসদ সদস্য 303, মহিলা আসন 3। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থবিল 2026-এর দফা 64, 70, 71, 72, 77 এবং 82 উপর মোট 6টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলি এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলি পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ। সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা আলহাজ জসিমউদ্দিন আহমদ, তিনি দফা 65-এর উপর 1টি সংশোধনী দিয়েছেন। 1 মিনিটে উত্থাপন করুন।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জসিমউদ্দিন আহমদ, সংসদ সদস্য 291, চট্টগ্রাম 14। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থবিল 2026-এর দফা 65-এর উপর 1টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনীটি এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনীটি হল বিলের 65 দফার খ উপদফার তৃতীয় লাইনে অবস্থিত লবণ শব্দ ও কমার পরে আয়োডিন শব্দ ও কমা সন্নিবেশ করা হোক। আমার উত্থাপিত সংশোধনীটি প্রস্তাবটি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা রেহানা আক্তার রানু, মহিলা আসন 4। আপনি 5টি সংশোধনী দিয়েছেন, আপনি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি রেহানা আক্তার রানু, সংসদ সদস্য 304, মহিলা আসন 4। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থবিল 2026-এর দফা 87, 89, 95, 98 এবং 101-এর উপর মোট 5টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার আরও 1 মিনিট 18 সেকেন্ড আছে। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে ফেনীর দোষ টেক্সটাইল মিলটি বন্ধ রয়েছে। এই দোষ টেক্সটাইল মিলটি চালু করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফেনীর গুদাম কোয়াটা রেলগেটে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ওখানে অনেকে জীবন দিয়েছে। এই কারণে আমি সেই রেলগেটের পাশে একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, যখন সংশোধনের উপর বক্তব্য রাখবেন, কেবল যেগুলো আপনি নোটিশ দিয়েছেন সেগুলোর উপরে বক্তব্য রাখবেন, এর বাইরে কোনো দাবি জানাবার কোনো সুযোগ নেই। আপনার যেই সংশোধনী প্রস্তাব করেছেন সেগুলো পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা শিরিন সুলতানা, মহিলা আসন 2। আপনি পাঁচটি সংশোধনী দিয়েছেন, দু মিনিটে বক্তব্য পেশ করুন। ধন্যবাদ।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শিরিন সুলতানা, সংসদ সদস্য 302, মহিলা আসন 2। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 103, 106, 136, 138 এবং 139-এর উপর মোট পাঁচটি সংশোধনীর প্রস্তাব করেছি। আমি সংশোধনীর প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে বিনীত অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 7। আপনি 10টি সংশোধনী দিয়েছেন, দু মিনিটের মধ্যে বক্তব্য পেশ করুন। ধন্যবাদ।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি হুমাম কাদের চৌধুরী, সংসদ সদস্য 284, চট্টগ্রাম 7। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 140-এর উপরে দুটি এবং দফা 146, 147, 148, 151, 155, 156 এবং 157-র ও তফসিল 2-এর উপর একটি করে মোট 10টি সংশোধনী প্রস্তাব করছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এ মহা সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: হুমাম কাদের চৌধুরী কর্তৃক উত্থাপিত সংশোধনী প্রস্তাবসমূহ পঠিত বলে গণ্য করা হলো। এখন আমি মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এ সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনের প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যগণ, অর্থ বিল 2026 এর সংশোধনী তালিকা 2-এ যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনী সমূহ ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এ ক্রমিক নম্বর 1A-2 দফা ক্রমিক নম্বর 1A-2 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী সংশোধনী তালিকা নম্বর 2-এ ক্রমিক নম্বর 2-এ 3 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 3-এ 4 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 4A-6 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই এর সংশোধন এর ক্রমিক নম্বর পাঁচ পাঁচে আট দফার যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর দুইয়ের ক্রমিক নম্বর ছয়ে দশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর দুইয়ের ক্রমিক নম্বর সাতে এগারো দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর দুইয়ের ক্রমিক নম্বর আট নয় এবং একুশ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর দুইয়ের ক্রমিক দশ ও বাইশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য আবুল সালাম আজাদ ও খন্দকার আবু আশফাক বিলের সংশোধনিকা তালিকা নম্বর দুইয়ের ক্রমিক নম্বর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এবং তেইশ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা দুইয়ের ক্রমিক নম্বর উনিশ ও ছাব্বিশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা নম্বর দুইয়ের ক্রমিক নম্বর বিশ ও সাতাইশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা দুইয়ের ক্রমিক নম্বর একুশ এ এবং আটাইশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা নম্বর দুইয়ের ক্রমিক নম্বর বাইশ ও তেইশ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমি এই প্রস্তাবটি আবার পড়ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা নম্বর দুইয়ের ক্রমিক 22A 33 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা দুইয়ের ক্রমিক নম্বর 23A 35 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 24A 38 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 25A 41 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 26A 42 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 27A 45 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 28A 48 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য সেলিম ভুঁইয়া এবং মোহাম্মদ শামীম কাসার বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 29 ও 30A 49 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কাসার বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 31A 50 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ শামীম কায়সার বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 32A 53 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কাসার বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 33A 58 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর কমিক নম্বর 34A-64 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমদ বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 35A-65 দফা যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 36A-70 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যানট ভোট ফর দিস, নাইদার ইয়েস নর নো, কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম, তবে এইসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না অনুগ্রহ করে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক 37 এবং 71 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 38 এবং 72 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। এ প্রস্তাব, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। মাননীয় স্পিকার, সংসদের সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকায় 2-এর ক্রমিক নম্বর 39-77 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 40A-82 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি সংসদে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 41A-87 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক 42A-89 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2-43A-95 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2-44A-98 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি সংসদে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2-45A-101 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-46A-103 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-47A-106 দফা যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-48A-136 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-49A-148 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা 2-50A-149 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই দুঃখিত, আমি এই প্রস্তাবটি আবার পড়ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-50A-139 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা 2-51A-142 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-53A-146 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য উমাম কাদের চৌধুরী, বিলের সংশোধনী তালিকা নম্বর দুইয়ের ক্রমিক নম্বর 54A 147 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনী গ্রহসমূহ সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 550A 148 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক 56A 151 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 57A 155 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 58A 156 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 59A 157 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য এ বি এম মোশাররফ হোসেন, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 60A 166 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য এ বি এম মোশাররফ হোসেন, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 61A 162 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য এ বি এম মোশাররফ হোসেন, বিলের সংশোধনী তালিকা 2 ক্রমিক নম্বর 63A 177 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 64A 2 যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংশোধিত আকারে বিলের দফা 2, 3, 4, দফা 5, সংশোধিত আকারে দফা 6, দফা 7, সংশোধিত আকারে দফা 8, দফা নয়, সংশোধিতীয় আকারে দফা দশ এগারো, দফা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি, সংশোধিত আকারে দফা একুশ বাইশ তেইশ, দফা চব্বিশ পঁচিশ সংশোধিত আকারে ছাব্বিশ সাতাইশ আঠাইশ, দফা উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ উইদিন ব্র্যাকেট দফা তেত্রিশ, দফা চৌত্রিশ সংশোধিত আকারে দফা পঁয়ত্রিশ, দফা ছত্রিশ সাঁত্রিশ উইদিন ব্র্যাকেট সংশোধিত আকারে দফা আটত্রিশ, দফা উনচল্লিশ চল্লিশ সংশোধিত আকারে দফা একচল্লিশ বিয়াল্লিশ, দফা তেতাল্লিশ চৌচল্লিশ সংশোধিত আকারে দফা পাঁচচল্লিশ, দফা ছিচল্লিশ সাতচল্লিশ সংশোধিত আকারে দফা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ, দফা একান্ন বাহান্ন সংশোধিত আকারে দফা তিপ্পান্ন, দফা চুয়ান্ন পাঁচ পঞ্চাশ ছাপ্পান্ন সাতান্ন সংশোধিত আকারে দফা আটান্ন, দফা ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি সংশোধিত আকারে দফা চৌষট্টি পঁয়ষট্টি, দফা ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সংশোধিত আকারে সত্তর একাত্তর বাহাত্তর, দফা তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সংশোধিত আকারে দফা সাতাত্তর, দফা আটাত্তর উনআশি আশি একাশি সংশোধিত আকারে দফা বিরাশি, দফা তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সংশোধিত আকারে দফা সাতাশি, দফা অষ্টআশি সংশোধিত আকারে দফা উনানব্বই, দফা নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সংশোধিত আকারে দফা পঁচানব্বই, দফা ছিয়ানব্বই সাতানব্বই সংশোধিত আকারে দফা আটানব্বই, দফা নিরানব্বই একশো সংশোধিত আকারে দফা একশো এক, দফা একশো দুই সংশোধিত আকারে দফা একশো তিন, দফা একশো চার একশো পাঁচ সংশোধিত আকারে দফা একশো ছয়, দফা একশো সাত একশো আট একশো নয় একশো দশ একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো বিশ একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ একশো ত্রিশ একশো একত্রিশ একশো বত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ সংশোধিত আকারে একশো ছত্রিশ, দফা একশো সাঁত্রিশ সংশোধিত আকারে দফা একশো আটত্রিশ একশো উনচল্লিশ একশো চল্লিশ, দফা একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো চৌচল্লিশ একশো পাঁচচল্লিশ সংশোধিত আকারে দফা একশো ছিচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ, দফা একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ সংশোধিত আকারে একশো একপঞ্চাশ, দফা একশো বাহান্ন তেপ্পান্ন একশো তেপ্পান্ন একশো চুয়ান্ন সংশোধিত আকারে দফা একশো পাঁচপঞ্চাশ একশো ছাপ্পান্ন একশো সাতান্ন, দফা একশো আটান্ন একশো উনষাট একশো ষাট একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো ছিয়াত্তর একশো পঁয়ষট্টি সংশোধিত আকারে দফা একশো ছিষট্টি একশো সাতষট্টি, দফা একশো আটষট্টি একশো উনসত্তর একশো সত্তর একশো একাত্তর একশো বাহাত্তর একশো তেহাত্তর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর সংশোধিত আকারে দফা একশো সাতাত্তর এবং তফসিল এক ও সংশোধিত আকারে তফসিল দুই এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব ভোটে প্রদত্ত বিলের দফা ও তফসিল সমূহ এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের শিরোনাম দফা দফা এক ও প্রবর্তন এবং প্রস্তাবনা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের শিরোনাম দফা এক ও প্রবর্তন এবং প্রস্তাবনা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত বিলটি অর্থ বিল 2026 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো।

0: জি, জনাব সাধন চৌধুরী, মাইক দেন।
1: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় এলজিআরডির অত্যন্ত সজ্জন বিজ্ঞ আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, মাননীয় সংসদ সদস্য মন্ত্রী, উনি 300 ভিত্তিতে একটা বিবৃতি দিয়েছেন। উনি বলেছেন আমাদের সংসদ সদস্যদের জন্য সুখবর, সেই হিসাবে উনি আজকে একটি বরাদ্দ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের একটি বরাদ্দের কথা শুনিয়েছেন। আমরা সত্যিই খুশি হয়েছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যেই বিষয়টা 301-এর তত্ত্ব জানিবার জন্য, অর্থাৎ 5-এর বৈধতার প্রশ্ন বিশেষ অধিকার আমাদের জন্য বললেন, কিন্তু সরকারি দলের সদস্যদের কত বরাদ্দ দিয়েছেন সেটাও যদি বলতেন তাহলে আমরা সবাই অত্যন্ত উপকৃত হতাম। আমাদেরকে জানালে, সরকারি দলের যারা আছে এদের জানালেন না, এটা জানালে আমরা বেশি খুশি হতাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য, বিচিত্র এক প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। 300 বিধিতে বক্তব্য রাখার পর এটি নিয়ে কোনো আলোচনা সংসদে অ্যাকসেপ্টেবল না, সুতরাং পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। মাননীয় সদস্যবৃন্দ, বিল সম্পর্কে স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন এখন আমরা করতে যাচ্ছি। দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান পার্থকে কার্যপ্রণালী বিধির 211 এক উইদিন ব্র্যাকেট এক উপবিধি অনুযায়ী জুয়া প্রতিরোধ বিল 2006 সম্পর্কে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 226 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 23 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত জুয়া প্রতিরোধ বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। জুয়া প্রতিরোধ বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কীয় স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয় এবং বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন: আমি আন্দালিব রহমান 115 ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নয়শদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1, আখতার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটির পরীক্ষা কাজে রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি বিলটিতে কতিপয় করণিক ত্রুটি সংশোধনের জন্য সংসদ সচিবালয়কে নির্দেশনা প্রদান করেন। কমিটির মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1, বিলের দফা 36 এর উপদফা 2-এর ক্রমিক খ ও অনধিক 1 ব্র্যাকেট 1 সপ্তাহ পর্যাপ্ত শব্দগুলি সংখ্যা ও চিহ্ন সন্নিবেশ করার প্রস্তাব করেন। কমিটি অত্যন্ত প্রাণবন্ধ ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করেন এবং জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করার জন্য সুপারিশ করেছেন। আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় সদস্যবৃন্দ, জুয়া প্রতিরোধ বিল 2026 সম্পর্কে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্য আক্তার হোসেন, কি পয়েন্ট অফ অর্ডার?
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ আইন 2026 সামগ্রিকভাবে জুয়া প্রতিরোধের ব্যাপারে যে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, আমরাও এটাকে যুবকযোগী মনে করি যে অনলাইনে যে জুয়ার বিস্তার সেটা প্রতিরোধ করার জন্য আমাদের একটা আইন প্রয়োজন রয়েছে। কিন্তু এই আইনের কয়েকটি ধারার বিষয়ে আমাদের যখন স্থায়ী কমিটির মিটিং এ সদস্য হয়,
0: আপনি আমার কথা শুনেন, মাননীয় সদস্য, আপনি কি এই কমিটির সদস্য?
3: জি, এই কমিটির সদস্য।
0: তো যা কিছু বলার তো সংসদে কমিটি রুমেই বলবেন, এখানে সংসদে যখন বিলটি বিবেচনার জন্য আসবে তখন বক্তব্য রাখতে পারবেন, এখন এই পর্যায়ে বক্তব্য রাখার সুযোগ নাই।
3: এই কমিটির মিটিং যখন হয় তখন আমি কয়েকটি ধারার ব্যাপারে আপত্তির কথা জানিয়েছিলাম যেটা রিপোর্টে উল্লেখ করা হয় নাই, সে ব্যাপারেই আমি দাঁড়িয়েছি।
0: এটা এই আরো তো এটি তো সংসদে বিল পাশ করতে হবে, তখন আপনি দাঁড়িয়ে বলবেন যে আমি কমিটির সদস্য ছিলাম কিন্তু আমার মতামত গৃহীত হয় নাই বা কিছু? এই পর্যায়ে ডিবেট করার কোনো সুযোগ নেই, আপনি পরবর্তীকালে সুযোগ পাবেন, এখন অনুগ্রহ করে বসুন।
3: ধন্যবাদ।
0: মাননীয় সদস্যবৃন্দ, আমি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান কে কার্যপ্রণালী বিধি 211 এক উপবিধি অনুযায়ী সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সম্পর্কে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
2: আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটির স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 27 জুন 2026 খ্রিস্টাব্দে তারিখের বৈঠকে উত্থাপিত সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদকে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। কমিটির সভাপতি হিসেবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধের 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষা করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হচ্ছেন: এক, আমি আন্দালিব রহমান 115 ভোলা সদর ভোলা এক, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ এক, মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় এক, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1,

0: মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আলম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদীয় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে ও রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছে। আপনাকে ধন্যবাদ। মানুষ
1: মাননীয় সদস্যবৃন্দ, সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হল। আপনাদের সকলকে ধন্যবাদ।
2: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল।

এতক্ষণ আল্লাহ পাকিস্তানে হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচ বিশালী গান। প্রথমে দেশের গান গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবর্গ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, এখন দিনের কার্যসূচি অনুযায়ী 2026-27 অর্থবৎসরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিসমূহের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংবিধানের 89 অনুচ্ছেদের বিধান অনুযায়ী দায়যুক্ত ব্যয়, হুইচ ইজ চার্জড এক্সপেন্ডিচার, সংসদে আলোচিত হতে পারে, কিন্তু তা ভোটের আওতাভুক্ত নয়। 2026-2027 অর্থবৎসরের বাজেটে মোট 59টি মঞ্জুরি দাবি রয়েছে। ওইসব দাবির বিপরীতে 43 জন মাননীয় সদস্য মোট 1343টি ছাঁটাই প্রস্তাবে নোটিশ প্রদান করেছেন। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন যথাক্রমে সালাউদ্দিন গাজীপুর জি, মাননীয় অর্থমন্ত্রী।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 300 বিধিতে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা বাইসাইকেল যন্ত্রাংশের আমদানির উপর প্রস্তাবিত শুল্ক হার কমানোর একটা প্রস্তাব দিয়েছেন সংসদে। তো আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করেছি এবং পরবর্তীতে এর উপর বিস্তারিত জানাব। যেহেতু শুল্কের বিষয়টা ক্লোজ হয়ে গেছে, আমরা পরবর্তীতে এটার উপর একটা সিদ্ধান্ত দেব। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণের তালিকা পড়ে শোনাচ্ছি। জনাব সালাউদ্দিন আহমেদ গাজীপুর 4, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ শেরপুর 1, জনাব মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, জনাব মোহাম্মদ মজিবুর রহমান রাজশাহী 1, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, জনাব মোহাম্মদ আলী আসগর পাবনা 3, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ তাজউদ্দিন খান মেহেরপুর 1, জনাব মোহাম্মদ নাজমুল হুদা মেহেরপুর 2, সৈয়দ জয়নুল আবিদিন ঢাকা 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, শেখ মজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, সাবিকুন নাহার মহিলা আসন নম্বর 39, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 2, জনাব মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট 1, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা 6, জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন নম্বর 40, জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার রাজশাহী 4, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল খুলনা 2, জনাব আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী 2, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1, নুরুন্নিসা সিদ্দিকা মহিলা আসন নম্বর 37, জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম 1, জনাব মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, জনাব মাসুদ সাইদি পিরোজপুর 1, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার নীলফামারি 1, জনাব আক্তার হোসেন রংপুর 4, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ 1, জনাব মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, মাদিয়া মমতাজ মহিলা আসন নম্বর 44, জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1। মঞ্জুরি দাবিসমূহের উপর ভোট গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীকে একটি করে মঞ্জুরি দাবি উত্থাপনের আহ্বান জানানো হবে। মাননীয় মন্ত্রী কর্তৃক মঞ্জুরি দাবি উত্থাপনের পর দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত ওই সকল দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব প্রদানকারী নোটিশদাতা মাননীয় সদস্যগণ তাদের ছাঁটাই প্রস্তাব উত্থাপন পূর্বক বক্তব্য রাখবেন। ছাঁটাই প্রস্তাব প্রদানকারী নোটিশদাতা মাননীয় সদস্যগণের ছাঁটাই প্রস্তাব উত্থাপনের পর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী তার উত্থাপিত মঞ্জুরি দাবিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন। মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর বক্তব্যের পর প্রথমে ছাঁটাই প্রস্তাব ও পরে মঞ্জুরি দাবিটি ভোটে দেয়া হবে। অনুপস্থিত সদস্যদের পক্ষে কোনো ছাঁটাই প্রস্তাব অন্য কোনো মাননীয় সদস্য কর্তৃক উত্থাপনের কোনো সুযোগ নেই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত 59টি মঞ্জুরি দাবি সুষ্ঠুভাবে এবং যথাসময়ে নিষ্পন্নের জন্যে আমি আপনাদের সহযোগিতা বিনীতভাবে কামনা করছি। সময়ের দিকে লক্ষ্য রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে 6 অথবা 7টি মঞ্জুরি দাবি সম্পর্কে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা সম্ভব হতে পারে। আমি ইতিমধ্যে বিরোধী দলের নিকট হতে 36টি মন্ত্রণালয় বা বিভাগ সম্পর্কিত খাতে ছাঁটাই প্রস্তাব উত্থাপন ও আলোচনার জন্য তালিকা পেয়েছি। এই সকল খাতে আলোচনার জন্য তালিকা দেয়া হয়েছে, সেগুলো হল প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি নম্বর 2, মন্ত্রী পরিষদ বিভাগ দাবি নম্বর 3, জনপ্রশাসন মন্ত্রণালয় দাবি নম্বর 5, সরকারি কর্ম কমিশন সচিবালয় দাবি নম্বর 6, অর্থ বিভাগ দাবি নম্বর 7, বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় দাবি নম্বর 8, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ দাবি নম্বর 9, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দাবি নম্বর 10, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দাবি নম্বর 11, পরিকল্পনা বিভাগ দাবি নম্বর 12, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ দাবি নম্বর 13, বাণিজ্য মন্ত্রণালয় দাবি নম্বর 15, পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি নম্বর 16, আইন ও বিচার বিভাগ দাবি নম্বর 19, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি নম্বর 20, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দাবি নম্বর 22, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দাবি নম্বর 23, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দাবি নম্বর 24, স্বাস্থ্য সেবা বিভাগ দাবি নম্বর 25, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দাবি নম্বর 26, সমাজ কল্যাণ মন্ত্রণালয় দাবি নম্বর 27, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দাবি নম্বর 28, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দাবি নম্বর 29, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দাবি নম্বর 30, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দাবি নম্বর 31, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দাবি নম্বর 34, শিল্প মন্ত্রণালয় দাবি নম্বর 37, কৃষি মন্ত্রণালয় দাবি নম্বর 41, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দাবি নম্বর 43, ভূমি মন্ত্রণালয় দাবি নম্বর 44, পানি সম্পদ মন্ত্রণালয় দাবি নম্বর 45, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দাবি নম্বর 48, রেলপথ মন্ত্রণালয় দাবি নম্বর 49, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দাবি নম্বর 51, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দাবি নম্বর 52 এবং দুর্নীতি দমন কমিশন দাবি নম্বর 56। আমি বিরোধী দলের পাঠানো তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট দাবিসমূহে এগ্রিড সদস্যগণকে ছাঁটাই প্রস্তাবের উত্থাপনের আহ্বান জানাব। অন্যান্য দাবিসমূহ সরাসরি ভোটে নিষ্পন্ন করা হবে, আমি সেইভাবেই অগ্রসর হচ্ছি। প্রথমে দাবি নম্বর 1, জি মাননীয় সদস্য মিস্টার নাজিবুর রহমান।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদেরকে তো বলা হয়েছিল কাট মোশনের জন্য, ছাঁটাই প্রস্তাবের জন্য আজকে এবং কালকে দুই দিন বরাদ্দ। এখন আমরা তো সেই হিসাবে তালিকা আমাদের অনেকেই দিয়েছেন, যেভাবে বললেন প্রত্যেকটা মন্ত্রণালয়ের এগেনস্টেই আমাদের ছাঁটাই প্রস্তাব ছিল। আপনাদের টাইম কনস্ট্রেন্ট চিন্তা করে, সংসদের টাইম কনস্ট্রেন্ট চিন্তা করে আমরা সেই অনুপাতে আমাদের সংসদ সদস্যদের অধিকার, এটা ছাঁটাই প্রস্তাব বিরোধী দলের সংসদ সদস্যদের, সেটা আমরা কমিয়ে কনসিডার করে দিয়েছি। এরপরে মাত্র আপনারা যদি গিলিটিন দিয়ে আটটা করে দেন তাহলে তো আমাদের এখানে থাকার কোনো মানে নেই, আটটার শুনানি কি করবেন, আমরা চলে যাই, আপনারা এমনি পাশ করে ফেলেন।
0: মাননীয় সদস্য, আপনারা যেভাবে তালিকা দিয়েছেন সেভাবেই হবে, ইট ইজ মাই ইনস্ট্রাকশন, ডোন্ট ইউ ওয়ারি, ইউ আর ভেরি ওয়েলকাম। প্রথমে আমি দাবি নম্বর এক উত্থাপনের জন্য সংসদ কার্যে জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রস্তাব করছি যে জাতীয় সংসদ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 70 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাব মতো জাতীয় সংসদ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 70 লক্ষ টাকা মঞ্জুর করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর এক সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর দুই উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,845,67,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর দুইয়ের উপর 22 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে 2 জন মাননীয় সংসদ সদস্যকে ছাঁটাই প্রস্তাবের উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই জনাব মোহাম্মদ মজিবুর রহমান, রাজশাহী এক আসন থেকে নির্বাচিত। জনাব মজিবুর রহমান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
4: ম্যাডাম স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে মঞ্জুরি দাবি করা হয়েছে মাননীয় স্পিকার, এটা তো খরচ করা হয়েই গেছে। এই যে কথা বলা হচ্ছে যে এটা দেওয়া হোক, টাকা শেষ করে দেওয়ার পরে চাওয়া হচ্ছে দেওয়া হোক। ও আগামী অর্থ সরি, আমি তো সম্পূর্ণ
0: কোনো অসুবিধা নাই মাননীয় সদস্য।
4: মাননীয় স্পিকার, দরকারের জন্য প্রয়োজনের জন্য তো টাকা দিতেই হয়, এটা খুবই স্বাভাবিক। এখানে 2টা জিনিস দেখলে আমার মনে হয় খুব ভালো হবে। একটা হলো রাসূল সাল্লামের একটি হাদিস আছে যে তোমরা অর্থটা কোথা থেকে কামাই করেছো আর কিভাবে তোমরা খরচ করেছো, মানে টাকা মানে গ্রহণ করা এবং খরচ করাটা খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আগামী দিনে যেসব বাজেট আমরা পাশ করছি বা মঞ্জুরি আমরা দেব, এই খরচগুলো যাতে সঠিক পথে হয়, এখানে কোনো অপচয় না হয়, কোনো দুর্নীতি না হয়, এই জিনিসটা বিশেষভাবে খেয়াল করতে হবে মাননীয় স্পিকার। সেজন্য আমি কমানোর এই জন্যই বলতে চাচ্ছি যে টাকা বেশি থাকলে বেশি খরচ করে, একটু কম থাকলে কম খরচ করে। বাংলাদেশ যেহেতু ওই মানে যায় নাই এখনও, এই জন্য যত অপচয় কম হয় কম টাকা দিয়ে কাজ করা যায়, এটা বোধহয় বুদ্ধিসম্মত কাজ হবে। সেজন্য আমি আমার ছাঁটাই প্রস্তাব এই মহান সংসদে উত্থাপিত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ আপনাকে।
5: বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া দুই সদস্য। প্রস্তাব করিতেছি যে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 103 প্রধানমন্ত্রীর কার্যালয় শিরোমানাধীন 2 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবের সমর্থনে কয়েকটি কথা বলতে চাই। প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্র পরিচালনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশের নীতি নির্ধারণ, প্রশাসনিক সমন্বয় এবং উন্নয়ন কার্যক্রমে তদারকির ক্ষেত্রে এই কার্যালয়ের ভূমিকা অপরিসীম। কিন্তু দুঃখের বিষয়, বছরের পর বছর এই কার্যালয়ের বাজেট ও কার্যক্রমের পরিধি বৃদ্ধি পেলেও জনগণের প্রত্যাশিত সেবার মান ও জবাবদিহিতা সেই অনুপাতে বৃদ্ধি পায় নাই। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে ব্যয়ের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের গতি, ব্যয়ের স্বচ্ছতা ও ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। অনেক প্রকল্প সময়মতো শেষ হয় না, ব্যয় বেড়ে যায় এবং জনগণ কাঙ্ক্ষিত সুফল পায় না। মাননীয় স্পিকার, প্রশাসনিক ব্যয় আনুষাঙ্গিক খাতে বরাদ্দ বৃদ্ধির তুলনায় জনগণের প্রত্যক্ষ কল্যাণমূলক কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত অগ্রগতির পরিলক্ষিত হয় না। আমরা মনে করি ব্যয় বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা ও কার্যকারিতাও সমানভাবে নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, পরিশেষে আমি যেটা বলতে চাই, আমি এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে কিছুক্ষণ আগে একটি প্রস্তাব আমাদের একজন সদস্য বলেছিলেন, আমাদের মাননীয় এলজিআরডি মিনিস্টার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় এটা এখন আমাদের দেশের পুরো শাসন ব্যবস্থা, আমাদের উন্নয়ন, আমাদের যে সংগ্রাম আমরা শুরু করেছি সামনের দিকে এগিয়ে যাবার, সেই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং মাননীয় প্রধানমন্ত্রীর

0: 1,145,48,00,000 ও উন্নয়ন ব্যয় হচ্ছে 2,700,39,00,000 টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য মঞ্জুরি দাবিকৃত অর্থ যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। এই কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এই উন্নয়ন ব্যয়ের আওতায় যেসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে সেসব প্রকল্পে বিনিয়োগের ফলে কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরে প্রাপ্ত মজুরির মাধ্যমে নিয়মিত কাজের পাশাপাশি নিয়মিত নিম্নে বর্ণিত গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পন্ন করা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে TO&E হালনাগাদকরণ, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার ব্যবস্থাপনা অটোমেশন, যানবাহন ব্যবস্থাপনা অটোমেশনকরণ। 2, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কর্তৃক বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণের লক্ষ্যে দেশে ও বিদেশে B2B নেটওয়ার্কিং, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সকল প্রকার প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে নিবেদিত সেবা প্রদান, সকল IPA ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি সমন্বয়ে আমব্রেলা OSS চালুকরণ এবং IRMS ইনভেস্টার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে বিনিয়োগকারীদের ডাটাবেস প্রস্তুত ও বিডা নিবন্ধিত প্রকল্পের ই মনিটরিং বিজনেস ডেভেলপমেন্টের অধীনে রিলেশনশিপ ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগের কার্যক্রম নিশ্চিতকরণ ও বাস্তবায়ন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন এলাকায় স্থাপিত 7টি অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানায় পরিষেবা সুবিধা, বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তা, ভূমি উন্নয়ন ইত্যাদি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে বাস্তবায়ন। বেবজার আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত প্রযুক্তি আহরণের লক্ষ্যে ভৌত অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবন মান উন্নয়নের চলমান বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্টগ্রাম ব্যতীত শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন, জলবায়ু উদ্বাস্তু ও কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের কারণে ভূমিহীন হওয়া পরিবারসমূহকে পুনর্বাসনসহ জীবিকা নির্বাহের ব্যবস্থাকরণের লক্ষ্যে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প, কক্সবাজার শীর্ষক প্রকল্পের মাধ্যমে আবাসিক, অনাবাসিক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনা প্রণয়ন, কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো অনুমোদন, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান, বিধিমালা বিধানমালা প্রণয়ন ও সংশোধন, সরকারি কর্মকর্তাদের বিশেষায়িত PPP প্রশিক্ষণ প্রদান এবং সরকারি বেসরকারি অংশীদারত্বে উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে PPP আইন, বিধি ও প্রবৃত্তি প্রণয়ন এবং সুশাসন ও জনপ্রশাসনের দক্ষতা উন্নয়নে গবেষণা ও দেশে বিদেশে প্রশিক্ষণ ও অন্যান্য সমন্বয় কার্যক্রম পরিচালনা। মাননীয় স্পিকার, এই সব কারণে আমি এই অর্থ বরাদ্দ করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মজিবুর রহমান এবং জনাব মোহাম্মদ আব্দুল গফুর এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সাংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাব মতো প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,845,67,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এ প্রস্তাবের

0: পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর দুই মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর তিন উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে মন্ত্রিপরিষদ বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 105,49,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর তিনের উপর 19 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 3 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই জনাব মোহাম্মদ আলী আসগার, পাবনা 3। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, প্রস্তাব করিতেছি যে মন্ত্রিপরিষদ বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 104 মন্ত্রিপরিষদ বিভাগ শিরোনামাধীন 3 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মূল বিষয়টা হলো যে আমি 1টা টাকাও যদি না কমানো হয় তাহলে আর এইটা করারই বা কী দরকার ছিল। মাননীয় স্পিকার, তো আমি এ সম্পর্কে একটা কথা বলতে চাই। আমার ছাত্র জীবনে হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় একটা উপজেলার ঘটনা আমি দেখে পড়েছিলাম দৈনিক ইত্তেফাকের উপসম্পাদকীয় কলামে। এই কলামের আর্টিকেলের নামটা ছিল দিঘি চুরি। আমরা পড়েছিলাম পুকুর চুরি। পুকুর চুরি মানে বড় ধরনের চুরি, কিন্তু যেহেতু দিঘি চুরি, যার কারণে আমার একটু ওইটা পড়ার জন্য নিজেকে একটু কৌতূহল হলো। এখন পড়তে গিয়ে দেখি লেখক বলেছেন যে এটা আমার বাংলাদেশের ঘটনা, তবে যেহেতু বাংলাদেশের একটি উপজেলা, বাংলাদেশের মান যাবে, তাই আমি এই উপজেলার নামটা আমি বলবো না। তখন টিওনও অর্থাৎ থানা নির্বাহী অফিসার ছিলেন, তো যিনি আসলেন, আসার পরে তিনি ওখানে একটি খাল খননের জন্য অর্থাৎ পুকুর খননের জন্য একটা প্রস্তাব করলেন। সেখানে এই পুকুর খননের জন্য 100 মেট্রিক টন গম কাজের বিনিময়ে খাদ্য হিসাবে বরাদ্দ করা হয়, কাগজে কলমে পুকুরটা খনন দেখানো হয়। মাননীয় স্পিকার, এরপরে ওই টিওনো সাহেব অন্যত্র বদলি হন, এরপরে নতুন আরেকজন টিওনো সাহেব আসেন, এসে তিনি।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। বাগেরহাট 1 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ মশিউর রহমান খান। জনাব মশিউর রহমান খান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মশিউর রহমান খান, 95 বাগেরহাট 1, প্রস্তাব করিতেছি যে মন্ত্রিপরিষদ বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 104 মন্ত্রিপরিষদ বিভাগ শিরোনামাধীন 3 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যেহেতু আমরা যে বাজেট প্রণয়ন করেছি, এ বাজেট এদেশের জনগণের জন্যে, সেজন্যে পরিচালন ব্যয় এবং অপ্রাসঙ্গিক ব্যয় এ থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, তাহলে আমরা জনগণের কাছে আরও বেশি করে তাদের কাছে আমরা পৌঁছাতে পারব। সেই জন্যে আমি যে কোনো ধরনের অপব্যয় থেকে কৃশতা সাধনের উদ্দেশ্যেই আমার এই ছাঁটাই প্রস্তাব এই মহান সংসদে আমি এনেছি। আশা করি এ প্রস্তাব বিবেচ্য হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমরা ব্যক্তিগত জীবনে যেভাবে আমানতদারি পালন করি, এক্ষেত্রেও আমানতদারির অনুভূতি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে 100 টাকার কাজ আমরা 90 টাকাও করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মাননীয় স্পিকার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জি এম নজরুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4 প্রস্তাব করিতেছি যে নির্বাচন কমিশন সচিবালয় সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 106 নির্বাচন কমিশন সচিব। মানে স্পিকার, আমার তো নাম্বারটা বোধহয় ভুল হয়ে গেল নাকি, সরি। মানে স্পিকার, আমি প্রস্তাব করতেছি যে একে তো মন্ত্রী পরিষদ লেখা আছে দেখছি।
0: মাননীয় সদস্য, এটা 3 নম্বর দাবি, মন্ত্রী পরিষদ বিভাগ।
4: জি জি, ঠিক আছে। হিসাবের খাত 104 মন্ত্রী পরিষদ বিভাগ শিরোনামাধীন 3 নম্বর দাবি হ্রাস করে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি দাবি করেছেন 105 কোটি 49 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, একটা মন্ত্রী একটা মন্ত্রণালয় চালাতে গেলে টাকা অবশ্যই লাগে, এটা প্রয়োজন আছে। আমি মাননীয় মন্ত্রী স্পিকার সাহেব বলতে চাই যে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে উনি কাজ করছেন, জুলাই যোদ্ধাদের যে চিন্তা চেতনার আলোকে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং তাদের যে দাবি ছিল আমরা লক্ষ্য করেছি, গত স্বৈর শাসকের আমলে পুলিশ বাহিনী মুগ্ধ সাঈদ এবং হুদাকে তারাই হত্যা করেছে। মানুষ পক্ষ তাই নয়, সারা দেশের লক্ষ লক্ষ হাজার হাজার ব্যক্তিকে গুম খুনের শিকার করা হয়েছে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব জি এম নজরুল ইসলাম সাহেব প্রথমেই বলছেন আলহামদুলিল্লাহ মন্ত্রণালয় চালাতে গেলে অর্থ লাগে, ভালোই বলছেন। তারপরে মন্ত্রিপরিষদ বিভাগ মানে ক্যাবিনেট ডিভিশনের ব্যয় পরিচালনা অপারেটিং কস্ট এবং উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য এ সম্পর্কিত যে বক্তব্য উনি তা দেন নাই। উনি জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বিষয়ে বলেছেন। আমার মনে হয় আশা করি আপনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত মঞ্জুরি দাবি উত্থাপিত হলে একই কথা বলতে পারবেন। আর অন্য মাননীয় সদস্য যেটা বলেছেন এর মধ্যে কিছু আমি কন্ট্রাডিক্টরি কিছু পাইনি, তবে যেহেতু এটা নীতি অননুমোদন কাটমোশন আর কি ছাঁটাই প্রস্তাব, বিরোধী দলের সদস্যদের এটা প্রিভিলেজ, এই অনুসারে তারা কিছু বক্তব্য বলতে পারেন, সরকারের নীতি সম্পর্কিত সমালোচনা করতে পারেন, সেটা আমরা ইউ আর মোস্ট ওয়েলকাম। তো এইখানে মন্ত্রী পরিষদ বিভাগ হচ্ছে রাষ্ট্রের সকল মন্ত্রণালয়গুলোর একরকম রেগুলেটিং মিনিস্ট্রি, ক্যাবিনেট ডিভিশন, প্রধানমন্ত্রীর আওতাধীন থাকে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিব থাকে, টপ মোস্ট ব্যুরোক্রেট অফ দি কান্ট্রি। এইখানে রেভিনিউ এক্সপেন্ডিচার, অপারেটিং কস্ট এবং উন্নয়ন ব্যয় খুবই কম থাকে মন্ত্রণালয় হিসেবে। সেই হিসাবে 105 কোটি টাকা ১০৫ কোটি ৫৯ লক্ষ টাকা যে মঞ্জুরি দাবি, বিগত সময়ের মঞ্জুরি দাবির সাথে আপনি তুলনা করলে দেখবেন এখানে খুব বেশি মানে কম বেশি হয়নি, তো কমই হয়েছে। আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার যাতে কম হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইনস্ট্রাকশন আছে, উনি নিজেই সেটা ফলো করেন। হ্যাঁ, ক্যাবিনেট ডিভিশনে যারা চাকরি করছে তারা এখন আগের মতো উন্নত খাদ্য খেতে পারে না।
0: ১৫০ টাকা
1: নামিয়ে এনেছেন, তো এখানে যথেষ্ট কৃচ্ছতা সাধন করা হয়েছে। বরং তারা কাট মোশনের জায়গায় যদি মিতব্যয়ী বিল মানে মোশন করতেন এবং প্রতীকী ছাটাই করতেন তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। হ্যাঁ, বিদেশ যাত্রা কর্মকর্তাদের এবং নিজের ক্ষেত্রে শত শত সফর সঙ্গে নিয়ে যে আগে বিদেশ যাত্রা হতো সেটা মাননীয় প্রধানমন্ত্রী ব্র্যাক করে দিয়েছেন। শুধু নেসেসারি ২০-২৫ জন যে সফর সঙ্গী, ব্যুরোক্রেটস, সিকিউরিটি পার্সোনাল সহ প্রেস উইং সহ, যেগুলো না হলে নয় সেইটুকুতেই বরাদ্দ। এবং তিনি একসাথে দুটো দেশ সফর করার সময় আপনারা দেখছেন মালয়েশিয়া পর্যন্ত যারা সম্পর্কতে ছিল তারা মালয়েশিয়াতে গেছে একদিন আগে, একদিন পরে ফেরত, তারা আর চায়না যায়নি একই ট্যুরে। যারা চায়নার সাথে সম্পর্কিত তারা তারপরে গিয়েছে। এইভাবে কিচ্ছতা সাধনের মাধ্যমে এই ক্যাবিনেট ডিভিশনের ব্যয় নির্বাহিত হচ্ছে। তো সুতরাং মাননীয় স্পিকার, যে মঞ্জুরি দাবিটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উত্থাপন করেছি সেটা মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি এই মহান সংসদে। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় আমি দুঃখিত, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার, জনাব মোহাম্মদ মশিউর রহমান খান এবং জি এম নজরুল ইসলাম এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এর প্রস্তাব মতো মন্ত্রিপরিষদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ১৫০ কোটি ৪৯ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। আমি দুঃখিত, টাকার অঙ্ক আসলে কম টাকায় চলে অভ্যস্ত, তো এখানে বেশি কম টাকা চলে আসছে। অনধিক ১০০, বেশি বলে ফেলছি, আমি দুঃখিত, আবার বলি তাহলে। রাষ্ট্রপতিকে আমি আবার প্রথম থেকে বলি, ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো মন্ত্রিপরিষদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ১০৫ কোটি ৪৯ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর ৩ মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর ৪ উত্থাপনের জন্য সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত। প্রস্তাব করছি যে নির্বাচন কমিশন সচিবালয়ে আগামী খাতে ২০২৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহন কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ৭৫৭ কোটি ৪৫ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ। নমস্কার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাব মতো নির্বাচন কমিশন সচিবালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 757,45,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 4 সংসদে গৃহীত হল। এখন আমি দাবি নম্বর 5 উত্থাপনের জন্য মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে 2027 সালের 30শে জুন তারিখে সমাপ্য অর্থবছরের জন্য প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,66,69,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। দাবি নম্বর 5-এর উপর 30 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই মেহেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান। জনাব তাজ উদ্দিন খান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় প্রশাসনের মূল স্তম্ভ। এটি রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, সরকারি কর্মচারীদের নিয়োগ ও পদায়ন, মানব সম্পদ উন্নয়ন এবং দক্ষ জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। সারা দেশে ব্যাপক কাজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। দক্ষ ও জবাবদিহিমূলক সরকারি কাজ নিশ্চিত করে থাকে, এর উপরে আমি জাস্ট কয়েকটি কথা বলব। মাননীয় স্পিকার, অবকাঠামোর ক্ষেত্রে জনপ্রশাসনের যে সমস্ত কর্মকর্তা নিয়োগ আছে সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মোগল সম্রাটের আমলে যে সমস্ত ঘর বাড়ি ছিল রক্ষণ।
0: মাননীয় সদস্য, আগে প্রস্তাবটা করুন, তারপরে স্টেটমেন্টে যান, যেহেতু সময়ের একটা বাধ্যবাধকতা আছে।
7: মাননীয় স্পিকার, এখান থেকে আমি যে বরাদ্দ দেওয়া হচ্ছে তাতে কাট করার জন্য আমি দাবি করেছি। মাননীয় স্পিকার, কেন করেছি তার কারণ হচ্ছে,
0: মাননীয় সদস্য আপনার প্রস্তাবটা স্পেসিফিক্যালি করেন সংসদের রীতি অনুযায়ী।
7: জি জি,
0: আমি হেল্প করতে পারি যদি মনে করেন।
7: জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাব খাতা 107 জনপ্রশাসন মন্ত্রণালয় শিরোনামাধীন 5 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক আমার প্রস্তাব। মাননীয় স্পিকার, কেন করা হোক তার উপরে কয়েকটি কথা। মাননীয় স্পিকার, আমরা আগের যে অবকাঠামোগুলো দেখছি সে অবকাঠামোগুলো এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু বর্তমানে আমরা বিগত সরকারের সময় দেখেছি যে রডের বদলে বাঁশ দিয়ে এবং ফাঁকি ঝুঁকি দিয়ে তৈরি করার কারণে আমাদের বর্তমান সময়তে অবকাঠামোগুলো দাঁড়িয়ে থাকছে না। কিন্তু যে সমস্ত,
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মেহেরপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজমুল হুদা। জনাব মোহাম্মদ নাজমুল হুদা নেই। আমি এখন জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এবং আপনাকে এবং আপনার মাধ্যমে ছাঁটাই প্রস্তাব উপস্থাপনকারী মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকারের নীতি ও পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করার অন্যতম চালিকা শক্তি হল দেশের জনপ্রশাসন। মেধাভিত্তিক নিয়োগ এবং যোগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে একটি দক্ষ ও সেবামুখী জন জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলাই হল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। মাননীয় স্পিকার, সততা, দক্ষতা ও মেধার ভিত্তিতে সকল নিয়োগ, পদোন্নতি ও পদায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। একটি সৎ, দক্ষ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সে লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে। একটি দক্ষ, নিরপেক্ষ এবং জনবান্ধব দুর্নীতিমুক্ত সিভিল সার্ভিস ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তাহার 2026-এর প্রতিশ্রুতিসমূহ পূরণে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাচনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনপ্রশাসনের এই সকল দপ্তরের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম ও নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এর ফলে জনপ্রশাসনের কর্মকাণ্ডে গতি ফিরে এসেছে। মাননীয় স্পিকার, দক্ষ মানব সম্পদ তৈরি ও জনপ্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারের নির্বাচনী ইস্তাহার 2026 বাস্তবায়ন ও মেরিটোক্রেসির বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম পরিচালনা, সরকারি কর্মচারী উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মচারী হাসপাতাল নির্মাণ, কর্মচারী কল্যাণ বোর্ডের নিজস্ব ভবন নির্মাণ, কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণের জন্য জেলা পর্যায়ে ডরমেটরি ও আবাসিক ভবন নির্মাণ, 19টি জেলাতে নতুন সার্কিট হাউস নির্মাণ এবং প্রয়োজনীয় নতুন দাপ্তরিক অবকাঠ নির্মাণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য পরিচালনা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে প্রস্তাবিত 5,066.69 কোটি টাকা বরাদ্দ প্রয়োজন, যার মধ্যে পরিচালনা ব্যয় 4,584.70 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় 481.99 কোটি টাকা। এ বরাদ্দ কমানো হলে জনপ্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিপূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই মাননীয় সদস্যের ছাঁটাই প্রস্তাব গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং এই মঞ্জুরি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান এর ছাঁটাই প্রস্তাব গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারির প্রস্তাব মতো জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 5,066.69 কোটি টাকা মঞ্জুর করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আওয়াজ কম বোঝা গেছে, টায়ার সবাই, আওয়াজ কম, আমরা তাড়াতাড়ি শেষ করবো, ডোন্ট ওয়ারি। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 5 মহান সংসদে গৃহীত হল। আমি এখন দাবি নম্বর 6 উত্থাপনের জন্য সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে 2007 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনেও সাকল্য উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মাননীয় রাষ্ট্রপতিকে অনধিক 31.50 কোটি টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। দাবি নম্বর 6-এর উপর 19 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 3 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই চুয়াডাঙ্গা দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন। জনাব মোহাম্মদ রুহুল আমিন, সময় 2 মিনিট। ধন্যবাদ।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুহুল আমিন, আসন সংখ্যা 80, চুয়াডাঙ্গা 2। প্রস্তাব করিতেছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 108 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন শিরোনামাধীন 6 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশে রাজনীতিবিদরা সরকারি সাধারণ মানুষের সাথে একটা কানেক্ট হয়ে থাকেন, সুতরাং তারা অপরাধ করুক আর যাই করুক দিন শেষে জনগণের সামনে যায়। আমরা দেখেছি সরকারি দপ্তরগুলোয় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় যাদেরকে দুর্নীতির দায়ে শাস্তি দেওয়া হয়েছিল, বর্তমান 12 তারিখে নির্বাচনের পর যেই সরকার এসেছে, এখনও আমরা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই শাস্তির আওতায় আনতে দেখিনি। আমরা শাস্তি দেওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করি না, গুরুত্বপূর্ণ মনে করি দুর্নীতিটা যেন না হয় সেদিকে। মাননীয় স্পিকার, যদি দুর্নীতি চলতে থাকে তাহলে বাজেট কিংবা উন্নয়ন কোনোটাই টেকসই হবে না। এ কারণে যারা খোলস বদলায়, যারা কাক হয়ে কোকিলের ঘরে ডিম পাড়ে, যারা এক সময় অন্য স্লোগান দেয় এখন অন্য স্লোগান দেয়, তাদের চিহ্নিত করে একটি স্থিতি পরিবেশ নিয়ে আসার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কাজ করার উদাত্ত আহ্বান রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ সাইদি, নেই। কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি দাবি নম্বর ছাড়াই প্রস্তাব মাননীয় জনাব প্রশাসনমন্ত্রী বরাবর প্রস্তাব করেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের খাতে 2027 সালে 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালনা ব্যয় উন্নয়ন ব্যয় অনধিক 1 টাকা থেকে 1 টাকা কমানোর জন্য প্রস্তাব করেছি।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে ছাঁটাই প্রস্তাব উপস্থাপনকারী মাননীয় সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরূপ সংস্থাসমূহের মতো প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্ম কমিশন দেশব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে। সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা করার পাশাপাশি কমিশন প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও তাতে নিয়োগ পদ্ধতি, নিয়োগের পদ্ধতি সম্পর্কে বিষয়াদি, প্রজাতন্ত্রের কর্মী নিয়োগদান, পদোন্নতি এবং প্রজাতন্ত্রের কর্মের অবসর ভাতার অধিকার সহ শৃঙ্খলামূলক বিষয়াদি সম্পর্কে প্রযোজ্য ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করে থাকেন। এছাড়াও ক্যাডার পদে চাকরিরত কর্মকর্তাদের বিভাগীয় ও সিনিয়র স্কেলে পদোন্নতির জন্য পরীক্ষা গ্রহণ করে থাকেন। বর্তমানে বাংলাদেশে সরকারি কর্ম কমিশন সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় প্রশ্নপত্র মুদ্রণ করে বিশেষ বিশেষ পরীক্ষা সহ নন ক্যাডার পদের পরীক্ষাসমূহ সফলতার সাথে গ্রহণ করছে। প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তন পূর্বক মান উন্নয়ন, প্রবেশপত্র পরীক্ষার হল সহ তথ্যাদি প্রদান করায় পরীক্ষার্থীর সহযোগিতা প্রদান, স্বল্প প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন, সার্কুলার পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নের প্রেক্ষিতে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশসহ এক বছরে একাধিক বিসিএস পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ কর্মকমিশন আগামী 2026-27 অর্থবছরের পরিচালনা উন্নয়ন ব্যয় বাবদ জাতীয় সংসদে ভোটের জন্য 31,50,00,000 টাকা উন্নয়ন বরাদ্দ মঞ্জুরির জন্য প্রস্তাব করছি, এবং সেই সাথে যেহেতু এটি সাংবিধানিক সংস্থা, এখানকার যে পরিচালন ব্যয় যেটি আছে, পরিচালন ব্যয়ের জন্য ভোটের প্রয়োজন পড়বে না। টোটাল ব্যয় হবে 131,49,00,000 টাকা, এর মধ্যে পরিচালনা ব্যয় 106,99,00,000 টাকা, এবং মূলধন বাবদ ব্যয় হচ্ছে 24,83,40,000 টাকা। উন্নয়ন প্রকল্পের ব্যয় 31,50,00,000 টাকা। আমি 31,50,00,000 টাকা মঞ্জুরির জন্য অনুরোধ করছি, এবং যে ছাঁটাই প্রস্তাব যেটি নিয়ে আসা হচ্ছে, ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব নয়, এবং কর্মকমিশনের যে কার্যক্রম পরিচালনার জন্য এই টাকার প্রয়োজন, এমন টাকা মঞ্জুরির জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং শেখ মুজিবুর রহমান ইকবাল এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারীর প্রস্তাব মতো বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 31,50,00,000 টাকা মঞ্জুর করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 6 মহান সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্য, কোনো এইগুলোর মধ্যে ছাঁটাই প্রস্তাবের মধ্যে কোনো ডিসঅর্ডার দেখছি না। আচ্ছা বসেন, বসেন মাননীয় সদস্য। কি মাননীয় সদস্য একটু বসেন, আমরা অনেকগুলা বিষয় আছে, আমরা আসবো অ্যাড্রেস করব, একটু দয়া করে বসেন, ছোট বড়র মধ্যেই আছি আমরা, বসেন দয়া করে একটু প্লিজ। ধন্যবাদ মাননীয় সদস্য, বসেন। জি জি জি মাননীয়, আমরা আমরা আসবো, একটু এটা শেষ করে নেই, ধন্যবাদ। আমি এখন দাবি নম্বর 7 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
11: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে অর্থ বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,18,847,95,74,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। দাবি নম্বর 7-এর উপর সর্বমোট 27 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য থেকে মাননীয় 2 জন সদস্যকে ছাঁটাই প্রস্তাবের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাব। প্রথমেই জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, আপনার সময় 2 মিনিট, ধন্যবাদ।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নীতি অননুমোদন ছাটাই প্রস্তাব উত্থাপন করছি। আমি মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ ৬ সংসদ সদস্য প্রস্তাব করছি যে অর্থ বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে। হিসাবের খাত ১০৯ অর্থ বিভাগ শিরোনামাধীন ৭ নং দাবি হ্রাস করিয়া ১ টাকা করা হোক। মাননীয় স্পিকার, এটা প্রস্তাব করি আর যাই করি, আসলে স্বাভাবিকভাবেই মাঝে মাঝে সরকারি দলের হা শব্দে আমরা না হয়ে যাই, আবার মাঝে মাঝে ওনাদের না শব্দে আমরা হা করে তাকিয়ে থাকি, এছাড়া আসলে আমাদের করার কিছু থাকে না মাননীয় স্পিকার। তারপরেও আমি বলি মাননীয় স্পিকার, ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট, এখানে ৬৬% হচ্ছে পরিচালন ব্যয় এবং ৩৪% হচ্ছে উন্নয়ন ব্যয়। নিঃসন্দেহে এটা ভারসাম্যহীন এবং এটা হওয়ার কথা ছিল বিপরীতমুখী, অর্থাৎ ৬৬% যদি আসলে এটা কি বলে উন্নয়ন ব্যয় হইতো আর ৩৪% যদি পরিচালন ব্যয় হইতো তাহলে এটা ঠিক হইতো। মাননীয় স্পিকার, পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে এটা বিজ্ঞজনেরা বলেন যে বাংলাদেশের প্রশাসন হচ্ছে মাথা ভারী প্রশাসন, এই মাথা ভারী প্রশাসনকে যদি আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় অন্যান্য দেশের মতো আমরা যদি পরিচালনা করতে পারতাম তাহলে পরিচালন ব্যয় অবশ্যই কমানো সম্ভব হইতো। মাননীয় স্পিকার, আমরা তারপরেও যদিও হা না হয়ে যাব, তারপরেও আমি এই দাবি উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুস সত্তার। জনাব মোহাম্মদ আব্দুস সত্তার, আপনার সময় ২ মিনিট। ধন্যবাদ।
13: জি মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুস সত্তার, নীলফামারী ১ সদস্য, প্রস্তাব করছি যে অর্থ বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত ১০৯ অর্থ বিভাগ শিরোনামাধীন ৭ নম্বর দাবি হ্রাস করিয়া ১ টাকা করা হোক। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমরা বিরোধী দলীয় মাননীয় সদস্যগণ যেভাবেই কথা বলি না কেন, আমরা মনে করি দেশের ও জাতীয় স্বার্থে বিরোধী দল কথা বলছেন, কিন্তু দুঃখজনক হলে সত্য মাঝে মধ্যে আমাদেরকে বিরূপ মন্তব্য করা হয়। আমি আপনার মাধ্যমে আজকের কয়েকটা দুর্বলতার দিক তুলে ধরতে চাই। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চ, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চ হলে তা অর্জনের বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে সমস্যা রয়েছে এবং প্রশ্ন রয়েছে। ঋণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়, বাজেট ঘাটতি পূরণে দেশীয় ও বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সীমিত কার্যকারিতা, সেখানে বরাদ্দ পদক্ষেপ থাকলেও তা কতটা কার্যকর হবে, অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা জবাবদিহিতার অভাব থাকলে যথাযথভাবে এই অর্থ বিল কার্যকর হবে না। আমার আগে মাননীয় একজন সদস্য বলেছেন ৬৬% পরিচালনা বিল এবং উন্নয়ন খাতে ব্যয় করার কথা বলা হয়েছে ৩৪%। সুতরাং আমরা মনে করি দেশকে আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে নিতে হলে পরিচালন বিল কমাতে হবে এবং
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
11: আপনাকে ধন্যবাদ। যে সকল মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থ বিভাগের অনুকূলে ২০২৬-২৭ অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২,১৮,৮৪৭,৯৫,৭৪ টাকা। মাননীয় স্পিকার, অর্থ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত জ্বালানি, বিদ্যুৎ, কৃষি ও খাদ্যপণ্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভর্তুকি এবং রপ্তানিও রেমিটেন্স প্রণোদনা আসে সেটাও এখান থেকে আসবে। তাছাড়াও অবসর ভাতা ব্যবস্থাপনা কার্যক্রম খাতে ব্যয় নির্বাহ আরেকটি গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত। প্রশাসনিক ব্যয় বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য অর্থ বিভাগের অনুকূলে এ বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণেই মাননীয় সংসদ সদস্যগণের আনীত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান এবং জনাব মোহাম্মদ আব্দুস সাত্তারের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো অর্থ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,18,847,95,74,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 7 মহান সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, মঞ্জুরি দাবির উপর, ভোট গ্রহণ ও ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। আগামীকাল দাবি নম্বর 8 হতে পুনরায় মঞ্জুরি দাবির উপর, ভোট গ্রহণ ও ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে সংসদের বৈঠক আগামীকাল। সবাই তো উঠে পড়তেছে, কেউ শুনবে না তো, কালকে বলেন। আচ্ছা ঠিক আছে, এক মিনিট।
14: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এত সুন্দর করে পার্লামেন্টে আপনি ছাঁটাই প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, আসলে সত্যিই প্রশংসার দাবিদার। তবে মাননীয় স্পিকার, একটা বিষয়, হ্যাঁ আর ব্যাপারে যদি একটা মেশিন আপনি সেট করে দিতে পারেন, আওয়াজটা কার বড় আর আওয়াজটা কার ছোট, তাহলেই বোঝা যেত হ্যাঁ আর কি অবস্থা। তাই আপনার কাছে আমি দাবি করব, আমরা যদিও বা আওয়াজ আপনি রসিকতা করে বলেছেন আমাদের আওয়াজ ছোট হয়েছে, আপনি যদি বড় করে বলতে বলেন আর সাথে সাথে যদি বলেন আওয়াজ বড় হলে সংখ্যায় যা হবে হোক আমরা অবশ্যই আওয়াজ বড় হলেই পাস করব, এটা যদি বলেন তাহলে আওয়াজ কেটা হয় এটা একটু পরীক্ষা করে দেখবেন আগামীকাল মাননীয় স্পিকার। থ্যাংক ইউ ভেরি মাচ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 30 জুন 2026 তারিখ 16 আষাঢ় 1433 রোজ মঙ্গলবার সকাল 11 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
15: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
16: আর একটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
17: আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মহাপরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত 3 মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 2026-27 সালে প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, আগে বেশ কিছু ভ্যানিটি প্রজেক্ট বা আত্মম্ভরী প্রকল্প গ্রহণ করার মাধ্যমে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই সংকটের মুখে তার সরকার দেশের সকল শ্রেণী পেশার মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই বাজেট প্রণয়ন করেছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাধা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব দেন।
16: ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3 লাখ 75 প্রস্তাব করেছে 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি।
17: ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পার্বত্য 3 জেলায় তাদের পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের বেতনভোগী আয়কেও করমুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ মাদারীপুর জেলা 4টি শিক্ষা প্রতিষ্ঠানের 45 জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে এলে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি রাজধানী শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতিবছর বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
18: দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 88,000-এর বেশি গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,
19: থাকলো প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে, সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোন খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য নয় দয়া করে সেখানে একটি গাছ লাগাবে, ঠিক আছে।
18: এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দিতে শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান।
19: শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখানে আজকে থেকে আমাদের যাদের অভিজ্ঞতা, আজকে থেকে 40-45 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন ছোট ছিলাম, এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো, 7 দিন 10 দিন ধরে বৃষ্টি হতো, কিন্তু এখন কিন্তু সেই বৃষ্টিটা হচ্ছে না।
18: শুধু আজকের দিন নয়, প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে গাছ রোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের গাছ রোপণে উৎসাহ দিতে হবে, স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে পরিবেশ তত ঠান্ডা হবে।
19: আজকে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমরা যদি প্রতি বছর সারা জীবন যতদিন বাঁচবে তোমরা, আমি চাই তোমাদেরকে একটা অনুরোধ করব, একটা উপদেশ দিব, প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে, এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে এটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে। আজকের দিনটাতেই শুধু আমরা গাছ লাগিয়ে দিনটিকে আমরা শেষ না করে দিই, আমরা চেষ্টা করি প্রতি বর্ষা মৌসুমে মিনিমাম একটা করে আমরা গাছ রোপণ করব।
18: প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। সে সময় দেশ থেকে প্রায় 1 লাখের মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন তিনি। এখন গাছগুলোকে সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, জিয়া ট্রি নামে ডাকে বলেও জানান প্রধানমন্ত্রী। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
17: এর আগে প্রধানমন্ত্রী বিএনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় অধিক সংখ্যক তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সরকার। তিনি বলেন, বিএনসিসিকে যুগোপযোগী ও শক্তিশালী করতে সরকার আরও বেশি বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা করবে, যাতে এই বাহিনী আরও অবদান রাখতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান হৃদয়ে ধারণ করে জীবন শৃঙ্খলা মেনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ এবং বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই পরিবর্তনের অগ্রদূত, তাই নতুন প্রজন্ম এগিয়ে গেলে মূলত বাংলাদেশই এগিয়ে যাবে।
20: বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমরা চাই আমাদের কোন একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান। যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে।
17: প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, মানবিক ও সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে তার সরকার পাঠ্যক্রমে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে। তারেক রহমান জানান, শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষ করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা শিক্ষা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভোকেশনাল শিক্ষা প্রবর্তন করতে যাচ্ছে। এর আগে তিনি সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগে ফাবেলা আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
21: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
22: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাস্তবসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশুশ্রম নির্মূল করতে হবে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী জানান, প্রত্যেককে শিশুশ্রম নির্মূলের কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়। তিনি আজ রাজধানীর ব্র্যাক সেন্টার আয়োজিত জিও এনজিও কোলাবোরেশন ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 90 বছর। এবারে শুনুন মুস্তফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
23: তুলির আঁচড়ে যিনি ক্যানভাসে প্রাণদান করেন আর এক টুকরো প্রাণহীন পুতুলে ফুটিয়ে তোলেন জীবনের স্পন্দন, তিনি মুস্তফা মনোয়ার। বাংলাদেশের শিল্প ও গণমাধ্যম ইতিহাসের এক অনন্য বাতিঘর। 1935 সালের 1 সেপ্টেম্বর শরতের আলো ঝলমলে দিনে মাতুলালয় মাগুরার নাকুল গ্রামে জন্ম নেন এই শিল্প সাধক। পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকোপার মনোহরপুর গ্রামে হলেও তার শৈশব কৈশোর কেটেছে প্রকৃতির অবারিত রূপ দেখে। ১৯৬৫ সালে মেরি মনোয়ারের সঙ্গে গাঁঠ ছড়া বাঁধেন তিনি। সংসার আদৌ করে আসে পুত্র সাদাত ও কন্যা নন্দিনী। বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে স্কটিশ চার্চ কলেজে যাত্রা শুরু করলেও শিল্পের অমোঘ টানে তিনি থিত হন কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। ১৯৫৯ সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণালী সমাপন ঘটে তার শিক্ষা জীবনের। এরপর শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যোগ দিয়ে শুরু হয় তার কর্মজীবন। তবে ক্যানভাসের চার দেয়াল ছাড়িয়ে তার সৃজনশীলতা ডানা মেলেছিল গণমাধ্যমের অসীম দিগন্তে। বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে তিনি টেলিভিশনকে দিয়েছিলেন এক শৈল্পিক রূপ। এছাড়াও বাংলাদেশ শিল্প

0: দেশের সাংস্কৃতিক নীতি নির্ধারণে রেখেছেন অগ্রণী ভূমিকা। মোস্তফা মনোয়ার মানেই জড়বস্তুর ভেতর জীবনের সঞ্চার। তিনি বাংলাদেশে আধুনিক পাপেট বা পুতুল নাচের জনক। তার হাতের জাদুতেই পারুল আর সাত ভাই চম্পার গল্প রূপ নিয়েছিল বিটিভির কালজয়ী পাপেট শো। তার অমর সৃষ্টি মনের কথা, যা টানা ১২ বছর শিশুদের শুদ্ধ বিনোদন ও শিক্ষার আলো জুগিয়েছে।
1: খুশি হারিয়ে কি হয়?
2: খুশি কি হয়ে যায়?
1: খুশি
0: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশ যখন অবরুদ্ধ, তখন মোস্তফা মনোয়ার পুতুলকে বানিয়েছিলেন প্রতিরোধের হাতিয়ার। শিল্পের এই মহান সাধককে দেশ ও জাতি বারবার বরণ করেছে সর্বোচ্চ সম্মানে। তার ঝুলিতে জমেছে অসংখ্য অর্জনের পালক, একুশে পদক, জৈনুল আবেদিন স্বর্ণ পদক, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইত্যাদি। মোস্তফা মনোয়ার কেবল একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। রেখা, রং আর পুতুলের সুতোয় বোনা তার এই মহাজীবন বাংলাদেশের শিল্প সংস্কৃতির আকাশে চিরকাল এক উজ্জ্বল ধ্রুবতারা হয়েই জ্বলবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: এদিকে আগামীকাল সকালে মোস্তফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই শিল্পীকে। এদিকে মোস্তফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মোস্তফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জন।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা বন্ধ ও হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আগামীকাল কাতারে বৈঠকে বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী ও এর আশেপাশে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার পর সম্মতির এই খবর পাওয়া গেল। এ ঘটনায় উভয় দেশই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। মার্কিন গণমাধ্যমে বলা হয়, এখন থেকে এই নৌপথ দিয়ে জাহাজ অবাধে চলাচল করতে পারবে এবং যুদ্ধ বন্ধে নতুন করে শুরু হওয়া আলোচনা অব্যাহত থাকবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালী শুধুই তেহরানের অধিকারে রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন বেসামরিক লোক নিহত এবং ১৬০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তান গতকাল সীমান্তবর্তী আফগান প্রদেশগুলোতে বিমান ও স্থল হামলা চালায়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় খেলা শুরু হবে। এদিকে রাত ২:৩০টায় বোস্টনে জার্মানি প্যারাগুয়ের এবং আগামীকাল সকাল ৭টায় মেক্সিকোতে নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে পাশ

0: হলো অর্থবিল 2026। যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ রাত 11টায় ব্রাজিল জাপানের এবং রাত 2:30টায় জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। খবর শেষ হলো,
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জসিন্তা জিনিয়া। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রধান নদীগুলোর একটি। তিস্তা উন্নয়ন প্রকল্প দেশের উত্তরাঞ্চলে নীলফামারী ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, যেখানে ডালিয়া তিস্তা ব্যারাজ মূল কেন্দ্র। এর ভৌগোলিক অবস্থান নীলফামারী ও লালমনিরহাটে হলেও এর প্রভাব বিস্তৃত হবে রংপুর ও দিনাজপুর পর্যন্ত। প্রকল্পটির সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে, কারণ তিস্তা নদীর উজান ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতিবেশী ভারতের সঙ্গে পানি বন্টন ইস্যু প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ। এই উন্নয়ন প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 11,000 কোটি টাকা, যা চীনের সহায়তায় বাস্তবায়নে পরিকল্পনা চলছে। প্রকল্পে নদী শাসন, বাঁধ নির্মাণ, সেচ খাল সম্প্রসারণ, নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মতো কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিস্তা উন্নয়ন প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণে তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সংসদীয় বক্তৃতাকে কেন্দ্র করে আজকের পর্যালোচনা আবর্তিত হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, চীনের সহায়তায় চলতি বাজেটের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে। এই ঘোষণা শুধু একটি উন্নয়ন পরিকল্পনার কথা নয়, বরং দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা নদীকে ঘিরে দেশের উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা ও জীবনের সঙ্গে জড়িত একটি বাস্তবায়নযোগ্য পদক্ষেপের ইঙ্গিত। শুষ্ক মৌসুমে পানির ঘাটতি এবং বর্ষায় অতিরিক্ত প্রবাহ, এই দুই চরম অবস্থার কারণে নদী তীরবর্তী মানুষ বহুদিন ধরে ভোগান্তির শিকার। কৃষি উৎপাদন ব্যাহত হয়, নদী ভাঙনে বসতভিটা হারায়, আবার বর্ষায় বন্যায় ফসল নষ্ট হয়। তাই তিস্তা নদীকে নিয়ন্ত্রণে আনা, এর পানি ব্যবস্থাপনা উন্নত করা এবং নদী ভাঙন রোধ করা উত্তরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত জরুরি। পানি সম্পদ মন্ত্রীর বক্তব্যে এই বাস্তব সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার আশ্বাসই প্রতিফলিত হয়েছে। চীনের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্তকে সামনে আনে। চীন ইতোমধ্যে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অংশ নিয়েছে, এবার তিস্তা উন্নয়ন প্রকল্পে তাদের সম্পৃক্ততা বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, চলতি বাজেটের মধ্যে কাজ শুরু করার ঘোষণা সরকারের দৃঢ়তা ও অঙ্গীকারকে প্রকাশ করে। এতে বোঝা যায় সরকার শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নের দিকে এগোতে চায় এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছে। সংসদে এই ঘোষণা আসলে সরকারের উন্নয়ন অঙ্গীকারের প্রতিফলন। বাজেটের মধ্যে কাজ শুরু করার কথা বলায় বোঝা যায় সরকার প্রকল্পটিকে অগ্রাধিকার দিচ্ছে। তিস্তা নদীকে কেন্দ্র করে বহুদিন ধরে যে আলোচনা চলছে, এবার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে। এতে জনগণের আস্থা বাড়বে এবং সরকারের উন্নয়ন ভাবনা আরও দৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ তার উন্নয়ন যাত্রাকে আরও শক্তিশালী করছে। তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে, সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং নদী ভাঙন নিয়ন্ত্রণে আসবে। এতে উত্তরাঞ্চলের কৃষকরা নতুন করে আশার আলো দেখতে পাবেন। একই সঙ্গে প্রকল্পটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জীবনমান উন্নত করবে। পানি সম্পদ মন্ত্রী বক্তব্যে এই সম্ভাবনার দিকগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। এই পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে তিস্তা উন্নয়ন প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে। সংসদে পানি সম্পদ মন্ত্রীর বক্তব্য সেই আশার দিগন্ত উন্মোচন করেছে। এখন সময় এসেছে প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার, যাতে তিস্তা নদী আর ভোগান্তির প্রতীক না হয়ে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্জে, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটি শোকবার্তা। বরেণ্য চিত্রশিল্পী নির্মাতা একুশে পদকপ্রাপ্ত মুস্তফা মনোয়ার আর নেই। আজ সোমবার 29 জুন সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। মুস্তফা মনোয়ার 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফূর্ত পদচারণা বাংলাদেশের নতুন শিল্প আঙ্গিকে পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রাখেন। শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের FTC ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। আমরা বেতার পরিবারের পক্ষ থেকে শিল্পী মুস্তফা মনোয়ারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা। শোক বার্তাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ দেশের গানে। প্রথম গানটি শুনবেন সৈয়দ আব্দুল হাদী কণ্ঠে, গীতিকার মোহাম্মদ মুনিরুজ্জামান, সুর করেছেন আবু জাফর।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী জিনাত রেহানা, গীতিকার লায়লা নাজনীন হারুন, সুর করেছেন শওকত হোসেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 29 জুন 2026 খ্রিস্টাব্দ। এই গ্রহের প্রায় সবাই এখন বিশ্বকাপ ফুটবলের জ্বরে ভুগছে, যেখানে গ্রুপ পর্বের রোমাঞ্চকর সব নাটকীয়তা পেছনে ফেলে আজ থেকে শুরু হলো বিশ্বকাপের আসল মহোৎসব, দ্বিতীয় রাউন্ড। ফুটবলের নতুন ইতিহাস লেখার এই দারুণ সময়টাতে গোটা বিশ্ব এখন স্থবির হয়ে তাকিয়ে আছে সবুজ গালিচার দিকে।
1: প্রিয় দলের জয়ের স্বপ্ন আর বিদায়ের সংখ্যা মিলেমিশে যে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি হয়েছে, তা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক সুতোয় গেঁথেছে। প্রতি মুহূর্তের প্রতিটি পাস, প্রতিটি ফাউল আর প্রতিটি গোল এখন কোটি মানুষের আনন্দ আর কান্নার কারণ, যা প্রমাণ করে ফুটবল কেবল একটি খেলা নয়, বরং বিশ্বময় এক পরম আবেগ।
0: বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্বের বাঁশি বাজার সাথে সাথেই কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদ স্পন্দন যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেছে। এখন আর কোনো দ্বিতীয় সুযোগ নেই, জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনাল আর হারলে বিদায়। মাঠের এই তীব্র উত্তেজনা আর স্নায়ুচাপের ঢেউ ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচে কানাচে। তাই তো চায়ের কাপে ঝড়তোলা ফুটবল আড্ডা এখন রূপ দিয়েছে এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপে সবার প্রিয় দলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুরু করছি আমাদের আজকের আয়োজন। শুরুতেই থাকছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে পরিবেশনা বিশ্ববিচিত্রা। তথ্য সংগ্রহ সংকলন করেছেন আফসানা আক্তার, পড়ে শোনাচ্ছেন মৌমিতা তাওসিন।
2: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য মাঠে নামার রেকর্ড করেছেন আর্জেন্টিনার মার্সেলো ট্রোবিয়ানি। 1986 সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচের ঠিক 89তম মিনিটে, অর্থাৎ খেলা শেষ হওয়ার এক সেকেন্ড আগে, তিনি বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামেন। মাঠে নামার পর রেফারি বাঁশি বাজালে তিনি বল স্পর্শ করার আগেই ম্যাচ শেষ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে হিটলারের নাৎসি বাহিনীর হাত থেকে আসল জুল রিমে বিশ্বকাপ ট্রফিটি বাঁচাতে ফিফার ইতালীয় ভাইস প্রেসিডেন্ট উত্তরিনো বার্সি এটি ব্যাংক থেকে লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। তিনি ট্রফিটি তার বিছানার নিচে একটি সাধারণ জুতার বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যার ফলে নাৎসি সেনারা হন্যে হয়ে খুঁজেও ট্রফিটি আর পায়নি। কিংবদন্তি ফুটবলার লুইস মন্টি 1930 সালের প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন এবং ফাইনালে উরুগুয়ের বিপক্ষে গোলও করেন। এর ঠিক চার বছর পর 1934 সালের বিশ্বকাপে তিনি ইতালির নাগরিকত্ব নিয়ে ইতালির দলের হয়ে মাঠে নামেন এবং দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানান। তিনি ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি দুটি ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন।
1: প্রিয় শ্রোতা, বিনোদনের চাহিদা আমাদের জীবনে চিরন্তন। তাই তো আমাদের অবসরে আমরা ডুবে যাই প্রিয় সব বিনোদনে, যেখানে মেলে নতুন করে যুদ্ধে নামার প্রেরণা, নতুন করে ভালো থাকার স্পৃহা। আর সে কারণেই বিনোদন আর বিনোদন জগতের মানুষের প্রতি আমাদের আগ্রহটাও চিরন্তন হয়ে জেগে থাকে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে প্রথিতযশা মানুষদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নন্দিত জন। আমাদের আজকের নন্দিত মানুষটি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের স্বনামধন্য চিত্র পরিচালক দিলওয়ার জাহান ঝন্টু। অতিথির সাক্ষাৎকার নিয়েছেন নিশাত শাহরিয়ার।
3: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে। উত্তরণের বিশেষ আয়োজন নন্দিত জনে আজ রয়েছেন বাংলা চলচ্চিত্রের বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব, যিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকার, সুরকার, চিত্রনাট্যকার, সম্পাদক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করে চলেছেন অত্যন্ত সুনামের সাথে। বন্ধুরা, বলছি কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর কথা। চার দশকের বেশি সময় ধরে প্রায় 88টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি, যা কিনা একক পরিচালক হিসেবে সর্বোচ্চ রেকর্ড। শুরুতেই আপনার কাছে জানতে চাইব
4: যে আপনার শৈশব জীবন, আপনার জন্ম কোথায় হয়েছিল, পড়াশোনা কোথায় করেছেন?
5: আমার জন্ম হয়েছিল 1947। আমার বাবার নাম আবু মোহাম্মদ আইয়ুব, উনি 1938 এর গ্রাজুয়েট। আমার মাদার চাকরি করতেন সরকারি ঢাকা সেন্ট্রাল জেলের ম্যাট্রন। আমার পাঁচ ভাই বোন, যে যার দিকে আমরা চলে গেছি।
4: আপনার গ্রামের বাড়ি কোথায়?
5: আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
4: ছোটবেলার কোন স্মৃতি যেটা বলার মতো আছে?
5: 5-6 যখন প্রথম তো আম বাবার সাথে সিনেমা দেখতে যেতাম, আর যখন আমি 7-8 উঠেছি তখন নিজে নিজে চুরি করেছি, মানে দেখে আমরা মার খেয়েছি। আর ক্লাসে আমার মনে হয় হাফ এন আওয়ারের পর কমই ক্লাস করেছি। মেডিকেল শুটে দেখতে পেতাম কোনো রকমে, তারপরে দৌড়ে বাসা চলে যেতাম। তার যাবার সময় সিনেমা হলের সামনে ওখানে লেখা আছে দিলীপ কুমার, দুই পা নিয়ে খাড়ে আছে, কোমরে একটা ছোরা, হাতে একটা তলোয়ার, ঘোড়ায় বসা, ছবিটির নাম আন। উপমাদের বিখ্যাত একটি ছবি। তো এই ছবিটি আগামীকাল থেকে চলবে, রূপকথায় চলবে কুমিল্লা। পয়সা করে জোগাড় করবো কি দিয়ে, 8.5 লাগবে ফ্রন্টের স্টলের ছবি দেখতে। কি করব, ওই সদরঘাট বাংলা বাজার, ওইখানে আমি দেখি লেখাপড়ার পুরনো বই কিনতো, আমি ওখানে আমার বই নিয়ে গিয়ে বিক্রি করেছি আম দেখত।
4: কোন অনুপ্রেরণার জায়গা থেকে আপনি চলচ্চিত্রের সাথে জড়িত হলেন এবং আসার জন্য অনুপ্রাণিত হলেন?
5: ম্যাট্রিক পাস করার পর আমি কুমিল্লা ভিক্টোরিয়াতে ভর্তি হলাম সিনেমার জন্য, ইয়ে করতে পারলাম না। পরে জার্মান টেকনিক্যালে ভর্তি হয়ে টেকনিক্যাল ডিপ্লোমা নিলাম, নেবার পর তখন আমি চলচ্চিত্রে। ছোটবেলা থেকে আমি ছবি দেখতাম, এই দেশের যত দেশের ছবি আসতো, ভারতের হোক, হলিউডের হোক, পাকিস্তানের হোক, পশ্চিমবাংলার বাংলা ছবি হোক, আমাদের দেশের চলচ্চিত্র, এগুলো আমি ছোটবেলা থেকে দেখতাম। ওখান থেকেই চলচ্চিত্রের প্রতি আমার একটা আগ্রহ প্রকাশ। লেখার ক্ষমতাটা ছিল, আমি যখন ক্লাস 8 পড়ি তখন থেকে আমার এক বন্ধু ছিল তোবারক, আমরা ওই উপন্যাস গল্প কবিতা নিয়ে গবেষণা করতাম। তারপর 21 ফেব্রুয়ারি আলে আমরা দুজন একটি সংকলন তৈরি করেছিলাম 21-এর ভাষা আন্দোলন, নাম ছিল দূরবীন। ওখান থেকে আমরা প্রতি বছর ভাষা আন্দোলন আসলে একটা করে ম্যাগাজিন তৈরি করতাম, মুক্ত বিহঙ্গ এরকম অনেকগুলো আছে। 52-72 থেকে গল্প লিখছে, মানে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত। এইসব করে করে আমি চলচ্চিত্রে এসেছি, পরিচিতি পেয়েছি মানুষের দেখতে দেখতে। তারপর মুক্তিযুদ্ধ আসলো, আমি যুদ্ধ করলাম। স্বাধীনের পর 72-তে আমি চলচ্চিত্রে এসে নিজের পয়সা দিয়ে একটা চলচ্চিত্র শুরু করি, ছবিটির নাম ছিল লিডার। ছবিটি শেষ হলে 80% শুটিংয়ের পর আর হয় না।
4: দীর্ঘ সময় আপনি চলচ্চিত্র জগতের সাথে রয়েছেন এবং স্বনামধন্য একজন চিত্র পরিচালক হিসেবে আপনি আছেন। উল্লেখযোগ্য কিছু সিনেমার কথা জানতে চাই যেগুলো ব্যবসা সফল, সুপার টুপার হিট হয়েছিল।
5: সবগুলি নাম বলতে পারবো না, 80টা ছবির নাম মুখস্থতা রাখতে পারবো না। জজ ব্যারিস্টার সবচেয়ে বেশি ব্যবসা সফল চলচ্চিত্র। এই যে কাকরেলে 16-তলা বিল্ডিং করেছে জজ ব্যারিস্টারের টাকা দিয়ে। তারপর প্রেমগীতে একটা ছবি আমি নিজে প্রযোজনা করেছিলাম, অতি অল্প পয়সা দিয়ে করেছিলাম। তখন ওই শিল্পীদেরকে ওকে চিনত না, ওমর সানি ওকে চিনত না, সেকেন্ড ছবি, আর লিমার প্রথম ছবি। তো ওই ছবি থেকে তাদের পরিচিতি আসছে এবং ওই ছবিটি বাংলাদেশের এমন কোনো জায়গায় নেই যে সব জায়গায় চলেছে সেখানে 1-1.5-2 মাস না চলেছে। এটা একটা ব্যবসা সফল ছবি। স্ত্রী স্বপ্নে একটি ছবি বানিয়েছিলাম শাবানা আলমগীর সাহেব। তারপর সুখ শান্তি আর একটা ছবি, ওটাও খুব ব্যবসা সফল। তারপর রূপের রানী গানের রাজা একটা কমার্শিয়াল বিনোদনমূলক চলচ্চিত্র, ওটাও খুব ভালো ব্যবসা করেছিল। তারপর ভাই আমার ভাই, এরকম বহু ছবি আমি নাম বলে শেষ করতে পারবো না, অনেক ছবি আমার ব্যবসা সফল হয়েছে।
4: চলচ্চিত্রের একাল সেকাল যদি একটু এভাবে আপনার কাছে জানতে চাই যে আপনাদের সময়টা আসলে টেকনিক্যাল অনেক সীমাবদ্ধতা ছিল, তারপরেও আপনারা অনেক সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছেন, সংলাপগুলোর মধ্যে একটা আবেদন ছিল, তো এখনকার যে সিনেমাগুলো হচ্ছে সেগুলোও প্রশংসার দাবিদার, কিন্তু আপনাদের যদি আগের সাথে তুলনা করি কি বলবেন?
5: তুলনা কোনো ব্যাপার নাই, সেটা হচ্ছে গিয়া যে এখনকার চলচ্চিত্র থেকে আগের চলচ্চিত্রগুলো সব দিক থেকে ভালো ছিল, আবেদন ছিল, গঠনমূলক কথা ছিল, দেশকে সাজাবার, মানুষকে ভালো বানাবার অনেক কিছু ছিল। শুধু এই জন্যই না, মনে করেন যে এই ধরনের একটা গল্প লিখবাম, নিজে লিখলাম না, আমি একজন ভালো গল্পকারের কাছে গেলাম যিনি প্রতিষ্ঠিত। যেমন মনে করেন যে সৈয়দ শামসুল হক, উনি তো একজন বিখ্যাত লেখক, রমনা হাফাজ, এরকম বহু ভালো ভালো লেখক আছে, তাদের কাছে যে আমাদের আগের পরিচালকরা চলচ্চিত্রের গল্প নিত, গল্প নিবার পর ভালো ভালো যে পরিচালক ছিল তাদের সঙ্গে গিয়া যোগাযোগ করতো, জহির রেহান, খানাতুর রহমান, কাজী জহির, ইবনে মিজান, এরকম জানা নাকি প্রতিষ্ঠিত পরিচালক, তাদের কাছে যেহেতু গল্পটা নিয়ে আমি এই গল্পটা নিয়ে আমি চলচ্চিত্র নির্মাণ করবো, অমুক লেখক লিখে দিয়েছে, আমি কিভাবে কলেজ দিতে ভালো হবো আমাকে একটু সাজেশন দিন। তারপর ওই ক্যামেরাম্যানকে নিয়ে বসতাম, বলতাম যে আমি এই চলচ্চিত্র এইভাবে করবো, চলচ্চিত্রটি গল্পটা এরকম, আপনি আমার চলচ্চিত্রে দৃশ্যগুলো গ্রহণ করবেন ফটোগ্রাফার হিসেবে, তো এখানে কোন দৃশ্যটায় কীভাবে ফটোগ্রাফি করবে, লাইট করবেন, ক্যামেরা নেবেন, এগুলি তো আপনাকে না বলে তো পারবেন না, ওনাদেরকে নিয়ে গল্পটা শোনাতাম, সবার কাছ থেকে জিজ্ঞেস করে আমার চলচ্চিত্র নির্মাণ করতাম। তো এখন হইলে গিয়ে আগেরটা ভালো, এই জন্য বললাম যে এখন ওরা যে জানে না সেটা না, ওরাও জানে, কিন্তু চলচ্চিত্রের আসল দিকটা হচ্ছে গিয়া যে চলচ্চিত্র নির্মাণের গল্পটা, ফটোগ্রাফিটা, সাউন্ড রেকর্ডিংটা, সম্পাদনা কীভাবে হবে, এগুলো আমাকে জানতে হবে, এবং যারা এগুলোর পারদর্শী তাদের সঙ্গে আলোচনা না করলে আমার তো কারেক্ট হবে না। এখন যারা করে একটি চলচ্চিত্র বানিয়ে ওরা মনে করে যে আমি হয়ে গেছি, আমার আর কাউ জিজ্ঞেস করতে হবে না, জিজ্ঞেস করলে বোধ হয় তো সময় লাগবে, আমি জানি না এই জিজ্ঞেস করবো না, এটা না, আমি কীভাবে এদের জানতে হবে, আমাকে বাংলাদেশের শতকরা 80% লোক আমার নাম জানে, কেন আমি তো সবার কাছে জিজ্ঞেস করেই আমি অভিজ্ঞতা অর্জন করেছিলাম। এই অভিজ্ঞতাটা তোমার অর্জন করতে হবে, মানুষের কাছে অভিজ্ঞতা অর্জন করতে গেলে তুমি যদি একজনের কাছে সাজেশন বা একটা জিনিস বুঝতে গেলে নিজেকে ছোট মনে করো যে আমাকে কি আমি বোধ হয় বুঝি না বলতেছে, এই জন্য আসলে আমি তো হবে না।
4: আপনার যে চিত্রনাট্যে যে সিনেমাগুলো হয়েছিল উল্লেখযোগ্য কয়েকটা সিনেমার নাম যদি একটু বলবেন।
5: চাষী নজর সাহেবটি ছবি করেছিল মিয়া ভাই, ওটা অত্যন্ত সুন্দর একটি গল্প। তারপর ইবনে মিজান সাহেব করেছিল শাহজাদা, আমার লেখা গল্প, লাইলিবুদ্দুর গান এবং ডায়লগ আমি লিখেছিলাম, ওটা তো অ্যারাবিয়ান নাইটসের যতটুকু আমি জানি উনি একটা পার্ট। এ জে মিন্টু ন্যাশনাল পেয়েছে 6-7 বার, উনি একজন ভালো পরিচালক, উনিও আমার গল্প নিয়েছে 3-4। মতিন রহমান আছে।
4: যে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী যদি জানতে চাই কাদের নাম বলবেন?
5: আমার কাছে প্রিয় অভিনেতা ছেলেদের মধ্যে নায়ক আলম, 9 বার যে ভদ্রলোক ন্যাশনাল পেয়েছে ওনাকে নিয়ে আমি প্রায় 26টার মতো ছবি পরিচালনা করেছি। আর মেয়েদের মধ্যে সবার না, ববিতা ম্যাডামকে নিয়ে 2টি ছবি করেছি। তো অনেকদিন চলচ্চিত্রে অভিনয় করার মতো ওনার কাছে ছিল, কিন্তু এতগুলি নিয়ে তো ওনার কাছে যেতে পারি নাই, সেই জন্য আমি শাবানাকে বেশি জানি, উনি আমার প্রায় 35-40টার মতো ছবিতে অভিনয় করেছেন।
4: পরের প্রজন্ম যদি বলি তাহলে চিত্রনায়কদের মধ্যে কাকে আপনার ভালো লাগে?
5: ওদের পরে মান্না আমার একটি চলচ্চিত্র অভিনয় করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সালমান শাহও খুব ভালো অভিনেতা ছিল, আমার একটি ছবি করেছে, খুব ভালো করেছে।
4: চলচ্চিত্র নির্মাণের সময় এমন কোন মধুময় স্মৃতি আছে যেটা আপনার এখনো মনে পড়ে?
5: অনেক কিছু আছে, বলতে পারবো না। একটা মনে আছে আমার যে নতুন একটা ছেলে কিনেছিলাম হিরো হিসেবে, আনিস হায়দার, আমার প্রথম ছবিতে লিডার, তো ওইটার মধ্যে সে হিরো, প্রবীর মিত্র সাবানা, এবং সে একটা মারামারির দৃশ্য, ভিলেনের সাথে সে ঘুষাঘুষি করবে, সে করছে কি জানে না তো কিছু, সে করছে ঘুষি মারার পরে তুমি মুখে মুখে মারো, ক্যামেরাটা দিক থেকে নিলাম যেন ফলস মনে না, ঘুষি তো মারো না এখান থেকে চলে যাবে, সে করছে কি ওই জিনিস ঘুষি মারে দাঁত ফালাই।
4: সেটা কোন ভিলেনের?
5: আদি অনেক ছবিতে খল চরিত্র করেছি, এরপর ডাক্তারের কাছে নিয়ে গেছে, একটা দাঁত নাই, ডাক্তার বলছে এই দাঁত তো আর আসবে না, তাই না, মানে আমি সাদারের পয়সা ছিল, সে নিজে নিয়ে ট্রিটমেন্ট করে দাঁত টাঁত কিনে টিনে, মানে যেভাবে লাগে ওই হসপিটালে দাঁতের যে খরচ টরচ লাগে সেগুলি দিয়ে কমাল করেছি, এবং সারা জীবন যে জটুভাই আদিল এই ছবিতে আমার নিচে বিলেন হুষামারেন তো অরিজিনাল না, এরকম বহু ব্যাপার আছে।
4: অনেক কিছুই আপনার কাছে জানলাম, চলচ্চিত্রের নিয়ে যদি আগামীর সম্ভাবনা জানতে চাই আপনার কাছে কি বলবেন আপনি?
5: চলচ্চিত্রের ভবিষ্যৎ কি আমি ঠিক বলতে পারবো না, ভবিষ্যৎটা আবার আগের মতো হবেই না, দর্শক বেড়ে গেছে কিন্তু সিনেমা হলে দর্শক নেই, সিনেমা হলে আগের মতো আর কোনোদিন হবে না আমি শিওর আর কি।
4: বাংলাদেশ বেতার নিয়ে আপনি কি বলবেন? শ্রোতাদের নিয়ে কি বলবেন?
5: বেতার যদি না থাকতো তখন থেকে আমরা দেশের কথা জানতাম কিভাবে, আমি গান শুনতাম কোথায়, গান শিখতাম কোথায়, তারপরে এই এই নিউজ, ভালো ভালো প্রোগ্রাম, নাটকগুলো, এগুলো সব কিছু তো ওখানে। চলচ্চিত্র আসতো তখন হিন্দি ছবি, পাকিস্তানি উর্দু ছবি, কলকাতা কিছু বাংলা ছবি আসতো, আর আমাদের কিছু বাংলা ছবি হতো, রেডিও ছিল আমাদের একমাত্র, রেডিও না থাকলে আমরা কিছুই জানতাম না, রেডিওতে চলচ্চিত্র বিজ্ঞাপনও হতো, এগুলি শুনে তো আমরা সিনেমা দেখতে যেতাম। বেতার একটি বিরাট মাধ্যম, বেতার ছাড়া তখন দেশ অচল হয়ে পড়তো যদি বেতার না থাকে। ডায়েরিতে যেমন মানুষ লেখে, প্রতিটা মানুষের জীবন ডায়েরিতে, দেশের জীবন ডায়েরিতে এগুলো লিখে রাখা উচিত যে বেতার কত বড় ইম্পর্টেন্ট ছিল। গ্রামে বেড়াতে যেতাম, দেখি চায়ের দোকানে ভিড়, কী হয়েছে খবর হচ্ছে শুনতেছে কান পেতে, আর চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে। বাংলাদেশ 10টা উল্লেখযোগ্য যদি কিছু থাকে থাকে এর মধ্যে বেতার।
4: বাংলাদেশ বেতারের জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণের বিশেষ আয়োজন নন্দিতজনে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, নন্দিতজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক দিলওয়ার জাহান ঝন্টুর। বন্ধুরা, সময়ের বাঁকে বাঁকে সভ্যতা সংস্কৃতির মতো আমাদের চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে আগামীর পথে, সবার আগে বাংলাদেশ, বিনির্মাণে বাংলা চলচ্চিত্রের ভূমিকা যেন কোনো অংশে কম নয়, এমনই আহ্বানে শ্রোতা বন্ধুদের বেশি বেশি বাংলা চলচ্চিত্র দেখার আমন্ত্রণ
3: জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: প্রিয় শ্রোতা, এখন থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে উজবেকিস্তানে অবস্থিত রেগিস্তান স্কোয়ার। এই অংশটি সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ, আর পড়ে শোনাচ্ছেন শেখ সাদী।

0: মধ্য এশিয়ার রূপকথার মতো সুন্দর দেশ উজবেকিস্তান, যে দেশটি এবারের বিশ্বকাপ ফুটবল অংশগ্রহণ করছে। আর এই দেশের প্রাচীন নগরী সমরখন্দ শহরের ইতিহাস, স্থাপত্য ও সভ্যতার এক জীবন্ত ক্যানভাস হয়ে দাঁড়িয়ে আছে রেগিস্তান স্কোয়ার। উজবেকিস্তানের এই বিখ্যাত চত্বরকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে উঠেছে জ্ঞান চর্চা, বাণিজ্য, রাজনীতি ও সংস্কৃতির এক সমৃদ্ধ ঐতিহ্য। নীল টাইলসের মোজাইক, সুউচ্চ মিনার ও মনোমুগ্ধকর জ্যামিতিক অলঙ্করণে সজ্জিত রেগিস্তান শুধু একটি স্থাপত্য নিদর্শনই নয়, এটি মধ্য এশিয়ার গৌরবময় অতীতের জীবন্ত দলিল। রেগিস্তান শব্দটির উৎস ফার্সি ভাষা, এর অর্থ বালুময় স্থান বা মরুভূমির চত্বর। একসময় এই উন্মুক্ত প্রাঙ্গণ ছিল সমরকন্দের কেন্দ্রস্থল, যেখানে মানুষ জড়ো হতো রাজকীয় ঘোষণা শোনার জন্য, বাণিজ্যিক লেনদেনের জন্য কিংবা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে। সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে সমরখন্দ যখন পূর্ব ও পশ্চিম বিশ্বের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের সেতুবন্ধন তৈরি করেছিল, তখন রেগিস্তান ছিল সেই কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। কিন্তু কালক্রমে এটি পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী স্থাপত্যের কেন্দ্রবিন্দুতে। রেগিস্তানের গুরুত্ব কেবল স্থাপত্যেই সীমাবদ্ধ নয়, এটি মধ্য এশিয়ার রাজনৈতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিমুর সাম্রাজ্যের রাজধানী হিসেবে সমরখন্দ যখন শক্তি ও প্রভাবের শীর্ষে অবস্থান করছিল, তখন রেগিস্তান ছিল রাষ্ট্র ক্ষমতার প্রতীক।
1: সুপ্রিয় শ্রোতা, আজ আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। আজ সোমবার সকালে রাজধানী ঢাকার স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই গুণী মানুষের বিদায়ে দেশের শিক্ষা এবং সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
2: সুদীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন মুস্তাফা মনোয়ার। শিশুতোষ অনুষ্ঠান, মনির মুক্তা ও নতুন কুড়িসহ বিভিন্ন সৃষ্টিশীল উদ্যোগের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
1: শেষ বিদায়ের আগে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন সহকর্মী, শিক্ষার্থী, শিল্পী, সাহিত্যিক ও সর্বস্তরের মানুষ। আগামী মঙ্গলবার তাঁর মরদেহ সকাল 9টায় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে, সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। বিকালে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
2: স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে কজন মানুষের হাত ধরে বাংলাদেশের শিল্প সংস্কৃতির অঙ্গন সমৃদ্ধ হয়েছে, মুস্তাফা মনোয়ার তাদের মধ্যে অন্যতম। আমাদের উত্তরণ পরিবারের পক্ষ থেকে এ গুণী সত্তার বিদায় জানাচ্ছি গভীর শোক এবং অশেষ শ্রদ্ধা।

0: প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য থাকছে খ্যাতিমান ও স্মরণীয় মানুষের জীবন ও অবদান নিয়ে বিশেষ আলোচনা স্মরণে বরণে। আজ থাকছে মাইকেল মধুসূদন দত্তের জীবন থেকে কিছু আলোচনা। গবেষণা ও গ্রন্থনা করেছেন তাপসী মনির, পড়ে শোনাচ্ছেন লায়লা আরিয়ানি হোসেন।
1: এক অর্থে কাউকে স্মরণ করা মানে তাকে শ্রদ্ধায় বরণ করা। আজ ঠিক এমনই একজনকে করব স্মরণ, মধুকবি হিসেবেও যার রয়েছে সুনাম। নাম তাঁর মাইকেল মধুসূদন দত্ত, যিনি সাহিত্যের নানা শাখায় হয়েছিলেন মত্ত। মাতৃভাষা আর মাতৃভূমি ছিল তাঁর অন্তরের প্রাণ। একবার এক চিঠিতে অনুশোচনা করেই তিনি লিখেছিলেন, আমার বাংলা ভাষা আমার মা, আমি ভুল করেছি তাকে অবহেলা করে। যখন কবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে, তখন দেশ আর ভাষার জন্য কেঁদে ওঠে তাঁর প্রাণ। গভীর আবেগে লিখে ফেলেন বঙ্গভাষা আর কপোতাক্ষ নদ নামের দুই কবিতা। 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক জমিদার বংশে তাঁর জন্ম। বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন নামজাদা একজন উকিল। মা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে মধুসূদনের শিক্ষা হয় শুরু। এরপর সাগরদাঁড়ি পাঠশালায় এবং তারপর 7 বছর বয়সে কলকাতা গমন। সেখানে খিদিরপুর স্কুলে 2 বছর পড়ার পর 1833 সালে হিন্দু কলেজে তাঁকে ভর্তি করা হয়। হিন্দু কলেজেই পড়াকালীন তাঁর প্রতিভার বিকাশ ঘটে। 1848 সালে মাদ্রাজে গিয়ে তিনি এক অনাথ বিদ্যালয়ে চাকরি শুরু করেন। মাদ্রাজের বিখ্যাত পত্রিকা স্পেকটেটরের সহকারী সম্পাদক পদে নিযুক্ত হন। এই মাদ্রাজ থাকাকালেই মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ভিশন অব দ্য পাস্ট প্রকাশিত হয়। শিক্ষা জীবনে মধুসূদন খুবই ভালো ছাত্র ছিলেন। কলেজের পরীক্ষায় তিনি বৃত্তিও পেয়েছিলেন। এ সময় নারী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে তিনি স্বর্ণপদক লাভ করেন। বাংলায় তিনি প্রথম সনেটের প্রবর্তন করেন। চতুর্দশপদী নামটি তাঁরই দেয়া। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ হয়ে আছে। 19 শতকের বাঙালি নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তাঁর অনন্য প্রতিভা বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁকে অমর করে রেখেছে। বিলেতে ব্যারিস্টারি পড়া শেষ করে কলকাতায় এসে তিনি ওকালতিও করেছেন। প্রিয় বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁকে ব্যারিস্টারি পড়তে অর্থ সহযোগিতা দিয়েছিলেন। সবই আজ ইতিহাস হয়ে কথা বলে। তার বঙ্গভাষা কবিতাটি গান হয়ে আমাদের প্রাণে বাজে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনায় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। এই ছিল আমাদের আজকের আয়োজন। এবার বিদায়ের পালা,
1: আবার কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
0: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন। আমি জান্নাতুল ফেরদৌসী লিজা,
1: আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ,
0: তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম। শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: কৃষি একটা গ্রামীণ যে অর্থনীতি একটা পর্যায়ে দাঁড়ালো, এটা আমি কৃষি ব্যাংকে কাজ করতে গিয়ে এটা আমার জানতে পেরেছি। সেই জায়গা থেকে কৃষি ক্রমান্বয়ে আস্তে আস্তে যেন তার মাটিতে পা রাখতে শুরু করলো। এই এগ্রিকালচারাল বা রুরাল এগ্রিকালচারাল ক্রেডিট প্রোগ্রাম এরকম একটা কর্মসূচি দেওয়া হলো, এটার থেকে শুরু হলো। এবং এই শুরু হতে গিয়ে এর সাথে আরো অনুষঙ্গ যোগ হয়েছে আপনার কৃষিতে যান্ত্রিকীকরণের প্রায় প্রাথমিক পদক্ষেপগুলো আমরা সেই সময় দেখেছি। পাওয়ার টিলারের প্রসার আমরা দেখলাম সেই সময়, খাল কাটা হলো বিস্তৃতভাবে, এবং সক্ষম হলো সেই সরকার বা সেই বাংলাদেশ যে বিদেশে চাল রপ্তানি করা, এবং সেটারই এক্সটেনশন আজ পর্যন্ত চলছে যে কমপক্ষে দুর্ভিক্ষের সেই যে করাল গ্রাস সেটা আর বাংলাদেশে স্পর্শ করেনি, এটা হচ্ছে একটা বড় দিক। তো আমি তারপরেও বলবো যে কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, এটা 37,000 সামথিং ছিল, কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমরা তো ক্রমান্বয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব, কৃষিটাকে বড়ভাবে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায় তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো, যেটা আমি মনে করি আর কি। এখন প্রায় 5-6% মধ্যে আছে, এটা 7-8% মধ্যে নিয়ে যেতে পারলে এটা খুব ভালো হতো।
1: আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বাংলাদেশের মৎস্য সম্পদ ও সামুদ্রিক অর্থনীতিতে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে অংশগ্রহণ পরবর্তী ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলে,
2: দুটা জায়গায়, একটা হচ্ছে আপনার ডিপসি ফিশিংটাকে, আবারও ডিপসি ফিশিংটাকে আসলে প্রমোট করা। ডিপসি ফিশিংটা যেটা একটা স্পেশালাইজড সেক্টর যেখানে বাংলাদেশিরা আগে অত বড় করে অপারেট করেননি, কাছে মনে হচ্ছে যে ওনাদেরকে আসলে কিছু কৌশলগত সুবিধা দিতে হবে, কৌশলগত সুবিধা না দিলে ওনারা হয়তো অত দূর যেতে পারবেন না। তো ওই সুবিধাটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি যে পলিসি সাইড থেকে কিছু সাপোর্ট দেওয়া, বিদেশি ইনভেস্টরদেরকে নিয়ে আসা যাদের এই টেকনিক্যাল এক্সপার্টিজটা আছে, এবং তার পাশাপাশি আমরা মিডার থেকে এই কোঅর্ডিনেশনের কাজটা করা। কারণ যে কোনো নতুন ইন্ডাস্ট্রি যখন বাংলাদেশে আবির্ভূত হয় তখন তাদের বিভিন্ন ধরনের মিনিস্ট্রি থেকে সাপোর্ট লাগে, সাপোর্টটাকে এক জায়গায় নিয়ে আসতে চাইছে। এটা হচ্ছে আমাদের এক সাইডের কাজ। আর আমরা সেকেন্ড যে ফান্ডটাতে কাজ করছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ফিশের যে এক্সপোর্ট, ফিশিং এক্সপোর্টের যে সুযোগটা ছিল এটা তো আমরা অনেক বছর ধরে দেখছি যে একটা স্ট্যাগন্যান্সির মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি স্পেসিফিক্যালি শ্রিম্পকে টার্গেট করার প্রথমে, কারণ আমাদের কাছে মনে হয় যে শ্রিম্পে বাংলাদেশে একটা বড় সুযোগ আছে। তো কি কি পলিসিগত সাপোর্ট লাগবে আমাদের প্রাইভেট সেক্টরের যাতে তারা আবারও বাংলাদেশকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে একটা কম্পিটিটিভ পজিশনে নিয়ে যেতে পারে।
1: আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের জাতীয় সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উল্লেখ করেন,
3: আমাদের যে বাদ পড়া জনগোষ্ঠী লেখাপড়া থেকে তারা শিক্ষিত হবে। শিক্ষিত মানে কিন্তু খালি অক্ষর জ্ঞান না, এক সময় আমরা সাক্ষরতা অভিযান করতাম, এখন তা করি না, এখন সবাইকে কাজের শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আপনাদের যে প্রকল্পের যে মডিউল আছে তাতে আপনারা তো জানেনই, আমিও দেখেছি যে জীবনের কথা আছে, সমাজের কথা আছে, উন্নয়নের কথা আছে, দেশের কথা আছে, আন্তর্জাতিকতার কথা আছে, এবং কিভাবে চলতে হবে তার কথা আছে। কাজেই যারা এই প্রকল্পটা সাহায্য করবে তারা প্রকল্প শেষ হয়ে পড়ে তাদের শিক্ষায় তারা পূর্ণাঙ্গ শিক্ষা পাবে, এটা আমি মনে করি এবং পাচ্ছেও। তাতে হবে কি, একটা কথা আছে যে খালি স্কুল কলেজে পড়লে হয় না। আমরা ছোটবেলায় একটা কবিতা ছিল, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান কথা নানান বিষয় শিক্ষা দিবারাত্র। কাজে এই যে শিক্ষাটা, এটা নানান বিষয় নানান কথা দিবারাত্র শেখার মতো একটা কাজ, সেটা আপনারা করছেন, কাজে এটার ফলাফল অনেক ভালো। আমি এই প্রকল্প সামনে এগিয়ে যাই, আর বিশেষ করে আজকে হিন্দু জনগোষ্ঠীর সামনে কথা বলার একটা সুযোগ আমার হচ্ছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি খুব সদয়, তারা উনি বিশ্বাস করেন যে গত 12 তারিখে নির্বাচনে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পাহাড়ি সমতলি সবাই বিএনপিকে ভোট দিয়েছি। একেবারে ছিটে ফোটা কিছু ভুল ব্যত্যয় থাকলেও একেবারে আমাকে তো সব নেতারাই বলেছেন যে আমরা বিশ্বাস করি 99% আপনারা ভোট দিয়েছেন। কাজে সেদিক থেকেও তাদের কথাটা আমি পুরো আপনাদের সামনে পেশ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যে সরকার আপনারা নিয়ে এসছেন সেই সরকার আপনাদের পাশে থাকবে, আছে, এবং সরকার

0: কিন্তু কথা আছে একটা, যে আমরা এই দেশে আমাদের ধর্ম যার যার থাকবে, ধর্মের মূল্যায়ন থাকবে, মূল্যবোধ থাকবে, কিন্তু আমরা সবাই মিলে একটা রেইনবো নেশন আমরা তৈরি করব।
1: সভাপতির বক্তৃতায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন,
2: সম্মানিত পুরোহিত যারা জ্ঞানী গুণী মাস্টার যারা, সমাজে এই যে রাষ্ট্র কাঠামোটা গড়ে উঠছে, রাষ্ট্র এবং আধুনিক সভ্যতা হচ্ছে রাষ্ট্র আর ধর্ম আলাদা, কিন্তু পৃথিবীর আমাদের দেশগুলোতে এই রাষ্ট্রকেই ধর্ম এবং অনেক কিছু করা লাগছে, এটা কাম্য হতে পারে না। বাস্তবতা আমাদের, আপনার বাতাসের মধ্যে থেকে আমরা যখন বাতাস টের পাই না, তো আপনার ধর্ম সার্বক্ষণিক আমাদেরকে আঁকড়ে আছে, নৈতিক মূল্যবোধ, পারিবারিক জীবন, নামকরণ, উপনয়ন, অন্নপ্রাশন থেকে শুরু করে সবকিছুই, বিয়ে শাদী, সব যাত্রা, সবই ধর্ম বিধিবিধান মেনে চলেছে। সুযোগ দিতে হবে একবার, দুইবার, তৃতীয়বারে যে, কিন্তু আমাদের হুজুরা সেটা না বলে বলে, তা আমাদের মুসলমান সমাজে এই আমাদের নামকরণ, আকিকা, বিয়ে শাদী, সম্পত্তি ভাগ, সুরানিসে সবই তো শরিয়া অনুযায়ী হচ্ছে। ধর্মের কাজে পয়সা নিয়ে আসবে তারা, সমাজ আগায় আসবে। আগে বড় বড় প্রতিষ্ঠানগুলা টাকার অভাব নাই, কিন্তু এখানে এসে আপনারা খালি বেতন ভাতা দাবি করতে সবকিছু করতেছেন, এটা হচ্ছে চাকরি না, মিশন হিসাবে নেবেন। এবং পেট ক্ষুধা থাকলে এই সমস্ত কথা হয়তো ভালো লাগে না, তারপরেও বাড়িতে থেকে সমাজ করে আপনাদের বেটার জব যদি পান চলে যাবেন, এখন সেটা হয়তো সম্ভব না। একটা সুখবর আছে, যেটা 5,000 টাকার মতন এই প্রস্তাবে আপনাদের তপনবাবু এই সচিবদের প্রেশারে এই সরকার আমরা কিন্তু 6,500 টাকা করেছি।
1: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, 1991 থেকে 2006 সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল, পরবর্তী 10 থেকে 15 বছরে সেই অনুপাত ব্যাপক হারে কমে এসেছে, ফলে অর্থনৈতিক প্রবাহ নির্দিষ্ট কিছু হাতে সীমাবদ্ধ থেকেছে। গতকাল রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা মিলনায়তনে আন্তর্জাতিক MSME দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আরো বলেন,
3: 2017 সালে জাতিসংঘ 27 জুনকে আন্তর্জাতিক MSME দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাংকের তথ্য মতে বিশ্বব্যাপী ক্ষুদ্র মাঝারি শিল্প 90% ব্যবসা এবং 50%-এর অধিক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্প কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা সহ অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক MSME দিবসের এবারের প্রতিপাদ্য হিউম্যান সেন্টার্ড এন্টারপ্রেনারশিপ ইন এন AI ড্রিভেন ফিউচার ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ফর দ্য নেক্সট জেনারেশন অফ MSMEs, যা অত্যন্ত সময় উপযোগী। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিবর্তনশীল বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে মানব কেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব এই প্রতিপাদ্যের মাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এই প্রিপেয়ার টেক্সট পড়া খুবই মুশকিল, কঠিন কঠিন বাংলা শব্দ। আমাদের অর্থনীতির GDP MSME খাতের অবদান 34%। প্রত্যেকে যেহেতু আমরা ইকোনমির এক একজন অপারেটর, সেই জন্য আমরা বুঝি যে অর্থনীতির প্রাণ প্রবাহ তত বেশি গতিশীল থাকবে যত MSME খাতটি বেশি শক্তিশালী হবে, বেশি সাবলীল হবে। গত 15-16-17 বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম, বেশিরভাগই যারা ইতিমধ্যে শিল্প কলকারখানা স্থাপন করেছিলেন তারাই বড় হয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে গ্যাসের অপ্রতুলতা, যারা আগেই গ্যাস কানেকশন পেয়েছিলেন তারাই তাদের শিল্প কলকারখানা বড় করেছে। যদি কেউ একটা সার্ভে করে, নির্মহ একটা জরিপ করে, 1991 থেকে 2006 পর্যন্ত যে পরিমাণ নবীন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে তার সেই রেশিও, সেই সংখ্যা পরবর্তী 10-15 বছরে ড্রাস্টিক্যালি কমে এসেছে, এবং যে কারণে নির্দিষ্ট সংখ্যক হাতের মধ্যে ইকোনমিক সার্কুলেশনটা মুভ করেছে। তো এটা হচ্ছে ইনকাম ডিসপেরিটির জন্য একটা রেসিপি। তো সেই রেসিপিটা আমরা ফলো করেছি, আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে আগামী দিনে। এবং আমাদের অন্যান্য যেগুলি অর্থনীতির সাথে বাংলাদেশকে তুলনা করা যায়, ভিয়েতনাম, কম্বোডিয়া বা এমনকি ভারত, পাকিস্তান, সেখানেও GDP কন্ট্রিবিউশনে এই MSME খাতের শেয়ার আমাদের তুলনা অনেক বেশি। তো আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে GDP এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, সেই জন্য বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা, তার কিছু বর্ণনা এটার মধ্যে আছে। আমরা BCK-র নতুন শিল্প পার্ক তৈরির জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি।
1: সভাপতির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবু নাসির খান উল্লেখ করেন,
4: প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের কল্পনা শক্তি, মানুষের সততা, মানুষের সহানুভূতি, নেতৃত্ব, নৈতিকতা এবং এই সাহসের কোনো বিকল্প নেই। তাই আজকের মূল শব্দ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, আজকের মূল শব্দটা হচ্ছে হিউম্যান সেন্টার্ড এন্টারপ্রেনিয়রশিপ। প্রযুক্তি আমাদের সহকারী হবে কিন্তু সিদ্ধান্ত নেবে মানুষ, অ্যালগোরিদম তথ্য দিবে কিন্তু মূল্যবোধ দিবে মানুষ, এআই আমাদেরকে উত্তর খুঁজে দিবে কিন্তু প্রশ্নটি করবে সেই ইন্টেলিজেন্স যে মানুষ আছে সে। বিশ্ব অর্থনীতি এখন নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, আমরা সবাই জানি যে আমরা কৃষি বিপ্লব থেকে শিল্প বিপ্লবে আমরা চলে এসেছি, আমাদের ইন্টারনেট বিশ্বকে আরও সংযুক্ত করেছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জ্ঞান সৃজনশীলতা নতুন বিপ্লবের একটি সূচনা করেছে। যে দেশ এই পরিবর্তনকে গ্রহণ করবে সেই দেশ তত এগিয়ে যাবে এবং যে উদ্যোক্তারা যারা এক্ষেত্রে ভয় পাবে তারাই পিছিয়ে পড়বে। বিশেষ করে আমাদের এমএসএমই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এই মাঝারি উদ্যোগের জন্য এআই একটি অসাধারণ সুযোগ সৃষ্টি করেছে। আগে একটি ছোট ব্যবসা বিশ্লেষণ করতে গেলে একটা গবেষণা প্রতিষ্ঠান লাগত, আজ আমরা দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি জেমিনি কয়েক মিনিটে সেই কাজের প্রাথমিক একটি বিশ্লেষণ দিয়ে দিতে পারে। আগে সুন্দর একটি বিজ্ঞাপন ডিজাইন করতে গেলে একজন ডিজাইনারের প্রয়োজন হতো, এখন ক্যানভা এআই অ্যাডোব ফায়ারফ্লাই সেই কাজকে অনেক সহজ করে দিয়েছে। আগে বিদেশি ক্রেতার সঙ্গে ইংরেজি যোগাযোগ করতে অনেক সংকোচ ছিল কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে এআই আমাদের অনুবাদ, ইমেইল লেখা এবং উপস্থাপনাকে অনেক বেশি সাহায্য করছে এবং এই ক্ষেত্রে অনেক সহজ করে দিয়েছে।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
5: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
6: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ব বেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বর্ষা আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সব অর্জন দেশের জনগণের। রেডিও তেহরান জানিয়েছে, শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের জবাবে তিনি একথা বলেন। তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া সফরে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিয়োগ, দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর দুই দেশ সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া যৌথ ৩৩ দফা বিবৃতিতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার বৈঠকে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য ঘাটতি কমানো এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, বেইজিংয়ে দুই নেতার বৈঠকের পর এক ব্রিফিংয়ের মাহাদি আমিন জানান, দুই দেশ ১৩টি সমঝোতা স্মারক, ৪টি অতিরিক্ত চুক্তি এবং ১৬ দফা একটি যৌথ ঘোষণায় সম্মত হয়েছে। তিনি আরও বলেন, চীন তিস্তা প্রকল্পের কারিগরি সহায়তা, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং বাংলাদেশের ব্রিক্স সদস্যপদে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বছরে ৩০০ বিলিয়ন ডলারের বৈশ্বিক জলবায়ু অর্থায়নের লক্ষ্য প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। ডয়সেভেলের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বেশি দ্রুত ও জলবায়ু অর্থায়নের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অর্থায়ন, প্রযুক্তি ও কার্যকর পদক্ষেপে শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাংলাদেশে মোট ১৪১৫টি নদী রয়েছে এবং ২১৯৮৮ জন অবৈধ নদী দখলকারী চিহ্নিত হয়েছে। ডয়সেভেলে জানিয়েছে, সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে পৃথক নদী আদালত গঠনের লক্ষ্যে জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের কাজ চলছে। মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লার এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী ২০২৫ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২১৯৮৮ জন অবৈধ নদী দখলকারী চিহ্নিত হয়েছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের যাচাইকৃত তালিকার ভিত্তিতে পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। চলতি বছরের অক্টোবর থেকে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। ডয়সেভেলে ইসি সূত্র উল্লেখ করে জানিয়েছে, নির্বাচন পরিচালনার জন্য ব্যালট বাক্স, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। অক্টোবর থেকে ভোট হলে প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ইসি আরও জানিয়েছে, এবারের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়তে পারে, পাশাপাশি নির্বাচন ব্যয় কমানোর বিষয়েও বিবেচনায় রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সীমান্তে পুশিন চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বাংলাদেশের প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা এখনও সীমিত, তবে সরকার স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স, সীমান্ত সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করছে। বিবিসি বাংলা জানিয়েছে, বর্তমানে সীমান্ত নিরাপত্তা মূলত বিজিবির টহল, বর্ডার আউটপোস্ট ওয়াচ টাওয়ার এবং স্থানীয় জনগণের সহযোগিতার উপর নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ সীমান্তে আধুনিক নজরদারির ঘাটতির কারণে পুশিন চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞরা প্রস্তুতি নির্ভর নজরদারি, তথ্য প্রমাণ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বিবিসি বাংলা জানিয়েছে, ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, 28 জুন থেকে বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় 5টি জাতীয় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদন গ্রহণ করা হবে। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু স্থগিত রেখেছিল। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় নার্গিস রহমান, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
3: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমরা এই অনুষ্ঠানে যেটা করে থাকি, 4টে গান শুনি এবং গান প্রসঙ্গে কথা বলে থাকি। আপনারা জানেন, যারা নিয়মিত অনুষ্ঠানটি শুনে থাকেন, আজকে আমাদের সাথে আছেন শিল্পী নার্গিস রহমান, তার কণ্ঠে আমরা 4টি গান শুনব। নার্গিস, আমরা প্রথমেই গানে আসি, গান একটা করে তারপর গল্পে আসি। প্রথম জিজ্ঞাসা হচ্ছে, আপনি কেমন আছেন?
4: আমি ভালো আছি ধীন ভাই।
3: আচ্ছা, কি কি গান আজকে নির্বাচন করেছেন? আমরা 4টা গানের মধ্যে আপনি পূজা, প্রেম, প্রকৃতি সবই তো আছে।
4: হ্যাঁ হ্যাঁ, পূজা, প্রেম, প্রকৃতি সব মিলেমিশে আছে।
3: তো আমরা কি পূজা গান দিয়ে শুরু করব?
4: হ্যাঁ, অবশ্যই শুরু করতে পারি। আমার মুক্তি আলোয় আলোয়,
3: হ্যাঁ, এই গানটি থেকে শুরু করছি আমরা।

0: প্রিয় শ্রোতা, আমরা যে গানটি শুনলাম এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতবিতান তাঁর পূজা পর্যায়ের বিশ্ব পর্যায়ের গান। আমরা জানি যে রবীন্দ্রনাথের যে দর্শন ছিল, রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিকতা এবং আমি বলবো যে জাতীয়তাবাদ, স্বাদেশিকতা, এই সবগুলো ছাপিয়ে একটা বয়সে এসে, বিশেষ করে পরিণত বয়সে এসে কবির গানে আমরা দেখতে পাই বিশ্ববোধ। সেই বিশ্ববোধ একদিকে যেমন আন্তর্জাতিকতাবাদ, অন্যদিকে এই নিখিলের সুরে নিজেকে মেলানো, এই যে নিখিলের পৃথিবী, এই যে নিসর্গ, অর্থাৎ যেটাকে আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতা যেটাকে প্যান্থিজম বলে জানি, সর্বেশ্বরবাদ বলে জানি, সেই রকম একটি ভাবনা রবীন্দ্রনাথের গানে আমরা দেখতে পাই। আমরা যে গানটি শুনলাম সেটিতে আমরা এই সর্বেশ্বরবাদের একটা ছায়া খুঁজে পাই। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। গানটি আপনারা শুনলেন, গানের প্রত্যেকটি কথা নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। গানটিতে আমার যেটুকু বোধ, আমি পাই হচ্ছে সর্বেশ্বরবাদের কথা। বিশ্ব পর্যায়ের গান, কিন্তু ওই যে নিখিলের মধ্যে স্রষ্টার উপলব্ধিটা, সৃষ্টির মধ্যে, এবং সবচেয়ে বড় কথা তার সাথে নিজেকে মিলিয়ে দেয়া। আমরা বলতেই পারি এমন করে ভাবতেন আমাদের দেশের মরমী সাধকরা, বাউলরা, যে আমার মুক্তি আলোয় আলোয়। এই গানটিতে একটু ভিন্ন ভাবে, এই গানটি নাগেশ বললেন যে একটু প্রথম বয়সের রচনা, আগেটি একটু বেশি বয়সে ছিল। এই গানটিতেও আমরা নিখিলের যে উপলব্ধি তার সাথে কবির সুর, গান, সৃষ্টির একটা মেলবন্ধন খুঁজে পাই। আজি কোনোখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী, নিখিল নিঃশ্বাস আজি বক্ষে বাঁশুরীর সুরে বিলাসে। অর্থাৎ কবি তাঁর গানে নিখিলকে, স্রষ্টাকে, সৃষ্টিকে স্রষ্টার উপলব্ধির মাধ্যমে প্রকাশ করেছেন। এই গানটিতে আমরা সেই প্রসঙ্গটাই দেখতে পাই। প্রিয়শ্রোতা, আমরা প্রথম গানটি শুনলাম পূজা গান, এবার একটা প্রেম পর্যায়ের গান শোনা যেতে পারে।
1: অবশ্যই শোনা যেতে পারে।
0: প্রেমের কোন গানটি করবেন?
1: ভালোবাসি ভালোবাসি গানটা করতে চাচ্ছি।
0: আমরা বোধহয় নিসর্গ থেকে দূরে সরে যেতে পারছি না, এখানেও সেই প্রকৃতি প্রসঙ্গ আসছে, তবে মানব প্রেমের গান। আমরা জানি যে এই প্রসঙ্গে কথাগুলো অন্যান্য ইয়েতে আলোচনা করা হয়েছে, যে রবীন্দ্রনাথ যত তার পরিণতিতে পৌঁছেছেন তত তার প্রেম এবং পূজায় ব্যক্তিকেন্দ্রিকতা থেকে দূরে সরে গিয়ে একটা প্রেম এবং পূজার উপলব্ধি একটা অখণ্ড রূপ উনি প্রকাশ করেছেন তার গানে, কবিতায়, প্রবন্ধে। এই গানটিতে প্রেমের যেই ব্যক্তিহীন, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিকতা মুক্ত যে প্রেম, প্রেম নিজেই যে উপলব্ধিগত, প্রেমের নিজেরই যে প্রসঙ্গটা, সেটাই এখানে ফুটে উঠেছে। কবিতার প্রেমকে, মানব প্রেমকে, মানব মানবের প্রেমকে তুলনা করেছেন নিখিলের সাথে, নিসর্গের সাথে। যাই হোক, অনেক কথা বললাম, আমরা গানটি শুনি।
1: অসাধারণ ব্যাপার।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আমি আজিজুর রহমান তুহিন আছি, আপনাদের সাথে কথা বলছি, গল্প করছি। আজকে আমাদের শিল্পী আছেন নার্গিস রহমান। আমরা তার কণ্ঠে পরপর দুটি গান শুনলাম। এবার কি গান শোনাতে হবে নার্গিস?
1: এবার পর্যায় প্রকৃতি, উপপর্যায় বর্ষা, বর্ষায় প্রকৃতি মানে মিলেমিশে আছে আর কি গানটার ভিতরে, ওই মালতী লতা দোলে।
0: আমরা আবার কথা না বলি গানটা শুনছি।
1: হ্যাঁ,

রবীন্দ্রনাথের গানের, রবীন্দ্রনাথের যেই ফিলোসফি বলি, দর্শন বলি, তার একটা বিশেষ প্রসঙ্গ হচ্ছে পথ। পথ বিষয়টি যেমন আমরা তার পূজায় দেখতে পাই, মানে আধ্যাত্মিকতায় দেখতে পাই, তেমনি প্রেমে, অর্থাৎ এই যে মিলনের যে প্রত্যাশিত পথটি, সেটিকেই কবি দেখেছেন হচ্ছে একদিকে প্রেমে এবং অন্যদিকে আধ্যাত্মিকতায়, পূজায়। এই পূজা পর্যায়ের পথ উপপর্যায়ের গান ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা, এই গানটি দিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। আমরা গানটি শুনব, তার আগে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গান শুনুন, বাংলা গানের চর্চা করুন, বাংলা সঙ্গীত সংস্কৃতিকে ধারণ করুন। শুভরাত্রি।

আর দেখুন, শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় নার্গিস রহমান, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় এবারে রয়েছে আধুনিক গান পদ্মদীঘির পদ্ম আমি। শুনবেন রুকসানা আহমেদ রুক্সির কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন কামরুজ্জামান কাজল এবং সুর করেছেন মান্নান মোহাম্মদ।

রুকসানা আহমেদ লুকসুদ কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার দেলওয়ার আরজুদা শরীফ এবং সুর করেছেন মান্নান মোহাম্মদ।

0: শ্রোতা বন্ধুরা, রুকসি আহমেদ এর কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন বলে এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী স্মরণ বড়ুয়া।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন স্মরণ বড়ুয়ার কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এবারে রয়েছে লালন গীতি, শুনবেন রুসিয়া খানমের কণ্ঠে।

0: এতক্ষণ লালনগীতি শুনলেন রুসিয়া খানমের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90, 106 ও 102 মেগাহার্টজ, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল ২০২৬ পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী দেয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী পাঁচ অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের কর মুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি আজ জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, সারা বছর কৃষির জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এবং এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। আগামী পাঁচ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃ খননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন বা পুনঃ খনন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, আগে বেশ কিছু ভ্যানিটি প্রজেক্ট বা আত্মম্ভরী প্রকল্প গ্রহণ করার মাধ্যমে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই সংকটের মুখেও তার সরকার দেশের সকল শ্রেণী পেশার মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই বাজেট প্রণয়ন করেছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে এলে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৯,০০০এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতি বছর বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এ সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে এখন ব্রাজিল জাপানের মোকাবেলা করছে। এদিকে রাত ২:৩০টায় বস্টনে জার্মানি প্যারাগুয়ের এবং আগামীকাল সকাল ৭টায় মেক্সিকোতে নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সেস বাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমক অথবা ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ। পত পাথে অনুষ্ঠানে ওয়াদা রক্ষা সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে।
2: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল এগারোটায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে ও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 90 মেগাহার্টজে এবং এফএম 102 মেগাহার্টজে।
1: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে এবং সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে।
2: ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল আটটা তিরিশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা এগারোটা তিরিশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল চারটা পাঁচ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারের আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে।
1: সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা বেজে ত্রিশ মিনিটে। রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। এছাড়া এফএম এর অনুষ্ঠানে যা থাকছে 90 মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক দূরত্ব, রচনা ফজলুল করিম, প্রযোজনা রফিকুল হাসান। এবারে এফএম এর অনুষ্ঠান এফএম 90 মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ এবং বেলা দুটো পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছে, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারের সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুর ও ডিমলাতে 28.0 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75% এবং সন্ধে 6টায় 77%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 15 মিনিটে এবং অস্ত যাবে 6টা 50 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানের যুগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 ও FM 90 মেগাহার্স।
0: এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়েত দান করবেন তাদের ঈমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র। আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছটা আজ মঙ্গলবার ষোলোই আষাঢ় 1433 বঙ্গাব্দ 14 মুহররম 1448 হিজরি 30 জুন 2026 খ্রিস্টাব্দ
1: আষাঢ়ের এই স্নিগ্ধ সকালে আপনাদের সকলের প্রতি রইল আমাদের প্রাণঠালা ভালোবাসা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্জ FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মীর আশফাক হুসাইন এবং ফারহানা খান পুরবী
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম মোহাম্মদ আতিকুর রহমান পলাশ রাশিদুল ইসলাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত আজ সূরা রাদের 10 ও 11 আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ।